আকাশবাণী কলকাতা, আজ মঙ্গলবার, চব্বিশে ভাদ্র ১৯৪৮ শকাব্দ, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে ২৯৭.৬ মিটার অর্থাৎ ১০০৮ কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ৫:৫৬ হয়ে ৫৫ সেকেন্ড। আজ সূর্যোদয় ৫:২৫ মিনিট ১৩ সেকেন্ডে, সূর্যাস্ত ৫:৩৮ মিনিট ৩৩ সেকেন্ডে।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল ৬টায়, সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ।
1: জ্ঞান উন্মেষের পর শিশু যখন তার চারপাশের জগতের দিকে তাকিয়ে দেখে, তখন মন তার চরম বিস্ময়ে ভরে ওঠে। চারপাশে যা কিছু সে দেখে সবই তার কাছে রহস্যময় বলে মনে হয়। তার কৌতূহলী মনে কত প্রশ্নই না জাগে। এজন্যে শিশুদের শিক্ষার ভার যাদের হাতে আছে তাদের উচিত সাধারণত হাতের কাছে যেসব জিনিস পাওয়া যায় যা ছোট ছেলেমেয়েদের মনকে আকর্ষণ করে, যে কোনো ফুল, লতাপাতা, পাখি, এমনি সব টুকরো জিনিসের ওপর নজর দিতে শেখানো। কাজ অবশ্য শক্ত। শিক্ষকদের নিজেদের মনকে ছোটদের কৌতূহলী মনের রসে রসিয়ে নিতে হবে। তার জন্য চাই শিক্ষকদের একটা স্বাভাবিক ক্ষমতা অর্জন করা, যাতে তারা ছাত্রদের সঙ্গে সহজে মিশতে পারেন। এই জন্য আমি বলি, আমাদের দেশে বিজ্ঞানের যা শেখানো হচ্ছে, এই যেমন ছোট ছেলেমেয়েদের শ্রেণীতে ভারী ভারী বই পড়ানো, তাতে তাদের কতটুকু লাভ হয়? বইয়ের ভেতরের কথাগুলোর মানে করতেই তাদের সময় চলে যায় এবং বোধ হয় সেই মানেগুলো শেখা ছাড়া আর বেশি কিছু তারা গ্রহণ করতে পারে না। প্রকৃতির সঙ্গে পরিচয় রাখতে গেলে শিশুর মনে সবার আগে জাগিয়ে তুলতে হবে কৌতূহল। তাদের নতুন নতুন জিনিস সংগ্রহ করার ভার দিতে হবে। হয়তো একটু আধটু রেশারেশির মধ্যেই সেসব জিনিসের চলবে সংগ্রহ, আর এমনি করেই প্রকৃতির সঙ্গে যোগটা তাদের ঘনিয়ে উঠবে। পল্লীগ্রামের স্কুলে আরও একটু সুবিধে হতে পারে। এইসব ছোট ছোট কাজ সারা হওয়ার পর পেঁয়াজ, ছোলা, মটর যে যেমন ভালোবাসে তাকে তার বাগান তৈরি করবার ভার দেওয়া। আমি দেখি বিজ্ঞান সম্পর্কে অল্প বয়স্ক ছেলেমেয়েদের এমন সব বড় বড় কথা বলা হয় যা শুনলে আমাদেরই প্রাণে আতঙ্ক আসে। সেদিন একটা ছোটদের পাঠ্যবিজ্ঞান বইতে দেখছিলাম থার্মোমিটার কেমন করে তৈরি করা হয়। সে সম্পর্কে বোঝাতে গিয়ে লেখক ছোটদের কাছে এমন সব কথা বলেছেন যা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার বিষয়বস্তু, কিন্তু সাধারণ তথ্যগুলোর সঙ্গে যাতে সোজাসুজি ছাত্রদের পরিচয় হয় তারই চেষ্টা করা উচিত। আসল কথা, বিজ্ঞান কেন আমাদের শিক্ষা দেওয়া হয়, বাস্তব সম্পর্কে আমাদের ধারণাটা খাঁটি হবে বলে। তা বলে এ কথা আমি বলছি না যে আমাদের জীবন থেকে কল্পনাকে একেবারে ছেঁটে ফেলতে হবে। কল্পনা থাকা ভালো, কিন্তু বস্তু এবং সংসার সম্পর্কে যদি উদ্ভট অলৌকিক ধারণা থাকে তবে পদে পদে আমাদের জীবনযাত্রা ব্যাহত হয়। বেঁচে থাকতে হলে প্রত্যেকের দাবি দাওয়া সম্পর্কে সজাগ ও সচেতন থাকা উচিত। বিজ্ঞান আমাদের এটুকু শিখতে সাহায্য করে, প্রকৃতির মধ্যে যে সত্য লুকিয়ে আছে বিজ্ঞান সে সত্যকেই উদ্ঘাটিত করে দেয়। আমাদের মনের বাইরে কোনো কিছু ঘটে গেলেই সেটা কোনো দেব দানবের কীর্তি হবে এমন কথা মনে করার কোনো কারণ নেই। একটু বিশ্লেষণ করে দেখলে নিশ্চয়ই তার মূল কারণটা বেরিয়ে পড়বে। অসুখ করলেই যদি আমরা মনে করি যে এ নিতান্ত দৈবের ঘটনা, দেবতার সন্তুষ্টি সাধন ছাড়া আমাদের আর কিছুই করার নেই, তবে আমাদের টিকে থাকা শক্ত হবে। গাছপালা, জন্তু জানোয়ার সবের মধ্যেই শিক্ষণীয় জিনিস রয়েছে। প্রত্যেকেই আমাদের সত্য স্বরূপে পৌঁছে দিতে চায়। আমাদের মধ্যে যদি শ্রদ্ধার উদ্রেক হয়, অজানাকে জানবার আকাঙ্ক্ষা যদি জাগ্রত হয়, তবে আর সব কিছুই সহজ হয়ে আসবে। তখন শিক্ষা দেবার পদ্ধতি নিয়ে আর গোলে পড়তে হবে না।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে প্রীতি বাঘ।

প্রথমে প্রীতি ব্যাগের একক কণ্ঠে, তারপর সমবেত কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা, ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প, বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 6:40 আপনার স্বাস্থ্য, পুষ্টি ও অপুষ্টি আজ তৃতীয় পর্ব, বলবেন ডাক্তার মধুমিতা দুবে। 6:45 প্রাত্যহিকী, আজকের প্রাত্যহিকীর উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী সঞ্চয়িতা গিরি, জানা অজানা সকাল 8:00 প্রজাপতি সংগ্রহ, লিখেছেন ডক্টর অসীম মিত্র। 8:05 নজরুল গীতি অর্পিতা রায়ের কণ্ঠে, 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম জীবেশ গোপের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, আজ প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল তৃপ্তি চক্রবর্তীর কণ্ঠে, 9:00

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, জেলার চিঠি 9:25, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুবাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী ও সৃজনী পাল, 12:00 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন নীলোৎপল চক্রবর্তী, 12:15 লোকগীতি সন্ধ্যা বসুর কণ্ঠে, 12:33 উনজমির দুনো ফসল, পাহাড়ের রুক্ষ মাটিতে চাষের কথা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী। 1:00 নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান, 1:45 মাননীয় এসু, উপস্থাপনায় অমৃতা হালদার রায়, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি অনিল বরণ হেমব্রমের পরিবেশনায়, পরে গীতি আলেখ্য, আজ প্রথম পর্ব। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিদ্যা বিষয়ে আলোচনা করবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার, সঙ্গে দুই ছাত্র। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি ধীরেন্দ্রনাথ হেমব্রম এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বিষয়ে বলবেন দুর্গাদাস সরেন, পরে লোকগীতি নরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, 6:38 কিষাণ বাণী, মহিলা তাঁতিদের কথা আলোচনায় রীনা মালাকার ও আরতি বসাক, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 7:10 তরজা গান, মালতী সর্দার এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, 7:30 সমীক্ষা, লিখেছেন বিশ্বনাথ বিশ্বাস। রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করেছেন দেবিকা মুখোপাধ্যায়, 8:30 কথায় কাহিনী, শুনবেন সহযাত্রী রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, আজ প্রথম পর্ব, 8:45 অর্থনীতির দুনিয়া, স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা, এ বিষয়ে আলোচনায় উপস্থিত থাকবেন মোহাম্মদ আব্দুল ওয়াইদ, অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ, শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল প্রীতম রায়ের কণ্ঠে, 9:30 শ্রবণী, প্রথমে স্বরচিত কবিতা পাঠে পার্থপ্রতিম আচার্য, পরে কথিকা অচেনা শরৎচন্দ্র, বলবেন শুভাশিস চক্রবর্তী। রাত 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 নজরুল গীতি অর্পিতা রায়ের কণ্ঠে, 10:45 ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, 11:00 লোকগীতি সন্ধ্যা বসুর কণ্ঠে, 11:10 তবলা শিল্পী সৌমিত্র দাশগুপ্ত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরির কণ্ঠে, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন 234তম পর্ব, 6:45 শ্যামাসঙ্গীত গৌরী বিশ্বাসের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী, 8:30 নজরুল গীতি শিল্পী অর্পিতা রায়, 8:45 ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, 9:10 রসধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া শিরিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সৌমিত্র দাশগুপ্ত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরির কণ্ঠে, উর্বশী 5:20, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটু পরেই সকাল 6:20 বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনের সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করে ডক্টর জয়শঙ্কর বলেন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে 10-12 জানুয়ারি নতুন দিল্লিতে। সরকার স্পষ্ট জানিয়েছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্কগুলি কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। চতুর্দশ জেপিএসসির প্রাথমিক পরীক্ষা অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতুরোড এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিক সঞ্জীব কুমারকে গ্রেপ্তার করেছে। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্টিস্ট নীতি, ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত ভিয়েতনাম বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশনের ১৯তম অধিবেশনে যৌথভাবে পৌরোহিত্য করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, আসিয়ানের সঙ্গে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ শরিক। তিন বছর আগে যৌথ কমিশনের সর্বশেষ বৈঠকের পর থেকে ভারত ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগের বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সঠিকভাবে রূপায়নের প্রকৃত সুযোগ এবারের বৈঠক এনে দিয়েছে বলেও উল্লেখ করেন ডক্টর জয়শঙ্কর। ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে ভাই ট্রুং এর সঙ্গে বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের পূর্ণাঙ্গ দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করে। আঞ্চলিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে তাদের অঙ্গীকারবদ্ধ তার কথা পুনর্ব্যক্ত করা হয়। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর ভারত ভিয়েতনাম মৈত্রী বর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। বিদেশমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন ২০২৬ সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভেনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ডক্টর জয়শঙ্কর বলেছেন, সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশ শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং বিশ্ব বাণিজ্য সরবরাহ ব্যবস্থার অবাধ প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও অসামরিক নাগরিক ও পরিকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে।
2: Definitely the toughest issue of the day, which was West Asia, Middle East conflict. We were able to get out a statement to which everybody agreed, a statement urging peace, security, stability, long-term understanding, the smooth flow of global trade, of supply chains, of energy, and of the protection of civilians and civilian infrastructure.
1: নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার পর ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে একাধিক সদস্য দেশ। ভারতের সভাপতিত্ব সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণাপত্র ২০২৬ গৃহীত হয়। ঘোষণায় ভারতের সভাপতিত্বের প্রশংসার পাশাপাশি সম্মেলন আয়োজনের জন্য ভারত সরকার ও দেশের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরশাহী ব্রিক্সের সহযোগিতা জোরদার এবং গ্লোবাল সাউথের স্বার্থে ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও লুবেতকিন বলেন, ঘোষণাটি গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরেছে এবং পরিবেশ, শান্তি, বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কাঠামো তৈরি করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশক টেড্রোস আধানম গেব্রিয়াসেস ভারতের উদ্যোগের প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে ঘোষণায় একতরফা শুল্ক ও অশুল্ক বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলা, সংঘাত প্রতিরোধ, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেছেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবারের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান সহ মোট ১১টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও ১০টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। সরকার জানিয়েছে যে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, এই প্রচেষ্টার ফলে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিক্ষোভ হ্রাস পেয়েছে এবং পাথর ছোড়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী অপারেশন সিন্দুরের সময় জম্মু ও কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। তবে গত বছর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস পর্যায়ের আলোচনার পর পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে, যদিও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। 40টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 জন প্রদর্শনকারী এবং 300টি আন্তর্জাতিক কোম্পানি সম্মেলনে যোগ দেবেন। প্রদর্শনীতে থাকবে 6টি দেশ ও 12টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং স্টার্ট আপের একটি প্যাভিলিয়নও। ভারত সেমিকন্ডাক্টর মিশন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিকন ইন্ডিয়া প্রদর্শনী বিশ্বের বিভিন্ন দেশের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক প্রযুক্তি ক্ষেত্রকে সহযোগিতা, উদ্ভাবন, ম্যানুফ্যাকচারিং, বিনিয়োগ ও প্রতিভা বিকাশের সুযোগ এনে দেবে। আগামী বছর জাতীয় যুব উৎসব

হবে 10-12 জানুয়ারি নতুন দিল্লিতে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027 শিরোনামে এই উৎসবের মূল লক্ষ্য হল উন্নয়নমূলক প্রকল্পে যুব নেতৃত্বকে উৎসাহিত করা এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যুব সমাজের কণ্ঠস্বর ভাবনাকে জাতীয় স্তরে পৌঁছে দেয়া। এই উৎসব উপলক্ষে জেলা থেকে রাজ্য এবং জাতীয় স্তর পর্যন্ত 5টি বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় 15-29 বছরের যুবক যুবতীরা অংশ নিতে পারবেন। লোকনৃত্য, লোকগান, চিত্রকলা, নাটক ও কবিতা লেখার মাধ্যমে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক

0: ভারত প্রকল্পের পশ্চিমবঙ্গ বিভাগের ডেপুটি ডিরেক্টর রিজভি শাহনওয়াজ রহমান এ বিষয়ে বিস্তারিত জানান।
1: বিকশিত ভারত চ্যালেঞ্জ ট্র্যাক এবং কালচার ট্র্যাক এবং ইউথ পার্লামেন্ট, এই তিনটে কম্পিটিশনের জন্য ওয়েস্টবেঙ্গলের যত ইউথ আছে তারা পার্টিসিপেট করতে পারবে। পার্টিসিপেট করার জন্য প্রথম স্টেপ হচ্ছে myBharat.gov.in এই পোর্টালে গিয়ে ছেলেমেয়েরা নিজেদেরকে রেজিস্টার করবে, এবং রেজিস্টার করার সাথে সাথে VBYLD 2027 বলে তারা একটা আইকন দেখতে পাবে এবং ওখানে গিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওখানে ক্লিক করলেই 6টা ক্যাটাগরি ওপেন আপ হয়ে যাবে, সমস্ত ডিটেলস কিন্তু তারা পেয়ে যাবে।
0: আজ ইঞ্জিনিয়ার্স ডে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হবে। প্রযুক্তি বিষয়ক উন্নয়ন ও দেশের প্রকৌশলগত অগ্রগতির উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরা হয় দিনটি পালনের মধ্যে দিয়ে। বিভিন্ন কোম্পানি, ইঞ্জিনিয়ারিং সংস্থা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান দিনটি উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকার স্পষ্ট জানিয়েছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্কগুলি কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। সরকারের এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে কোনো ব্যাঙ্ক বা সিস্টেম প্রোভাইডার UPI বা রূপে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেয়েছেন এমন কারোর ক্ষেত্রেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো চার্জ আরোপ করতে পারবে না। এদিকে RBI বলেছে 1000 টাকা বা তার বেশি অর্থের কোনো অস্বাভাবিক লেনদেন যদি মিডল অ্যাকাউন্ট বা সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত হওয়ার সন্দেহে চিহ্নিত হয় তবে ব্যাঙ্কগুলি পুরো অ্যাকাউন্টটি বন্ধ না করে শুধুমাত্র সেই বিতর্কিত লেনদেনের অর্থটুকু সাময়িকভাবে আটকে রাখবে। গ্রাহকের ঘোষিত প্রোফাইলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বা আকস্মিক কোনো লেনদেন কিংবা পরিচিত সাইবার জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত লেনদেন শনাক্ত করার জন্য ব্যাঙ্কগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করতে হবে বলেও রিজার্ভ ব্যাঙ্ক তার নির্দেশিকায় জানিয়েছে। চতুর্দশ JPSC প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে CID রাঁচির রাতুরোদ এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিক সঞ্জীব কুমারকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি শিবাঙ্গন কোচিং নামে ওই সেন্টার চালানোর সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত বলে অভিযোগ। এদিকে JSSC CGL পরীক্ষায় অনিয়মের অভিযোগেও CID পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের পূর্ব কেন্দ কলোনি থেকে দিলীপ কুমার পাসওয়ান নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে। CGL পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা নিয়ে তাদের বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে পাসওয়ানের বিরুদ্ধে, তাকে বিচার বিভাগীয় হেফাজতেও পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের পৌর নির্বাচনে বিজেপি জয়ের পর রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন দলের এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয় প্রমাণ। রাজস্থানের জনগণ ডবল ইঞ্জিন সরকারের সুশাসন ও উন্নয়নের নীতিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সরকার ও রাজ্যের অগ্রগতির লক্ষ্যে বদ্ধপরিকর থাকবে। হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে পানামার পতাকাবাহী তেল ট্যাঙ্কার এল গাইয়ার হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরোধী দাবি করেছে। জাতীয় সংবাদ মাধ্যমে সম্প্রচারিত এক বিবৃতিতে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে হরমুজ প্রণালীর দক্ষিণাংশ দিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কারটি একটি সামুদ্রিক মাইনের ধাক্কা মারে ওই এলাকাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ইরান। মাইনের ধাক্কা আঘাতে জলযানটিতে বিধ্বংসী আগুন ধরে যায়। অবৈধ জলপথ হিসেবে ঘোষিত এলাকা দিয়ে যাতায়াতের বিপদ সম্পর্কে আগে সতর্ক করা হয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে T20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন ভিয়েতনাম ভারতের অ্যাক্টিস্ট নীতি, ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনের সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করে ডক্টর জয়শঙ্কর বলেন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। খবর শেষ হলো পরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ডক্টর নীলিন্দু জ্যোতি মৈত্র।
1: প্রাণী কল্যাণ ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং নৈতিক দিক। শুধু ভারত সরকার না, ভারত সরকার বিভিন্ন রাজ্য সরকারের সহযোগিতায় প্রাণী কল্যাণ নিয়ে বিভিন্ন প্রকল্পসমূহ তারা শুরু করেছেন এবং সংবিধানের যে

0: অনুচ্ছেদ ৪৮ এবং ৫১ গ এই অনুচ্ছেদ অনুযায়ী প্রাণীর যত্ন সংরক্ষণ এবং তাদেরকে নিষ্ঠুরতার হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ কিন্তু ভারত সরকার শুরু করেছেন রাজ্য সরকারের সহযোগিতায়। এর জন্য অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া ১৯৬২ সালে চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর বিভিন্ন যে আইনগত দিক আছে সেই আইনগত দিক নিয়েও কিন্তু ভারত সরকারের সংবিধানে এগুলো আলোচনা আছে, যে প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমেল অ্যাক্ট ১৯৬০, প্রদর্শন বা সার্কাসে ব্যবহৃত প্রাণীদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া, প্রাণী পরিবহনের নির্দিষ্ট কিছু শর্ত এবং তার মানদণ্ড রূপায়ণ করা এবং পথ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও রেবিস ভ্যাকসিনেশন, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আইনগত কাঠামো সেগুলো কিন্তু ভারত সরকারের প্রকল্পের আওতাধীন রয়েছে। আমরা এই প্রাণী কল্যাণের যে প্রধান যে প্রকল্প সেগুলোকে যদি আমরা আলোচনা করি, দেখা যায় যে অ্যানিমেল বার্থ কন্ট্রোল প্রোগ্রাম অর্থাৎ পথ কুকুরের মানবিকভাবে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করা সেদিকে একটা দেখা দরকার, গোশালা ডেভেলপমেন্ট স্কিম অর্থাৎ যে সমস্ত গবাদি পশু যারা আশ্রয়হীন তাদেরকে আশ্রয় দেওয়া, তাদের জন্য খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করা, এটাও একটা স্কিম রয়েছে, স্কিম ফর অ্যানিমেল অ্যাম্বুলেন্স এবং রেস্কিউ যেগুলো আহত প্রাণী তাদেরকে যথাযোগ্য জায়গায় চিকিৎসা করানো মোবাইল ভেটেরিনারি ইউনিটের মাধ্যমে চিকিৎসা শাস্ত্র বা মোবাইল অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা, এটাও একটা স্কিম রয়েছে, অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম স্কুল কলেজে প্রাণী স্বাস্থ্য নিয়ে প্রাণী বিজ্ঞান নিয়ে এবং প্রাণীদের কল্যাণ সাধনের জন্য যে সমস্ত প্রোগ্রাম সেগুলো নিয়ে আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম তার জন্য স্কিম রয়েছে, ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি অ্যান্ড লাইফ স্টক ওয়েলফেয়ার এবং এর আন্ডারে বিশেষ কিছু কিছু প্রকল্প যেমন রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনা, ন্যাশনাল লাইফ স্টক মিশন NLM এই সমস্ত প্রকল্প কিন্তু ভারত সরকার তৈরি করেছেন। রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনার মাধ্যমে যেগুলো আমাদের দেশি প্রজাতির গবাদি পশু রয়েছে সেগুলোকে তার মান উন্নয়ন এবং সেখান থেকে উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য যে সমস্ত প্রোগ্রাম নেওয়া সেগুলো কিন্তু রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনার মাধ্যমে করানো হচ্ছে। ন্যাশনাল লাইফ স্টক মিশন যোজনার মাধ্যমে যেগুলো ছোট ছোট প্রাণী রয়েছে অর্থাৎ শুকর, ছাগল, ভেড়া, বিভিন্ন ধরনের পোলট্রি বার্ড, এদের আরও মান উন্নয়ন করানো তাদেরকে এবং যারা বেকার যুবক যুবতী থাকবেন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট করানোর প্রোগ্রাম নেওয়া হয়েছে অর্থাৎ উদ্যোগপতি হিসাবে তাদেরকে আমরা চিহ্নিত করানোর কাজ শুরু করা যেতে পারে ন্যাশনাল লাইফ স্টক মিশনের মাধ্যমে। জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম অর্থাৎ ন্যাশনাল অ্যানিমেল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর মাধ্যমে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ যেটাকে এসো বা খুঁড়াই রোগ বলা হয়, ব্রুসেলোসিস এই ধরনের রোগগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো এবং তার কী করে সার্ভাইল্যান্সের দিক নজরদারি করতে পারবো সেটাও কিন্তু আমাদের এই ভারত সরকারের প্রকল্পের আওতাধীন স্কিম রয়েছে। জাতীয় দুগ্ধ উন্নয়ন কর্মসূচি বা ন্যাশনাল ডেয়ারি প্ল্যান, ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট, তো এই প্রোগ্রামগুলোও কিন্তু আমরা নিতে পারি যার মাধ্যমে বিভিন্ন মূল্য সংযোজন অর্থাৎ ভ্যালু অ্যাডিশন করানো যেতে পারে এবং প্রক্রিয়াকরণ বিভিন্ন যে উৎপাদিত দ্রব্য তার প্রক্রিয়াকরণ বাজারজাতকরণ এগুলো করানো যেতে পারে। অ্যানিমেল হাজবেন্ডারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড এটাও কিন্তু স্কিম রয়েছে, এখানে আমরা বিভিন্ন প্রসেসিং ইউনিট তৈরি করা সেখানকার মাধ্যমে ঋণের মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা এবং বিভিন্ন ব্যাংকিং যে পরিষেবা নাবার্ড হতে পারে বা যে আমাদের যে সমস্ত সংস্থা রাষ্ট্রীয় যে ব্যাংক রয়েছে তাদের মাধ্যমে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড পেয়ে আমাদের যারা আছেন, যারা কৃষক পরিবার আছেন, চাষিরা আছেন, তারা কিন্তু এর সুযোগ সুবিধা নিতে পারেন। ইন্স্যুরেন্সের একটা সুযোগ সুবিধা লাইফ স্টক ইন্স্যুরেন্সের যে প্রোগ্রাম রয়েছে ভারত সরকারের সেটাও তারা নিতে পারেন। এবং সর্বোপরি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ধনধান্য কৃষি যোজনা তার সঙ্গে কিছু কিছু বিশেষ প্রোগ্রাম মাছ এবং প্রাণীর ক্ষেত্রে আরও উন্নতি কিভাবে করানো যায় সেগুলো নিয়েও দেখছেন, ডাল শস্য কীভাবে বাড়ানো যায় সেই নিয়ে প্রকল্পও শুরু করেছেন। অর্থাৎ সামগ্রিক দিক থেকে ভারত সরকার যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলো রাজ্য সরকারের যে এআরডি ডিপার্টমেন্টের অধীনে বিভিন্ন সংস্থা রয়েছে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে আমাদের গ্রামীণ যুব যুবতী এবং কৃষক পরিবার তারা কিন্তু এর সুযোগ সুবিধা নিতে পারেন। সর্বোপরি তাদের নিজের মঙ্গলের জন্য, সামাজিক মঙ্গলের জন্য এবং আর্থসামাজিক দিকের উন্নয়ন ঘটানো, সঙ্গে প্রাণী কল্যাণের দিকটাকে নজর রেখে যদি আমরা এই প্রোগ্রামগুলো নিতে পারি বা ভারত সরকারের যে সুযোগ সুবিধাগুলো যদি নিতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে নিশ্চয় আমরা একটা জায়গায় দাঁড়াতে পারব।
1: শুনলেন ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প। এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলির কিছু এলাকায়। সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দু এক জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলির দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in IDতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 0332120250 বা 0332120612 বা 0332120500 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। পুষ্টি ও অপুষ্টি ধারাবাহিক এই কথিকা শৃঙ্খলার আজ তৃতীয় এবং অন্তিম পর্ব শুনবেন। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোবে।
3: গভীর রাতে দরজায় কড়ানড়ার শব্দ? না, এখনকার দিনে সেটা মুঠোফোনের বার্তায় ডেলিভারি বয়ের আগমন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আনন্দে মশগুল, খাওয়া দাওয়া তাই অনলাইন ডেলিভারি। সকালে দরজার বাইরে পড়ে থাকা প্যাকেটগুলো দেখে আন্দাজ হয় খাওয়া হয়েছিল পিৎজা, বার্গার, আলু ফ্রাই। এটাই এখনকার বাস্তব চিত্র। কিন্তু ক্রমাগত এই অভ্যাসের ফলে কি আমরা এগিয়ে চলেছি অপুষ্টি এবং অসুস্থতার দিকে? চটজলদি খাবারগুলো টেস্টি হয় কারণ তাতে বেশি বেশি সল্ট, ফ্যাট, সুগার থাকে। তাতে রসনার বাসনা পরিপূর্ণ হলেও শরীরে আলোড়ন হয়। এর যে রুটি অংশটা সেটা তৈরি হয় ময়দা দিয়ে, তাতে দেয়া হয় বেশি বেশি করে নুন, চিনি, তেল। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো আল্ট্রা প্রসেসড হয়, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালি তৈরি হয়। তার উপরে পড়ে সস, কেনা জানে সেগুলোতেও থাকে নুন, চিনি এবং ক্ষতিকারক রং। সাতবারে উপরে চিজ থেকে যাতে আছে নুন এবং ফ্যাট, যা কিনা হার্টের অসুখ বাড়ায়। এতটা নুন শরীরে গেলে ব্লাড প্রেশার তো বাড়বেই, মানে একটা প্রমাণ সাইজ

0: পিৎজা মিলে প্রায় 1000 ক্যালোরির উপরে ক্যালোরি থাকে, তাতে ন্যাচারালি ওজনও বাড়বে। এই খাবারগুলোতে ফাইবার প্রায় থাকে না। ফাইবারে কি হয়, আমাদের শরীরের অন্ত্রের ভেতর যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো পুষ্টি লাভ করে, তাই এই ফাইবার আমাদের খাবারে খুব দরকার। তার পরিবর্তে আমরা এখানে পাচ্ছি নুন, পাচ্ছি প্রসেসড ফ্লাওয়ার যেটা ময়দা, ফলে পেটে সবসময় ব্লোটিং, পেট ফেপে থাকে, কনস্টিপেশন হয়, পায়খানা পরিষ্কার হয় না। এই কথাগুলো আরো বলছি কারণ দোকানে তো দেখি এখন পিৎজা বেসও কিনতে পাওয়া যায়, যা দিয়ে মায়েরা বাড়িতে পিৎজা বানিয়ে টিফিনে দেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলো মোটেই পুষ্টিকর নয়। এই যে ফাস্ট ফুডগুলো, অর্থাৎ খুব তাড়াতাড়ি তৈরি করা খাবারগুলো, এগুলো অধিকাংশ ক্ষেত্রে হাইলি প্রসেসড, অর্থাৎ পুষ্টিকর উপাদান যেগুলো ফ্রেশ ফুড থেকে পাওয়া যেতে পারে সেগুলো কমই থাকে। তার প্রভাব তাহলে কি হচ্ছে? প্রভাব খুব বেশি পড়ে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর, হার্টের উপরে। নুন বাড়লে শরীরে সোডিয়াম বাড়বে, সোডিয়াম বাড়লে ব্লাড প্রেশার বাড়বে, ব্লাড প্রেশার বাড়লে হার্ট ডিজিজের রিস্ক বাড়বে, হার্ট অ্যাটাকের রিস্ক বাড়ে, কিডনির অসুখ হয়, হার্ট ফেলিয়ার হয়, এমনকি স্ট্রোকও হয়। তাছাড়া আছে খুব এই যে তেলগুলো বা যে ফ্যাট এখানে ব্যবহার হয়, এগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, এগুলো খুব বেশি পরিমাণে থাকে, সেটা শরীরে অনেকদিন ধরে গেলে আমাদের কোলেস্টেরল বাড়ে, আমাদের ধমনীগুলো সরু হয়ে যায়, কোলেস্টেরল সেখানে ডিপোজিট হয় বলে। এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন যে এই ধরনের খাবারগুলোর মধ্যে পুষ্টির চেয়ে অপুষ্টির উপাদানই বেশি। তাহলে এগুলো কালে ভদ্রে কখনো সখনো নিশ্চয়ই খাবেন, বাচ্চাদের খাওয়াবেনও, কিন্তু নিয়মিত কখনোই নয়। আটা রুটি, ডালিয়া, দানা শস্য ইত্যাদি যেগুলি আমাদের সাবেকি খাবারের অঙ্গ ছিল, সেগুলির গুণাগুণ অপরিসীম। তেল, নুন, চিনি ইত্যাদির ব্যবহারও পরিমিত করা আবশ্যিক। সর্বোপরি পুষ্টিকর খাওয়া দাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে একদম শিশু বয়স থেকে, যাতে তার টেস্ট বাডগুলো অভ্যস্ত হয়ে যায় কম নুন, কম চিনি ইত্যাদিতে। বিজ্ঞাপনের প্রভাব যেন কোনোভাবেই আমাদের অপুষ্টির দিকে না নিয়ে যায়।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পুষ্টি ও অপুষ্টি এই শিরোনামের একটি কথিকার তৃতীয় এবং অন্তিম পর্ব শুনলেন। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোবে। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার, অর্থাৎ 657 কিলোহার্টজে।

Life is a tragedy when seen in close-up, but a comedy in long shot. Charlie Chaplin. ক্যামেরায় যখন ক্যামেরা ছবি তোলে বা ভিডিও করে, আমরা জানি তার দু রকমের শট হয়ই। ক্লোজ আপ অর্থাৎ যখন ক্যামেরা কাছ থেকে দেখছে, কাছ থেকে ছবি তুলছে, ক্লোজ আপ। আর যখন ক্যামেরা দূর থেকে ছবি তুলছে, ভিডিও করছে, তখন লং শট। চার্লি চ্যাপলিন বলছেন, জীবনকে যদি ক্লোজ আপে দেখো,

0: তাহলে জীবন দুঃখময়, ট্র্যাজেডি ট্র্যাজেডি। কিন্তু জীবনকে যদি লং শটে দেখো, দূর থেকে দেখলে, তখন মনে হয় জীবন কেবলই মজার, সুখময়, আনন্দময়। আমাদের প্রত্যেকের সঙ্গে তো তাই হয়। আমরা আমাদের জীবনটা বাঁচি, ভাবি আমার জীবনে কত দুঃখ, লং শটে অন্যের জীবন দেখে মনে হয় আহা কি সুখ ওতে। সেই যে বাংলায় নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, যত সুখ আছে কোথায়, নদীর ওপারে, তাই না? একই কথা প্রাচ্য আর পাশ্চাত্য বলছে। প্রত্যেকের কাছে আমাদের নিজের জীবন ট্র্যাজেডির, তাই আসুন না কখনো কখনো একটু লং শটে চেষ্টা করি নিজের জীবন দেখার। দেখবেন আনন্দটা খুঁজে পাব, দেখতে পাব, আমি না বলছেন চার্লি চ্যাপলিন। স্বাগত জানাই প্রাত্যহিকের দরবারে আমাদের সকল শ্রোতা বন্ধুদের।
1: প্রতি সকালের মতোই প্রাত্যহিকী শুরু করব আজকের দিনের কথা বলে। প্রায় 200 বছরের ঔপনিবেশিকতার অবসানে 1947 সালে ভারতবাসী লাভ করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। সদ্য স্বাধীন হওয়া একটা দেশ তখন নানা সমস্যায় জর্জরিত। প্রাথমিক জড়তা কাটিয়ে সে উন্নয়নের পথে এগোতে থাকে। এরকম অবস্থায় 1959 সালের 15 সেপ্টেম্বর ভারতে প্রথম টেলিভিশন কর্মসূচির সূচনা হয়। মূলত দিল্লি ও তার আশপাশের কয়েকটি অঞ্চলকে কেন্দ্র করে এই কর্মসূচি গড়ে ওঠে। অর্থনৈতিকভাবে অনুন্নত ভারতবর্ষে কৃষিকে কেন্দ্র করে একটা স্বপ্ন দেখা শুরু হয় স্বাধীনতার ঠিক পরপরই। তাই টেলিভিশন কর্মসূচির সূচনা লগ্নে কৃষিভিত্তিক অনুষ্ঠানকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তখন বহির্বিশ্বে বিশেষত উন্নত দেশগুলিতে প্রযুক্তিবিদ্যার ব্যবহার শুরু হয়েছিল, কিন্তু ভারতের কৃষকদের মানসিকতায় তখন আধুনিকতার ছাপ লাগেনি। সেই মানসিকতায় আঘাত না দিয়ে প্রযুক্তিকে গ্রহণ করানোর চেষ্টায় টেলিভিশন কর্মসূচি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। সারের ব্যবহার, চাষের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার ইত্যাদি সম্পর্কে কৃষকদের ওয়াকিবহাল করানো হতো। এছাড়া স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে কিছু অনুষ্ঠান, ভজন ও ভক্তিগীতির অনুষ্ঠান সম্প্রচারিত হতো। এভাবে টেলিভিশন ভারতের আম জনতার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে থাকে এবং ক্রমশ জনগণের বিনোদনের ব্যাপারটা এতে প্রাধান্য পায়। ভারতে প্রথম টেলিভিশন কর্মসূচির সূচনা এমনই এক 15 সেপ্টেম্বর।
0: আজ স্মরণ করব আগাথা ক্রিস্টিকে। আমেরিকার ডেভন শহরে 1890 সালের 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আগাথা ক্রিস্টি। ছোটবেলাতেই ক্রিস্টির বাবা মারা যান, বাড়িতেই তাঁর লেখাপড়া শুরু হয় এবং তার মা তাকে লেখার জন্য ছোটবেলা থেকেই উৎসাহিত করতেন। 16 বছর বয়সে ক্রিস্টিকে প্যারিসের একটি স্কুলে পাঠানো হয়। সেখানে তিনি সঙ্গীত এবং পিয়ানো বাজানো শিখতেন। ক্রিস্টি ভালো পিয়ানো বাদক হওয়া সত্ত্বেও মঞ্চভীতি এবং লজ্জার কারণে এ বিষয়ে তিনি বেশি দূর এগোতে পারেননি। একবার শীতে ক্রিস্টির মা তাকে কায়রোতে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। সেখানে ক্রিস্টি একটি উপন্যাস লেখেন। এরপর থেকেই তিনি লেখার জগতে নিজেকে উৎসর্গ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্রিস্টি রেডক্রস হসপিটালে একজন হসপিটাল ডিসপেন্সার হিসেবে কাজ করেন। সেখানে তিনি বিষ সম্পর্কে জ্ঞান লাভ করেন। পরে রহস্য উপন্যাস লেখার সময় এই অভিজ্ঞতা তাকে সাহায্য করেছিল। ক্রিস্টির প্রথম রহস্য উপন্যাসের নাম দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার অফ স্টাইলস।

সমবেত কণ্ঠে শুনলেন আজকের দেশবন্দনা। জানিয়ে দিই, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভোল বদল। রুমাল থেকে বিড়াল হয়ে যাওয়ার কথা সুকুমার রায় বলে গিয়েছেন কবেই, গা ঘিনঘিনে শুঁয়োপোকা থেকে ক্রমে রহস্যাবৃত গুটি পোকা এবং অবশেষে ঝলমলে অপরূপ প্রজাপতি দেখে বিস্ময়ের উদ্রেক হওয়াই স্বাভাবিক। তবে শুধু কল্পনায় বা প্রাকৃতিক অনিবার্য জীবনচক্রে নয়, মানুষের মধ্যেও এই আমূল পরিবর্তন বিরল নয়। সেই ভুলবদল কখনো ইতিবাচক, কখনো বা অনভিপ্রেত। আপনার অভিজ্ঞতা কি বলে লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitihirjhanpichithirjhapi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

0: মাস দ্বিতীয় পক্ষ প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভোল বদল।
1: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে।
0: চলে আসি আজকের প্রথম চিঠিতে। লিখছেন পৌলমি নায়ক, মালাড, মুম্বাই থেকে। আমাদের প্রত্যেকের ভেতরেই একটা অদৃশ্য দপ্তর চলে, সেখানে রোজ সকাল 9:00 হাজিরা দিতে হয়, ছুটির জন্য আগে থেকে দরখাস্ত জমা দিতে হয়, সময়ের ফাইলে আমাদের সব হিসেব, সব ক্লান্তি জমা থাকে। আমরা ভাবি এই দপ্তরটাই সব, কিন্তু এক একটা ছুটি আছে যার কোনো দরখাস্ত লাগে না, কোনো অনুমতিও লাগে না, কোনো কারণও দেখাতে হয় না, সে বিনা নোটিশে হঠাৎ করেই চলে আসে, একদম না বলা অতিথির মতো, কোনো ক্যালেন্ডারে তারিখ লেখা থাকে না। যেমন ধরুন, সকালে উঠে দেখলেন আকাশ কালো করে এসেছে, ঝিরঝির বৃষ্টি নামবে নামবে করছে, হাওয়ায় মাটির গন্ধ, মন ভালো করা সকাল, স্কুল, অফিস, বাজারের তাড়া সব যেন একসাথে বলল আজ থাক, আজ না হয় একটু দেরি হোক, আজ না হয় নিজের জন্য বাঁচো। আর তখনই টেবিলের ওপর পড়ে থাকা অর্ধেক আঁকা ছবিটা, তাকের কোণে ধুলো জমা হারমোনিয়ামটা, না পড়া গল্পের বইটা, হঠাৎ করেই তারা সবাই জীবন্ত হয়ে ওঠে, তারা যেন এতদিন শুধু আপনার জন্যই অপেক্ষা করছিল, আপনার হাতের ছোঁয়া পাবে বলে। হঠাৎ ছুটি আসলে কোনো তারিখ নয়, একটা খোলা জানালা, যে জানালাটা রোজ কাজের ভিড়ে দৌড়ের চাপে বন্ধ থাকে, হঠাৎ ছুটি এসে সেই জানালাটা হাট করে খুলে দেয়, তখন বোঝা যায় বাইরের পৃথিবীটা তখনও আছে, গাছের পাতায় তখনও বৃষ্টির জল জমে আছে, ছাদের কার্নিশে চড়ুইগুলো তখনও খেলা করছে, পাড়ার মোড়ে চায়ের দোকানে তখনও আড্ডা চলছে। আমরা ভাবি জীবন মানে শুধু ছুটে চলা, শুধু সামনের দিকে যাওয়া, কিন্তু হঠাৎ ছুটি কানে কানে এসে ফিসফিসিয়ে বলে একটু থামো, একটু দাঁড়াও, থামলেই তো দেখতে পাবে তুমি কতটা পথ চলে এসেছো আর কতটা গল্প এখনো বাকি আছে তোমার জন্য। ভালো থাকবেন। লিখলেন পৌলমি নায়ক, মালাড, মুম্বাই থেকে।
1: চৈতালি মণ্ডল চিঠি লিখছেন গ্রাম পোস্ট দয়াপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রত্যুষে শয্যা ত্যাগ করত, গোময় দ্রবণ দ্বারা আঙিনা শুদ্ধ করিয়া স্নানান্তে গৃহকর্মের সূচনা। অতঃপর প্রাতরাশ তৈরি, পতি পুত্র কন্যা সহ পরিবারের সেবাদান এবং রন্ধন কার্য ও আনুষঙ্গিক সমস্ত কার্য সমাধা হইবার পর রাত্রে শয্যায় কর্মক্লান্ত দেহখানি এলাইয়া বিশ্রাম। বঙ্গগৃহিণীদের রোজগার দিনলিপি, ছুটি, অবসর, অবকাশ, এহেন উপাদেয় সময় ভক্ষণ নৈব নৈব চ। ছেলেবেলা ও মেয়েবেলা বেশ ছিল, আষাঢ় শ্রাবণ মানে বর্ষার বর্ষতা শিকার, বিদ্যালয় বা পড়াশোনা নামক বাধ্যতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, মাঠে কাঁধায় যথেচ্ছ টইটই, মৎস্য শিকার ইত্যাদি ইত্যাদি অলিখিত ছুটির আনন্দ যাপন। বিবাহ পরবর্তী সময়গুলো মিষ্টি রকমের একঘেয়েমিতে ভরা, তাই আমরা কজন পুকুরঘাট বিহারিণী এবং অপরাহ্নচারিণী বিদ্রোহিণী হওয়ার চেষ্টা করলাম। একটি রবিবার সারাদিন কাছে পিঠে কোথাও ঘোরাঘুরি, ডালমুট চর্বণ আর গল্পগাছা করে কাটাবো। কিন্তু এখানেও আপত্তি, অধিকাংশের রোজগেরে কর্তা কিংবা সংসারের ইঞ্জিন রূপী শ্বশ্র ঠাকুরানির দ্বিমত পোষণ। প্রস্তাব পেশ হওয়া মাত্রই চাঁদ বদন তমিস্ত্র আক্রান্ত, উমা উমা রাঁধবে কে? অর্থাৎ গিন্নির একবেলা অনুপস্থিতিতে পারিবারিক অনাহার। সুতরাং ছুটির কপালে ভ্রুকুটি তিরিক্ষে মেজাজে বিটকেল কর্তাদের মস্তক চর্পণ করছি, ইহেন আবহে হঠাৎ ছুটির নিমন্ত্রণে পড়ুয়ার দল। দিদিমণি চলো না পদ্মপুকুর দেখতে যাব। তৎক্ষণাৎ বেরিয়ে পড়ি। কেউ পদব্রজে, কেউ বা দ্বিচক্র জানে, টলটলে জলে খিলখিলিয়ে হাসছে পদ্মকুসুম কুঁড়ি। দুজন ডুব সাঁতার কেটে মাছ পুকুর থেকে সংগ্রহ করল গোলাপি সাদা পদ্ম কোরক। সেদিন হঠাৎ ছুটির আনন্দে ভাটা নয়, পূর্ণ জোয়ার এলো। চৈতালি মণ্ডল, গ্রাম পোস্ট, দয়াপুর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখলেন। সত্যি তো, হঠাৎ ছুটি সবসময় পাওয়া না গেলেও কখনো কখনো এভাবে ছিনিয়েও নিতে হয় বই কি বলেন?
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: এবারে আমার হাতে জয়া দাসের লেখা। আপনি লিখেছেন দুর্গাপুর ১৩, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, তোমার হঠাৎ ছুটির নিমন্ত্রণে পৌঁছে গেলাম বর্ষা স্নাত স্কুলবেলায়। গম্ভীর, রাসভারী, বিজ্ঞানের গৃহশিক্ষকের পড়া তৈরি করে বোন আর আমি অপেক্ষায়। ক্যালেন্ডারে লাল রঙে রাঙা দিনটি ভোর থেকেই ঝিরঝির, কখনো অবিশ্রান্ত ধারায় ঝরে চলেছে। মনটা ছুটি নিয়ে তাই নিজের মতো করে বৃষ্টির সঙ্গী হতে চাইছে। তাতে কি, মাস্টার মশাই ঠিক আসবেনই জানি। অপেক্ষার ঘণ্টা 60 মিনিট পেরিয়ে ক্রমশ এগিয়ে চলেছে। হঠাৎ কবিগুরুর অঘোর মাস্টার উপস্থিত হয়ে বললেন, একটু দেরি হয়ে গেল বুঝলি, সাইকেল নিয়ে পড়ে গিয়ে পাটায় খুব যন্ত্রণা হচ্ছে, এসেছি যখন চা খেয়ে যাই, আজ তোদের ছুটি। শোনা মাত্রই তার কষ্টটা না ভেবে মেঘলা মনে রামধনু খেলে গেল। ছুটি মানেই কর্মব্যস্ত একঘেয়ে রুটিন থেকে মুক্তির আনন্দ, আর হঠাৎ ছুটি অপ্রত্যাশিতভাবে হঠাৎ প্রাপ্তির বিহ্বলতায় নতুনভাবে জেগে ওঠা। আমার হোম অফিস ক্যালেন্ডারে কোনো লাল দাগ থাকে না। দায়িত্ব আর কর্তব্যকে সঙ্গী করে সকালের শুরুতেই মনে হয় কত কিছু সামলাতে হবে আজ। তারই ফাঁকে একটু ছুটি নিয়ে জানলার কাছে বা ব্যালকনিতে দাঁড়িয়ে যেই না উদাস হয়ে মিশে যেতে চাই প্রকৃতির সঙ্গে, দায়িত্বটা এক ঝটকায় বাস্তবে নিয়ে এসে বলে, সময় যে বয়ে যায়, ক্লান্তি এসে ঘিরে ধরে তবুও। সেদিন হঠাৎ ডাক এলো সেই স্কুলবেলার আরতি নিয়ে, 30 বছর পর আমি দুর্গাপুর আসছি, আয় না সবাই মিলে একটু বসি। সব মাধুন আলগা করে নিজের জন্যই নিলাম সেদিন হঠাৎ ছুটি। পৌঁছে গেলাম কিশোরী বেলা।

0: আর অবিমিশ্র আনন্দে হই হই করে কেটে গেল দিনটা। আত্মবিশ্বাস ভরা উৎসাহ নিয়ে নতুন হয়ে জেগে উঠে পুনরায় শুরু হল পুরনো পথ চলা। নমস্কার, আন্তে জয়া দাস, দুর্গাপুর 13, পশ্চিম বর্ধমান।
1: ডাক্তার অনিতা মণ্ডল শেঠ, আপনি চিঠি লিখছেন পোর্ট হাসপাতাল পার্ক, কলকাতা 53 থেকে। মন রে ওরে মন, তুমি কোন সাধনার ধন? মন বলে আমার এখনই ছুটি চাই। পড়লাম আতান্তরে, বলুম এই ভরা কাজের মাঝে আমি তা তোমায় কেমন করে দেব বলো ছুটি? গোসা ঘরে ঢুকে মন বলে, তবে থাক তুই পড়ে। আমার তখন কুল বাঁচানো দায়, গুচ্ছ কাজের মাঝেই হলেম মনের সাথী, নিলেম হঠাৎ ছেটে। ক্ষণিকে পৌঁছলেম দার্জিলিং জেলার তুকভার চা বাগানের সুন্দর হোমস্টেতে। মালকিনের সঙ্গে খোশ গল্প চা পান পর্ব শেষে পৌঁছলুম নদী পেরিয়ে সিকিমের বর্ডারে। মহাদ্রুমের রাজ্যে আকাশ তলে খানিক ছোটাছুটি করলুম, ঝর্ণার গান শুনলুম। মন বলে বেশ হয়েছে, আজ তবে এইটুকুই থাক, আবার তোকে জানান দেব হঠাৎ ছুটির। কাজ গভীরে ডুবন্ত আমি তখন খোলা হাওয়ায় তরতাজা। সাগর যেমন জাগায় ধ্বনি, খোঁজে নিজের রতনমণি, আমিও তেমনি পলক ফেলা সুখ ছুটির মাঝে নিজের বোনকে খুঁজে ফিরি। ডাক্তার অনিতা মণ্ডল শেঠ, পোর্ট হাসপাতাল পার্ক, কলকাতা 53 থেকে।
0: শরৎ সাথী, বন্ধু প্রাত্যহিকীকে, এবারে লিখছেন সুমিতা বন্দ্যোপাধ্যায়, মহেশ দলালিন, হুগলি থেকে। তোমার সেপ্টেম্বরের বিষয়ে হঠাৎ ছুটি নিয়ে লিখতে গিয়ে লালির মায়ের কথা মনে পড়ল। তার নাম একটা আছে, তবে লালির মা নামেই বেশি পরিচিত। সে গৃহপরিচারিকার কাজ করে, বয়স হয়েছে, তবু এই কাজই তাকে অন্ন যোগায়, ছেলে মেয়েদের মানুষ করেছে। তারা এখন নিজেদের জীবন ও সংসার নিয়েই ব্যস্ত, মাকে দেখার সময় তাদের নেই। লালির মাও এই বিষয়টি বড় একটা আমূল দেয় না, আপন কাজেই থাকে হাসি মুখে। সে এক বাড়িতে কাজ করে, তারা সপরিবারে পূজোর ছুটিতে বেড়াতে যাচ্ছে পুরী। তাই লালির মাকে বলে, তোমার ছুটি, কদিন আসতে হবে না। লালির মা যেন হাতে চাঁদ পায়, বয়সও হয়েছে, তাতে পায়ের ব্যায়াম আছে, পা টেনে টেনে হাঁটে। এসব নিয়েই ঘরে বাইরে কাজ, বাজার দোকান সব করে হাসি মুখে। হঠাৎ ছুটি পেয়ে লালির মা ভাবে অনেক কিছু করবে, পুজো আসছে, তাই আপন কুঁড়ে ঘরখানা পরিষ্কার করা, তারপর নাতির জন্য নারকেল নাড়ু তৈরি করবে, ছুটিতে কিছু ডালের বড়িও দেবে, আর যেটা করবে সেটা হলো কুমড়ো, লাউ, শশা ও আরও কিছু গাছের চারা বসাবে তার কুঁড়ে ঘরের এক চিলতে উঠোনে। যখন সন্ধে হবে, খোলা আকাশের তলায় জ্যোৎস্না গায়ে মেখে রূপকথার পরিদের রাজ্যে পাড়ি দেবে ছেলেবেলার মতো। কি আনন্দই না হবে, ভোর থেকে রাত খাটাখাটনি আর সয় না। একদিন একটু তেল মালিশও করবে ব্যথা ভরা পা দুটিতে। কত কিছুই কল্পনা করে হঠাৎ ছুটি পেয়ে, এই সুখময় কল্পনায় তাকে দেয় শান্তি, আনন্দ। আপন মনে সে ভাবে ছুটির প্রতিটি ক্ষণ সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। এসব ভাবতে ভাবতেই খুঁড়ে ঘরের দাওয়ায় সে তৃপ্তির ঘুমে ঢলে পড়ে। তারা ভরা আকাশও যেন তারই শান্তির বিশ্রামের

0: সহচর হয়। হঠাৎ ছুটিতে শান্তির বিশ্রামের কথা লিখলেন সুমিতা বন্দ্যোপাধ্যায়, মহেশ দোলালেন হুগলি থেকে।
1: লালির মায়ের মতোই এবারে কমলা আর বাতাসির গল্প শুনব। গল্প শোনাচ্ছেন মধুমিতা নস্কর, সলপ ডোমজুড়, হাওড়া থেকে। শহরের যখন সবে ঘুম ভাঙে, তখন দিনের প্রথম লোকাল ট্রেন ধরে কমলা আর বাতাসি বাবুদের বাড়ি কাজে আসে। বাতাসি রান্না আর কমলা বাড়ির অন্যান্য কাজ করে। ওরা বাবুর বাড়ি ঢুকতেই সেদিন গৃহকর্ত্রী বললেন, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, একটু আগে খবর পেলাম আমার ছোট পিসি শাশুড়ি মারা গেছেন। তোমরা কাছাকাছি চলে এসেছ ভেবে আর ফোন করিনি, আমরা এখনই বেরুব, ঘরগুলো ঝাড়ু দিয়ে চলে যাও। কারোর মৃত্যুর খবরে যে আনন্দ থাকতে পারে আজ কমলা আর বাতাসি অনুভব করল। ঝটপট কাজ মিটিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গান ধরল কমলা। বাতাসি গা ঠেলা দিয়ে বলে, খুব যে আমোদ দেখছি তোর কুমলি, তাড়াতাড়ি পা চালা, ট্রেনটা ধরতে পারবো, ঘরে গিয়ে একটু ঘুমোবো। সেই কোন ভোর রাত থেকে উঠে সংসারের কাজ সামলে রোজ বেরুনো, সারাদিন হাড় ভাঙা খাটুনি, শরীর যেন আর বয় না রে। কমলা ঝাঁঝি সুরে বলে ওঠে, রোজই তো ঘরে যাস, হঠাৎ ছুটি পেলুম, আজ ফুল মজা। বাতাসে গাঁই গুঁই করলেও শুনছে কে? কমলা আর বাতাসি সেদিন লেকের ধারে খোলা মাঠে শুয়ে বসে গল্প করে সময় কাটায়। পথ চলতে ঠেলাগাড়ির আইসক্রিম মক্কা পোড়ায়, কামড় বসায়। দুপুরে ভাতের পায়েস হোটেলে এক প্লেট সবজি ভাত ভাগ করে দুজনে খেতে খেতে বাতাসি বলে, এই কমলি, সিনেমা যাবি? কতদিন দেখিনি। কমলা দুষ্টু হেসে বলে, ওরে চুপা রুস্তম, চল যাই। সিনেমা দেখে এক আঁচল খুশি কুড়িয়ে বাতাসি আর কমলা বাড়ি ফিরে সেদিন। কি যে ভালো কাটলো দিনটা! কিন্তু বাড়ি আসতে বাতাসিকে ওর মাতাল স্বামী জুতো দিয়ে এলো পাথারি মারতে থাকে, বলে, খুব বার বেড়েছিস তুই, আমাকে লুকিয়ে সিনেমা, ভাগ্যিস রঘু খবর দিল। বাতাসির কোনো কথাই শোনে না সে, চোখ ভিজে আসে বাতাসির। হঠাৎ ছুটির দিনের শেষের এই কি পাওনা! মধুমিতা নস্কর, সলপ ডোমজুড়, হাওড়া থেকে লিখলেন এ চিঠি।
0: আন্দুল রোড, হাওড়া থেকে এবারের লেখা বিশাখা দাশগুপ্তের। যে প্রতিষ্ঠানের সঙ্গে আমি দীর্ঘকাল যুক্ত ছিলাম, সেখানে হঠাৎ ছুটির সুযোগ সহজে মিলত না, কঠোর অনুশাসনে বাঁধা ছিলাম আমরা। আসা যাওয়া হাজিরা কার্ডে নথিভুক্ত হতো। একদিন হলো কি, দপ্তরে হাজিরা দেওয়ার পর শুনলাম কি একটা কারণে হঠাৎ ছুটি ঘোষণা হয়েছে, অর্ডার আসতে দেরি হয়েছে, তাই আগে জানানো যায়নি। ব্যাস, আমাদের আর পায় কে, কি করি কি করি। বুদ্ধিতে শান দিতে চায়ের ভাঁড় নিয়ে বসে পড়লাম আমরা কয়েকজন। চা পান সহযোগে আমাদের পরিকল্পনা চলতে থাকল। তখন মহানায়ক ময়রা স্ট্রিটে থাকতেন। উহ, একবার যদি দর্শন মেলে জীবন সার্থক, সবাই এক কথায় রাজি। একটু ভয় একটু কুণ্ঠা মিশ্রিত ধীর পদক্ষেপে আমরা হাজির হলাম সেই বিখ্যাত জীবন্ত কিংবদন্তির বাড়ি। সাহস করে সিঁড়িতে উঠলাম। পুরো সিঁড়ি জুড়ে মহানায়কের বিভিন্ন ভঙ্গিমার ছবি, যা দেখে আমরা আপ্লুত শিহরিত। কিন্তু মূল প্রবেশদ্বারে বিশাল তালা। এক পরিচারিকা এসে খবর দিলেন তিনি শুটিংয়ে আছেন। বিফল।

হঠাৎ ছুটির ওই দিনটিতে মহানায়কের দর্শন প্রত্যাশী আমাদের কয়েকজনের ঐকান্তিক প্রচেষ্টা আজ শতবর্ষে মহানায়কের সমুজ্জ্বল উদযাপনে আরও বেশি করে মনে পড়ে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিশাখা দাশগুপ্ত, আন্দুল রোড, হাওড়া।

0: আলোয়ে আলোয়ে ঝিলমিলে হঠাৎ ছুটির দিনগুলো, সে দিনগুলোর গল্প শুনছি এই পক্ষকাল জুড়ে। এবারে লিখছেন তন্দ্রা ঘোষ, গ্রাম পোস্ট পাড়াতল, পূর্ব বর্ধমান থেকে। জীবন নাট্যশালায় প্রতি দৃশ্যে কত কিছুর যে হঠাৎ ছুটি হয়, বেহিসাবি মন খাতায়, তা এক অলিখিত উপন্যাস। হৃদস্পন্দন হঠাৎ থেমে সাজ ঘরে ফেরা দাদুর কথা প্রমাণ করে ক্ষণস্থায়ী জীবন প্রবাহে কার হঠাৎ ছুটি হবে তা সবার অজানা। করুণ সুরে গিয়ে চলা পাখিটিও কখন কি ভেবেছিল সদ্য কাল বৈশাখীর পর ফের ফেরা আর হবে না পুরনো নীরে। হেমন্তের হাওয়ায় মাথা দোলানো সোনালি ধান স্বপ্নেও তো ভাবেনি এটাই তার শেষ নীলাম্বর দর্শন। নারীর জীবন চক্রে বেশ কিছু জিনিসের হঠাৎ ছুটি যেন অনিবার্য ধ্রুব সত্য। দায় দায়িত্ব, অধিকার আর কর্তব্যের অটুট বন্ধনের সাময়িক শিথিলতায় যখন ফিরি পিত্রালয়ে, ছুটে গিয়ে দাঁড়াই তেতলার চুন খসা চিলে কোঠায় দেওয়ালের তাকে সাজানো শেলি, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ, নজরুলের অসংখ্য গ্রন্থরাজি, ফিরে যাই সেই মেয়েবেলায়। পুরাতন পড়ার চৌকিটা যেন হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো রঙ্গমঞ্চ, তীব্র আত্মযন্ত্রণায় উচ্চারিত জিওফ্রে চসারের কালজয়ী সেই বাণী দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, ফিরে আসে কানে প্রাণে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। প্রতিগৃহে পদার্পণ, আশুমূত্র হিমাচল নারী সমাজের যেন একটুখানি হলেও উন্মুক্ত স্বাধীনতা, মাতৃপরশ ও পিতৃস্নেহের হঠাৎ ছুটি, পিত্রালয়ের অবাধ উদাসী চাঞ্চল্য আর নির্দ্বিধার আবদারগুলো সতেজতা হারায়। একটা সময় বাৎসল্যের বন্ধনে অমৃত সাগরে ডুব দি, সকাল থেকে রাত নাভিশ্বাস ওঠা ব্যস্ততায় হঠাৎ ছুটির কথা তো মনেই থাকে না। আমার সম্মুখে বেড়ে ওঠে আরও একটি নারীরূপী আমি। কালান্তরের প্রবাহে নারীর হৃদয়ের চিরন্তন বাসনাগুলোর কখন যে হঠাৎ ছুটি হয়ে যায় হৃদসাগরের অতল কবরে, তার হিসেব রাখে কজন। তন্দ্রা ঘোষ চিঠি লিখলেন গ্রাম পোস্ট পাড়াতল, পূর্ব বর্ধমান থেকে।
1: চিঠির পাতা থেকে চোখ তুলে এবারে তাকাতে হবে আকাশ বাতাসের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ কোথাও কোথাও মেঘলা থাকবে। বিকেল অথবা সন্ধ্যের দিকে সাধারণভাবে মেঘলা আকাশ, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৬%, সর্বনিম্ন ৬৮%। বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।
0: স্যার সেপ্টেম্বর মাসের 15 তারিখ আজ। এক পক্ষকাল জুড়ে আমরা শুনলাম হঠাৎ ছুটির গল্প। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষ প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভোল বদল। রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়ার সেই ভোল বদলের গল্প সুকুমার রায় লেখায় পড়েইছি। আমরা আমাদের চারপাশে সেই ভোল বদলের কেমন ঘটনার সাক্ষী সেসব লিখুন, পাঠিয়ে দিন প্রাত্যহিকের দরবারে। তবে এই প্রসঙ্গে কয়েকটি কথা আরও একবার স্মরণ করাতে চাই। চেষ্টা করুন শব্দ সংখ্যা 250-এর মধ্যে সীমিত রাখতে। ইমেলে পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে অ্যাটাচমেন্ট হিসেবে লেখা পাঠাবেন না, চিঠির ছবি তুলেও পাঠাবেন না, সরাসরি মেল বডিতে লিখুন। একই ইমেল একাধিকবার পাঠাবেন না, হয় চিঠি না হয় ইমেল পাঠান, দুটো একসঙ্গে নয়। কোনো ঐতিহাসিক তথ্য বা যে কোনো উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং যাচাই করে সম্পূর্ণ নিশ্চিত হলে তবেই ব্যবহার করুন। সেই সঙ্গে নির্ভরযোগ্য তথ্যসূত্র অবশ্যই উল্লেখ করবেন, আর মাসের প্রথম পক্ষে চিঠি বা ইমেল পড়া হলে দয়া করে দ্বিতীয় পক্ষে আর পাঠাবেন না। কেমন? শেষ করে প্রাত্যহে কি আজ এখানে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: চন্দ্রজিৎ প্রামাণিক,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত কোনো রকম চার্জ ধার্য করতে পারবে না। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট নীতি ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরের দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে 10-12 জানুয়ারি নতুন দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। চতুর্দশ জেপিএসসির প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতু রোড এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিককে গ্রেপ্তার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের শক্তি কেন্দ্রের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত কোনো রকম চার্জ ধার্য করতে পারবে না। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন 2007-এর আওতায় অর্থমন্ত্রক গতকাল এই গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়েছে, রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো ব্যাংক অথবা সিস্টেম প্রোভাইডার ইউপিআই বা রূপে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেয়েছেন

0: পর ইউপিআই লেনদেনের ক্ষেত্রে চার্জ ধার্য করা নিয়ে বিভিন্ন মহলে যে প্রশ্ন উঠেছিল তার প্রেক্ষিতেই অর্থমন্ত্রকের পক্ষ থেকে বিস্তারিত এই ব্যাখ্যা দেওয়া হল। মন্ত্রকের ওই বিজ্ঞপ্তিতে রূপে ডেবিট কার্ড এবং ২০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনকে ইলেকট্রনিক মোড অব পেমেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত মাসে সরকার জানায় ইউপিআই এর মাধ্যমে কোনো লেনদেনের ক্ষেত্রে উপভোক্তাদের ওপর কোনো চার্জ ধার্য করা হবে না। এমনকি একজন আরেকজনকে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠালে সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে ভবিষ্যতে ব্যবসায়ীদের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কিছু কিছু ক্ষেত্রে লেনদেনের চার্জ ধার্য করা হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও হার হবে অনেকটাই কম। এদিকে RBI এক নির্দেশিকায় বলেছে, ১০০০ টাকা বা তার বেশি অর্থের কোনো অস্বাভাবিক লেনদেন যদি মিউল অ্যাকাউন্ট বা সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত হওয়ার সন্দেহে চিহ্নিত হয়, তবে ব্যাঙ্কগুলি পুরো অ্যাকাউন্ট বন্ধ না করে শুধুমাত্র বিতর্কিত লেনদেনের অর্থটুকু সাময়িকভাবে আটকে রাখবে। গ্রাহকের ঘোষিত প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা আকস্মিক কোনো লেনদেন কিংবা পরিচিত সাইবার জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত লেনদেন শনাক্ত করার জন্য ব্যাঙ্কগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করতে হবে বলেও রিজার্ভ ব্যাংকের নির্দেশিকায় জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্টিস্ট নীতি, ভিশন মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত ভিয়েতনাম বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশনের ১৯তম অধিবেশনে যৌথভাবে পৌরোহিত করেন।
1: This 19th JCM therefore offers us a very valuable opportunity to review the implementation of the commitments which have been made and to translate the political momentum at the highest level into concrete tangible outcomes for our people. Vietnam for us is a key partner in India's ACTIS policy, in our vision Mahasagar, in our outlook of the Indo-Pacific. Vietnam is equally an important partner in the framework of our comprehensive strategic partnership with the ASEAN.
0: ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ট্রুং এর সঙ্গে বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের পূর্ণাঙ্গ দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করেন। এদিকে বিদেশমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভেনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগেই জানানো হয়েছে, অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার পর ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে একাধিক সদস্য দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এক বিশ্লেষকও ভারতের অনুষ্ঠিত ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলনকে সফলভাবে অভিহিত করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে ১০-১২ জানুয়ারি নতুন দিল্লিতে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ ২০২৭ শিরোনামে উৎসবের মূল লক্ষ্য হল উন্নয়নমূলক প্রকল্পে যুব নেতৃত্বকে উৎসাহিত করা এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যুব সমাজের কণ্ঠস্বর ও ভাবনাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। এই উৎসব উপলক্ষে জেলা থেকে রাজ্য এবং জাতীয় স্তর পর্যন্ত ৫টি বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় ১৫-২৯ বছরের যুবক যুবতীরা অংশ নিতে পারবেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে জাতীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ ৮টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৬ পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। ৪০টিরও বেশি দেশের প্রতিনিধি, ৬০০ জন প্রদর্শনকারী এবং ৩০০টি আন্তর্জাতিক কোম্পানি সম্মেলনে যোগ দেবে। প্রদর্শনীতে থাকবে ৬টি দেশ ও

0: 12টি রাজ্য সরকারের প্যাভেলিয়ন এবং স্টার্টআপের একটি প্যাভেলিয়নও। ভারত সেমিকন্ডাক্টর মিশন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিকন ইন্ডিয়া প্রদর্শনী বিশ্বের বিভিন্ন দেশের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক প্রযুক্তি ক্ষেত্রকে সহযোগিতা, উদ্ভাবন, ম্যানুফ্যাকচারিং, বিনিয়োগ ও প্রতিভা বিকাশের সুযোগ এনে দেবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলি গৃহীত বিভিন্ন ব্যবস্থাপনা বিচারপতিদের বিরুদ্ধে যে কোনো অভাব অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত সময়োচিত এবং সুফলদায়ক। তিনি গতকাল নতুন দিল্লিতে ষষ্ঠ রাম জেঠমালানি স্মারক বক্তৃতায় ভাষণ দিচ্ছিলেন।
1: The mechanism which Supreme Court and the High Courts have developed is one of the robust and very timely also. Given a choice, a judicial officer when passes an interlocutory order or if he adjourns a case, at every stage he will invite a complaint. I will leave it to public domain and it's a very seriously debatable issue that should those complaints on a platform, on a website, you need to have an internal very strong mechanism which must complete objectivity, dispassionate approach and in a very responsible manner must deal with it.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের পৌর নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, দলের এই জয় মিথ্যের বিরুদ্ধে সত্যের বিজয়ের প্রমাণ। মহারাষ্ট্রে অধ্যাপক নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট সেটের দিন পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী মাসের 25 তারিখে, এ মাসের 27 তারিখে তা হওয়ার কথা ছিল। চতুর্দশ জেপিএসসি প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতু রোড এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিক সঞ্জীব কুমারকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি শিবাঙ্গাং কোচিং নামে ওই সেন্টার চালানোর সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত। এদিকে জেএসএসসি সিজিএল পরীক্ষায় অনিয়মের অভিযোগেও সিআইডি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে পূর্ব কেন্দ কলোনি থেকে দিলীপ কুমার পাসওয়ান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের শক্তিকেন্দ্রের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। তবে এই সমঝোতা কবে থেকে কার্যকর হবে, কতদিন বহাল থাকবে এবং কিভাবে কার্যকর করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প একথা জানান। রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মতামত জানানো না হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সে দেশের জরুরি পরিকাঠামো লক্ষ্য করে চালানো আক্রমণ প্রতিহত করার বিষয়ে রাশিয়ার প্রতিশ্রুতি আদায় করতে সহযোগী দেশগুলি সমর্থ হলে ইউক্রেনও হামলা স্থগিত রাখতে প্রস্তুত। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যে 7:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জনভাগিদারির উদ্দেশ্যে 17 সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আগামীকাল শেষ হচ্ছে। কয়েকটি জেলায় স্কুলে মিড ডে মিল সরবরাহের যে দায়িত্ব ইসকনের অক্ষয়পাত্র ফাউন্ডেশনকে দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করেছে স্কুল শিক্ষা দপ্তর। দুর্গাপুজোর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে বিদ্যুৎ দপ্তর প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি উদযাপিত হচ্ছে। রাজ্য সরকার আগামী 17 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। 17ই সেপ্টেম্বর আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে অভিযানের সূচনা হবে। 2রা থেকে 4ঠা অক্টোবর সেবা সেতু অভিযানে ব্লক, পুরসভা ও পুর নিগম এলাকায় শিবির করে সরকারি প্রকল্প পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। রাজ্যে দুই বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আগামীকাল শেষ হচ্ছে। এখনও পর্যন্ত বিজেপি ওই দুই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। গতকাল তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী

0: বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের পক্ষ থেকে দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নন্দীগ্রামে মোহাম্মদ এতেশামুল হক এবং রেজিনগরে সফিউজ্জামান শেখকে প্রার্থী করা হয়েছে। আপাতত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকে তারা প্রচার চালাবে। আগামীকাল প্রতীকের অধিকার নিয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, তারপরই বিষয়টি স্পষ্ট হবে। অন্যদিকে মমতা ব্যানার্জীপন্থী কালীঘাট শিবির, কংগ্রেস এবং সিপিআইএমও ওই দুটি আসনের নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। রেজিনগরে প্রতিদ্বন্দ্বিতায় থাকছে আম জনতা উন্নয়ন পার্টিও। উল্লেখ্য, আগামী 6 অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ। এই উপলক্ষে ওই দিন সংশ্লিষ্ট এলাকায় এনআই একটি ছুটি ঘোষণা করা হয়েছে। গণনা অক্টোবরের 9 তারিখ। রাজ্য সরকার বিশ্বকর্মা পুজোর ছুটির দিন পরিবর্তন করেছে। এবছর ভাদ্র সংক্রান্তি 17 সেপ্টেম্বরের পরিবর্তে 18 তারিখ পড়ায় ওই দিন অর্থাৎ শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যের সরকারি, আধা সরকারি অফিস, কর্পোরেশন ছাড়াও সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে ছুটি থাকবে। এ ব্যাপারে গতকাল অর্থ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে 10-12 জানুয়ারি নতুন দিল্লিতে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027 শিরোনামে এই উৎসবের মূল লক্ষ্য হল উন্নয়নমূলক প্রকল্পে যুব নেতৃত্বকে উৎসাহিত করা এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যুব সমাজের কণ্ঠস্বর ভাবনাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। এই উপলক্ষে জেলা থেকে রাজ্য এবং জাতীয় স্তর পর্যন্ত 5টি বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় 15-29 বছর বয়সের যুবক যুবতীরা অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীরা 500 শব্দের মধ্যে প্রবন্ধ লিখে পাঠাতে পারেন। রাজ্য থেকে নির্বাচিত জাতীয় স্তরে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর সামনে তাদের বিষয় ভাবনা উপস্থাপনের সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের উপস্থিতিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে মাই ভারত প্রকল্পের পশ্চিমবঙ্গ বিভাগের ডেপুটি ডিরেক্টর রিজভি শাহনাজ রহমান এ বিষয়ে বিস্তারিত জানান।
1: ওয়েস্ট বেঙ্গলে যত ইউথ আছে তারা পার্টিসিপেট করতে পারবে। পার্টিসিপেট করার জন্য প্রথম স্টেপ হচ্ছে মাই ভারত .gov.in এই পোর্টালে গিয়ে ছেলেমেয়েরা নিজেদেরকে রেজিস্টার করবে এবং রেজিস্টার করার সাথে সাথে VBYLD 2027 বলে তার একটা আইকন দেখতে পাবে এবং ওখানে গিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওখানে ক্লিক করলেই 6টা ক্যাটাগরি ওপেন আপ হয়ে যাবে, সমস্ত ডিটেলস কিন্তু তারা পেয়ে যাবে।
0: নদিয়ার কল্যাণী এইমসে আজ দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীতি আয়োগের সদস্য অধ্যাপক গোবর্ধন দাস। সম্মানীয় অতিথি হিসেবে যোগ দেবেন বিহার ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এর উপাচার্য অধ্যাপক ডক্টর বিন্দে কুমার এবং এইমস গুয়াহাটির এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডক্টর অশোক পুরানিক। অনুষ্ঠানে 125 জন MBBS, 60 জন BSc অনার্স নার্সিং এবং 30 জন MTMS স্নাতককে ডিগ্রি প্রদান করা হবে। কয়েকটি জেলায় স্কুলে মিড ডে মিল সরবরাহের যে দায়িত্ব ইসকনের অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করেছে স্কুল শিক্ষা দপ্তর। গত 21 আগস্ট স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে ওই সংস্থাকে উত্তর চব্বিশ পরগনার বিধাননগর, দমদম, রাজারহাট, নিউটাউন, হাওড়া, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ব্লকের স্কুলগুলিতে PM পোষণ প্রকল্পে মিড ডে মিল বিতরণের দায়িত্ব দিয়েছিল। গতকাল এই দায়িত্ব প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। এর ফলে ওই স্কুলগুলিতে আগের নিয়ম অনুযায়ী মিড ডে মিলের কাজ চলবে। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, জাতীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দুর্গাপুজোর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে বিদ্যুৎ দপ্তর প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। বিধাননগরের বিদ্যুৎ ভবনে গতকাল CESC, WBSC, DCL এবং বিভিন্ন বিদ্যুৎ পরিবহন সংস্থাগুলির সঙ্গে এক বৈঠকে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী ঘোষ দাস বলেন, দুর্গাপুজোর সময় রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 12,000 মেগাওয়াটে পৌঁছতে পারে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কোনোরকম সমস্যা মোকাবিলায় 3,500 মোবাইল ভ্যান নিযুক্ত করা হয়েছে। বিদ্যুৎ ভবনে খোলা হচ্ছে 24 ঘন্টার কন্ট্রোল রুম।
2: অস্থায়ী যে বিদ্যুৎ নেওয়া হয় পুজোর জন্য সেটা গত বছর প্রায় 57,000 ছিল, এবছর আরো বেশি আমরা আশা করছি, প্রায় এখনো অবধি 60,000 আমাদের কাছে জমা পড়েছে, যার কারণে বিদ্যুতের চাহিদাও সাথে সাথে আরো বেশি বাড়বে। সব জায়গাতে আমরা বিদ্যুৎটা বিনা শুল্কে দেবো সাপ্লাই, যার কারণে আমরা দুর্গা পুজো কমিটি ক্লাবগুলো সবাইকে আমরা জানতে চেয়েছি এবং কতটা তাদের প্রয়োজন সেই মতো আমরা সাপ্লাই যাতে বিদ্যুৎটা দিতে পারি সেই চেষ্টাটা আমরা করব।
0: রাজ্যে সব ক্ষেত্রেই বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে বিজেপি জানিয়েছে। কলকাতায় গতকাল দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানান, রাশিয়ার একটি সংস্থা এরাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ভারী শিল্প এবং অনুসারী শিল্পের বৃদ্ধি ছাড়া রাজ্যের বিকাশ সম্ভব নয়, তবে এক্ষেত্রে কিছুটা সময় লাগবে।
3: শিল্পায়ন চাই, ভারী শিল্প ছাড়া, অ্যান্সিলারিজ বাড়ানো ছাড়া, স্টার্টআপ ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তি নেই। দেশ এবং দেশের বাইরে সব জায়গায় কথা হয়েছে, সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়তে মানে সময় লাগবে, রাতারাতি তো কিছু বদলে দেওয়া যাবে না। তবে পার্থক্য যে একটা দেখা যাচ্ছে, কারণ আমরা যেদিন ক্ষমতা এসেছি সেদিন থেকেই সিন্ডিকেট শব্দটা উঠে গেছে, সেটা আর নেই। এক বছর সময় দিন, দেখবেন মানুষই বলবে যে নতুন সরকার এসেছে।
0: কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাঙ্কগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত কোন রকম চার্জ ধার্য করতে পারবে না। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন 2007-এর আওতায় অর্থমন্ত্রক গতকাল এক গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়েছে, রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2,000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না। উল্লেখ্য, গত মাসে সরকার অবশ্য জানিয়েছিল ইউপিআই এর মাধ্যমে কোনো লেনদেনের ক্ষেত্রে উপভোক্তাদের ওপর কোনো চার্জ ধার্য করা হবে না। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে একটি কল সেন্টারে হানা দিয়ে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 18 জন মহিলা। গতকাল দোলতলা সংলগ্ন একটি কল সেন্টারে হানা দেয় পুলিশ ও সাইবার থানার আধিকারিকরা। তল্লাশিতে 19টি মোবাইল ফোন, শতাধিক সিম কার্ড, 30,000 টাকা নগদ অর্থসহ একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিন উদযাপিত হচ্ছে। ঔপন্যাসিক, সাহিত্যিক, গল্পকার, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একাধিক গল্প উপন্যাসের মধ্যে দিয়ে তৎকালীন সমাজের কঠিন বাস্তব চিত্র তুলে ধরেছিলেন। তাঁর লেখা একাধিক উপন্যাস চলচ্চিত্রেও রূপায়িত হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অসাধারণ সাহিত্যকর্মের জন্য তাঁকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জগত্তরিণী স্বর্ণপদক প্রদান করা হয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হয় ডিলিট উপাধি। দিনটি উপলক্ষে আজ শরৎচন্দ্রের জন্মস্থান হুগলি দেবানন্দপুর এবং হাওড়া শান্তাবেড়ে তাঁর বসতভিটায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন অংশ থেকে ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তবে এরাজ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে এখনও দেরি আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডাক্তার হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে দক্ষিণবঙ্গে 17 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়বে। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী 3-4 দিন ভারী বৃষ্টির সতর্কতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জনভাগিদারির উদ্দেশ্যে 17 সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আগামীকাল শেষ হচ্ছে। দুর্গাপূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী সঞ্চয়িতা গিরি।

0: সঞ্চয়িতা গিরির কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন। জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

জানাজানায় শুনবেন কথিকা প্রজাপতি সংগ্রহ, লিখেছেন ডক্টর অসীম মিত্র। বেশ কয়েক বছর আগের কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে হাতে নাতে ধরা পড়েন আন্তর্জাতিক চোরাকারবারে লিপ্ত হিসাওশি কোজিমা। তার সঙ্গে থাকা একটা ছোট্ট কাঠের বাক্সের তার মধ্য থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি বিরল প্রজাতির প্রজাপতি। এরপর কোজিমাকে তার লস অ্যাঞ্জেলসের ছোট্ট অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয় তল্লাশির জন্য। সেখানে গিয়ে তো সরকারি আধিকারিকদের চোখ ছানা ভরা। পরপর তাকের উপর সাজানো রয়েছে রং বেরঙের বিরল প্রজাপতি, কিছু জ্যান্ত, কিছু মৃত, সবই বিক্রি করার জন্য। কোজিমার চোরা কারবারের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য এক সরকারি আধিকারিককে স্ট্রিং অপারেশন পর্যন্ত করতে হয়েছিল $14,500 খরচ করে। কোজিমার থেকে তিনি দুটি কুইন আলেকজান্ডার্স বার্ডউইং প্রজাপতি কিনেছিলেন $8,500। এটি বিরল ও বিপন্ন প্রজাতির প্রজাপতি। এদের মেয়ে প্রজাপতিরা পৃথিবীর সবচাইতে বড় আকারের প্রজাপতি। শুধুমাত্র পাপুয়া নিউগিনির বর্ষা বনে এদের পাওয়া যায়। কুইন আলেকজান্ডার্স বার্ডউইং কালো ও হলুদ রং মিলিয়ে দেখতেও খুব সুন্দর, তাই সব মিলিয়ে চাহিদাও আকাশ ছোঁয়া। ১৯৯৪ সালের অগস্ট মাসে দুজন জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তাদের সঙ্গে চারটি কার্ডবোর্ডের কার্টুনে পাওয়া গিয়েছিল বেশ কয়েকশো ভারতীয় প্রজাপতি ও মথসহ প্রচুর পোকামাকড়। ১৯৯৬ সালের জুলাই মাসে বেআইনিভাবে বিরল প্রজাতির প্রচুর প্রজাপতি, গুবরে পোকা ও কাঁচ পোকা ধরার অপরাধে দার্জিলিংয়ে এক জাপানি নাগরিক ও তার সাগরেদকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের কাছ থেকে ১,700টি বিরল প্রজাপতি এবং ১,400টি গুবরে ও কাঁচ পোকা উদ্ধার করা হয়েছিল, সরকারি হিসেবে যার দাম ছিল প্রায় ১৩,00,000 টাকা। বিগত বছরগুলোতে বিশ্ববাজারের চোরাকারবারীরা প্রচুর পরিমাণে প্রজাপতি ধরার ফলে দার্জিলিংয়ে এখন প্রজাপতির সংখ্যা খুবই কমে এসেছে। এছাড়া আমাদের দেশে প্রজাপতি চোরাচালানের ঘাঁটি হল পশ্চিমঘাট পর্বতমালা ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গা। কয়েক বছর আগেকার একটা হিসাব বলছে, আমাদের দেশ থেকে প্রতি মাসে কম করে ৫০,০০০ প্রজাপতি বেআইনিভাবে চালান হয়ে যাচ্ছে, আর প্রতি বছর বিশ্ববাজারে প্রজাপতির ব্যবসার পরিমাণ ১,০০০ কোটি টাকার উপরে। আমাদের দেশের যেসব প্রজাপতির আন্তর্জাতিক চোরাবাজারে প্রচুর চাহিদা রয়েছে সেগুলি হল সাদার্ন বার্ডউইং, কমন ব্লু বটল, মালাবার ট্রি নিমফ, কমন রোজ, কমন উইন্ডমিল, নানা প্রজাতির পিকক, অরেঞ্জ ওকলিফ, ভুটান গ্লোরি, কাইজার এ হিন্দ, লাদাখ ব্যান্ডেড অ্যাপোলো ইত্যাদি। হাজার হাজার বছর ধরে মানুষ মুগ্ধ হয়ে এসেছে প্রজাপতির রূপে ও রঙে। কখনো তারা স্থান পেয়েছে লোকগাথায়, কখনো বা নানা শিল্পকর্মে, কখনো সাহিত্যে, কখনো ছবিতে, কবিতায়, গানে। গত শতকের ৬ দশকে লেখা এক বিখ্যাত সাহিত্যিকের প্রজাপতি নামের উপন্যাস নিয়ে মামলা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। হিন্দু ধর্মে প্রজাপতি সবসময় শুভ বিবাহের প্রতীক। খ্রিস্টধর্মে প্রজাপতি হল পুনর্জন্মের প্রতীক। ১৩৫০ খ্রিস্টপূর্বাব্দে আঁকা প্রজাপতির ছবি পাওয়া গেছে মিশরের থেবেসে। ১৯শ শতাব্দীতে ব্রিটেনে প্রজাপতির চাহিদা তুঙ্গে ওঠে। প্রজাপতি বিক্রির মধ্যস্বত্বভোগীরা কম দামে প্রজাপতি কিনে চড়া দামে বিক্রি করত তাদের বড়লোক খরিদ্দারদের কাছে। ফলে শুধু ব্যবসায়ীরাই নয়, বেশ কিছু প্রকৃতিবিদরাও এই প্রজাপতি বিক্রির কারবারে জড়িয়ে পড়েছিলেন তাঁদের জীবিকা নির্বাহের জন্য। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের পথ ধরে খাদকের হাত থেকে নিজেদের বাঁচাবার জন্য প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাপতি এত রঙিন হয়ে উঠেছে। কিন্তু পৃথিবীর সবথেকে বড় খাদক মানুষ সেই রংবাহারের জন্যই তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাদের মেরে ঘর সাজাচ্ছে কিংবা মিউজিয়ামের মান বাড়াচ্ছে। গবেষণার জন্য আর কটাই বা প্রজাপতি মারার দরকার হয়। প্রজাপতি সংগ্রহ শিরোনামে কথিকার শুনলেন, লিখেছেন ডক্টর অসীম মিত্র। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মুভি ৪৫৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অর্পিতা রায়।

0: অর্পিতা রায়ের কণ্ঠে শুনলেন নজরুল গীতি, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ। আজকের অনুষ্ঠানে যার জীবনের কথা শুনবেন তার নাম জীবেশ গোপ। কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা জীবেশবাবু জন্ম থেকেই দৃষ্টিহীন। বাবা জীবনচন্দ্র গোপ ছিলেন দিনমজুর। ওঁর দিদি এবং কনিষ্ঠ দুই বোনের কিন্তু কোনো সমস্যা নেই। বাবার স্বল্প আয়ে খুব কষ্ট করেই সংসার চলত। উপরন্তু তাঁর এই সমস্যায় প্রথমটায় একটু হতাশই হয়েছিলেন গোপ পরিবারের সদস্যরা। তবে সাময়িক হতাশা কাটিয়ে শুরু হয় এক নতুন লড়াই। চলুন শ্রোতা বন্ধুরা, এই লড়াইয়ের কিছুটা শুনে নি আজকের উত্তরণ অনুষ্ঠানে।
2: 1994 ষোলোই জুলাই জন্ম। আমার বাড়ি পশ্চিম রামপুর, পাঁচ নং কলোনি, তুফানগঞ্জ 2। জন্মগতভাবে আমি দৃষ্টিহীন। প্রথমে আমার চোখ বন্ধ ছিল জন্মগতভাবে, পরে আস্তে আস্তে হোমিওপ্যাথি চিকিৎসা করার পর হালকা ঠিক হয়েছে। যে ডাক্তারের চিকিৎসায় আমি ভালো হয়েছি, পরবর্তীতে মারা গেলেন, তারপরে আর আমার চোখ পুরোপুরি ঠিক হলো না। মালদার ডাক্তার কোচবিহারে এসেছিল, দেখিয়েছি, ওনারা বলেছেন যে জন্মগতভাবে এরকম চিকিৎসা হবে না, যদি অন্যভাবে হয়ে থাকে তাহলে চিকিৎসা হবে, ভালো হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আই বলটা আমার ছোট রয়েছে, কোনোভাবেই আর ঠিক হওয়ার সম্ভাবনা নেই। তারপরে আমি কোচবিহার NELC স্কুল স্টাডিজ মিশন থেকে পড়াশোনা শুরু করি ব্রেল মাধ্যমে। 2000 সালে আমি

0: প্রথমে স্কুলে ভর্তি হই, হোস্টেলে থাকতে হতো, ওটা মিশন স্কুল, আবাসিক স্কুল। আমার বাড়ি ছেড়ে থাকার ইচ্ছা ছিল না, বাড়ির সবাই কান্নাকাটি, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমার ঠাকুমা ছিলেন, ঠাকুমাই বাবা মাকে বুঝিয়ে খাওয়া দাওয়া করিয়েছিলেন, আমিও কান্নাকাটি করেছি, খারাপ লেগেছিল কিছুদিন। তারপরে আস্তে আস্তে বন্ধু বান্ধবদের সবাই পড়াশোনা করে, তখন আমার ওই ছিল যে আমিও পড়াশোনা করি। মাঝে মাঝে ছুটিতে আসতাম, আবার যখন ফিরে যেতাম হোস্টেলে তখন খারাপ লাগতো, পরে আবার আস্তে আস্তে মন বসতো পড়াশোনাতে। অপরিচিত ছিলাম তখন ব্রেল মাধ্যমটা, তারপরে আস্তে আস্তে আমি সরয়ে সরায়া এভাবে আমি পড়া শুরু করি। আমাকে আমার স্যার ম্যামরা বোঝাতে শুরু করলেন নাম্বার সিস্টেম, ব্রেল পদ্ধতিটা। তারপরে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ব্রেল মাধ্যমেই এনএলসি সুডিস মিশনে পড়াশোনা করি। তারপর নবম দশম কোচবিহার টাউন হাই স্কুল থেকে আমি মাধ্যমিক পাস করি। লেখাপড়ার সাথে সাথে সুডিস মিশন স্কুলে, ওখানে আমাদের হাতের কাজ কর্ম শেখাতেন, কর্মশিক্ষা, সেখানে বেতের চেয়ার, মোড়া বানানো, বেতের ডালা ইত্যাদি বানানো আমাদের শেখাতেন। থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত ওখানে হাতের কাজ শেখানো হতো। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা, গান বাজনা, বিভিন্ন ফাংশন হতো। আবৃত্তি করতে ভালোবাসি, আবৃত্তি করি, এখনো আমি আবৃত্তি করি। খেলাধুলা করেছি, নর্থ বেঙ্গল আমি পুরস্কার পেয়েছি, জোট প্রতিযোগিতায় আমি তৃতীয় হয়েছিলাম। আমি 13 বছর বয়স থেকে আবৃত্তি করা শুরু করি। কবিতা আমি প্রথম পাঠ করি হচ্ছে জন্মভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা, রেখো মা দাসীরী মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমদ, মধুহীন করোনা গো তব মন কোকোন দে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে, জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, চিরস্থির কবে নির হায়ের জীবন নদে, কিন্তু যদি রাখ মনে নাহি মাডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যা চিব যে তব কাছ, হেন মরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে শুভরদে, ফুটি যেন স্মৃতি জলে মানসে মাজা থাকলে, মধুময়ে তামরস কি বসন্তে কি শরদে।
1: পরিবারের অকুণ্ঠ সহযোগিতা আর জীবেশবাবুর অদম্য জেদের কাছে নতি স্বীকার করেছে যাবতীয় প্রতিবন্ধকতা। আজ তিনি শিক্ষক। তার এই জীবন সংগ্রামের কাহিনী শুনছি আজকের অনুষ্ঠানে।
0: ব্লাইন্ড স্কুলে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করা হয়, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে। থেকে নর্মাল স্কুলে অর্থাৎ কোচবিহার টাউন হাই স্কুল থেকে আমি নবম দশম শ্রেণী পড়াশোনা করি। শিক্ষক শিক্ষিকা ক্লাস করান, আমরা ব্রেল পদ্ধতিতে সেটা কনভার্ট করে লিখে নেই, আর পরীক্ষার মাধ্যমে, তখন যেহেতু আমরা দৃষ্টিহীন, তার জন্য একজন শ্রুতি লেখক দিয়ে আমরা প্রশ্নের অ্যান্সারটা বলবো, ওরা লিখে দেবে, এভাবে আমরা পড়াশোনা করি। জেনারেল স্কুলে আমার বন্ধু বান্ধব তৈরি হয়েছিল, ওরাও আমাকে হেল্প করতো পড়াশোনা করতেও, যেটা আমরা বুঝতে পারতাম না আমাদেরকে বলে দিত, লিখে দিত, যেটা বাড়িতে নিয়ে গিয়ে পড়বে, প্রচুর হেল্প পেয়েছি। 2010 সালে মাধ্যমিক পাস করি, 660 নম্বর পেয়ে আমি কোচবিহার টাউন হাই স্কুল থেকে প্রথম স্থান দখল করি। তারপর কোচবিহার জেনকিন্স স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক পাস করি। উচ্চ মাধ্যমিকে আমার ভালো ফল হয়েছিল, ফার্স্ট ডিভিশনে পাস করি। উত্তরবঙ্গ পেপারে ওরকম আমার খবর ছাপা হয়েছিল, তখন আশেপাশে যারা আছে সবাই খুশি হলো, পেপারে দেখে সবাই আনন্দ করলো, বাবা মারও ভালো লাগলো যে আর্থিক অপটনের মধ্যে দিয়েও দিনমজুরি কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে আমার পড়াশোনার খরচ চালিয়েছে। এমনও দিন গেছে যে আমাকে না খেয়েও পড়াশোনা করতে হয়েছে, সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, সারাদিন ক্লাস করে খাওয়ার টাইম পর্যন্ত পাইনি, আবার খেতে যাব যে পকেটে 50 টাকা আছে সেটা দিয়ে খাবো না গাড়ি ভাড়া দিয়ে আসবো, এভাবে আমার দিন গেছে। কোচবিহারে যেতে 3 ঘন্টা সময় লাগতো, সকাল 7টার সময় বের হতে তো, আবার রাত্রি 8টা 9টা 10টাও বেজে যেত। কোচবিহার জেনকিন্স স্কুল হোস্টেল, সেখানে যখন অ্যাডমিশন হই, টাকা পয়সা কিছু কিছু দিয়ে অ্যাডমিশন হয়ে, তারপরে সেখানে স্কুলের হোস্টেলের সুপারও টাকা পয়সা কম নিয়েও আমাকে সহযোগিতা করেছেন, সেখানে আমাকে ভর্তি হওয়ার থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সময় মতো ঠিকঠাক খাবারের টাকা হোস্টেলে দিতে লাগতো, সেটাও দিতে পারতাম না, 3 মাস 4 মাস পর দিত, যেভাবে দিতাম সেভাবে উনি মেনে নিতে।

শুনছিলেন কোচবিহার জেলার তুফানগঞ্জের জীবেশ কোপের এগিয়ে চলার গল্প। এই গল্পের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব শোনাব আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনায় নিবেদিতা নাগ তহবিলদার, শব্দগ্রহণ।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মুভিজ ৪৫৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলো হার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন বৈরাগী রাগে খেয়াল, শিল্পী তৃপ্তি চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। বৈরাগী রাগে খেয়াল।

0: শুনলেন বৈরাগীর আগে খেয়াল শিল্পী তৃপ্তি চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুরুতেই আজও অর্ধাঙ্গিনী ছবির গান রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

অর্ধাঙ্গিনী ছবির গান শুনলেন আকাশবাণী কলকাতা। এখন খবর। আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাঙ্কগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। গুজরাটের গান্ধীনগরে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমিক ফোরাম। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সিইপিএ নিয়ে চতুর্থ দফার আলোচনা শুরু হয়েছে নতুন দিল্লিতে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট গৃহীত বিভিন্ন ব্যবস্থাপনা বিচারপতিদের বিরুদ্ধে যে কোনো রকম অভাব অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত সময়োচিত। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের ওপর নতুন করে হামলা করেছে। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। আসছি বিস্তারিত খবরে। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাঙ্কগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন 2007-এর আওতায় অর্থমন্ত্রক গতকাল এক গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়েছে, রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2,000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো ব্যাংক বা সিস্টেম প্রোভাইডার ইউপিআই বা রূপে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেয়েছেন এমন কারোর ক্ষেত্রেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো চার্জ আরোপ করতে পারবে না। সংসদে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা কর সংক্রান্ত সংশোধনী আইন পাশ হওয়ার পরে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে চার্জ ধার্য করা নিয়ে বিভিন্ন মহলে যে প্রশ্ন উঠেছিল তার প্রেক্ষিতেই অর্থমন্ত্রকের পক্ষ থেকে বিস্তারিত এই ব্যাখ্যা দেওয়া হল। গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম 2026। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন যৌথভাবে করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সম্মেলনে 65টিরও বেশি দেশ থেকে 2,000-এর বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। বিভিন্ন সামগ্রী বা উপকরণকে সংস্কারের মাধ্যমে রিসাইক্লিং বা পুনরায় ব্যবহারযোগ্য সম্পদে পরিণত করার উপর জোর দিয়ে সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতির প্রসার ঘটানোই এই ফোরামের লক্ষ্য। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ফিনিশ ইনোভেশন ফান্ড সিট্রা এবং গুজরাট সরকারের যৌথ উদ্যোগে এই ফোরামের আয়োজন করা হচ্ছে। সমাপ্তি অধিবেশনে আগামীকাল কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এবং ফিনল্যান্ডের পরিবেশমন্ত্রী সারি মুলতানা উপস্থিত থাকবেন। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত

0: সংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ নিয়ে চতুর্থ দফার আলোচনা নতুন দিল্লিতে শুরু হয়েছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫,০০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যেই এই আলোচনা। গতকাল শুরু হয়ে পাঁচ দিনের এই বৈঠক চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাণিজ্যিক পণ্য পরিষেবা, ব্যবসায় প্রযুক্তিগত বাধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৮.২% কমে ৭৯৫ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভারত থেকে কানাডায় রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে ওষুধ, লোহা ও ইস্পাত, সামুদ্রিক খাদ্য, সুতির পোশাক, ইলেকট্রনিক সামগ্রী এবং রাসায়নিক দ্রব্য। অন্যদিকে কানাডা থেকে ভারত মূলত ডাল, মুক্ত ও আধা মূল্যবান পাথর, কয়লা, সার, কাগজ এবং অপরিশোধিত তেল আমদানি করে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত ভিয়েতনাম বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশনের ১৯তম অধিবেশনে যৌথভাবে পৌরোহিত্য করেন।
1: This 19th JCM therefore offers us a very valuable opportunity to review the implementation of the commitments which have been made and to translate the political momentum at the highest level into concrete tangible outcomes for our people. Vietnam for us is a key partner in India's Act East policy, in our vision Mahasagar, in our outlook of the Indo-Pacific. Vietnam is equally an important partner in the framework of our comprehensive strategic partnership with the ASEAN.
0: ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে ওয়াই ট্রুংয়ের সঙ্গে বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের পূর্ণাঙ্গ দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করেন। লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, গণতন্ত্রের ধারণা ভারতের কাছে নতুন নয়। দেশের গণতন্ত্রের শিকড় সভ্যতাগত ঐতিহ্যের গভীরে প্রথিত রয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী বিড়লা বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে তার অবস্থানকে উদযাপনের পাশাপাশি গণতান্ত্রিক ঐতিহ্যকেও স্মরণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। ৪০টিরও বেশি দেশের প্রতিনিধি, ৬০০ জন প্রদর্শনকারী এবং ৩০০টি আন্তর্জাতিক কোম্পানি এই সম্মেলনে যোগ দেবেন। প্রদর্শনীতে থাকবে ৬টি দেশ ও ১২টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং স্টার্ট আপের একটি প্যাভিলিয়নও। ভারত সেমিকন্ডাক্টর মিশন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিকন ইন্ডিয়া প্রদর্শনী বিশ্বের বিভিন্ন দেশের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক প্রযুক্তি ক্ষেত্রকে সহযোগিতা, উদ্ভাবন, ম্যানুফ্যাকচারিং, বিনিয়োগ ও প্রতিভা বিকাশের সুযোগ এনে দেবে। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে ১০-১২ জানুয়ারি নতুন দিল্লিতে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ ২০২৭ শিরোনামে এই উৎসবের মূল লক্ষ্য হল উন্নয়নমূলক প্রকল্পে যুব নেতৃত্বকে উৎসাহিত করা এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যুব সমাজের কণ্ঠস্বরূপ ভাবনাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খায়ের উপস্থিতিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে মাই ভারত প্রকল্পের পশ্চিমবঙ্গ বিভাগের ডেপুটি ডিরেক্টর রিজভি শাহনওয়াজ রহমানের এ বিষয়ে বিস্তারিত জানান। আজকের প্রসঙ্গে এবারের বিষয় জাতীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুটের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলি গৃহীত বিভিন্ন ব্যবস্থাপনা বিচারপতিদের বিরুদ্ধে যে কোনো অভাব অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত সময়োচিত এবং সুফলদায়ক।
2: The mechanism which Supreme Court and the High Court have developed is one of the robust and very timely also. Given a choice, a judicial officer when passes an interlocutory order or if he adjourns a case, at every stage he will invite a complaint. I will leave it to public domain. And it's a very seriously debatable issue that should those complaints on a platform, on a website, you need to have an internal, very strong mechanism which must complete objectivity, dispassionate approach and and in a very responsible manner

0: must deal with it.
1: তিনি গতকাল নতুন দিল্লিতে ষষ্ঠ রাম জেঠমালানির স্মারক বক্তৃতায় ভাষণ দিয়েছিলেন। প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার নিরন্তর সংস্কার ও স্বচ্ছতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করেছে। 2020-র 8 জুন একটি ভবনের 12 তলা থেকে পড়ে মৃত্যু হয় দিশার। বোম্বে হাইকোর্টের একটি নির্দেশের ভিত্তিতে দায়ের করা এই এফআইআরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও তাদের নিরাপত্তারক্ষীর নাম রয়েছে। এছাড়াও দিনমরিয়া, রোহন রায়, সুরজ পাঞ্চলি, রিয়া চক্রবর্তী এবং পুলিশ অফিসার সচিন ভাজো পরমবীর সিংও রয়েছেন অভিযুক্তের তালিকায়। চতুর্দশ জেপিএসসির প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতু রোড এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিক সঞ্জীব কুমারকে গ্রেফতার করেছে। এদিকে জেএসএসসি সিজিএল পরীক্ষায় অনিয়মের অভিযোগেও সিআইডি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের পূর্ব কেন্দ কলোনি থেকে দিলীপ কুমার পাসওয়ান নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। মহারাষ্ট্র অধ্যাপক নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট সেটের দিন পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী মাসের 25 তারিখে, এ মাসের 27 তারিখে তা হওয়ার কথা ছিল। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের উপর নতুন করে হামলা করেছে। ইয়েমেনি কর্তৃপক্ষ জানিয়েছে গোষ্ঠীটি লোহিত সাগরের কাছে পশ্চিম উপকূলে নিজেদের অবস্থান ক্রমশ মজবুত করছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো ইরানের সঙ্গে পূর্ব নির্ধারিত আলোচনা স্থগিত রেখেছে। এর কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়ার এবং বিশ্বব্যাপী তেল সরবরাহের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে হুথিদের এই হামলায় 13 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। সম্প্রতি লোহিত সাগরের প্রবেশপথের পেরিম দ্বীপ দখল সহ হুথিদের এই হামলা সৌদি আরবের তেল রপ্তানির উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি পোড়া বিভিন্ন বিনিময় ব্যবস্থার আওতাধীন পর্যটক ও বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কতদিন সেদেশে থাকতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা জারি করে ট্রাম্প প্রশাসনের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সেদেশের একটি ফেডারেল আদালত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ও ইউক্রেন পরস্পরের শক্তি কেন্দ্রের উপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে, তবে এই সমঝোতা কবে থেকে কার্যকর হবে, কতদিন বহাল থাকবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাঙ্কগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারক্রম বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত চার্জ ধার্য করতে পারবে না। গুজরাটের গান্ধীনগরে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম। খবর শেষ হলো, পরের খবর 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি, হুগলি থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সুব্রজ্যোতি মজুমদার। হুগলির চন্দননগরে পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে এক নতুন মাইলফলকের সূচনা হল। ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু ও পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ ফরাসি আমলে চন্দননগরের নির্মীয়মান রেজিস্ট্রি বিল্ডিংয়ের এক ক্ষুদ্র প্রতিকৃতি উদ্বোধন করেছেন। রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু জানান, ফরাসি সরকারের উদ্যোগে এরাজ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি রাষ্ট্রদূতের উপস্থিতিতে চন্দননগরে ফরাসি রেজিস্ট্রি হাউস সংস্কারের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চন্দননগরে ফরাসি ঐতিহ্য, শ্রীরামপুরে ডাচ ঐতিহ্য, পর্তুগিজদের বাঁশবেড়ির ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে ওয়াটার ট্যুরিজমের মধ্যে লিটল ইউরোপ অন দ্য গ্যাঞ্জেস প্রকল্পের ঘোষণা করেন পরিবহন মন্ত্রী শঙ্কর ঘোষ। হুগলি জেলার মাশরুম চাষীদের জন্য সুখবর, সরকারের তরফ থেকে মিলবে বাড়তি সুবিধা। 66,250 প্রকল্প মূল্যের প্ল্যান্ট তৈরি করলে 50% ভর্তুকি দেবে সরকার। বড় প্ল্যান্ট তৈরি করলেও 50% ভর্তুকি মিলবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ও এমআইডিএইচ প্রকল্প মূল্যের ওপর 50% ছাড়ের সুবিধা পাচ্ছেন মাশরুম চাষিরা। উদ্যান পালন বিভাগের সহ অধিকর্তা সামন্ত লায়েক জানান, 22টি ছোট প্ল্যান্ট ও 2টি বড় প্ল্যান্টের জন্য লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এর মধ্যে 15টি ছোট প্ল্যান্ট গড়ার আবেদন ইতিমধ্যে এসে গিয়েছে, যারা প্রকল্প মূল্যের ওপর 50% ছাড় পাবেন। হুগলি জেলাশাসকের দপ্তরের ছাদে বসানো হল সোলার প্যানেল, চালু হল সৌরবিদ্যুৎ। পরিবেশের স্বার্থে সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ খরচ কমানোর জন্য কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে সূর্যঘর প্রকল্পের প্রচার চালিয়ে আসছে। দপ্তরের ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। তার জন্য খরচ হয়েছে প্রায় 14,24,000 টাকা। এর থেকে প্রতিদিন 70 ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে, যা বছরে দাঁড়াবে 25,525 ইউনিট, যা দিয়ে জেলাশাসক অফিসের বিদ্যুৎ খরচের 50% সাশ্রয় করা যাবে। এ মাসে

0: জন্য বিনামূল্যে সবজি বীজের মিনিকিট দেবে হুগলি জেলা উদ্যান পালন দপ্তর। দপ্তরের সহ আধিকারিক সামন্ত লায়েক জানান, এখনো সম্পূর্ণ তথ্য আসেনি। তবে তারকেশ্বর ব্লকের একটি গ্রাম, খানকুল দুই ব্লকের ছটি গ্রাম, পরশুরা ব্লকের তিনটে গ্রাম, জাঙ্গিপাড়া ব্লকের তিনটে গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। সব রিপোর্ট হাতে এলে সরকারকে রিপোর্ট করা হবে দপ্তরের তরফে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সবজি চাষীদের সবজি বীজের মিনিকিট বিতরণ করা হবে, যাতে জল নামলে চাষিরা দ্রুত সবজি চাষ করে ফসল উৎপাদন করতে পারেন। হুগলি জেলায় রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় বলাগড়ে বেশ কিছু গোডাউন ফল পাকানোর জন্য বিশেষ কেন্দ্র, পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি আজ শাহরফুলের কৃষক বাজারেও রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় দুটি গোডাউনের উদ্বোধন করেন তিনি। জৈব সার তৈরির ব্যবসার মধ্য দিয়ে হুগলি জেলার গ্রামীণ কৃষক ও বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দিশা দেখালো হুগলি জেলা কৃষি বিজ্ঞানী কেন্দ্র। হুগলি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী নিতাই মুদি জানান, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যৌথভাবে জৈব সার তৈরির একটি সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে। দীর্ঘদিন ধরে কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই প্রশিক্ষণ চলছে। পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর গোঘাট রেল রুটে যোগাযোগের কাজ জোর কদমে চলছে। হুগলি জেলার গোঘাট ও কামরপুকুরের বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ হলে রাজ্যের রাজধানী কলকাতার সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে। কামারপুকুর ও জয়রামবাটি দুই জায়গায় হুগলি জেলার অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। রেল যোগাযোগ সুদৃঢ় হলে পর্যটন ব্যবসার বৃদ্ধি হবে, কর্মসংস্থানের নতুন পথ খুলে যাবে। জেলার চিঠি শেষ হল। হুগলি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভ্রজ্যোতি মজুমদার।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল এসই কিউআর, মানে সেল সিকিউর টিএমটি বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর টিএমটি বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব রঘু ডাকাত। ছবির গান শুরুতেই সম্বিত কণ্ঠে ঈশান মিত্র, শ্রেয়া ঘোষাল এবং রথিজিৎ ভট্টাচার্য।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: রঘু ডাকাত ছবির গান শুনছেন এবারে দ্বৈত কণ্ঠে ঈশান মিত্র এবং সুচিস্মিতা চক্রবর্তী।

0: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি গানে গানে অনুষ্ঠানে রান্নাবাটি ছবির গান শুনলেন। এবারে মিতিন একটি খুনির সন্ধানে ছবির গান, দ্বৈত কণ্ঠে অরুণিতা কাঞ্জিলাল এবং আরমান খান।

0: গানটি শুনলেন চন্দনা চক্রবর্তীর কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

বাগানের ভাঙালে ঘে তুমি সোনারি ছোঁয়ায়, বাগানের ভাঙালে ঘে তুমি সোনারি ছোঁয়ায়, বাগানের ভাঙালে ঘে গলি আসুদের তুষার জিতনি ছর বয়ে যায়, গলি আসুদের তুষার জিতনি ছর বয়ে যায়, কে তুমি সোনারি ছোঁয়ায় পাশানের ভাঙালে।

যাতে যাতি বাবুর মাধন কত জনমের কাতন ও পায়ে লুকাতে চাই ও পায়ে লুকাতে চাই যে তুমি সোনার ছোঁয়ায়।

ভগ তোমার চরণ ছন্দে মোর মুঞ্জরিল কানের মুকুর, তোমার প্রেমীর বন্ধে গো মরিতে চায় সুনারি গোকুল।

ওই হরি দুঃখেরি জামায় চমকেয়ু মোরে বাবা, ওই হরি দুঃখেরি জামায় পাঠানের ভাঙা।

পরের গানে আসব, তার আগে জরুরি একটা কথা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়।

মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিয়ার অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 12:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিয়ার অ্যাভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে opmg_w@indiapost.gov.in। এছাড়াও adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিগুলিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সঙ্গে টেলিফোন নম্বর 0332212050 অথবা 0332212062 অথবা 0332212500 এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে অথবা ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

আপনারা শুনছেন নজরুল গীতির গানের ভেলা। পরপর বেশ কয়েকটি গান আমরা ইতিমধ্যেই শুনে ফেললাম। যেমন একদম শুরুতে আমরা যে গানটি শুনেছি, পাষাণের ভাঙালে ঘুম, এটি কবির স্বকণ্ঠে আমরা শুনেছি। এরপর ঝুমকো লতার এই গানটি কমল দাশগুপ্তর কণ্ঠে শুনলাম। আমি পূরব দেশের পুরনারী, এটি শৈলদেবীর কণ্ঠে শুনেছি। তারপর আঙুরবালা দেবীর গাওয়া একটি গানও আমরা শুনলাম, ভুলি কেমনে আজও যে মনে। সওগাতের সঙ্গে কবির জীবনের একটা নিবিড় সম্পর্ক ছিল। সওগাতের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন এবং উল্লেখযোগ্য একটি অধ্যায় কবির জীবনের। একটা সময় সেই সওগাতের সঙ্গেও তার সম্পর্ক ছিন্ন হলো। সওগাতের সংস্পর্শচ্যুত হয়ে নজরুল যেন নিজেকে অনেকখানি মুক্ত করে দিলেন, ছড়িয়ে দিলেন সবার মাঝখানে, বা বলা ভালো যেন কিছুটা বিলিয়ে দিলেন, একেবারে উন্মুখ করে দিলেন। কাদের কাছে? সাধারণ মানুষের কাছে তো বটেই, ব্যবসায়ীদের কাছেও যেন নিজেকে অনেকটা উন্মুক্ত করে দিলেন, একটা স্রোতের মুখে গা এলিয়ে দিলেন তিনি। এই যে তখন যে ব্যবসায়ী, যে গোষ্ঠীর সঙ্গে তিনি তাদের সঙ্গে যুক্ত হলেন, তারা যে তাকে কোন দিকে নিয়ে যাবেন, কোথায় গিয়ে তার তরি ভিড়বে, এ কথা তিনি যেন তখন বুঝতেই পারলেন না, জানার আগ্রহও ছিল না। আসলে সেই সময়টা, আজ এই সময় দাঁড়িয়ে আমরা এই কথাগুলো বলতে পারি, গবেষকরা এই নিয়ে অনেক প্রবন্ধ তৈরি করতে পারেন, কিন্তু সেই সময় বোধহয় কবির সামনে আর কোনো উপায় ছিল না। অনেকগুলো কারণ বিরাট পাহাড়ের মতন তার সামনে এসে দাঁড়িয়েছিল। প্রথমত, সওগাতে তার কিছু মানসিক কষ্ট হচ্ছিল এবং সেখান থেকে তিনি যে অর্থপ্রাপ্তি তার হতো, তা তার প্রয়োজনের তুলনায় তার জীবনের বা জীবন ধারণের যে তাগিদ, তাকে পূর্ণ করতে পারছিল না। এছাড়াও সেই সময় তার পরপর দুটি সন্তান হলো, একজন আমরা কাজী সব্যসাচী নামে জানি, আরেকজন কাজী অনিরুদ্ধ। এই দুটি সন্তান, তাদের ভরণ পোষণ, তাদের শিক্ষার ব্যবস্থা, তিনি অত্যন্ত বিব্রত হয়ে পড়ছিলেন। অর্থের তীব্র অভাব, এদিকে সংসারে অর্থের চাহিদা বেড়ে গেছে, মানে বিপুলভাবে বেড়েছে, দুটো ছোট ছোট শিশু, তাদের তো প্রতিপালন একেবারে মুখের কথা নয়। তার পাশাপাশি তার প্রথম সন্তান বুলবুলের মৃত্যুতে তার অনেকখানি পরিবর্তন এসেছিল মনোজগতে, তার উদ্দামতা অনেকখানি কমে এসেছিল, মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন এবং সেই সময় তিনি কিভাবে কিভাবে যেন আধ্যাত্মবাদের দিকে ঝুঁকে পড়ছিলেন, খুব ধীর মন্থর গতিতে কিন্তু ঝুঁকছিলেন। এরকম একটা পরিস্থিতিতে যখন তার সামনে একটা গোষ্ঠী অর্থের

থলি তুলে ধরলেন। তখন তিনি আর নিজেকে একজন সংসার প্রতিপালক হিসেবে, একজন পিতা হিসেবে, একজন স্বামী হিসেবে সেদিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারলেন না। ডুবে গেলেন নিজের গানের জগতে, রচনা করতে লাগলেন একের পর এক গান, এবং তা ওই যে বলেছি বিলিয়ে দিতে লাগলেন সবার মধ্যে। মূলত ব্যবসায়ীরা একেবারে সেসব লুফে নিল। আসবো আরও আরও আরও অনেক কথায়, অনেক গানে। এবারে আমরা যে গান শুনব সেটি তালাত মাহমুদের কণ্ঠে।

অর্থকরি সমস্যার সমাধান করতে এই সময়টায় জীবনের এই পর্বটায় আমরা দেখতে পাই যে তিনি রেকর্ড কোম্পানির জন্য গান লিখছেন নিয়মিতভাবে অর্থের বিনিময়ে, এবং ফিল্ম কোম্পানির তাগিদে তাদের অনুরোধে তিনি অভিনয়ও করছেন। তিনি ধ্রুব এখানে নারদের ভূমিকায় অভিনয় করলেন। বিবেকানন্দ রোডের উপর তিনি খুলে বসেছিলেন একটি গ্রামোফোনের দোকানও, তার নাম দিয়েছিলেন কল গীতি। এই সময়টায় যেমন তিনি অর্থ উপার্জন করছিলেন, সেই অর্থ তার সংসারের একটু সচ্ছলতা এনেছিল, স্বাচ্ছন্দ্য এনেছিল, তার সংসার প্রতিপালন কিছুটা সহজ হয়েছিল। কিন্তু কেউ কেউ বলেন, গবেষকরা কেউ কেউ বলেন যে এই অর্থ উপার্জনই কোথাও তার একটা জীবনে

নেতিবাচক দিক হয়ে এসেছিল। তিনি যেন নিজেরকে অনেকখানি ওই বিলিয়ে দিলেন শব্দটা বলার পাশাপাশিও যেন খুব তৃপ্তি হয় না, আরেকটি শব্দ প্রয়োগ করতে ইচ্ছে করে এবং সে প্রয়োগ নিয়ে তর্ক হতে পারে। কিন্তু কোনো কোনো গবেষক মনে করেন এই শব্দটি যে এই সময় কবি বিকিয়ে দিলেন নিজেকে।

কিন্তু প্রতিভার অপমৃত্যু এমন কথা বলতে পারি আমরা, বলাটা অনেক সহজ, কিন্তু প্রয়োজনীয় অর্থ না পেলে প্রতিভাও কি বাঁচে? আসুন শুনি এবারের গান, শিল্পী কে মল্লিক।

যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

অর্থাৎ 0332210 7325 আপনাদের অপেক্ষায়, কথা হতে পারে আপনাদের সঙ্গে।

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার দিদি, লক্ষ্মীকান্ত আচার্য, নারায়ণগড় থানা, পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম।
0: বলুন দাদা।
1: আপনার উপস্থাপনা আর প্রোগ্রাম সম্বন্ধে তো কিছু বলার নাই, যদি মানে বলেন তাহলে একটা গানের অনুরোধ করি আপনার।
0: বলুন।
1: ওই যে অনুপ ঘোষালের একটা গান আছে, ব্যঙ্গ ধরুন আর ইয়ে ধরুন, যে রঘুনা কৈলাসপুরে, আই এম নাও ক্যালকাটা গইনি, যদি সম্ভব হয় বাজাবেন।

2210-7325-22-107-325 কে আছেন আমাদের এর পরের বন্ধু, তার সঙ্গে একবার কথা বলে নিতে পারি আমরা।

0: नमस्कार, सुप्रभात। हेलो,
1: नमस्कार।
0: हाँ बोलूँ दादा।
1: नमस्कार।
0: हाँ बोलूँ।
1: পূর্ব বর্ধমানের দাঁইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন দাদা।
1: দেখুন, একমাত্র শিল্পী যিনি নজরুল ইসলাম, যিনি মানে সব দিক দিয়ে

0: জীবনে সব দিক দিয়ে যিনি দুঃখ পেয়েছেন, শুধু তার গান ছাড়া, গানে তিনি যেভাবে প্রতিভা দেখিয়েছেন, আমার মনে হয় ঈশ্বর বা আল্লাহ বা যেই একটা শক্তি থাকুক, তাকে যেন এই গানের মধ্যে একটা বিরাট একটা প্রতিভা তাকে দিয়েছে। তার জীবনটা যদি আমরা ঘাঁটি, তার জীবনটা যদি আমরা দেখি, তাহলে দেখব ছোট্টবেলা থেকে একবারে জীবনের শেষ পর্যন্ত বিভিন্ন ভাবে তার দুঃখে, তার যে বেদনায় একবারে জর্জরিত করে এসে দিয়েছে শুধুমাত্র গান ছাড়া। তা আমার একটা তার গানে খুব মানে সুন্দর লাগে, উল্টো বুঝলাম গানটা একটা খুব সুন্দর লাগে। আমি অনুরোধ করছি যদি গানটা শোনানোর জন্য ব্যবস্থা করেন। নমস্কার,
1: অনেক ধন্যবাদ। উল্টা বুঝলি রাম, এই মুহূর্তে আমার হাতে নেই, শোনাতে পারলাম না, দুঃখ প্রকাশ করছি। আর একজন বন্ধুর জন্য অপেক্ষা করছি, 2210-7325-2210-7325 এ এক বন্ধু আছেন, তার সঙ্গে সরাসরি কথা। নমস্কার, সুপ্রভাত।
2: হাসির গান আছে, হাসির গান একটা শোনান তো খুব ভালো হবে। আমার খোকার মাসি অমুক বলা দাসি, এই গানটা হলে খুব ভালো হতো।
1: আচ্ছা, বেশ, শুনতে থাকুন।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: গানের রাজ্যে তিনি যে বিরাট প্রতিভার পরিচয় দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল বলেন গবেষকরা। এ কথা, 3000-এর বেশি, বেশ কিছু বেশি গান তিনি লিখেছেন এবং এত গান নাকি পৃথিবীর কোনো গীতিকারের নেই, এবং এই সমস্ত গানের অনেকগুলো তিনি তার নিজস্ব সুরে, নিজস্ব ভাবনায়, মানে সুরের ভাবনায় তৈরি করেছেন। আবার অনেক উর্দু, হিন্দি, তুর্কি এমন বিদেশি গান তিনি বাংলাদেশে সেই সময় আমদানি করলেন তার গানের সূত্র ধরে, বিশেষ করে গজল গান, তার তো কোনো তুলনাই নেই। এই সময়টায় তিনি ব্যস্ততার একেবারে চরম সীমায় হারমোনিয়াম নিয়ে বসে থাকতেন গ্রামোফোন কোম্পানি ঘরে, চারদিকে ঘিরে বসে থাকতেন শিল্পীরা, কারো প্রয়োজন কীর্তনের, কারো ভৈরবী, কারো ঠুংরি, কারো গজল। একটা বৈঠকে বসেই তিনি এমন বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকৃতির গান তিনি লিখছেন, সুর করছেন, যার যার যে যেমনভাবে চাইছেন দিয়ে দিচ্ছেন, ভাবছেন না যে আমি যে দিলাম এর পরে কী হবে, ঠিক ঠিক আমার নামে, আমার সত্ত্বেই এটা প্রকাশ পাবে তো, ভাবছেন না, চাইছেন দিয়ে দিচ্ছেন। আর পাশাপাশি ভাবুন যে সেটা যেমন একটা দিক যে নিজের প্রতি তিনি অবিচার করছেন, অবহেলা করছেন তার সৃষ্টির প্রতি, তেমনি কি বিরাট প্রতিভা, কি বিরাট শক্তির অধিকারী হলে এমনটা করা যায়, একই সঙ্গে বসে এভাবে সব দিক রক্ষা করা যায়। সব দিক বলতে ওই যে বললাম, কেউ কীর্তন চাইছেন, কেউ ভৈরবীর সুরে, কারুর ঠুংরির আদলে, কাউকে তিনি গজলের ভাবনা থেকে গান দিচ্ছেন। হয়তো 5 মিনিট আগেই তিনি একটি সুর তৈরি করলেন যেখানে কান্নার সুর, করুণ সুর, তারপরে দেখা যাচ্ছে একেবারে হাসির হররা ছুটছে তার গানে। বিরাট বিরাট প্রতিভা না থাকলে এমনটা কোনোভাবেই হওয়া সম্ভব না। আমরা এবারের গান শুনব ইন্দুবালা দেবীর কণ্ঠে।

কাজী নজরুলের গান তাকে রূপায়িত করতে বলি বা জনপ্রিয় হওয়ার জন্য সেই সময়কার শিল্পীদের দারুণ একটা অবদান ছিল। এবং সেই সময়কার শিল্পী বললে একেবারে প্রথম সারির শিল্পী ছিলেন এরা, আঙ্গুরবালা দেবী, কে মল্লিক, হরিমতি দেবী, নলিনী সরকার, আব্বাসউদ্দিন, হিন্দুবালা, এদের কথা উল্লেখ করতেই হয়। এবং এক দুজন বাদ দিয়ে এদের প্রায় সবারই গান আজ আমরা শুনেছি। শুধু আব্বাসউদ্দিনের গাওয়া গান এখনও পর্যন্ত শোনা হয়নি। কুচবিহারে একটি মিলাদ মেহফিলে যোগ দিতে গিয়ে কাজী নজরুল ইসলাম বলা যায় একরকম আবিষ্কার করেছিলেন আব্বাসউদ্দিনকে। আব্বাসউদ্দিনের সুরেলা কণ্ঠ কবিকে মুগ্ধ করেছিল। তারই আমন্ত্রণে পরে আব্বাসউদ্দিন কলকাতায় আসেন আর নজরুলের ওই সব গান, রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ বা ইসলামের ওই সৌদা নিয়ে এলো নবীন সৌদাগর, এমন সব ইসলামী গান বা নদীর নাম সই অঞ্জনা, পদ্মদীঘির ধারে ধারে, আর এও দরিয়ার মাঝি মোড়ে নিয়ে যারে মদিনায়, এমন সব গান বা ওই গানটিও খুব মনে পড়ছে যে ওরে কে বলে আরবে নদী নাই, এমন সব গান, এমন পল্লী ভাবনা নির্ভর গান একের পর এক তিনি রেকর্ড করলেন। এবং সেই গানটি তো ওদের মিথ হয়ে গেছে যে শ্রী ভবাইয়ের গান, কুচ বরণ কন্যারে তার মেঘ বরণ কেশ, আমায় নিয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ। আসলে আব্বাসউদ্দিনের কণ্ঠ যে সুরের মায়া সৃষ্টি করেছিল সেই সময়কার সারা বাংলাদেশের শিল্পী মনে তো আলোড়ন ফেলেই ছিল। সাধারণ যে শ্রোতা তাদের যেন একেবারে অক্ষয় সম্পদ হয়ে গেল। একটি গান অন্তত শুনি, দ্বিতীয়টি হয়তো শোনার সুযোগ হবে না। আব্বাসউদ্দিনের কণ্ঠে একটি গান।

যেন ইউসার কোলে রাঙা রবি তোরা দেখে যায় আমি না মায়ের কোলে তোরা দেখে যায়।

ধরিল যে জন বাদশাহ ফকিরে এক সামিল করিল যে জন।

গানের রাজ্যে কাজী নজরুল ইসলাম একেবারে ডুবে গেলেন, তলিয়ে গেলেন তিনি। এবং এই যে মনের স্বাভাবিক দরদ না থাকলে এভাবে গানের রাজ্যে যুগান্তর তৈরি করা তো কখনোই সম্ভব ছিল না, তা যতই অর্থ আসুক না কেন। ওই দরদটা, ওটাই ছিল আসল কথা। গ্রামোফোনে যখন কবির গান রেকর্ড হলো, গবেষকরা বলেন তার আগে নাকি গ্রামোফোনের এমন মর্যাদা ছিল না, এমন চাহিদা ছিল না। গ্রামোফোন রেকর্ডের চাহিদা বেড়েছিল কিন্তু এই কবির নজরুল গীতি যখন রেকর্ড আকারে প্রকাশ হতে থাকলো। আর যখন তার আগে যে রেকর্ড হতো সেগুলো অনেকটা লঘু চালের কিছু গান রেকর্ড হতো, তার খুব বেশি যে কদর ছিল তা নয়, বরং খুব শিক্ষিত সমাজের মধ্যে তা অতটা গ্রহণযোগ্য ছিল না। তুলনায় স্বল্প শিক্ষিত মানুষদের কাছে সেই গান, সেই রেকর্ড একটু বেশি জনপ্রিয় ছিল। এবং কাজী নজরুল ইসলাম প্রবেশ করলেন গ্রামোফোনের গানের প্রতি, অভিজাত মহল তাদের দৃষ্টি আকর্ষণ হলো এবং গ্রামোফোন অভিজাত মহলে মর্যাদা লাভ করলো। এই আর একটা দিক কাজী নজরুল ইসলামের তার গানের। অনুষ্ঠান শেষ করব দেবমাল্য এবং আইরিনের গানে। সময় সংক্ষিপ্ত, তাই কিছুটা সমঝোতার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আগাম ক্ষমা প্রার্থী।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী এবং সৃজনী পাল।

0: ঘড়ির কাঁটা বলছে এখন 11:24, আর অবশ্যই আজকে আমাদের শরীর স্বাস্থ্যের অনুষ্ঠান এবং তোমাদের সঙ্গে আড্ডায় থাকবো আজকে আমি দেবজিৎ এবং আমার সঙ্গে থাকবে
1: আমি সৃজনী, আর আমাদের সঙ্গে কিন্তু আরও একজন থাকবেন।
0: একদমই তাই, কারণ শরীর স্বাস্থ্যে তোমরা সবাই ভালো করেই জানো যে আমাদের সঙ্গে থাকেন মানে কোনো বিশিষ্ট চিকিৎসক যারা আমাদের বিভিন্ন সমস্যার সমাধান একদম সুন্দরভাবে সেই সমাধানগুলো আমাদেরকে দেন। কিন্তু আচ্ছা সৃজনী, আজকের বিষয়টা না একটু অন্যরকম।
1: হ্যাঁ একদমই তাই, বিষয়টা অন্যরকম বলতে গেলেও ভীষণ কিন্তু পরিচিত একটা বিষয়, তাই না?
0: একদমই তাই, কারণ বাড়িতে ঝগড়া হলে মাথা ব্যথা, প্রেমিকার সঙ্গে ঝগড়া হলে মাথা ব্যথা, হ্যাঁ তারপরে ধরো কলেজে খারাপ রেজাল্ট পেলে প্রচুর চিন্তা করলে মাথা ব্যথা,
1: কাজের চাপ, ঘুমের অভাব, শুধু তাই নয় রোদ গরম এইসবেও কিন্তু আমাদের মাথা ব্যথা জিনিসটা,
0: গন্ধ শব্দ সব কিছুতে মাথা ব্যথাটা কিন্তু আমাদের সবথেকে লয়াল সঙ্গী। এবং সেই মাথা ব্যথা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা, আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি বিশিষ্ট চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ। আপনাকে প্রথমেই জানাই ওয়েলকাম, এবং কেমন লাগছে এখানে এসে যদি একটু বলেন?
2: আমার খুবই ভালো লাগছে, এটা একটা আমি আগেও এসেছি অনেক ধরনের প্রোগ্রামে, বাট এটা যুব ভারতীর এই প্রোগ্রামটা আমার জন্য নতুন, আমার খুবই ভালো লাগছে।
0: বেশ বেশ বেশ, তবে সৃজনী কি মনে হয় আমাদের কি আজকে মাথা ব্যথা নিয়ে আর আর ওয়েট করা উচিত, মানে আমাদের কি আর সময় নষ্ট করা উচিত নাকি ডিরেক্টলি প্রশ্নে একদম ঝাঁপিয়ে পড়ি?
1: না সত্যি তাই, মানে একদমই আর অপেক্ষা কর না করে বরং এই মাথা ব্যথার একটা সমাধান খুঁজে বার করা দরকার।
0: একদম,
1: তাহলে আমরা বরং এক কাজ করি, আমরা ডাক্তারবাবুর কাছে প্রথম প্রশ্নটা রেখেই দিই, তাই না?
0: একদম একদম একদম, চলো
1: প্রথমেই জানতে চাইবো ডাক্তারবাবু যে মাথা ব্যথাটা আসলে কি, মানে সাধারণ মাথা ব্যথা আর রোগীর উপসর্গ হিসেবে দেখা দেওয়া যে মাথা ব্যথা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি?
2: হ্যাঁ, সাধারণ মাথা ব্যথা মানে আমরা প্রত্যেকেই মাথা ব্যথা আমাদের সারা জীবনে তো অনুভব করেই থাকি, আর এটা নিউরোলজিক্যাল যদি আমি কোনো সিমটম বলি তাহলে মাথা ব্যথা অথবা হেডেক এটা হচ্ছে গিয়ে কমনেস্ট একটা সিমটম, মানে একদম ছোট বাচ্চা থেকে বলুন বৃদ্ধ অবস্থা অবধি সবাই মাথা ব্যথা অনুভব করে থাকেন। কিন্তু সব মাথা ব্যথাই যে খুব প্যাথোলজিক্যাল অথবা একটা রোগের উপসর্গ তা নয়। ধরুন আপনি যেরকম শুরু করলেন যে খুব রোদে যাওয়া অথবা কারুর জ্বর হয়ে গেছে তার সঙ্গে মাথা ব্যথা, অথবা খুব ভাবনা নিয়ে মাথা ব্যথা, এই এই ধরনের মাথা ব্যথা আমরা সবাই অনুভব করে থাকি। কিন্তু এই মাথা ব্যথাটাকে আমরা কিন্তু চিনি যে আমাদের এই ধরনের একটু একটু মাথা ব্যথা হয়েই থাকে, পুরো মাথাটাই হতে পারে অথবা মাথার এক পাশে হয় কোনো কোনো সময়, আর ধরুন কিছু সময়ের জন্য থাকে তারপর আবার শেষ মানে জিনিসটা বন্ধ হয়ে যায়
0: ঠিক,
2: কিন্তু এইটাকে আমরা নর্মালি সাধারণ মাথা ব্যথা বলে জানি। আর মাথা ব্যথা অথবা হেডেক এটা হচ্ছে গিয়ে মাথার অথবা ঘাড়ে অথবা গলায় কোনো একটা ব্যথা অনুভব করা অথবা একটা ডিসকমফোর্ট অস্বস্তি অনুভব করাটাকে আমরা বলি মাথা ব্যথা।
0: তো মানে আপনি বললেন যে মাথা ব্যথা কেন হয়, বা আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শুনতে পেলাম যে ছোটদেরও মাথা ব্যথা হয়।
2: হ্যাঁ মানে মাথা ব্যথা সব বয়সেই হয়।
0: আচ্ছা, মানে এটা একদম ছোট বাচ্চা, টিনেজ, বড় বৃদ্ধ প্রত্যেকেরই মাথা ব্যথা হয়, কিন্তু সেক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে যে মাথা ব্যথার ধরনগুলো কীরকম হতে পারে, মানে এর তো বিভিন্ন টাইপ থাকবে, মানে বিভিন্ন যেমন কারণও রয়েছে তার ধরনও বিভিন্ন থাকবে, তো সেটা সম্পর্কে যদি একটুখানি বলেন।
2: হ্যাঁ দেখুন, মাথা ব্যথা আমরা যেরকম বললাম যে একটা সাধারণ ধরনের মাথা ব্যথা হয় অথবা প্যাথোলজিক্যাল অথবা কোনো রোগের উপসর্গজনিত মাথা ব্যথা। তো নর্মাল যেগুলো মাথা ব্যথা হয়ে থাকে, ধরুন রোদে বেরোলো কেউ অথবা খুব আলোর মধ্যে গিয়ে মাথা ব্যথা, কিন্তু এই মাথা ব্যথাটা কিন্তু আবার একটা রোগের উপসর্গ হিসাবে আমরা দেখতে পারি। ধরুন আমি বলি যে কমনেস্ট একটা মাথা ব্যথা হচ্ছে গিয়ে মাইগ্রেন। সো মাইগ্রেন বেশিরভাগ ক্ষেত্রেই ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যায়, খুব ছোট বাচ্চাদের মধ্যেও মাইগ্রেন দেখা যায় এবং বয়স্কদের ক্ষেত্রেও দেখা যায়। কিন্তু তার একটা ধরন আছে, ধরুন মাইগ্রেনটা মাথার একটা পাশে হয়, ধরুন ডান দিকে অথবা বাঁ দিকে, অথবা পেছন দিকেও হতে পারে কোনো কোনো সময়।
0: ঠিক।
2: আর কিছু কারণে হয়, ধরুন খুব শব্দ একটা গেলে, কোনো কনসার্টে গেলে কারুর হচ্ছে, অথবা রোদে বেরোয় গেলে হচ্ছে, অথবা খুব খালি পেটে কেউ যদি থাকেন তাতে হচ্ছে, সঙ্গে কোনো কোনো সময় একটু বমির ভাবও থাকতে পারে। তো এই ধরনের মাথা ব্যথা যে কিছু সময়ের জন্য থাকে, অথবা কোনো কোনো সময় একদিন ও জিনিসটা কন্টিনিউ হতে পারে, তারপরে আবার নিজে থেকে কিন্তু কমে যায়।
0: ঠিক ঠিক।
2: কোনো ঔষধ খেলেও কমে, অথবা বিনা ঔষধেও কোনো কোনো সময় কমে যায়। সো এই ধরনের যেগুলো মাথা ব্যথা আছে, এগুলোকে আমরা ধরুন কোনো একটা মাথা ব্যথার একটা প্যাথোলজিক্যাল কোনো একটা পূর্বাভাস বলেও জানি। আবার ধরুন অন্যান্য ধরনের মাথা ব্যথা, যেরকম টেনশন হেডেক, অথবা আমরা কোনো কোনো সময় বলি ক্লাস্টার হেডেক, দিজ আর ডিফারেন্ট টাইপস, যেটা মাথার একটা প্রাইমারি মাথা ব্যথার একটা কারণ। এটা আমি দুটোকে একটু এলাবোরেট এখানে একটু এলাবোরেট করে দিই। কারণ টেনশন হেডেক, আপনি যা বলছেন না যে কারুর গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেলে মাথা ব্যথা হচ্ছে, তার মানে প্রচণ্ড টেনশন আছে, ও তো পরীক্ষার আগে মাথা ব্যথা, কাজের চাপে, আর আমাদের তো কাজের চাপ সবারই আছে, সব জায়গায় সব ক্ষেত্রেই কাজের চাপ আছে। তো তাতে যে মাথা ব্যথাটা হয়, এটাও কিন্তু ধরুন এটা একটা ডাল একটা বোরিং একটা পেইন হয়, পুরো মাথায় হয়, অথবা মাথার পেছন দিকটায় হতে পারে, এবং অনেকটা দুই থেকে তিন দিন কিন্তু জিনিসটা লাস্ট হতে পারে, চলতে পারে। কিন্তু আমাদের জানতে হবে যে আমার টেনশন অথবা ইয়ার কারণটা কি, ওই হিসাবে যদি আমরা ওয়ার্ক করি তাহলে ওই মাথা ব্যথার থেকে ইয়ে পাওয়া সম্ভব। তারপর আমি যেরকম আরেকটা মাথা ব্যথার কথা বললাম যে ক্লাস্টার হেডেক, ক্লাস্টার হেডেক আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই, যদিও ওটা মাইগ্রেনের মতো এতটা কমন নয়, কিন্তু ওটা মাথার যে কোনো একটা দিকে হয়। আর স্পেসিফিক্যালি ক্লাস্টার হেডেক আমরা দেখতে পাই চোখ, একটা চোখের মধ্যে প্রচণ্ড ব্যথা, অথবা চোখটা উনি খুলতে পারছেন না, চোখ দিয়ে একটু জল বেরোচ্ছে, তারপর নাক, ওই পাশের নাকটাও একটু যেন কনজেস্টেড হয়ে আছে। সো অ্যান্ড ওই ব্যথাটার ধরনটা কিন্তু মাইগ্রেন অথবা টেনশন হেডেকের থেকে একটু অন্য ধরনের, এটাকে মানে একটা টিয়ারিং, একটা সাডেন একটা শার্প পেইন হয়, আর যেটার ট্রিটমেন্টও আলাদা। সো এইগুলো হচ্ছে গিয়ে ধরুন কমন ধরনের মাথা ব্যথা। আবার আমরা যদি দেখি যে কারুর জ্বর হয়েছে, জ্বরের সঙ্গে মাথা ব্যথা হতে পারে, সো ওইটা ধরুন আপনার প্রাইমারি ওটা মাথা ব্যথা নয়, জ্বরের সঙ্গে মাথা ব্যথাটা, অথবা কারুর সাইনোসাইটিস আছে, সাইনাসে ইনফেকশন, তার থেকেও মাথা ব্যথা খুব কমন বলছি মাথা ব্যথার কারণ। আবার আমরা যদি কোনো অ্যাবনর্মাল মাথা ব্যথার দিকে যাই, ঠিক আছে না, যেটা মানে বড় কোনো একটা রোগের হয়তো লক্ষণ হয়ে দাঁড়াতে পারে, ওই মাথা ব্যথাটা কিন্তু একটু সাধারণ যে ধরনের আমি মাথা ব্যথার কথা বললাম ওটা থেকে একটু সিমটমটা একটু অন্য ধরনের। যেমন মাথা ব্যথাটা খুব আস্তে আস্তে বাড়ছে এবং কমছে না, নর্মাল যেগুলো ঔষধ আমরা দিই অথবা উনি কেউ খেয়ে থাকেন তাতে হচ্ছে না, আর মাথা ব্যথার সঙ্গে অন্যান্য ধরনেরও উপসর্গ দেখা দিচ্ছে।
0: আচ্ছা,
2: তো ওই ধরনের মাথা ব্যথা হলে ডেফিনেটলি ওটা একটা বড় চিন্তার কারণ।
1: বেশ, মানে সাধারণ মানুষের মধ্যে মাইগ্রেন, এই যে মাইগ্রেনের কথা আপনি বললেন, যে মাইগ্রেন নিয়ে কিন্তু অনেকগুলো ভুল ধারণা রয়েছে। যেমন মাইগ্রেনের যে যে সত্যিকারের যে লক্ষণগুলো সেগুলো কী, মানে কী দেখলে আমরা বুঝবো যে এটা সাধারণ মাথা ব্যথার থেকে আলাদা এবং এটা মাইগ্রেন?
2: হ্যাঁ, মাইগ্রেনটা ধরুন যেরকম আমরা ডিসকাস করলাম প্রত্যেক বয়সেই হতে পারে, বাট ধরুন খুব বয়স্কদের ক্ষেত্রে মাইগ্রেন আমরা দেখতে পাই না, এবং একদম বাচ্চাদের ক্ষেত্রেও মাইগ্রেনের পরিমাণটা খুবই কম। সো নর্মালি আমরা দেখি লেট টিনেজ, আর্লি থার্টিজ অ্যান্ড ফর্টিজ, এই যে বয়সটা তাতে মাইগ্রেন খুব বেশি হয়। মাইগ্রেনটা মাথার একদিকে সাধারণত হয়, আইদার ডান দিকে অথবা বাঁ দিকে, তারপর হয়তো শুরু হলো একদিকে, তারপর অন্যদিকেও জিনিসটা ছড়িয়ে পড়লো। মাইগ্রেনটা আবার কোনো টেনশন মাইগ্রেনটাকে ট্রিগার করতে পারে, কোনো একটা অ্যাবনর্মাল সিচুয়েশন মাইগ্রেনটাকে ট্রিগার করতে পারে, তারপর ল্যাক অফ স্লিপ মাইগ্রেনটাকে ট্রিগার করতে পারে, অথবা উল্টোপাল্টা খাওয়া, অথবা অনেকক্ষণ খালি পেটে থাকা, ভীষণ খিদে পেয়েছে, অথবা খুব আলো, ধরুন কারুর সিনেমা হলে গিয়ে প্রচণ্ড একটা শব্দ হলো, অথবা তার থেকে, অথবা রোদে বেরোনো, এই ধরনের দিজ আর একটা কমন একটা ফ্যাক্টর যেগুলোতে আমরা মাইগ্রেন দেখতে পাই। তারপর মাইগ্রেনের সঙ্গে খুব কমন থাকে একটা নজিয়া, মানে বমির ভাব, কারু কারু ক্ষেত্রে দেখা যায় যে মাইগ্রেন
1: গা গুলোনো
2: ভাব, বমি হলে উনি অনেকটাই রিলিফ পেলেন। সো এই ধরনের সিমটমস গুলো আমরা মাইগ্রেনে দেখতে পাই, আর এগুলো ধরুন দু তিন দিন হলো, তারপর কিছুদিন উনি একদমই ঠিক আছেন, ওকে, ঔষধ হয়তো উনি কোনো ডাক্তারের কাছে গেছেন, উনি ঔষধ দিয়েছেন, অথবা ঔষধ ছাড়াই ঠিক আছেন, তারপর হয়তো দেখা যাচ্ছে যে মাইগ্রেনের ফ্রিকোয়েন্সিটা একটু বাড়ছে, মাইগ্রেনের ফ্রিকোয়েন্সিটা একটু বাড়ছে, তখন অবশ্যই তো আর কেউ বসে থাকবে না, একজন ডাক্তারের কাছে নিশ্চয়ই যাবে এবং ওনার প্রপার ডায়াগনোসিস হবে।
0: একদমই। তবে সৃজনী, আজকে এই যে আমরা মাথা ব্যথা নিয়ে যে আড্ডা দিচ্ছি এবং আমাদের সঙ্গে তো ডাক্তারবাবু রয়েছেনই,
1: প্রচুর প্রশ্নও আছে,
0: তবে শুধুমাত্র আমরাই যে প্রশ্ন করে যাব তা কিন্তু নয়, তোমাদেরও যাদের যাদের এই মাথা ব্যথার সমস্যা রয়েছে, আমি জানি এটা খুব কমন একটা সমস্যা, তারাও কিন্তু আজকে আমাদের সঙ্গে আড্ডা দিতে পারো। তার জন্য কি করতে হবে, আমাদের ফোন লাইন খোলা আছে।
1: হ্যাঁ, আর সেই ফোন করে কিন্তু আমাদেরকে আপনারা আপনাদের প্রশ্ন কিন্তু জানাতে পারেন এবং ডাক্তারবাবুর থেকে সরাসরি জেনে নিতে পারেন মানে যে সমস্যার কথা। আর সেই ফোন নাম্বারটা হলো 0332210 7325। আরো একবার বলে দিই, 0332210 7325।
0: আর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যেমন ফোনে তোমাদের সঙ্গে আড্ডা দেব, ঠিক তেমনই কিন্তু আমাদের ফেসবুক পেজটাও খোলা রয়েছে। আমাদের পোস্টারের নিচে কমেন্ট করে জানাও তোমাদের সমস্যা। অলরেডি আমি দেখছি কুণাল চৌধুরী একটা কমেন্ট করেছে যে অনেকক্ষণ খালি পেটে আর গরমে রোদে মাথা ব্যথা হয়, শুধু তাই নয় যখন হয় তখন আর থাকতে পারি না, শব্দ আলো কিচ্ছু নিতে পারি না, এর প্রতিকার হিসেবে কী করব, এছাড়াও মাথা ব্যথা শুরু হয়ে গেলে খাবার রুটিনটা কেমন হবে, আসলে তখন কিছু খেতে ইচ্ছে করে না, সেই খাবারের জায়গাটাতে আসবো। তবে এইটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বলে আমার মনে হচ্ছে, আপনি যদি একটুখানি বলেন যে শব্দ আলো কোনো কিছু ভালো লাগছে না এরকম একটা পরিস্থিতি, এবং খালি পেটে মানে বলছো যে খালি পেটে বা গরমে রোদে তখন মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে প্রতিকারটা কী হবে?
2: উনি যে ধরনের মাথা ব্যথার কথা বলছেন আমার তো মনে হচ্ছে এটা একটা মাইগ্রেন, মাইগ্রেনের একদম সবগুলো সিমটমই মাইগ্রেনের সঙ্গে মিলে যাচ্ছে। তো উনাকে আমি প্রথম বলবো যে এই ধরনের সিচুয়েশনগুলো অ্যাভয়েড করা, ঠিক আছে না, কারণ মাইগ্রেনের সঙ্গে সবসময় তো আর যদি আমরা ঔষধ খেয়ে নিই, প্যারাসিটামল অথবা মাথা ব্যথার বিভিন্ন ধরনের মাইগ্রেনের ঔষধ আছে, ওটাতে আমি যাচ্ছি না ডিটেইলে। তো প্রথম অবস্থায় নিজের যে খাওয়ার যে সময়টা অথবা অ্যাবনর্মাল যেগুলো আমরা উল্টোপাল্টা খাই, লাইক সফট ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, প্রচুর চা কফি, এগুলোকে অ্যাভয়েড করা, স্পেশালি স্মোকিং ছেলেদের ক্ষেত্রে বলবো অ্যাভয়েড করা, সো অনেক ক্ষেত্রেই আপনারা মাইগ্রেন থেকে দূরে থাকতে পারবেন। আর আপনি জানবেন যে কী ধরনের প্রবলেমে আপনার মাইগ্রেনটা ট্রিগার হচ্ছে, সো মানে আশা করব যে এই ধরনের প্রবলেমটা যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন, আপনি করতে পারেন, তাহলে মাইগ্রেন থেকে অনেক ক্ষেত্রেই দূরে থাকতে পারেন। কিন্তু সবার ক্ষেত্রে তো আর ওই ধরনের সিচুয়েশন সম্ভব নয়, ধরুন প্রত্যেকদিন ট্রামে বাসে যাতায়াত করতে হচ্ছে, প্রচণ্ড ভিড়, তাতে মাইগ্রেন হচ্ছে, তো তা যদি হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ

0: নেবেন নিয়ে জিনিসটাকে, কিন্তু তার সঙ্গে আমি বলবো ধরুন এই ক্ষেত্রে একটা মেডিটেশন, যোগা এই ধরনের, তারপরে রেগুলার এক্সারসাইজ, ওটার কিন্তু একটা খুব বড় ভূমিকা রয়েছে যাতে আমরা নিজেদেরকে মাইন্ডটাকে একটু কাম অ্যান্ড কুল রাখতে পারি, যার থেকে মাইগ্রেন থেকে দূরে থাকা সম্ভব
1: একেবারে। তবে জাস্ট ছোট্ট করে আমি একটা কথা জানতে চাইবো, যেহেতু আপনি বললেন চা কফি স্মোকিং ইত্যাদি, অনেকের ক্ষেত্রে আমরা এই প্রতিক্রিয়াটাও দেখতে পাই যে হয়তো মাথা ব্যথা হচ্ছে বলে সে হঠাৎ করে একটুখানি চা করে খেলো বা কফি খেলো, বা সে একটা হতে পারে স্মোকি করলো, আমি নিশ্চয়ই বলছি না সেটা খুব ঠিক কাজ, কিন্তু মাথা ব্যথার ক্ষেত্রে অনেকে প্রতিকার হিসেবে এটাও করে, তো সেটা কি অ্যাকচুয়ালি কোনো রকম প্রতিকার নাকি সেটা একদম মানসিক যে এইটা করলে আমার একটু শান্তি লাগবে?
0: না, আমার মনে হয় এটা সত্যি মানসিক একটা ব্যাপার, কারণ এগুলো খেলে যে মাথা ব্যথা কমে যাবে তা নয়, কিন্তু আমার মনে হয় ধরুন খালি পেটে অথবা কারোর খুব বেশি খিদে পেয়েছে, তখন আপনি একটা কিছু খেয়ে নিলেন, সঙ্গে জলের সঙ্গে কিছু খেয়ে নিলেন, অথবা কোনো একটা ড্রিঙ্ক নিয়ে নিলেন যেগুলো হেলথ ড্রিঙ্ক আছে, অথবা কিন্তু বেশিরভাগ যে কফি স্মোকিং ওই ধরনের খেলে যে মাথা ব্যথা কমে যাবে আমার তো সেটা সঠিক মনে হচ্ছে না।
1: আচ্ছা, বুঝলাম।
2: হ্যাঁ, আবার অনেকেই আছেন যে আপনি বলছিলেন যে ওষুধ মানে ইন হ্যান্ড যেগুলো থাকে আর কি, সঙ্গে সঙ্গে নিয়ে একটা নিজের থেকে একটা প্যারাসিটামল খেয়ে নেওয়া বা এই এই জাতীয় জিনিস, এগুলো কি কোনো মানে কাজ করে নাকি না?
0: হ্যাঁ দেখুন, প্যারাসিটামল তো খুবই একটা কমন ড্রাগ, আমরা জ্বর হলেও প্যারাসিটামল খেয়ে নিই, ওটার জন্য মানে আমাদের দেশে তো আর ওই ধরনের প্রেসক্রিপশনের দরকার হয় না, ওভার দ্য কাউন্টার আপনি গিয়ে প্যারাসিটামল খেয়ে নিলেন। তো নর্মাল মাথা ব্যথার জন্য প্যারাসিটামল অনেকেই নেয়, কিন্তু কেউ কেউ আবার ভুল করে অ্যাসপিরিনও নিয়ে নেয়, ওইটা হয়তো অনেক ক্ষেত্রেই মানে ডেট্রিমেন্টাল হতে পারে, কিন্তু নর্মাল প্যারাসিটামল নিলে ধরুন কিছুদিন আমার মাথা ব্যথা কম থাকলো, কিন্তু তারপর আবার মানে সময়ের সঙ্গে সঙ্গে যদি মাথা ব্যথার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, আমি এমনও পেশেন্টকে দেখেছি যিনি মানে অনেকটা হাই ডোজে অ্যাসপিরিন অথবা প্যারাসিটামল খেয়ে নিচ্ছেন আর নিজের মাথা ব্যথাটাকে কমানোর চেষ্টা করছেন, তখন কিন্তু এটা একটা রেজিস্ট্যান্ট হেডেকে গিয়ে পরিণত হয়, তখন এই ঔষধগুলো আর কাজ করবে না, তখন আরও অন্যান্য ধরনের ঔষধ দিতে হবে। তো তার জন্য আমি বলবো যে নিজে এই ধরনের চিকিৎসা না করে একজন ডাক্তারকে দেখান, উনি আপনার হয়তো ওটা মাইগ্রেন না হতে পারে, অন্য কিছু হতে পারে, হয় না? তো মাইগ্রেনের সঙ্গে কোএক্সিস্টিং অন্য কোনো একটা ডিজিজ থাকতে পারে, তো ওই জিনিসগুলোকে আমাদের জেনে ট্রিটমেন্ট করাটা সত্যি মানে ভালো আর কি।
1: একেবারেই। তবে সৃজনী, এই যে আমরা মাথা ব্যথা নিয়ে গল্প করছি, মাথা ব্যথা কমানোর কিন্তু একটা অন্যতম ওষুধ হলো গান, জানো তো, মানে আমার ক্ষেত্রে তো বটেই, এবং আই এম শিওর আরো অনেকেই কিন্তু গান শুনে তার মাথা ব্যথা কমায়, কি বলো?
2: একদমই। তবে সেই গানটা মানে মাথা ব্যথা কমানোর মতন হতে হবে, এখন একটা ঝাঁকানাকা গান চালালে তো আর সেটা মাথা ব্যথা বাড়িয়েই দেবে।
1: আচ্ছা শুনি, কি গান আমাদের জন্য রেখেছে অনুপম রায়, আমরা শুনে নিই, তারপরেই ফিরে আসছি আড্ডায়। সঙ্গে থাকো, শুনতে থাকো আজকে শরীর স্বাস্থ্যের আড্ডা, তোমাদের সঙ্গে রয়েছে আমি দেবজি, তার আমার সঙ্গে রয়েছে সৃজনী।

0: না সত্যি, অনুপম রায় যে বলছে যে চোখে আলো লাগলেও ভালো লাগে না আর মানে শব্দ এলেও ভালো লাগে না, কিন্তু সামনে এই যে পুজো আসছে তাতে কিন্তু চোখে আলো আর কানে শব্দ দুটোই আসবে, তাই না?
1: এক্স্যাক্টলি, আমি এটাই ভাবছিলাম।
0: তবে তার সঙ্গে কিন্তু আমাদের বন্ধুরাও এসে গেছে ফোনে, শুনে নেব কি বলছেন বন্ধু। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি ওই মুর্শিদাবাদ কেশবপুর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
2: মাথা ব্যথার ব্যাপারে, আমার ছেলেটার 12-13 বছর বয়স, তো প্রচুর মাথা ব্যথা করে, যেরকম যেরকম সিম্পটম বললে না, ওই বমি বমি ভাব হয়, আর একদিকে লাগতে লাগতে অন্যদিকে চলে যায়, বেড়ে যায়, তো ওইটা হয়েছে 2-3 বছর থেকে।
1: আচ্ছা, সঙ্গে থাকুন তাহলে। হ্যাঁ, এর উত্তর ডাক্তারবাবুই দিন।
3: হ্যাঁ দেখুন, ওর বয়সটা যদিও কম, তো ওই ওর ক্ষেত্রে মাইগ্রেন হতেই পারে, অথবা আপনার ওর সাইনাসগুলো কেমন আছে ওইগুলো আমাকে দেখতে হবে, সাইনোসাইটিস আছে কি না। আদারওয়াইজ বাচ্চাদের ক্ষেত্রে যে খুব বেশি কিছু মানে কারণ থাকে মাথা ব্যথা হওয়ার তা নয়, জ্বরের সঙ্গে হয় অথবা কোনো ইনফেকশনের সঙ্গে হতে পারে মাথা ব্যথা বাচ্চাদের। তবে আমার মনে হয় যে ওনাকে আমি বলবো যে একজন ডাক্তারকে দেখান, তাহলে এটার সত্যি প্রতিক্রিয়া সম্ভব, যে মানে খারাপ কিছু মনে হচ্ছে না।
0: আচ্ছা, মাথা ব্যথা শুরু হলে আমরা অনেক সময় ভাবি যে মানে ওই ব্যথাটা সহ্য করার থেকে আমরা ভাবি যে চটপট কি করে আরাম পাবো একটু, তাই সেইটা জন্য আমরা বাড়িতে কি কি সহজ পদক্ষেপ নিতে পারি? মানে অনেক সময় হয় না যে মাথা ব্যথার জন্য জল খাওয়া বা একটু রেস্ট নিলাম, বা অনেকে অনেক সময় কপালে একটু ঠান্ডা গরম শেক দেয়, আর সেগুলো কতটা কার্যকর?
3: এগুলো দেখুন সবগুলোই দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। কারোর যদি মাথা ব্যথা হয়, উনি যদি জানেন মাথা ব্যথার কারণটা, তাহলে ডেফিনেটলি ওই বিষয়ে উনি পদক্ষেপ নেবেন। কারোর মানে একটু রেস্ট নেওয়া, একটু ভালো ধরুন মানে যদি খিদে পায় কিছু খেয়ে নেওয়া, তারপর একটু মানে একটু সময় 1 ঘন্টার জন্য একটু ঘুমিয়ে পড়া, একটু তা ওই ক্ষেত্রেও কিন্তু অনেকটা, কোনো কোনো সময় কেউ যদি একটু মেডিটেশন করতে পারেন, সো দ্যাট অলসো ইজ ভেরি রিল্যাক্সিং। কিন্তু এগুলোতে আমি একটা মানে একটা জিনিস আমি ভাবছিলাম যে বলবো, যে আমাদের কিন্তু চোখের থেকে মাথা ব্যথাটা খুব বেশি হয় অনেক ক্ষেত্রে। আমি দেখি যাদের মানে চোখের চশমা আছে এবং ওনার সবসময় চশমা ব্যবহার করছেন না, ওদের ক্ষেত্রে এই মাথা ব্যথাটা কিন্তু খুব কমন। তো তার জন্য আমি বলবো যে একটা বয়সের পর সবাইকেই একটু মানে যদি চোখের কোনো পাওয়ার আছে কিনা অথবা দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা জানা উচিত। আর ডাক্তারবাবুরা যদি 24 ঘন্টার জন্য আপনাকে বলেন যে সবসময় আপনি চশমাটা পরবেন, এটা কেবল এটা নয় যে পড়াশোনার সময় পড়ছেন তা নয়, তাহলে কিন্তু ওটাকে ব্যবহার করা উচিত, না হলে তার থেকে একটা মাথা ব্যথা হওয়ার প্রধান কারণ হতে পারে।
0: মানে আজকাল বেশিরভাগই অফিস টাইম হোক বা পড়াশোনার ক্ষেত্রে স্ক্রিন টাইমটা অনেক বেশি হয়, আর বেশিরভাগ অফিসই আমরা দেখি যে এয়ার কন্ডিশন, তো এই এসি এবং স্ক্রিন টাইম এই দুটোতে এফেক্ট অনেকেই মাথা ব্যথাটা ক্রনিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করবে?
3: হ্যাঁ দেখুন, এই যে স্ক্রিন টাইমটা মানে এখন বাচ্চার থেকে বয়স্কদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু স্ক্রিন টাইমটা অনেকটাই বেড়ে গেছে। আমরাও রাত্রেবেলা বিছানাতে গিয়ে শুয়ে তারপর অনেক সময় মোবাইল দেখলাম, আমি নিজেই করি, মোবাইল দেখলাম তারপর আস্তে আস্তে ঘুমালাম,
1: তো আমি নিউজ দেখছি হয়ে গেছে
3: কারণ আমাদের টিভিতে নিউজ দেখার হয়তো অনেকেরই সময় নেই, সারাদিন প্রচন্ড ব্যস্ত। তো এই যে আমি বলবো সবাইকে যারা এই ধরনের কাজ করেন, স্পেশালি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন অথবা আপনারা যারা আছেন, যখন এখন আমরা একটা এসি রুমে বসে আছি, আর্টিফিশিয়াল আলোতে বসে আছি, যে আলোটা হয়তো আমাদের 24 ঘন্টার জন্য ঠিক নয়, সো দে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কিন্তু আমাদের বডির উপর একটা স্ট্রেস তৈরি করছে, তার থেকেই এই মাথা ব্যথাটার কারণটা হচ্ছে। তো তার জন্যে ধরুন স্ক্রিন টাইমটা যাদের অফিসে কাজ করতে হবে তো হবেই, তো যদি উনার মানে স্পেকটিকলস থাকে তাহলে ওটা উনি ব্যবহার করবেন, কিছু সময় দেখার পর একটু বাইরে থেকে ঘুরে আসবেন, নিজেকে একটু হাইড্রেটেড রাখবেন, জল খাওয়া, নিজেকে হাইড্রেটেড রাখা, স্মোকিংটা বন্ধ করা, আর তারপর সবসময় যে একটা ঘরের ভিতর বসে থাকলাম তা নয়, ধরুন আধা ঘন্টা আপনি কাজ করলেন, 5 মিনিটের জন্য একটু বাইরে থেকে ঘুরে আসবেন, যদি একটু রোদে যেতে পারেন তাহলে আমি বলবো খুবই ভালো। তো এইগুলো করলে আমার মনে হয় যে একটা বোরিং, একটা মনোটোনাস একটা এনভায়রনমেন্ট থাকে, ওইটা থেকে বেরোয় নিজেকে একটু সময়ের জন্য রিল্যাক্স করে এসে কাজটা আবার নতুনভাবে করলাম, তাতে আমার মনে হয় যে কাজের প্রোডাক্টিভিটিটাও বাড়বে, কারণ অনেক সময় একঘের একটা কাজ করতে থাকলে ওটার প্রোডাক্টিভিটিটা অনেকটাই কমে যায়।
1: বুঝতে পারছি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস ডাক্তারবাবু বললেন যে অনেকক্ষণ স্ক্রিন টাইমের পর কখনো কখনো বোধ হয় রোদে দাঁড়ানোটাও উচিত, মানে রোদ জেনারেলি যেটা আমাদের মাথা যন্ত্রণাটা আসলে দেয় কখনো কখনো সেটাও আমাদের মাথা যন্ত্রণা কমাতেও পারে, এটা খুব ইন্টারেস্টিং। তবে মানে যেটা কথা হচ্ছিল যে মাথা যন্ত্রণার তো বিভিন্ন রকমের এফেক্ট থাকতে পারে, আমরা নানান কারণে যেমন মাথা যন্ত্রণা দেখতেও পাই, তেমনি মাথা যন্ত্রণা নানান জটিল রোগের দিকেও আমাদেরকে নিয়ে যায়। তো বুঝবো কিভাবে যে মানে ধরুন আমার নিয়মিত মাথা ব্যথা হচ্ছে, হয়তো নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি হয়তো চা কফি খাচ্ছি, মেবি আমার মাথা যন্ত্রণাটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে মানে এই রেগুলার বেসিসে জিনিসটা যখন হচ্ছে আমি কিভাবে বুঝবো যে এটা আমার একটা জটিল রোগ হতে পারে এবং আমার এই মুহূর্তেই চিকিৎসার প্রয়োজন?
3: একদমই। আমরা দেখুন তিনটে ধরনের মাথা ব্যথা নিয়ে আমরা একটা বললাম, যে একটা ছিল হচ্ছে কি মাইগ্রেন, দু নম্বর আমরা বলছিলাম একটা টেনশন হেডেক, আর একটা ক্লাস্টার হেডেক। এই তিন ধরনের মাথা ব্যথা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। আর যাতে এই ধরনের মাথা ব্যথা, ধরুন আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, উনি ডায়াগনোসিস করলেন, ইউজুয়ালি আমরা ওগুলোতে ধরুন আমরা একটা স্ক্যান করলাম, নর্মালি তো আমরা স্ক্যান করে দেখি, একটা সিটি স্ক্যান অথবা এমআরআই, নর্মালি ওগুলোতে তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু যদি একটা অ্যাবনর্মাল ধরনের হেডেক হচ্ছে, যেটাকে আমরা আমি কিছু স্পেসিফিক ডিজিজ নিয়ে বলবো, ধরুন কারুর সাইনোসাইটিসি, আমি একদম কমন জিনিস দিয়ে শুরু করি, তাতে অবভিয়াসলি সাইনাসগুলো খুব টেন্ডার থাকবে, নাক সবসময় একটা বন্ধ বন্ধ ভাব থাকবে, তার থেকেও একটা মাথা ব্যথা হয়, তার জন্য আমরা অনেকে ইএনটি ডাক্তারকে দেখাই, তার থেকে উপসর্গ হয়। ধরুন কারুর মাথা ব্যথার সঙ্গে কিছু আরও অ্যাবনর্মাল ইয়ে দেখা যাচ্ছে, ধরুন মানে অকেশনালি একটা বমি হচ্ছে, অথবা মাথা ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে না, জিনিসটা পুরোপুরি যে কমে যাচ্ছে তা নয়, একটা একটু কমছে কিন্তু তারপর আবার বেড়ে যাচ্ছে, কিন্তু ওভারঅল যে আমরা দেখতে পাচ্ছি যে দিনে দিনে মাথা ব্যথাটা একটু একটু করে বেড়েই যাচ্ছে, অথবা তার সঙ্গে উনি হয়তো চোখে একটু কম দেখছেন অথবা চোখে ঝাপসা দেখছেন,
1: ঠিক,
3: খুব ইম্পর্টেন্ট। তারপর হয়তো হতে পারে কোনো একটা হাত অথবা কোনো একটা পা একটু উইকনেসও মনে হচ্ছে, ওকে, সো এই অথবা মাথাটা ঘোরাচ্ছে, ওকে, সো এই চার পাঁচ ধরনের উপসর্গ আমাদের মনে রাখতে হবে। যদি মাথা ব্যথার সঙ্গে থাকে তাহলে মাথা ব্যথাটাকে খুব ইজিলি নেওয়া উচিত নয় এবং তৎক্ষণাৎ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা উচিত। আচ্ছা, এই ধরনের সিমটম কি কি ডিজিজে হতে পারে আমরা যদি একটু ভাবি, ধরুন কারুর মাথায় ইনফেকশন, তার থেকে মেনিনজাইটিস,
1: মাথায় ইনফেকশন বলতে যদি জাস্ট একটু বলি,
3: মেনিনজাইটিস আমরা যা বলি, হ্যাঁ, কিন্তু মেনিনজাইটিস হলে কি হয়, জিনিসটা মাথা ব্যথা জ্বর তারপর বিভিন্ন ধরনের হয়, সো এটা একটা একিউট ডিজিজে পরিণত হয়।
1: আচ্ছা,
3: ধরুন ব্রেন টিউমার, ব্রেন টিউমারে মাথা ব্যথা একটা প্রধান লক্ষণ, কিন্তু তার সঙ্গে হয়তো কারুর একটা হাঁটতে গিয়ে একটা মাথা টাল খাচ্ছে, অথবা উনি চোখে একটু কম দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দিনে দিনে জিনিসটা বাড়ছে, মাঝে মধ্যেই বমি হচ্ছে, অথবা হাত পা একটু কোনো একটা দিকে কমজোর হয়ে যাচ্ছে,
1: ঠিক,
3: সো এটা ব্রেন একটা টিউমারের লক্ষণ হতে পারে।
0: আচ্ছা,
3: তারপর ধরুন কারুর একটা স্পেসিফিক মানে খুবই ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমি বলবো, অনেক পেশেন্ট আমার কাছে আসেন এটা নিয়ে, যেটাকে আমরা বলি ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, মাথার ভেতরে মানে প্রেশার বেড়ে যাওয়া, এটা কিন্তু নর্মাল ব্লাডের হাইপারটেনশন নয়, মানে উচ্চ রক্তচাপ নয়।
1: আচ্ছা,
3: উচ্চ রক্তচাপের জন্য মাথা ব্যথা হয়, যে জিনিসটা আমি মেনশন করিনি।

0: আমাদের অবশ্যই প্রেশার দেখা উচিত, স্পেশালি ইয়াং ফিমেলসদের। এই ডিজিজটা খুব ইম্পর্টেন্ট, যারা আমি সবাইকে বলবো আপনাদের মাধ্যমে, যে যারা ইয়াং ফিমেল আছেন, ছেলেদের ক্ষেত্রে হয়তো খুব কম, অথবা একটু ওভারওয়েট, ইয়াং একটু ওভারওয়েট ফিমেলস যারা আছেন, ওনাদের ক্ষেত্রে আমি দেখতে পাই যে ওনারা অনেক ক্ষেত্রেই বলেন যে অনেক দিন থেকে একটা মাথা ব্যথা হচ্ছে, একটা ডাল একটা হচ্ছে, তার সঙ্গে চোখের দৃষ্টিশক্তিটা অনেকটা কিন্তু ঝাপসা হচ্ছে। ওটাকে আমরা বলি ইডিওপ্যাথিক হাইপারটেনশন, ইন্ট্রাক্রানিয়াল IIH বলি। তো তাতে অনেক ক্ষেত্রেই ধরুন ওনারা একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে গেছেন, উনি মাথা ব্যথার ঔষধ দিয়েছেন, কিন্তু আসল কারণটা ডিটেক্টেড হয়,
1: বুঝতে পারছি
0: আসল কারণটা। আমরা ধরুন যদি একটা MRI স্ক্যান করি অথবা স্পেসিফিক্যালি ডিজিজের সিমটমটার দিকে লক্ষ্য করি, তাহলে জিনিসটা মানে বোঝা যাবে
1: ঠিক।
0: আর ওই ক্ষেত্রে যদি মানে খুব তাড়াতাড়ি চিকিৎসা না করা হয়, তাহলে দৃষ্টিশক্তি কমপ্লিটলি কেউ লুজ করে যেতে পারেন,
1: বুঝতে পারছি,
0: মানে সারা জীবনের জন্য কিন্তু দৃষ্টিশক্তি। তো ওই জিনিসগুলো মানে আমাদের খুব তাড়াতাড়ি বোঝা উচিত এবং তার প্রতিক্রিয়া ট্রিটমেন্টের দিকে যাওয়া উচিত।
1: অবশ্যই ডাক্তারবাবু অনেকটা বললেন, তবে সৃজনী আমার মনে হচ্ছে আমাদের বন্ধু ফোন লাইনে কিন্তু অপেক্ষা করছে, চলো শুনি নি কি বলছে। হ্যালো,
2: হ্যালো, নমস্কার, আমি মুর্শিদাবাদ।
1: না, আপনি রেডিও সেটটা থেকে একটু দূরে এসে কথা বলুন।
2: আচ্ছা, বুঝি, আমি মুর্শিদাবাদ শ্রীগ্রাম থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: বলছি আমার স্ত্রীর মাথায় মিডিলে লাগে বুঝলেন।
1: আচ্ছা আচ্ছা,
2: যে মানে দুদিন তিন দিন অন্তর অন্তর খুব ব্যথা হয়, যে ওষুধ কিনে আনি, ওই ব্যথার ওষুধ কিনে এনে খাওয়াই, যে তাতে ভালো হয়, এইটা করতে হবে একটু যদি কাইন্ডলি বলেন।
3: আচ্ছা
1: আচ্ছা,
0: হ্যাঁ, আপনি, আমি বলবো যে আপনি যেহেতু আপনার ঔষধ আপনি দিচ্ছেন এবং মাথা ব্যথাটা কমে যাচ্ছে, কিন্তু মাথা ব্যথাটাকে কিন্তু একদম লাইটলি নেওয়া উচিত নয়, কারণ ওনার, আমি জানি না ওনার বয়স কত, কোন বয়সে ওনার জিনিসটা শুরু হয়েছে, কিন্তু উনি যা বললেন মানে রিসেন্ট অনসেট হেডেক, মানে অনেক দিন থেকে যা আছে তা নয়। তো সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে মাথার একটা স্ক্যান করা উচিত, দেখা উচিত যে কিছু প্রবলেমস আছে কি না, তারপর সেই অনুযায়ী ঔষধ খাওয়া উচিত।
1: বুঝতে পারছি। তাহলে সৃজনী, এই যে আমরা মাথা ব্যথা নিয়ে এত রকমের আলোচনা করছি,
3: হ্যাঁ
1: হ্যাঁ, তো এই আলোচনার মাঝখানে যদি একটা গানের বিরতি নেওয়া যায় কেমন হয়?
3: হ্যাঁ ভালোই হয়।
1: তাহলে চলো শুনে নি চন্দ্রবিন্দুর কণ্ঠে জুজু, আর তারপরেই ফিরে আসছি আমরা আজকের আড্ডায়, সঙ্গে থাকো
3: একদম।

0: থাবা না দিলেও যখন তখন কিন্তু মাথা ব্যথা থাবা দিয়েই দেয়, তাই তো সুজনী?
1: আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জুজুর, জুজু তো তবু জানিয়ে আসে, মাথা ব্যথা একদমই জানিয়ে আসে না, যখন তখন যেখানে সেখানে উদয় হতে পারে
0: অনিমন্ত্রিত অতিথি। যাই হোক, আমাদের নিমন্ত্রিত অতিথি কল করেছে অলরেডি, আমরা তোমাদেরকে যেমনটা বলেছি কল করে তোমরাও কথা বলতে পারো, তো অলরেডি দেখি ফোন কলে কে রয়েছে। হ্যালো,
1: হ্যালো, না,
0: আচ্ছা বেশ, যারা যারা ফোন করছেন তাদেরকে একটা কথা আমি বলে রাখি, তারা রেডিও সেটটা থেকে একটু দূরে এসে কল করলে বোধ হয় বেটার হয়। আচ্ছা, আবারও ফোন লাইনে কেউ রয়েছে। হ্যালো,
1: হ্যালো,
0: না, তো হ্যাঁ যাই হোক, আর কল কল নাম্বারটা মানে যে নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে সেটা মনে আছে তো? 03322107325। আর তাছাড়াও কিন্তু আমরা ফেসবুক কমেন্টস চেক করছি প্রতি মুহূর্তে। রুমকি মুখার্জি যেমন বলেছে, যখন খুব চিন্তা হয় তারপর খুব মাথায় পেন হয়, সেক্ষেত্রে কি মেডিসিন নেওয়া যেতে পারে? আমার মনে হয় এই আলোচনাটা হয়েছে মোটামুটি মেডিসিনের, তাও যদি কিছু বলার থাকে আপনার।
2: আপনি, আমি বলবো উনাকে নিজের থেকে কোনো মেডিসিন না নিতে, বরঞ্চ উনি যা করতে পারেন ওনার লাইফস্টাইলটাকে একটু ঠিক করতে পারেন, একটু রিল্যাক্সেশন টেকনিক্স যেগুলো আছে, যোগা মেডিটেশন, ওগুলো উল্টোপাল্টা খাওয়াটাকে একটু অ্যাভয়েড করবেন, নিয়মিত খাবেন, নিয়মিত ঘুমাবেন। আমি বলবো প্রত্যেকেরই 6-7 ঘন্টা প্রত্যেক দিন মানে নিয়ম করে ঘুমানো উচিত। যেমন ওই দিন আমার কাছে একজন পেশেন্ট এসছেন, এসে উনি বললেন যে এই মানে পুরো একদম মাইগ্রেনের ইয়ে, আমি ওষুধ দিলাম, তো দিয়ে বললাম আপনি যে সময় 10-10:30 সময় ঘুমিয়ে পড়বেন ওষুধটা একটা নেবেন। উনি বললেন যে না, আমি তো রাত্রিরে ঘুমাই না, আমি আমার কাজটাই হচ্ছে গিয়ে পুরো রাত্রিরে, তো হ্যাঁ তো আমি ঘুমাই হচ্ছে গিয়ে ওই ভোরবেলার দিকে ঘুমালাম আর 10-10:30 আবার উঠে পড়লাম। তখন আমি বললাম যে অবভিয়াসলি আপনি তো আপনার কাজটাকে তো আর বাদ দিতে পারবেন না, কিন্তু আপনার ক্ষেত্রে মানে চিকিৎসাটাও একটু জটিল, কারণ যে ঔষধগুলো যে সময় খাওয়া উচিত ওই সময় তো আপনাকে আমি ওই ঔষধগুলো দিতে পারছি না। তো অবভিয়াসলি এখানে লাইফস্টাইলের চেঞ্জ ইজ ওয়ান ইম্পর্টেন্ট।
1: হ্যাঁ, মানে এই যে যাদের অনেকেই আছে যাদের নিয়মিত অল্প বিস্তর মাথা ব্যথা হয়েই থাকে, এবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা মাইগ্রেনের ব্যথাও বটে, তো সেক্ষেত্রে মানে এই যে ডেইলি লাইফস্টাইল সেইটা কি কি চেঞ্জেস দরকার যাতে একটা ঠিকঠাক রেগুলারিটি মেনটেন করা যায়?
2: হ্যাঁ দেখুন, এটা হচ্ছে কমন সেন্স, ঠিক আছে, এটা মানে খুব যে কিছু বলার আছে তা নয়, প্রত্যেক দিন 6-7 ঘন্টা অথবা 8 ঘন্টা প্রত্যেকেরই ঘুমানো উচিত, আর ঘুমটা রাত্রিবেলা যদি হয় তাহলে খুবই ভালো, আর প্রত্যেকেরই ভোরে যদি আমরা উঠতে পারি খুবই ভালো। তারপর রেগুলার একটা এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করা, আইদার এটা মর্নিং ওয়াক হতে পারে অথবা ইভিনিং ওয়াক হতে পারে,
0: ঠিক,
2: সময় মতো খাওয়া, ঠিক আছে, প্রত্যেকের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে ইয়েটা আছে সময় করে খাওয়া, খুব বেশি রাত্রে করে খাওয়াটা আবার ঠিক নয়, যদিও আমাদের ডাক্তারদের ক্ষেত্রে আমাদের কোনো সময় ঠিক নেই কোন সময়।
0: আপনারা কিভাবে নিজেদেরকে মেইনটেইন করেন
2: মানে ওই তার মধ্যে নিজেকে মানে একটু মেইনটেইন করতে হয়, কারণ সবসময় তো চাপের মধ্যে সব হয় না, অনেকের ক্ষেত্রেই তাই হয়। তারপর এক্সারসাইজ করা, আর খাওয়ার ব্যাপারটা মানে অতিরিক্ত জাঙ্ক ফুড যাতে না খাওয়া, তারপর স্মোকিং, অ্যালকোহল কমপ্লিটলি অ্যাভয়েড করা, তারপর টোবাকো রিলেটেড যেগুলো আছে ম্যাটেরিয়ালস ওগুলো অ্যাভয়েড করা। তো আমার মনে হয় আর প্রত্যেকের জীবনে যদি নিয়মিত একটা রিল্যাক্সেশন, কারণ আমাদের প্রত্যেকেরই জীবনে এখন যা হয়েছে মানে খুবই টেনশন, সব কাজেই টেনশন, কম্পিটিশন বেশি, টেনশন বেশি, তো তার থেকেও নিজেকে একটু নিজের জন্য সময় বের করা, ইয়োগা মেডিটেশন এগুলো করা, তা এগুলো যদি আমরা প্রত্যেকের জীবনে যদি ইনকর্পোরেট করতে পারি, আশা করি আমি মনে হয় যে অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন ধরনের অসুখের থেকে দূরে থাকতে পারবো, কেবল মাথা ব্যথা যে তাই নয়।
0: আপনার আলোচনার সূত্র ধরেই একটা কথা আমার মনে মনে এলো, সেটা হচ্ছে যে এই যারা রাত্রে কাজ করে মানে কারো মানে অনেকেরই থাকে যে নাইট শিফট, মানে তারা রাত্রে ঘুমোতে পারবে না, হতে পারে সে কোনো ফরেন কোম্পানির জন্য ইন্ডিয়াতে বসে কাজ করছে, তো সেক্ষেত্রে তাদের ঘুমের টাইমটা তো আর রাত্রে থাকছে না, এবং হতেই পারে যে দিনের বেলাতে কিন্তু যে তারা যে খুব লম্বা সময়ের জন্য ঘুমোতে পারছে তেমনটাও হচ্ছে না খুব স্বাভাবিকভাবেই, তো সেক্ষেত্রে মানে তারা কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারে যদি তার কোনো উপায় থাকে?
2: মানে দেখুন এটা তো একটু জটিল ব্যাপার, কারণ আমাদের বডির যে নর্মাল 24 আওয়ার যে একটা বায়োলজিক্যাল ক্লক আছে ওইটা থেকে আমরা কমপ্লিটলি জিনিসটাকে ডিফাই করে অন্যদিকে নিয়ে যাচ্ছি,
0: একদম,
2: তো কাজ তো করতেই হবে, জীবিকার জন্য সবারই কাজের দরকার, ওটাকে আমরা ছাড়তে পারবো না, তো তার মধ্যেই ধরুন উনি ওনার যে কাজের যে সময়টা ওটাকে ঠিক রাখা, আর তারপরে অ্যাটলিস্ট 6-7 ঘন্টা কমপ্লিট মানে উইদাউট এনি ইন্টারাপশন ঘুমানো, যাতে বডির তো মানে আমরা যে সময় ঘুমোই বডির কিন্তু একটা রিবিল্ডিং মেকানিজম হয়, ঠিক আছে না, বডির বিভিন্ন ধরনের হরমোনাল ব্যালেন্স ক্রিয়েট হয়, সো তাতে আমাদের বডিটা আবার রিজুভিনেট হয় যাতে আমরা নেক্সট দিনের জন্য তৈরি হই কাজের জন্য। তো উনার মানে ঘুমানো আবার যেহেতু উনি একটা জিনিসকে কম্প্রোমাইজ করছেন তো সুতরাং ওইটাকে উনাকে আবার ফুলফিল করতে হবে, তো সুতরাং উনার ক্ষেত্রে আমি বলবো যে কাজের মধ্যেও যদি কিছু সময় উনি পান যে সময় করছেন, ধরুন 15 মিনিটসের জন্য হি ক্যান ডু সাম মেডিটেশন, হি ক্যান ডু সাম এক্সারসাইজ, ওকে, যাতে নিজেকে ওটার থেকে একটু রিল্যাক্স করে নেওয়া পুরো কাজের থেকে।
0: এটাও খুব ইন্টারেস্টিং যে সব সময়তে মেডিটেশন বা এক্সারসাইজটা যে খুব লম্বা সময়ের জন্য হতে হবে তা না, শর্ট স্প্যান অফ টাইমের জন্য কিন্তু আমরা নিজেদেরকে রিল্যাক্স করতে পারি,
2: অথবা উনি ঘুমোচ্ছেন একটা শর্ট 15 মিনিটসের জন্য একটা শর্ট ন্যাপ,
0: পাওয়ার ন্যাপ,
2: যে পাওয়ার ন্যাপ, তো তাতেও কিন্তু আমাদের বডিটা অনেক রিজুভিনেট হয়ে যায়। আর আমি তো অনেক ক্ষেত্রে এখন দেখছি যে যে সময় আমি যাই ওই সল্ট লেকের দিকে, যদি আমার বাড়ি ওইদিকে নয়, ওই বিভিন্ন এমএনসি ওগুলোতে বিভিন্ন মানে ইন্টারাকশন অথবা টকশোর জন্য, ওখানে আমি দেখি যে মানে সিগারেট স্মোকিং সবার ক্ষেত্রেই খুব বেশি, হয়তো ওনারা নিজেকে মানে টেনশন থেকে দূরে রাখতে সিগারেট খাচ্ছেন অথবা কি আমি জানি না ঠিক ঠিক, অথবা অভ্যেসই মানে সিগারেট খাওয়ার মাত্রাটা অনেকটাই বেশি আমি দেখতে পাই,
0: তো
2: ওইটার থেকে যদি নিজেকে আমরা সরিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় প্রথম হয়তো একটু কষ্ট হবে, হ্যাঁ, স্মোকিংটাকে ছাড়া, কিন্তু যদি হয় তাহলে অনেকেই অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু পরবর্তীকালে অনেক ধরনের বাজে রোগকে এড়াতে পারবো আর নিজেকে সুস্থ রাখা সম্ভব হবে।
1: এই যে ডাক্তারবাবু ঘুমের কথা বলছিলেন কি মানে হয় যে সারা সপ্তাহ ঘুমানোর সেরকম ভালো টাইম পেলাম না, ছুটির দিনটায় প্রচন্ড ঘুমিয়ে ফেললাম, এবার ঘুম থেকে ওঠার পর যে একটা মাথা ভার মাথা যন্ত্রণা সেইটার ক্ষেত্রে কিভাবে কি করা যায়, মানে অতিরিক্ত ঘুমেও বিপদ আর কি।
2: হ্যাঁ না দেখুন তো আপনি তো আর একসঙ্গে 7 দিনের জন্য খাওয়া খেয়ে নিতে পারবেন না অথবা ঘুমিয়ে নিতে পারবেন না, বডি ইজ নট টিউনড ফর দ্যাট, তো তার জন্যে মানে নিয়মিত সময়টা, ধরুন ছুটির দিনে আমরা সবাই একটু বেশি ঘুমাই, একটু ঘুমিয়ে নিলেন, কিন্তু আবার অস্বাভাবিক বেশি ঘুমানোও ঠিক নয়। আমরা আমাদের মা বাবা অথবা সবাই বলতেন না যে সূর্য ওঠার আগে উঠবে আর সূর্য ওঠার পড়ার পরে বেশিক্ষণ জেগে থাকা উচিত নয়, কারণ এই যে সূর্য অথবা দিনের যে একটা রিদম আছে সার্কাডিয়ান রিদম আমরা বলি বডির, ওটা কিন্তু খুব একটা ইন্টিমেটলি জড়িত দুটোই, তো সুতরাং খুব বেশি সময় ঘুমানো উচিত নয়, যতটা দরকার ততটা ঘুমাবেন, যতটা খাওয়ার ততটা খাবেন, যে জিনিস ভালো ওটা খাবেন, রেগুলার এক্সারসাইজ, এটাই বলবো।
1: আচ্ছা মানে কোনো কোনো মাথা ব্যথা মানে শরীরের যে গুরুতর সমস্যা সেটারও তো একটা সংকেত হয়, সেক্ষেত্রে মানে বিশেষ করে স্ট্রোকের সাথে মাথা ব্যথার কি কোনো সম্পর্ক রয়েছে?
2: একদমই, মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক, স্ট্রোক অ্যান্ড হেডেক। ধরুন আমি একদম ছোট বয়স থেকে শুরু করি, একদম ছোট বয়সেও কিন্তু অনেক বাচ্চাদের ক্ষেত্রে মানে স্ট্রোকের কারণ আছে, যেগুলোকে আমরা বলি ভাস্কুলাইটিস, এক ধরনের রোগ আছে যেগুলোতে মাথার ভিতরে শিরাগুলো এফেক্টেড হয়ে যায়, অথবা আপনি শুনে থাকবেন ময়া ময়া ডিজিজ একটা আছে, ঠিক আছে, যেগুলোতে শিরাগুলো সরু হয়ে যায়, ওগুলোতে কিন্তু মানে অনেক ক্ষেত্রে ভাস্কুলাইটিসের ক্ষেত্রে হেডেক দিয়ে জিনিসটা শুরু হয় একদম বাচ্চাদের ক্ষেত্রে, তারপর এটা একটু ইয়াংদের ক্ষেত্রেও হতে পারে, তারপর নর্মাল যেগুলো আমাদের স্ট্রোক আছে যেগুলো আমরা ইসকেমিক স্ট্রোক বলি অথবা হ্যামারেজিক স্ট্রোক বলি, হ্যামারেজিক স্ট্রোকের ক্ষেত্রে মাথা ব্যথাটা কিন্তু একটা মানে একটা প্রধান কারণ।
0: আচ্ছা
2: ধরুন আমি একটা জিনিস নিয়ে বলবো যেটাকে বলা আমরা বলি থান্ডার ক্ল্যাপ হেডেক, থান্ডার ক্ল্যাপ হেডেক, ওনারা মানে রোগীরা বলেন যে মানে দিস ওয়াজ মাই ওয়ার্স্ট হেডেক অফ মাই লাইফ, আমার জীবনের সবে থেকে খারাপ মাথা ব্যথা, এই ধরনের মাথা ব্যথা আমি জীবনে কোনোদিনও অনুভব করিনি, সো ওটাকে থান্ডার ক্ল্যাপ

0: ক্ল্যাপ হেডেক বলা হয়, হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা, যেন মাথায় একটা বাজ পড়েছে ওই টাইপের।
1: আচ্ছা,
0: সঙ্গে সঙ্গে হয়তো বমি হতে পারে, সঙ্গে সঙ্গে যদি খুব, তো এই যে জিনিসটা এটা কিন্তু একটা মাথার ভেতরে রক্তক্ষরণের লক্ষণ, স্ট্রোকের লক্ষণ। আর এটা কি বেসিক্যালি, ওটা ইয়ে হয় হচ্ছে গিয়ে ব্রেনের ভিতরে শিরাগুলো একটু বেলুনের মতো ফুলে যায়, যেটাকে আমরা অ্যানিউরিজম বলি, ব্রেন অ্যানিউরিজম। আপনি হয়তো ইউটিউবে সার্চ করলেই পাবেন, যেটাকে আমরা টিকিং বম্ব ইনসাইড দ্য ব্রেন বলি। তো ওটা আমরা এমনিতে বুঝতে পারি না কিন্তু, ঠিক আছে, হয়তো এখানে একটা ঘরের মধ্যে 100 জন লোক বসে আছেন, 2 জনের মধ্যে তা আছে, কিন্তু মাথার ভিতরে ওটা লুকিয়ে আছে। হঠাৎ যে সময় ওটা থেকে জিনিসটা ফাটলো অথবা লিক করলো, তখন এই ধরনের মাথা ব্যথা হয়। অথবা ধরুন কারুর হাই ব্লাড প্রেশার জনিত আনকন্ট্রোল হাইপারটেনশন, আনডিটেক্টেড হাইপারটেনশন, তার থেকে মাথার ভিতর রক্তক্ষরণ হয়, যেটা মাথার ভিতর রক্তক্ষরণের প্রধান কারণ। তার থেকে আবার প্রচণ্ড মাথা ব্যথা, বমির ভাব। সো স্ট্রোক আর মাথা ব্যথা কিন্তু খুব একটা, মানে একটা ওতপ্রোতভাবে জড়িত।
2: সুতরাং মাথা ব্যথাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। তবে আপনি স্ট্রোকের কথা বললেন, তো আমি আরেকটা জাস্ট ছোট্ট রোগের কথা বলবো, সেটা হয়তো আমরা আমাদের আশেপাশে অনেকেরই দেখতে পাই। ইনফ্যাক্ট আমার মাই এই রোগে ভীষণভাবে আক্রান্ত, সেটা হচ্ছে স্পন্ডিলাইসিস। তো সেটা থেকে আমি, মানে আমি মাকে যতটুকুনি লক্ষ্য করেছি, হঠাৎ করে মাথার পেছনের ভাগটাতে হঠাৎ একটা যন্ত্রণা, ভীষণ মনে হচ্ছে যেন কেউ মারছে একদম মাথার মধ্যে, মানে ভেতরে। তো এটা মানে কিভাবে ট্রিট করা যেতে পারে, মানে স্পন্ডিলাইসিসের সঙ্গে কি মাথা ব্যথার অ্যাকচুয়ালি কোনো যোগাযোগ রয়েছে?
0: হ্যাঁ, দেখুন,
2: মায়ের মেইনলি স্পন্ডিলাইসিসটা কিন্তু ঘাড়ে এবং এই কাঁধের পোর্শনটাতে, সেখান থেকে সেটা মাথাতে হয়তো কোনোভাবে ইয়ে করছে।
0: তো এটাকে আমরা বলি স্পন্ডাইলোসিস।
2: ওকে,
0: স্পন্ডাইলোসিস বলি, স্পন্ডাইলাইটিস একটা ওয়ার্ড আছে, স্পন্ডাইলাইটিস। স্পন্ডাইলাইটিসটা হচ্ছে গিয়ে মাথার ভেতরটায়, সরি, মানে শিরধারার মধ্যে কোনো একটা ইনফেকশন, স্পন্ডাইলাইটিস। ওকে, এটা বিভিন্ন ধরনের হতে পারে, এটা মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে অথবা ইনফ্ল্যামেটরি কোনো কন্ডিশন হতে পারে, যেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস আমরা বলি। আর এই যে সাধারণ যে ঘাড়ের ডিজেনারেটিভ কন্ডিশন নিয়ে যেটা হয়, ওটাকে আমরা বলি স্পন্ডাইলোসিস।
2: ওকে
0: ওকে, তো তাতে কি হয়, মেইনলি বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যে ভার্টিব্রাল বডিজের ভিতরে ডিস্ক থাকে, ওইগুলো একটু ডিজেনারেট হয়ে যায়।
2: আচ্ছা,
0: তার জন্য যে বডির যে ভারটা আছে ওটা একটু অ্যাবনর্মালি এটা ট্রান্সমিট হয়, তার থেকে লিগামেন্টস যেগুলো থাকে ওগুলো একটু হাইপারট্রফিড হয়ে যায়, ক্যালসিয়াম ডিপোজিট হয়, অস্টিওফাইটস ফর্মেশন হয়, ওগুলো যেগুলো নার্ভসগুলো যেগুলো স্পাইনাল কর্ড থেকে বের হয়ে যাচ্ছে ওগুলোকে ইরিটেশন করে অথবা ওগুলোর মধ্যে চাপ সৃষ্টি করে, ওগুলোর থেকে যে পেইনটা শুরু হয় ওটাকে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য যে পেইনটা। তার থেকে কিন্তু মাথা ব্যথা হতে পারে, যেগুলোকে আমরা রেফারড পেইন বলি।
2: আচ্ছা,
0: ঠিক আছে, ঘাড় থেকে শুরু হলো কিন্তু মাথা ব্যথা মাথার পিছন দিকে অথবা সাইড দিয়ে গেল। কোনো কোনো সময় একটা জিনিস আমরা হয়তো আবার আই মিস করে গেছি, এটা হচ্ছে গিয়ে কানের ইনফেকশন থেকে প্রচুর মাথা ব্যথা হয়।
2: ওকে,
0: ঠিক আছে, তো যদি কেউ কানে একটু কম শুনছেন অথবা কানের মধ্যে ভোঁ ভোঁ করছে সঙ্গে মাথা ব্যথা, তাহলে কিন্তু জিনিসটাকে ইগনোর না করে ইএনটি স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। তো আপনি সার্ভাইকাল স্পন্ডাইলাইসিসের কথা বলছিলেন, সো এটা কিন্তু মাথা ব্যথা এবং ঘাড়ে ব্যথার একটা প্রধান কারণ। তারপরে এর সঙ্গে আমার হাতে একটা টিংলিং নামনেস থাকতে পারে, হাতে একটা ঝিনঝিন করা,
2: এটা আমার মা ফেস করে,
0: ডান দিকে যাচ্ছে বা দিকে যাচ্ছে, সো দিজ আর সিম্পটমস এন্ড সাইন্স। তো ওটা যদি হয় তাহলে আমাদের অবভিয়াসলি একজন ডাক্তারের কাছে আপনি যাবেন। কোনো কোনো সময় আমরা একটা এমআরআই স্ক্যান করি, করে দেখি যে কতটুকু আছে। কোনো কোনো সময়, বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো, কোনো কোনো সময় নয়, বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে রেগুলার এক্সারসাইজ এবং মেডিসিন দিয়ে জিনিসটাকে সারিয়ে তোলা সম্ভব। কিন্তু এটা যদি খুব বেশি বেড়ে যায় তখন আমাদের অবভিয়াসলি সার্জারির দিকে এগোতে হয়।
2: অবশ্যই,
1: মানে এই যে আপনি বললেন যে সিটি স্ক্যান বা এমআরআই, এই জিনিসটা নিয়ে কিন্তু এখনো অনেকের মধ্যে একটা ভয়ের ব্যাপার আছে যে ঠিক কোন কোন জায়গাগুলো সে ক্ষেত্রে যে বারবার মাথা ব্যথা হলে সিটি স্ক্যান বা এমআরআইটা করাটা দরকার।
0: আমি বললাম না, ধরুন যে মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথাটা দিন দিন বেড়েই যাচ্ছে, মাথা ব্যথাটা মানে উনি আগে যে ধরনের মাথা ব্যথা হতো এটা নয়, কিন্তু একটা নতুন ক্যারেক্টার মাথা ব্যথার দেখা যাচ্ছে, সঙ্গে হয়তো উনার মনে হচ্ছে যেন একটু ভুলে যাচ্ছেন, তাও হতে পারে, কোন কোন সময় মনে হচ্ছে হাঁটতে গিয়ে একটু টাল খাচ্ছেন, কোন কোন সময় মনে হচ্ছে যেন একটু বমির ভাব হচ্ছে, চোখে কম দেখছেন অথবা একটু দৃষ্টিশক্তির মধ্যে অসুবিধা হচ্ছে, এইগুলো সাইন সিমটমস যদি কারোর থাকে তাহলে অবশ্যই এটা কিন্তু একটা বড় ডিজিজের পূর্বাভাস হতে পারে। তার জন্য মানে খুব শীঘ্রই কারোর পরামর্শ নেওয়া উচিত।
2: আচ্ছা, মাথা ব্যথা নিয়ে অনেকটা আলোচনা তো হলোই আপনার সঙ্গে, তবে এই যে রেগুলার মাথা ব্যথার যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে হেডেক ডায়েরি জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং কতটা হেল্প করতে পারে একজন চিকিৎসককে ডায়াগনোসিসের ক্ষেত্রে?
0: হেডেক ডায়েরিটা হচ্ছে গিয়ে কেউ যদি সত্যি সত্যি হেডেক ডায়েরি তো মানে ডায়েরি, আমরা যেরকম প্রত্যেক দিনের অনেকেই লিখে থাকেন যে আমি সকালে উঠলাম এই একটা ইনসিডেন্ট হলো, যাতে কিছু দিন বাদে উনি মনে করতে পারেন কি হয়েছিল ওই দিনটাতে। তো অনেক ক্ষেত্রেই যেমন পেশেন্টরা ডাক্তারবাবুদের কাছে যান, কিন্তু ঠিক ঠিকভাবে কোন সময় শুরু হয়েছিল, কবে থেকে শুরু হয়েছিল, দিনে কতবার হচ্ছে, কি ধরনের হচ্ছে মাথা ব্যথাটা, কি একটা ডাল একটা মাথা ব্যথা না একটা শার্প পেইন অথবা একটা কি বলবো টিয়ারিং একটা পেইন, মানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার যেগুলো মাথা ব্যথা, যেভাবেই উনি জিনিসটাকে বর্ণনা করেন ডেসক্রাইব করেন, কত সময় হচ্ছে, এগুলো যদি আমরা প্রত্যেক দিন লিখে রাখি তাহলে কি হলো পুরো জিনিসটা একটা সিমটোমেটোলজি একটা তৈরি হয়।
2: একদম।
0: তারপর আমি ডাক্তারবাবুর কাছে যে সময় গেলাম উনি পুরো জিনিসটা আর জিজ্ঞেস করতে হলো না ওনাকে, আর উনি প্রত্যেকটা ধরন দেখে উনি বুঝলেন যে এটা কোন দিকটায় মাথা ব্যথাটা যাচ্ছে, কোন ধরনের প্যাটার্নটা কি। সো প্যাটার্ন ডায়াগনোসিস এন্ড প্যাটার্ন রিকগনিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তার জন্য যদি কারোর মাথা ব্যথা হয় আমি বলবো যে হেডেক ডায়েরি মেনটেন করাটা মানে খুবই ভালো জিনিস, আর করলে আমাদের পক্ষে কি হয় ডায়াগনোসিস করাটা অনেক সহজ হয়।
2: বুঝতে পারছি। যাই হোক, সময়ের একদম শেষের দিকে মানে আড্ডার একদম শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি, তবে একটা কল কিন্তু আমরা লাস্ট নেব, দেখি বন্ধু কি বলছে। হ্যালো।
3: হ্যালো,
2: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দাঁহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
1: হ্যাঁ বলুন।
3: ডাক্তারবাবুকে নমস্কার।
0: নমস্কার।
3: আমার মানে মাথায় ধরুন গোটা মাথাটার বাঁ দিকে একটুখানি ডিপডিপ করে লাগলো, তারপরে আবার পেছন দিকটা একটু ডিপডিপ করে লাগলো, আর এইরকম মাঝে মধ্যেই চারিদিকটা মানে মাঝখানে একবার ডান দিকে একবার এরকম লেগে জিনিসটা ভালো হয়ে যায়। তা তারপরে আবার হয়তো দিন সাথে করে আবার ওই রকম এক একবার লাগলো, লেগে এটা ভালো হয়ে যায়, এই কারণটা কি একটু জানবার জন্য বলছিলাম।
2: বেশ, সঙ্গে থাকুন।
0: হ্যাঁ, আপনার এমনিতে আপনার যে হেডেকটা এটা মানে একটু ভ্যাগ হেডেক মনে হচ্ছে আমার, তো হয়তো ওনার দেখা উচিত চোখের, যেরকম আগে বলছিলাম চোখের পাওয়ার ঠিক আছে কিনা, অথবা কোনো কোনো ধরনের সাইনাসের ইস্যুস আছে কিনা, অথবা উনি চশমাটা সবসময় ব্যবহার করেন কিনা, ওনার বয়স্ক বলে মনে হচ্ছে ওনাকে একটু মাঝারি বয়সের, আর তাতে আর ওনার রেগুলার স্লিপ ঠিকঠিকভাবে হচ্ছে কিনা, ঘুম ঠিকঠিকভাবে, খাওয়া দাওয়া, তারপর লাইফস্টাইল সব ঠিক আছে কিনা, এগুলো যদি সব ঠিক থাকে তাহলে আমার মনে হয় না যে ওনার হেডেকটা খুব বেশি চিন্তার ব্যাপার। তবে যদি অনেকদিন থেকে ওটা চলতে থাকে বলবো কারোর পরামর্শ নিন আপনি।
2: যাই হোক, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন। তবে একদম যেহেতু শেষ আমাদের হয়ে এসছে অনুষ্ঠান, তাই একদম লাস্ট কোয়েশ্চেনটা আপনার কাছে রাখবো যে মাথা ব্যথা আমরা অনেক সময় খুব মানে সাধারণ সমস্যা বলে এড়িয়ে যাই, এটা আমাদের খুব কমন একটা, এটাও একটা খুব কমন রোগ আর কি। তো আপনার অভিজ্ঞতা থেকে সেই সব ক্ষেত্রে মানে সেই সব মানুষদের জন্য আপনি কি বলতে চাইবেন, মানে তাদের কি করা উচিত এক্স্যাক্টলি?
0: দেখুন, মাথা ব্যথাটা আমি বলবো যে খুবই একটা কমন ডিসঅর্ডার, সবাই আমরা অনুভব করে থাকি। দেখুন এখন আমরা বসে কথা বলছি, হয়তো আমাদের মধ্যে আমরা কেউ মাথা ব্যথা অনুভব করছি, এতক্ষণ থেকে আমরা ওই কি বলে
2: হেডফোনটা
0: পড়ে আছি। তো কিন্তু মাথা ব্যথা কিন্তু যদি মানে ট্রিটমেন্ট সত্যি সত্যি না হয় অথবা ডায়াগনোসিস না হয় তাহলে কিন্তু ওটা পরবর্তীকালে সত্যি সত্যি মাথা ব্যথার কারণ হতে পারে, যে মানে আমার জিনিসটা ঠিক নাই হলো। তো প্রধান যেগুলো মানে জিনিসটা এড়ানোর জন্য আমি যা বলবো যে খাওয়া, ফুড হ্যাবিটটা যেন ঠিক থাকে, নিজেকে প্রচুর হাইড্রেট করে রাখুন, স্লিপটা যেন ঠিক থাকে, নিয়মিত এক্সারসাইজ, আর নিয়মিত এক্সারসাইজ বলবো এবং রিল্যাক্সেশন, ঠিক আছে? সো এই কিছু জিনিস যদি আমরা রাখি আমাদের জীবনের মধ্যে ধরে রাখতে পারি তাহলে মাথা ব্যথাটাকে আমরা অনেক ক্ষেত্রেই অ্যাভয়েড করতে পারবো। আর যদি খুব বেশি হয়, কোনো ধরনের অ্যাবনর্মাল হেডেক হয়, তাহলে আমি বলবো যে সময় নষ্ট না করে ডাক্তারবাবুর পরামর্শ নিন।
2: অবশ্যই জাস্ট মানে আর একটা সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি যেহেতু শুরুতেই একদম বলেছিলেন যে বিভিন্ন বয়সের ক্ষেত্রে যে তার পার্থক্য মানে মাথা ব্যথার যে বিষয়টা সেক্ষেত্রে কি ট্রিটমেন্টও আলাদা হয় খুব ছোট করে যদি একটুখানি বলেন একদম ছোট করে?
0: হ্যাঁ ডেফিনেটলি প্রত্যেকটা ধরনের মাথা ব্যথার ট্রিটমেন্টটাও আলাদা। কারোর যদি সিম্পল মাইগ্রেন হয় তাহলে মাইগ্রেনের ঔষধ খাবেন উনি, কিন্তু মাথা ব্যথাটা যদি দেখা যায় যে আমি বললাম না যে কারোর

0: ক্ষেত্রে চোখের থেকে হচ্ছে অথবা ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন থেকে হচ্ছে অথবা কোনো ভাস্কুলাইটিস থেকে হচ্ছে, স্ট্রোক জনিত কারণে হচ্ছে, অথবা অনেক ধরনের বিনাইন টিউমার মাথার ভিতরে, আমি ক্যান্সার জনিত বলছি না, বিনাইন টিউমার থেকে মাথা ব্যথা হচ্ছে। সো প্রত্যেকেরই মানে মেডিসিন থেকে সার্জারি অবধি কিন্তু ওটা ট্রিটমেন্ট আছে। তো আমাদের জিনিসটাকে আগে মানে খুব দ্রুত এটার রোগটাকে নির্ণয় করাটা খুব ইম্পর্টেন্ট, কি ধরনের মাথা ব্যথা, এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, তারপরে ওটা ট্রিটমেন্টের দিকে এগোনো উচিত।
1: একদমই
2: কাজী, মাথা ব্যথা যাতে মাথা ব্যথার কারণ না হয়,
1: একদম,
2: তার কিন্তু মোটামুটি সম্ভাব্য যা যা সলিউশন ছিল সেগুলো আমরা ডাক্তারবাবুর থেকে জেনেই নিয়েছি
1: একেবারে।
2: আর এবার আমাদের বিদায় বলার পালা,
1: কারণ মাথা ব্যথার গল্প তো শুনেছো, সময় শেষ হয়ে এসছে যেমনটা সৃজনী বলছিল, তাই একটা মন ভালো করা গান না হয় তোমাদের জন্য রইল, দুর্নিবার সাহার কণ্ঠে আহারে মন থেকে তোমাদের জন্য রইল এই গানটা।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করেন দেবজিৎ অধিকারী এবং সৃজনী পাল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন ম্যান্ডোলিনের লঘু সঙ্গীতের সুর, শিল্পী নীলোৎপল চক্রবর্তী।

ম্যান্ডোলিনে লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন নীলোৎপল চক্রবর্তী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন লোকগীতি, শিল্পী সন্ধ্যা বসু।

0: লোকগীতি শুনছেন সন্ধ্যা বসুর কণ্ঠে।
1: তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে

0: আবার রক্ত নেওয়া হয় না।
1: এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদ

0: প্রতিদ্বন্দ্বিতা করবেন। রেয়াপাড়ায় শিব মন্দিরে পুজো দেওয়ার পর তিনি আজই মনোনয়নপত্র জমা দেবেন। মুখ্যমন্ত্রীও সেই সময়ে তার সঙ্গে থাকবেন। শ্রী অধিকারী আজ হলদিয়ায় যে সভা করবেন সেই সভায় হাসিরানি রত উপস্থিত থাকবেন। আগেই জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের দলের হয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অন্যদিকে মমতা ব্যানার্জিপন্থী কালীঘাট শিবিরের পক্ষ থেকেও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে কংগ্রেস সিপিআইএমও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশনের আওতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে পেনশন সখীদের একটি বিশেষ দলের মাধ্যমে কাজ করার জন্য গ্রামোন্নয়ন বিভাগ এবং পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্বের আওতায় দীনদয়াল অন্তর্ধয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ককে ব্যবহার করা হবে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের এক মাস পর তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে 50,000-এরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। চিকিৎসা পরিষেবায় বীমা থেকে প্রায় 28 কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত কোনো রকমের চার্জ ধার্য করতে পারবে না। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন 2007-এর আওতায় অর্থমন্ত্রক গতকাল এক গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়েছে, রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2,000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না। দার্জিলিংয়ের দুধিয়ার বালসন নদীর ওপর বেইলি ব্রিজটির রক্ষণাবেক্ষণের জন্য সন্ধে 6টা পর্যন্ত বন্ধ রয়েছে। এর ফলে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করা হচ্ছে। ওই অঞ্চলে হিউম পাইপের সেতু ভেঙে যাওয়ার পর সেনাবাহিনী যাতায়াতের জন্য এই সেতুটি নির্মাণ করে। কয়েকটি জেলায় স্কুলে মিড ডে মিল সরবরাহের যে দায়িত্ব ইসকনের অক্ষয়পাত্র ফাউন্ডেশনকে দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করেছে স্কুল শিক্ষা দপ্তর। 21 আগস্ট স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে, ওই সংস্থাকে উত্তর 24 পরগনার বিধাননগর, দমদম, রাজারহাট, নিউটাউন, হাওড়া, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ব্লকের স্কুলগুলিতে পিএম পোষণ প্রকল্পে মিড ডে মিল বিতরণের দায়িত্ব দেয়। গতকাল এই দায়িত্ব প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই কোনো কোনো অংশে। সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ির দু একটি জায়গায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলারই দু একটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঁগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9,50,000-এরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40-এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর।

এমটি বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর টিএমটি বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর টিএমটি বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর টিএমটি বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: বন্ধুরা, শুরুতে একটি কর্কশ ডাক এবং পাহাড়ি গানের সুর শুনলেন। আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে আমি রয়েছি একটি পাহাড়ি জায়গায়, ঝাড়খণ্ডের গালুডি নামক একটি স্থানে, এবং সেখানে এই রুক্ষ জমিতে কিভাবে একজন মানুষ তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং এখানকার মানুষদের জীবন জীবিকার মানোন্নয়ন ঘটাবার চেষ্টা করছেন এবং কৃষিক্ষেত্রে এক বিপ্লব আনতে চলেছেন, সেই গল্প আজ আপনাদেরকে শোনাব।
1: আজকের এমন একজন প্রিয় মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরব, যিনি ভারতবর্ষের একটি আদিবাসী অধ্যুষিত এলাকা, বলা ভালো রুক্ষ সূক্ষ্ম জমিতে প্রাণের সঞ্চার করেছেন। প্রাণের সঞ্চার করেছেন বলতে, তাহলে কি এতদিন এখানে প্রাণ ছিল না? ছিল, ঠিক যেমনটা থাকার দরকার আমাদের প্রচলিত সভ্যতা, প্রচলিত সমাজে যেমন থাকা দরকার সেই রকম ছিল না হয়তো। এখানে যে সমস্ত মানুষজন আদিবাসীদের মধ্যে যে সমস্ত কৃষ্টি সংস্কৃতি কালচার, তাদের যে একটা ধারা, সেগুলো নিয়ে তারা তাদের মতো জীবনযাপন করতো, তাদের সেই প্রাণটা ছিল। কিন্তু আজকে যার সঙ্গে পরিচয় করাবো আপনাদের, সেই মানুষটি এই আদিবাসী অধ্যুষিত এলাকায় ঝাড়খণ্ডের মতো একটা প্রত্যন্ত প্রান্তে এবং রুক্ষ জমিতে আমরা রয়েছি ঝাড়খণ্ডের মহামিলন সংঘের মহারাজের সামনে। মহারাজ সুখদেব মহারাজ, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। শুরুতেই মহারাজ আপনাকে তো প্রণাম এবং সেই সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানায় যে এইরকম একটা আদিবাসী অধ্যুষিত এলাকা ঝাড়খণ্ডের মতো রুক্ষ জমিতে আপনি যে সবুজ শ্যামলিময় ভরিয়ে তুলেছেন, এটা ঠিক কিভাবে সম্ভব? যদি আমি একটু শুরুর দিক থেকে শুরু করি, গোড়া থেকে, যে আপনি ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত রয়েছে, সেখানে দাঁড়িয়ে এইরকম একটা কেন যে ঝাড়খণ্ডের মতো বা শালবনির মতো এরকম জায়গাতে এসে একটা আশ্রম গড়ে তুলবেন এবং এখানকার মানুষদের জীবন জীবিকার হালটা পরিবর্তন করবেন, একটু যদি শুরু থেকে বলেন।
2: নমস্কার। সাধারণত এখানে আমি ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে আমি এসেছিলাম, এটা এসেছিলাম আপনার 92 সালে, 1992। শুরু থেকে আমার সঙ্গে 5-6 জন স্টুডেন্ট ছিল এবং প্রতিবেশীরা সকলে সাহায্য করেছে। একটা জমি আমি গ্রামের মানুষ থেকেই দানের মাধ্যমে পেয়েছি। যখন আমি এখানে এসেছিলাম তখন দেখেছি সাধারণত এই এরিয়ার মানুষ সবজি সবজি চাষ নয়, সবজি খেতে ঠিক মতো জানতো না। অ্যাকচুয়াল মাছ, যে পাশে বড় সুবর্ণরেখা নদী হলেও সেখানে মাছের যে রান্নাঘরে মাছের প্রচলন ছিল না। এদের জীবনযাত্রাটা অনেকটাই নিম্ন মানের এবং মানে পুরানো পুরানো সেই যে ধরনের আমরা দেখেছি ছোটবেলায় আমাদের গ্রাম জীবনে আমরা দেখেছিলাম।

0: ধীরে ধীরে উন্নয়নের সঙ্গে সঙ্গে যত প্রগতি এসছে সেই সব ব্যাপার অনেকটা পিছিয়ে ছিল। আচ্ছা, তারপর থেকে আমার খুব মনে হয় এখানে সবজি চাষ
1: প্রয়োজন
0: করতে হবে, এবং সবজি চাষের মধ্যে দিয়ে সবজি মানে রান্নাঘরে যেমন এরা সবজি চাহিদাটা বুঝবে এবং সবজি চাষের ব্যাপারে এরা এগিয়ে যাবে। অনেক জমি পড়ে আছে, সব জমিতে সাধারণত বছরে একবারই চাষ হয়, সেটাও ধান চাষ, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখেছি একটু 1 ফিট 6 ইঞ্চি একটা জমির আর অন্য জমির যে আলটা হয় সেই আল ছাড়া সমস্ত জমি জমিটাই ব্যবহারে আসে। কিন্তু ঝাড়খণ্ডে এসে দেখলাম প্রচুর জমি পড়ে আছে, এখনো অনেক জমি পড়ে আছে, সেগুলো চাষের ব্যবহারই হয় না। ওই আকাশ ভরসা যদি বৃষ্টি হয় তবে ধান চাষ হয়, নাহলে হয় না। তো এর মধ্যে দিয়ে আমি অনেকটাই মানে ভাবতে লাগলাম যে এই জমি কিভাবে ব্যবহারিক দিক থেকে আনা যায়। তো সাধারণত আমি পশ্চিমবঙ্গের ছেলে, চাষ সম্পর্কে কিছুটা ধারণা ছিল, ভারত সেবাশ্রম সঙ্গের আমাদের ঘাটশিলা ব্রাঞ্চে অনেকখানি জমি ছিল, প্রায় 60-70 বিঘা জমি। সেই জমিতে প্রথমত নানা রকমের চাষ আমরা করতাম। এই চাষের চাষ করতে করতে আশ্রমের থেকেই কিন্তু আমি চাষের সমস্ত একটু কি বলবো প্র্যাকটিক্যাল শিক্ষাটা পেয়ে যাই।
1: মানে আমাদের যে সমস্ত কৃষি বিজ্ঞানী হোক বা কৃষি বিজ্ঞান কেন্দ্র, ইভেন এই ঝাড়খণ্ডেও রয়েছে ঝাড়খণ্ড কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানে যারা সায়েন্টিস্টরা রয়েছেন তাদের তো একটা যে পুঁথিগত বিদ্যা রয়েছে, কিন্তু মহারাজের যে বাস্তব অভিজ্ঞতা থেকে এবং ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে উনি ভারত সেবাশ্রম সঙ্গে থাকাকালীন যে হাতে কলমে কৃষি কাজের শিক্ষা এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আজকে ঝাড়খণ্ডের মাটিতে,
0: ঝাড়খণ্ডে এসে যেটা দেখেছি ঝাড়খণ্ডের প্রচুর লেবারও আছে, এখানে জমি আছে, কিন্তু গ্রাম অঞ্চলে সঠিক শিক্ষার অভাবে, সঠিক পদ্ধতির অভাবে সঠিক চাষ হয় না। তো সাধারণত এখানে আমি পটল চাষ শুরু করেছিলাম, আমি ভালো জাতের পেঁপে চাষ শুরু করেছি, মাদ্রাসি ওল চাষ হয়েছে, তরমুজ চাষ করি, আলু চাষ করি, এছাড়া বিভিন্ন রকমের লাউকি, কুমড়ো, আপনার
1: বিভিন্ন ধরনের
0: বিভিন্ন ধরনের সবজি চাষ।
1: আচ্ছা, এখানে একটু আপনাকে থামাই, একটা জিনিস জানতে ইচ্ছা করে, এখানে যে মাটি দেখছি সেটা তো কিছুটা লাল এবং বালি, এই মাটিতে চাষ করতে গিয়ে আমরা সচরাচর যারা সমতল ভূমিতে থাকি বা পশ্চিমবঙ্গে বা দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত প্রান্ত রয়েছে সেখানকার যে জায়গার ধরন বা মাটির ধরন সেগুলোর চাইতে তো এটা তো একদম সম্পূর্ণ আলাদা,
0: সম্পূর্ণ আলাদা।
1: সেখানে দাঁড়িয়ে আপনার এইরকম একটা সবুজে সবুজে মাঠ ভরিয়ে ফেলা, বিভিন্ন রকম যে সবজির কথা বলছেন, সেগুলো চাষ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা এসেছে?
0: হ্যাঁ, প্রথমত এই মাটিগুলো চাষের উপযোগী নয়। কারণ আমরা যেটা পশ্চিমবঙ্গে যেসব মাটি আমরা দেখেছি সেই মাটি কিন্তু একদিনে চাষের উপযোগী হয়নি। মাটির চরিত্র হচ্ছে মাটিটাকে যতবার আমরা হাল চালাতে পারি, মাটিটাকে যতবার আলটি পাল্টি করবো ততই মাটি সুন্দর হবে। যদি কোনো জমিতে, এটা আমার নিজস্ব অনুভব থেকে বলছি, যদি কোনো জমিতে আপনারা কেউ চাষ নাও করতে পারেন তবে বছরে অন্তত কম করে 2-3 বার মাটিটা ট্রাক্টরে বা গরুর হাল চালিয়ে পাল্টি করতে হবে। মাটিটাকে যত রৌদ্র এবং হাওয়ায় শুকনো করা যেতে পারে, মাটির যতটা ব্যাকটেরিয়া কমানো যায়, মাটিতে যতটা মাটিকে যতটা ব্যবহারে আনা যায় কার্যকারী হবে, ঠিক এটা হচ্ছে প্রথমত কথা। আমরা যখন প্রথম চাষ করতাম সেই মাটিতে কিছুই হতো না, সাধারণত সবুজ কোনো গাছই হতো না, কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি ওই মাটিটা বারংবার, যখন আমার এখানে গাই পালনের ব্যবস্থা ছিল, বারবার যখন আমরা গোবর দিয়ে মাটিটাকে আলটি পাল্টি করে চাষ করতাম, প্রথমত কুমড়ো চাষ, লাল শাক, সবুজ শাক, এই শাকগুলো চাষ করতে করতেই মাটি আমাদের তৈরি হয়েছে। তখন একটা কুয়ো তৈরি করেছিলাম, সেই কুয়ো থেকে আমরা বালতি বালতি করে জল ওঠাতাম, বালতি এবং দড়ির একটা মাধ্যমে সেই জল থেকে আমরা সাধারণত যে জলের ঝাড়ি থেকেই শাক চাষগুলো আমরা করতাম, তখন আমাদের হাতে কোনো মেশিন ছিল না।
1: আচ্ছা,
0: এইভাবে 3-4 বছর কেটে গেছে, তখনও কিন্তু মাটির উর্বর শক্তি যত মানে যথাযথ হয়নি। পরে আরো গোবর, আরো সেখানে মানে আমরা সর্ষে খোল এবং চুনের ব্যবহারটা অনেক বেশি করি, যার জন্য বছরে বছরে 2-3টি সবজি আমরা উৎপাদন করি, তাতে আস্তে আস্তে আমাদের এখানকার মাটিটা স্বাভাবিক একটা চাষের উপযোগী হয়ে গেছে।
1: বা এটা তো গেল মহারাজের যে চাষবাস নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড, কিভাবে মাটিটা তৈরি করলেন, এই রুক্ষ জমিকে কেমন তিনি প্রাণবন্ত করে তুললেন সে কথা বললেন। আমি যদি একটু আশ্রম প্রসঙ্গে আসি,

0: এই যে আপনার মহামিলন সংঘ এখানে প্রতিষ্ঠা করলেন 2000-এ, করলেন 2000 সালে, তখন আপনার এই আশ্রমটা মূলত কি উদ্দেশ্য নিয়ে করা?
1: আশ্রম শিক্ষায় তো পেয়েছি, প্রথমত আমি বাংলাদেশে ভারত সেবা আশ্রম সংঘের আশাশুনি, মাদারীপুর এই ব্রাঞ্চগুলোতে আমি ছিলাম, এবং মাদারীপুর আশ্রমে যখন ছিলাম সেখানেও আমি অনেকটা দায়িত্বে ছিলাম। আশাশুনি আশ্রমে যখন ছিলাম সেই সময় আশ্রমিক যে চিন্তা ভাবনা, আশ্রমিক যে পুরানো যে সেবা, যে জনসেবার ব্যাপারটা, এই জনসেবার ব্যাপারটা আমার ভেতরে অনেক ছোটবেলা থেকেই ছিল। আমি যখন স্কুল কলেজে পড়েছি তখন স্বামী বিবেকানন্দের জীবনী, স্বামী বিবেকানন্দের বাণী, তখন আমাদের হাওড়া প্ল্যাটফর্মে 1 টাকায় পাওয়া যেত, এই বইগুলো আমি পড়তাম, পকেটে রাখা যেত। পরবর্তীকালে আশ্রমে যে সেটা আমার আমাকে আরো অনুপ্রাণিত করে যে আশ্রম জীবনের মধ্যে দিয়ে সত্যি সমাজের এতটা সেবা করা যায়, এবং একটা সত্যি সুন্দর একটা মনুষ্য জীবন গড়া যায়, সেটা কিন্তু আমাকে সম্পূর্ণ গুরু মহারাজের আদর্শে আমি তৈরি হতে পেরেছি।
0: এখানে যখন চলে এলাম, এখানে ছড়িয়ে দেওয়া,
1: এখানে যখন চলে এলাম তখন আমার আরো ছিল একদম গ্রাম্য মানুষের মাঝে খুব সহজ সরল ভাবে কিভাবে কাজ করা যায়। সেই গ্রাম্য মানুষ মানে গ্রামে যারা থাকে তারা বেশিরভাগ চাষি পরিবারের, গ্রাম্য মানুষের ভেতরে একটু হাঁস পালন, মুরগি পালন, বকরি পালন এইসব আছেই, ছোট ছোট পরিবার, সাধারণত ওইসব পরিবারে ব্যবসা নেই, চাকরি নেই। তখন এখানে এসে এইসব পরিবারের সঙ্গে সঙ্গে আমি যুক্ত হলাম, আরো আমার বেশি ইন্টারেস্ট হলো যে আমি কিভাবে এদেরকে চাষের মাধ্যমে বা বিভিন্ন রকম হাঁস পালন বকরি পালন মাধ্যমে আমি স্বাবলম্বী এদের করতে পারি।
0: এবারে আপনার এই যে আশ্রমে এখন আশ্রমিক কারা?
1: আমরা মহামিলন সেবা আশ্রম সঙ্গে সমস্ত মেম্বার, সেবা কর্মী এবং মানে ছাত্ররা আছে তাদেরকে নিয়ে আমরা প্রায় 40 জন থাকি, 25 জন ছাত্র থাকে, আর সেবা কর্মী আছে আমার 10-12 জন আছে, আর 2-1 জন মানুষ আছেন যিনারা বয়স হয়ে গেছে, কিছু করতে পারেন না, আশ্রমে আছেন, একটু আশ্রমের কাজে হাত লাগান, থাকা খাওয়া পড়া আশ্রম থেকেই ওনাকে বহন করে।
0: ছাত্ররা যারা রয়েছেন এখানে, ছাত্ররা তারা কি মূলত আপনার আশ্রমেই থেকেই পড়াশোনা করে?
1: হ্যাঁ,
0: এখানে তারা কি স্থানীয়?
1: তারা আপনার পটকা ব্লক, পটমদা ব্লক, ঘাটশিলা ব্লক, মোটামুটি 30-40 কিলোমিটার সারাউন্ডিং এরিয়ার মধ্যে ওনারা থাকে।
0: এইরকম একটা রুক্ষ জমিতে যিনি প্রাণের সঞ্চার করেছেন এবং এলাকার মানুষদের জীবন জীবিকা এবং বলা ভালো তাদের জীবনে একটা ভোল পাল্টে দেওয়া, সেই রকম কিছু কর্মকাণ্ড তিনি করছেন। আমি আবার একটু মহারাজের কাছে যাই। মহারাজ, এই যে আপনি বলছিলেন যে মোটামুটি আশ্রমিক জীবনটা আপনার শুরু হলো, এখানে আশ্রমটা শুরু করলেন, তারপর এখানে কিছু ছেলে মেয়েরা তারা এসে থাকতে শুরু করলো, এবং কিছু আশ্রমিকও প্রায় 9-9 করে 40 জন রয়েছে আপনাদের এখানে। একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে রয়েছে তারা কি শুধু এই পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ রয়েছে? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমার পিছনে কিছু আপনার সম্ভবত এরাই ছাত্র, তো এরা এখানে আপনার এই আলু জমিতে কাজ করছে, এই পার্ট গুলো কি বা আপনার থেকেই পাওয়া ওদের?
1: সাধারণত আমার এখানে যে ছাত্ররা আছে সেই ছেলেরা হয়তো কারোর বাবা নেই, হয়তো কারোর মা নেই, কিছু বাচ্চা আছে যাদের কেউই নেই, 2-1টি বাচ্চা আছে যেটা চাইল্ড লাইনের থ্রু এসেছে আমার এখানে। এই বাচ্চাদেরকে আমরা থাকা খাওয়া পড়াশুনো টিউশনি সঙ্গে সঙ্গে ফুটবল খেলা, ক্রিকেট খেলা এবং লাঠির খেলা বিভিন্ন রকমের তারা একটা প্রশিক্ষণ পায়।
0: আচ্ছা,
1: এই সঙ্গে যেহেতু আমার কাছে একটা ফার্মিং সেট আপ আছে, সাধারণত আমাদের কৃষি প্রধান দেশে চাষের বিভিন্ন রকমের চাষের প্রশিক্ষণ এবং নার্সারি প্রশিক্ষণ, সাধারণত বছরে আমার এখানে অনেক 1000 পটল চারা তৈরি হয় এবং সেটা স্টুডেন্টরাই করে, এবং এই যে স্টুডেন্টরা পটল চারাটা তৈরি করে, আবার এই পটল চারার বিক্রির যে পয়সাটা আসে সেটা স্টুডেন্টদের টিউশনি পারপাস খরচা হয়, ওদের ওদের অ্যাকাউন্টে ডাইরেক্ট পয়সাটা আসে। একটা রাঁচির কোম্পানি এসেছিল, তারা প্রায় 1.5 লাখ টাকা শুধু স্টুডেন্টদের অ্যাকাউন্টে ওরা দিয়েছে, এবং বাচ্চারা সেই চারাটা তৈরি করে কোম্পানিকে আবার তাদের

0: রেখেছিল, সাপ্লাই করেছিল। তো চাষের কাজ, বিভিন্ন রকমের আপনার নার্সারির কাজ, মানে গাই পালন, হাঁস পালন, মুরগি পালন,
1: মূলক শিক্ষা, যে হাতে কলমে যে শিক্ষা,
0: বকরি পালন, এই সব রকমের প্রশিক্ষণের একটা ওরা আশ্রম থেকেই পায়।
1: মানে আমরা যেটা বলি যে নিজের যে সামান্য কাজটা নিজেরাই যদি করে নেওয়া যেতে পারে, তাহলে বোধহয় তাদের একটা যেমন পুঁথিগত বিদ্যা তো রয়েছে, সেই সঙ্গে একটা হাতে কলমে যে শিক্ষার একটা গুরুত্ব, সেটাও কিন্তু ওরা এখান থেকে পাচ্ছেন মহারাজের হাত ধরে।
0: ওরা ঠিক টাইমে প্রেয়ার, প্রতি মাসে একবার বৈদিক শান্তিযজ্ঞ, এবং সবটাই কিন্তু ওরাই রুটিন তৈরি করে। এবং ওরা সমস্ত আশ্রমের, আমার মনে হয় ম্যাক্সিমাম আশ্রমের যে আমাদের কাজ, সেটা ওরাই পরিচালনা করে। সিনিয়র স্টুডেন্টরা জুনিয়র স্টুডেন্টকে আবার একটু টিউশন দেয়, এছাড়া বাইরে বাইরে থেকে টিচার আসে।
1: নিজেরাই শুধুমাত্র আপনার দেখানো আদর্শে ওরা সেইভাবে পাথেয় করে এগিয়ে চলেছে, কিন্তু ওরা নিজেদের যে যাবতীয় যা কিছু কাজ করে বা নিজেদের মতো করেই একটা রুটিন তৈরি করে নিয়ে, এবং শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়ে ছেলেরা তারা এই যে আলুর জমিটা হয়েছে তৈরি করা হচ্ছে এখানে, এখানে তারা ওই আল দিচ্ছে বা যেগুলো জল প্রয়োগ করা বা সার প্রয়োগ করা সেগুলো কাজ করবারও তারা নিযুক্ত থাকে। শুধুমাত্র এই ফিল্ড নয়, আমাদের আরো এই আশ্রমের বহু জায়গা জমি রয়েছে, প্লট রয়েছে, সেই প্লটে বিভিন্ন রকম সবজি চাষ রয়েছে, কোথাও শাক লাল শাক, কোথাও পালং শাক, কোথাও পুঁই শাক, কোথাও লাউ শাক, সেগুলো তারাই চাষ করছে তারা। এবং এই যে জিনিসগুলো চাষ করছে, ওরা আরেকটা জিনিস, এখানে যে সমস্ত আপনারা চাষ করছেন এগুলো কি বিভিন্ন রকম রাসায়নিক সারের কোনো ব্যাপার রয়েছে না কিভাবে?
0: হ্যাঁ, এখানে আমরা রাসায়নিকেরও ব্যবহার হয় এবং জৈবিক পদ্ধতিতেও দুই রকম ভাবেই চাষ হয়। সাধারণত শুধু জৈবিক খেতি সেটা আমরা একটা প্লট রেখেছি শুধু জৈবিক, আর কিছুটা পোর্শন আছে রাসায়নিক জৈবিক, কিছুটা প্রশ্ন আছে সবটাই রাসায়নিক। কারণ এখানে আমার একটা চাষের প্রশিক্ষণ মানে সেন্টার ধরতে পারেন, তো রাসায়নিকের কি রেজাল্ট হয়, রাসায়নিক অর্গানিক মিশ্রিত ভাবে কি রেজাল্ট হতে পারে, শুধুমাত্র অর্গানিকে কি আপনার রেজাল্ট আসে, সেটাও আমরা সাধারণত এখানে এক্সপেরিমেন্ট করি। বিশেষত পটল চাষের উপরে আমার 35 বছর অভিজ্ঞতা আছে। এই পটল চাষের উপরে ড্রিপসের মাধ্যমে, ড্রিপ সিস্টেমে যে পটল চাষ, মাচান বিধি, পটল চাষের কার্টিং, পটল চাষের গ্রাফটিং, এক্সেক্টা পটল চাষের উপরে বিস্তারিত ভাবে আমরা গবেষণাও করি। এবং পটল চাষটা ঝাড়খণ্ডের অনেক দূর দূর এরিয়ায়, গ্রিডি, ধানবাদ, বোকারো, আপনার লোহারদাগায়, এইসব অনেক দূরে দূরে দূরে আমরা এই চাষটাকে আমাদের মহামিলন শিবশ্রম সংঘের মাধ্যমে ছড়িয়ে দিতে পেরেছি। সেসব কারণে আমাদের অনেক পদ্ধতিতে চাষ, বায়োকেমিক্যাল ব্যবহার করা হয়, পেস্টিসাইড ব্যবহার করা হয়, আর উইদাউট পেস্টিসাইডেও সবজি উৎপাদন করা হয়।
1: এক্সপেরিমেন্টাল ভাবে এটা আপনারা রেখেছেন,
0: রেখেছি
1: কোথায় কেমন ফলন হতে পারে। তাহলে যদি আপনার যেহেতু একটা এক্সপেরিমেন্ট করছেন, সেখান থেকে যদি জানতে চাই যে কোথা থেকে কেমন ফলন আশা করেন বা কেমন হয়, কোনটা গুণগত মানটা বেশি ভালো হবে?
0: আমরা যেটা আমাদের এখানকার মাটিতে দেখেছি সেটা হচ্ছে আপনার অর্গানিক এবং ইমার্জেন্সি অবস্থায় কিছু হয়তো আমরা রাসায়নিক সাপোর্ট নিয়ে থাকি। যেমন এই যে আলু চাষটা আপনারা দেখছেন, এই আলু চাষটা সাধারণত এটাকে আগে বিঘা প্রতি 20 কেজি চুন এবং বিঘা প্রতি 1 ট্রাক্টর ট্রলি মানে 100 CFT গোবর সার এবং আপনার 1 কুইন্টাল সর্ষে খোল, তো 1 কুইন্টাল চুন হয়ে গেছে, গোবর হয়ে গেছে, সর্ষে খোল হয়ে গেছে, এরপরেও আমরা এটাকে ফসফেট সার দিই, সুপার ফসফেট জমি তৈরি হওয়ার পরে এটাকে আমরা ড্রিপসের মাধ্যমে, ড্রিপসের পাইপ ইরিগেশন সিস্টেম, এইভাবে জল পাঠাতে থাকি। এবং আলুটা যখন আলু গাছ যখন অন্তত 4 ইঞ্চি 5 ইঞ্চি হয়ে যায়, তখন একবার ওর ঘোড়ায় আমরা মাটিটাকে উঠিয়ে দিই। একবার মাটিটা চাপিয়ে দেওয়ার পরে আবার নেক্সট টাইম 15 দিন পরে আবার আর একবার যখন মাটিটাকে চাপিয়ে দিই, তখন আমরা কিন্তু আবার একটা 10-26-26 যেটা সুফল আসার একটু আমরা প্রয়োগ করি। নেক্সট গাছটা যখন আরো 10 দিন বয়স হয়ে যায়, মানে মোট গাছের বয়স যখন 1.5 মাস হয়ে যায়, তখন আমরা ওকে ডাইথেন M45 কোনো একটা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড পর পর দুবার আমাদের স্প্রে করতে হয়। কারণ আমাদের এই মাটিতে যদি আমরা ফাঙ্গিসাইড স্প্রে না করি, তবে একটা ধসা

0: পচা একটা সম্ভাবনা থেকে যায়। এইভাবে আমাদের আলু চাষটা
1: সাধারণত মোটামুটি সিজনাল। তাহলে এই যে সমস্ত 10-26-26 বা সুফলা যেগুলোর কথা বলছেন, যে সমস্ত রাসায়নিক সারের কথা বলছেন, এগুলো আপনার কথা যদি একটু আমরা গোড়ার দিকে ফিরে তাকাই, তাহলে তখন এই সমস্ত অঞ্চলে খুব একটা চাষবাসের
0: সারের ব্যবহারও ছিল না।
1: এখন কি তাহলে আস্তে আস্তে বেড়েছে?
0: হ্যাঁ, এখন অনেকটাই বেড়েছে। দেখুন, 2025-এ আমরা প্রায় 450 চাষীদেরকে অটল চাষের প্রশিক্ষণ দিয়েছি, এবং প্রতি বছর 200-300-400-500 চাষীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো এরিয়াতে 20% চাষিরাও যদি আগ্রহী হয় সেটাও কম নয়। এবং এখন পর্যন্ত আমাদের এখান থেকে 40 কিলোমিটার দূরে হাতায় একটা খুব বড় ফার্ম তৈরি হয়েছে, এখান থেকে জাদুগড়া এরিয়াতে একটা বড় পটলের চাষি তৈরি হয়েছে। এইভাবে পটমদা এরিয়াতে পটল বেশিরভাগ পটল চাষিরা আমাদের আশ্রমের মাধ্যমে ওরা শিখেছে, এবং সেখানে কখনো কখনো কোম্পানি আমাকে আবার নিয়ে যায় ওদেরকে একটু চাষের কোনো রকম কোনো সমস্যা হলে সেটা আমরা এই সমস্যাটা দূর করতে পারি।
1: এই যে আপনি কোথাও প্রশিক্ষণও দিতে যাচ্ছেন, কিন্তু পুঁথিগত হোক বা যে বিদ্যা যেগুলো থাকার দরকার সেগুলো আপনি বলছেন যে আপনি রপ্ত করেন, আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে
0: চাষ করতে করতে আমরা যখন চাষ করতে করতে যেটা মানে অনুভব হয়েছে যে কখন কোন সময় কোনটা দিতে হয়। দেখুন, আমরা যদি পিওর অর্গানিক নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের পক্ষে সবটা এক্সপেরিমেন্ট করার মতো আমার কোনো মান নেই, কিন্তু আমরা দেখেছি আধুনিক চাষে রাসায়নিক এবং যেটা জৈব আমরা দুটোকে যদি মিশ্রিত ভাবে আমরা চাষটাকে এগিয়ে নিয়ে যাই, চাষের ফলন ভালো হয়, চাষের সঠিক সময়ে সঠিক ফসলটাকে তোলা যায়।
1: একদম, এটা খুব বাস্তব কথা। রাসায়নিক এবং জৈব এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা অর্গানিকের কথা বলি, একেবারে পিওর অর্গানিকে সব সময় সবকিছু হওয়া সম্ভব নয়, তাই সেখানে কিছুটা পরিমাণ হলেও রাসায়নিকের ব্যবহার করতেই হয়। ঝাড়খণ্ডের মহামিলন সংঘের মহারাজ সুখদেব মহারাজ, ওনার কথা তো শুনছি, এবং এতক্ষণ আপনারা শুনলেন যে কিভাবে এখানকার এই রুক্ষ জমিতে তিনি প্রাণের সঞ্চার করেছেন এবং এখানকার ছেলে মেয়েদের জীবন জীবিকার মান পরিবর্তন করে দেওয়ার একটা অদম্য প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র ছেলে মেয়েদের নয়, এখানকার আশ্রমিক যারা রয়েছে তারা ছাড়াও এটুদ অঞ্চলের মানুষজনদের জীবন জীবিকার একটা আমূল পরিবর্তন তিনি। মহারাজের এই যে একার দ্বারা কোনো কিছু তো পরিবর্তন করা সম্ভব নয়, যদি আমরা সবাই মিলে মহারাজের হাতে হাত রাখতে পারি, তার দেখানোর পথে এগিয়ে যেতে পারি, বা যদি একটু আদিবাসীদের জীবন জীবিকার মান উন্নত করতে পারি, তাহলে বোধ হয় সমাজটা পরিবর্তন হয়ে যেতে পারে।
0: সাধারণত আমরা গ্রাম্য পরিবেশে থাকি, পাশাপাশি অনেকগুলো আদিবাসী গ্রাম বীরহুড় এবং সবর গ্রামের মধ্যে আমার ভিলেজ ডেভেলপমেন্টের কাজ আছে, তাদের মধ্যে বিভিন্ন চিকিৎসা অ্যাম্বুলেন্সের সুবিধা দেওয়া এবং প্রতি বছর 1-2টা আপনার রক্তদান শিবির, মেডিকেল ক্যাম্প, আই ক্যাম্প, বিভিন্ন রকমের সেবামূলক কাজে আমরা সমাজের সঙ্গে যুক্ত
1: আছি। তাহলে আমরা মহারাজকে বিদায় জানাই, অশেষ ধন্যবাদ, প্রণাম, নমস্কার।
2: উনো জমির দুনো ফসল এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
4: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
5: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন ইন্দুবালা দেবীর কণ্ঠে।

bone kaje ki bondo milan jodi nai ma holo eti bone kaje ki

Bala,

0: শুনছেন নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান। এবারের গানের শিল্পী গোপাল চন্দ্র সেন।
1: আ

0: নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
3: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
4: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
5: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
0: আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণা। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী কংগ্রেস, সিপিআইএম, আরএসপি ও এজেইউ

বিও আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনীতির নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশ অঙ্গীকারবদ্ধ। ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলাদেশের 7 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রথম ধাপে নির্বাচন হতে পারে 12ই নভেম্বর। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত

0: চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি আজই মনোনয়নপত্র জমা দেবেন বলে খবর। আগেই জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও গতকাল তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। নন্দীগ্রামে মোহাম্মদ এতেশামুল হক এবং রেজিনগরে সফিউজ্জামান শেখকে প্রার্থী করা হয়েছে। আগামীকাল এরা মনোনয়ন জমা দেবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকেই তারা আপাতত প্রচার চালাবেন। অন্যদিকে মমতা ব্যানার্জিপন্থী কালীঘাট শিবিরের পক্ষ থেকে রেজিনগরে রবিউল আলম চৌধুরী গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্চিতা প্রধান দে। রেজিনগরের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহি কাফিও গতকাল তার মনোনয়নপত্র জমা দেন। দলের তরফে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে মিলন প্রধানকে। বামফ্রন্ট নন্দীগ্রামে শান্তিগোপাল গিরি এবং রেজিনগরে সঈদ আসাদ আলীকে প্রার্থী করেছে। তবে রেজিনগরে বামফ্রন্টের শরিক দল আরএসপি প্রার্থী হয়েছেন বিকাশ চন্দ্র মিশ্র। আমজনতা উন্নয়ন পার্টির তরফে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ইতিমধ্যেই রেজিনগর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী 6ই অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচন হবে, গণনা অক্টোবরের 9 তারিখ। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনীতি নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তার প্রাচীন ও গভীর সাংস্কৃতিক প্রথাগুলিকে আধুনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলছে বলে তিনি মত ব্যক্ত করেছেন।
1: Today, I am happy to note that the declaration recognizes sustainability as an integral part of building resilience and calls for cooperation that advances sustainable development while strengthening economic and supply chain resilience. The declaration also recognizes that circularity must extend beyond waste management. It calls for embedding circular economy principles into the development and maintenance of sustainable and resilient infrastructure. For India, this is an important movement because our BRICS chairship has placed circular economy alongside sustainable lifestyles.
0: উল্লেখ্য, গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আজ 10ম ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম WCEF এর সূচনা হয়েছে। উল্লেখ্য, ভারতে প্রথমবার এই সম্মেলনটি আয়োজিত হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব ভারতকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করতে পারে। রাজধানী দিল্লিতে আয়োজিত DRDO শিল্প সমন্বয় বিষয়ক সভা বিমার্স 2026 ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, গত কয়েক বছরে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষার প্রতিটি ক্ষেত্রে DRDO তার সক্ষমতা প্রমাণ করেছে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার হয়েছে। এর মধ্যে রয়েছে পজিটিভ ইন্ডিয়ানাইজেশন লিস্ট, মেক ইন ইন্ডিয়া, আইডেক্স, অদিতির মতো উদ্যোগ।
2: अभी पिछले कुछ वर्षों में हमने डिफेंस सेक्टर में जो रिफॉर्म्स देखे हैं, मैं कह सकता हूं कि वह अनप्रेसिडेंटेड है। हमारे प्रधानमंत्री के विजन और लीडरशिप में हमने कई गेम चेंजिंग फैसले लिए हैं, चाहे वह पॉजिटिव इंडिजनाइजेशन लिस्ट हो, मेक इन इंडिया इनिशिएटिव हो, आईडेक्स हो, अदिति हो, या फिर डिफेंस रिसर्च एंड डेवलपमेंट बजट का 25% प्राइवेट सेक्टर के लिए एलोकेशन का फैसला हो।
0: ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে।

1959 সালে অল ইন্ডিয়া রেডিওর অধীনে একটি পরীক্ষামূলক টেলিভিশন পরিষেবা হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কয়েক দশকের পথপরিক্রমায় এটির তথ্য প্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে স্যাটেলাইট ও ডিটিএইচ পরিষেবার মাধ্যমে এটি দেশের প্রায় সকল মানুষের কাছে পৌঁছে গেছে। 1959 সালের 15ই সেপ্টেম্বর দূরদর্শন ভারতে টেলিভিশন সম্প্রচারের এক নতুন যুগের সূচনা করে। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করেন। 1975 সাল পর্যন্ত এটি অল ইন্ডিয়া রেডিওর একটি অংশ হিসেবে পরিচালিত হতো। 1976 সালের 1লা এপ্রিল অল ইন্ডিয়া রেডিও থেকে আলাদা হয়ে দূরদর্শন তার সম্প্রচারের জন্য পরিচালনাগত স্বায়ত্তশাসন পায়। 1982 সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের সময় রঙিন টেলিভিশনের প্রবর্তন দূরদর্শনের দর্শক সংখ্যায় আমূল পরিবর্তন আনে। 1990 সালের প্রসার ভারতী আইনের অধীনে 1997 সালের 23শে সেপ্টেম্বর একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে প্রসার ভারতীর প্রতিষ্ঠা দূরদর্শনের কাজকর্ম আরও পেশাদারিত্ব নিয়ে আসে।

35টি স্যাটেলাইট চ্যানেল ও 66টি স্টুডিও কেন্দ্রের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে দূরদর্শন 24টিরও বেশি ভাষায় অনুষ্ঠান প্রচার করে চলেছে। জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে আজ দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রখ্যাত ভারতীয় প্রকৌশলী ভারতরত্ন মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়ার অবদানকে স্মরণ করতে এবং দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকাকে সম্মান জানাতে তার জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে জাতীয় পুষ্টি মাস মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের নির্বাচন কমিশন 7 ধাপে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে নির্বাচন 12ই নভেম্বর হতে পারে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ একথা জানান। মোট 4,580টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় 4,272টিতে দ্রুত নির্বাচন হওয়া দরকার, কারণ সেগুলির মেয়াদ শেষ হওয়ার আগে 180 দিনের মধ্যে নির্বাচন করানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে বলে তিনি জানান। ঘোষিত সূচি অনুযায়ী প্রথম ধাপে ভোট হবে চলতি বছরের 12ই নভেম্বর, দ্বিতীয় ধাপে 13ই ডিসেম্বর এবং তৃতীয় ধাপে 30শে ডিসেম্বর। ইরানের এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকালের এক বক্তব্যের জবাবে সমাজ মাধ্যমের এক বার্তায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই এ মন্তব্য করেন। উল্লেখ্য, তেহরান একটি চুক্তি করতে আগ্রহী এবং ওয়াশিংটন তাদের সঙ্গে আবারও আলোচনা শুরু করতে পারে বলে গতকাল ট্রাম্প দাবি করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের থাকার সময়সীমার ওপর কঠোর বিধিনিষেধ থাকা ট্রাম্প প্রশাসনের একটি নতুন নিয়মকে সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে সেদেশের এক ফেডারেল জাজ। ম্যাসাচুসেটসের এক জেলা বিচারকের দেওয়া এই নির্দেশের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। এই নীতি কার্যকর করা হলে তা সেদেশের অর্থনীতি ও উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর খারাপ প্রভাব ফেলতে পারে বলে বিচারকের পর্যবেক্ষণ ছিল। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আজ ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। রবিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জিতে ভারত 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচটি বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড। উজবেকিস্তানের সমরকান্ডে বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হবে আগামীকাল ভারতীয় সময় রাত 8:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পশ্চিমবঙ্গের 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণা। তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠী কংগ্রেস, সিপিআইএম, আরএসপি ও এজেইউপিও আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনীতি নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশ অঙ্গীকারবদ্ধ। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারভ সরকার, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি মনোনয়নপত্র জমা দিতে রওনা হয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে রয়েছেন। এর আগে আজ শ্রী অধিকারী হলদিয়ায় বিজয় সংকল্প যাত্রার সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত এক সভায় নন্দীগ্রামের সব মানুষের জন্য অন্ন বস্ত্র বাসস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি।
1: ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি যে যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করার দায়িত্ব আমার। আপনারা নিশ্চিন্তে থাকবেন, নন্দীগ্রামের অবহেলিত অত্যাচারিত প্রত্যেকটি পরিবারের হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এ আমার অঙ্গীকার, আমি এটা পূরণ করব।
0: আগেই জানানো হয়েছে প্রধান প্রধান

0: রাজনৈতিক দলগুলি এই উপনির্বাচনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আগামী 6 অক্টোবর ওই 2 আসনে ভোটগ্রহণ, গণনা অক্টোবরের 9 তারিখ। অডিও ক্লিপিংয়ের ভিত্তিতে টাকা হাতানোর ব্যাপারে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সপক্ষে তেমন কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ আগামী 6 মাস সাংসদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে বলেছেন সাংসদকে তদন্তে সহযোগিতা করতে হবে। বিচারপতি জানিয়েছেন 22শে সেপ্টেম্বর বেলা 12টার সময় ভবানী ভবনে তাকে হাজিরা দিতে হবে। এরপর সিআইডি জিজ্ঞাসাবাদ করতে চাইলে 7 দিন আগে তাকে নোটিশ দিতে হবে। 6 সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এক ব্যবসায়ীর কাছ থেকে 100,000 টাকা হাতানো এবং হুমকি দেওয়ার অভিযোগে কীর্তি আজাদের বিরুদ্ধে তদন্ত চলছে। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের ঘাসিয়াড়ায় বিশ্বরূপ আচার্য নামে এক ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার হয়েছে। ওই ব্যক্তি নিজেকে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা করতেন। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। উত্তর চব্বিশ পরগনার বাগদার বেয়ারা বাজারে একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। ওই স্বনির্ভর গোষ্ঠীর মালিককে গত রাতে কয়েকজন সদস্য আটকে রাখেন। অভিযোগ, প্রায় 250টি সক্রিয় সমিতির সদস্যরা যে টাকা জমা দিতেন সেই টাকা ব্যাংকে জমা পড়ত না, গোষ্ঠীর মহিলাদের ব্যাংকের বইও দেওয়া হতো না। পরে পুলিশ এসে অন্যতম অভিযুক্ত সেলিমা কারিগরকে গ্রেপ্তার করে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানায় পুলিশ হেফাজতে রাহুল রুইদাস নামে এক অভিযুক্তের মৃত্যুর ঘটনায় যুক্ত পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি করেছেন তাঁর বাবা বিমল রুইদাস। পুত্রের মৃতদেহের তদন্ত ময়নাতদন্তের সময় তিনি ভিডিওগ্রাফির দাবিও জানিয়েছেন। উল্লেখ্য, 10শে সেপ্টেম্বর রাতে রাহুল সহ আরও 3 জনকে পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার জন্য অভিযোগে গ্রেপ্তার করে। আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠায়। রবিবার রাতে রাহুলের মৃত্যু হয়। স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচির তৃতীয় দিনে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে আজ পালিত হল ফিট ইন্ডিয়া অভিযান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং কেন্দ্রীয় অভিবিজ্ঞান মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অঙ্গ হিসেবে কালীবাজার থেকে কপিলমুনির আশ্রম পর্যন্ত প্রায় 5 কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন, স্কুল পড়ুয়া এবং সাধারণ মানুষ তাতে অংশ নেন। সরকার আগামী 17শে সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। এই উপলক্ষে পূর্ব বর্ধমানের জেলাশাসকের সভাকক্ষে গতকাল এক প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদরা বসুসহ অন্যেরা। আজকের প্রসঙ্গের এবারের বিষয় জাতীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। হুগলির দেবানন্দপুরের লেখকের জন্মস্থান এবং হাওড়ার সামতাবেড়ে তার বসতভিটায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দার্জিলিংয়ে দুধিয়ার বালাসোর নদীর ওপর বেইলি বৃষ্টির রক্ষণাবেক্ষণের জন্য আজ সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ রয়েছে। এর ফলে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করা হচ্ছে। রাজ্যে 6 আগস্ট থেকে 11শে সেপ্টেম্বর পর্যন্ত 5,000-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মুর্শিদাবাদ জেলাতে আক্রান্তের সংখ্যা 1,072। পুরুলিয়ায় শনিবার একটি মেসে এক তরুণীকে হত্যার ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়েছে। যে বাড়িগুলিতে মেস ভাড়া দেওয়া হয়েছে সেগুলিতে নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন এলাকার মানুষ। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ১০ লাখের লটারি জিতেছি আমি।
3: জাল অফার থেকে সাবধান।
4: আরবিআই এ কথা বলে
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136।

ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় আমার প্রবীণ বন্ধুদের সঙ্গে কথা বলার। তাই তো আর দেরি না করে দূরে কাছে আমার সকল বন্ধুদের জানাই প্রণাম ও শ্রদ্ধা। আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু অমৃতা হালদার রায়।

টোকিও, কিয়োটো, নাগাসাকি, ওকাহামা, বোর্ডের উপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে। এরপরই ব্যোমকেশের পালা। কিন্তু ব্যোমকেশের সে খেয়ালই নেই। কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে প্যাঁচ খেলতে গিয়ে তার দুটো ঘুড়ি কাটা গিয়েছিল, সে কথাটা ব্যোমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না। তাই সে বসে বসে সুতোর জন্যে কড়া রকমের একটা মাঞ্জা তৈরি করার উপায় চিন্তা করছে। চিনে শিরিশ গলিয়ে তার মধ্যে বোতলচুর আর কড়কড়ে ক্রমেরি পাউডার মিশিয়ে সুতোই মাখালে পর কীরকম চমৎকার মাঞ্জা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ কড়িকাঠের দিকে গোল হয়ে উঠছে। মনে মনে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোটা সবে তালগাছের আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে, এমন সময় গম্ভীর গলায় ডাক পড়ল, তারপর, ব্যোমকেশ, এসো দেখি।

কি বন্ধুরা, এমন কি আপনাদের সঙ্গেও কোনোদিন হয়নি? আমি তো নিশ্চিত হয়েছে, কারণ সামনেই তো আসছে বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানেই হাতে লাটাই আর ঘড়ি নিয়ে বেরিয়ে পড়া খোলা আকাশের নিচে। অবশ্য শুধু বিশ্বকর্মা পুজোর দিনই নয়, স্থান ভেদে মকর সংক্রান্তি, সরস্বতী পুজো, এমনকি কোথাও কোথাও রথযাত্রার দিনও ঘুড়ি ওড়ানোর চল আছে। কত তার নাম আর রূপের বাহার! পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বজ্ঞা ছাড়াও মুখপোড়া, চাপরাশ, ময়ূরপঙ্খি, মোমবাতি আরও কত কি! লাল, নীল, সবুজ, হলুদ নানা রঙের কাগজ উড়বে মনের ইচ্ছে নিয়ে। আর ঘুড়ি ওড়ানোর ঠিক আগে ওই যে মাথায়

এমন ঘষে নেওয়া হতো কেন সেটা অবশ্য এখনও আমার জানা নেই। আর তার সঙ্গে লাটায় বাঁধা নানা ধরনের মাঞ্জা যা নাকি তৈরি করতে হয়, এবং মাঞ্জা তৈরির ওপরেই নির্ভর করে একটা ঘুড়ি কতটা উঁচুতে পৌঁছে যেতে পারে। যদিও আমার ঘুড়ি কোনোদিনই উপরে কেন মাটি থেকে ওপরেই আর ওঠেনি, উঠেই মুখ থুবড়ে পড়েছে। কারণ যখন দেখতাম ছোটবেলায় দাদা এবং দাদার বন্ধুরা ঘুড়ি ওড়াচ্ছে, খুব ইচ্ছে হতো ওদের হাত থেকে নিয়ে একটু ঘুড়ি ওড়াই। চেষ্টা করতাম বই কি একটুখানি ওড়ানোর, কিন্তু পারতাম কই, তাই হতাশ হয়ে ছেড়েই দিতাম। কিন্তু আপনাদের নিশ্চয়ই তেমনটি নয়। অনেকেরই ঘুড়ি হয়তো দূর দূরান্তে পৌঁছে যেত, হয়তো বা মা দুর্গার কাছে পৌঁছে যেত আমাদের বার্তা নিয়ে, আর ঠিক তখনই অন্য আরেকটি ঘুড়ি এসে আপনার ঘুড়িটিকে কেটে ফেলে বলছে ভোকাট্টা। ব্যাস, ঘুড়ি ঘুরতে ঘুরতে ঘুরতে একেবারে মাটিতে ধপাস। আবার সেই ঘুড়িটা নেওয়ার জন্য প্রাণপণ ছুটোছুটি, কখনো আবার উল্টে পড়েও যাওয়া, আঘাত পাওয়া, আবার কখনো অন্যের ঘুড়ি ভোকাট্টা করে দেওয়ার আনন্দ। হ্যাঁ, প্রচলিত মত অনুযায়ী 1850 সাল থেকে বাংলায় বিশ্বকর্মা পুজোর দিন আকাশে ঘুড়ি ওড়ানোর প্রচলন হয়। কিন্তু কখনো মনে হয়েছে কি যে বিশ্বকর্মা পূজোর সঙ্গে ঘুড়ির যোগসূত্র কোথায়? হয়তো আমার অনেক বন্ধুরাই জানেন, তবু আমি তো জানতাম না। তাই জানলাম যখন, ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু ভাগ করে নিই। পৌরাণিক কিংবদন্তি মতে দেবতাদের শিল্পী বিশ্বকর্মা তাদের জন্য উড়ন্ত রথ তৈরি করেছিলেন, আর সেই রথের কথা স্মরণ করেই নাকি ঘুড়ি ওড়ানো হতো। তবে আমরা সাধারণ মানুষ অবশ্য ঘুড়ি ওড়াই প্রাণের আনন্দেই।

0: ঠিক এই সময়ে, অর্থাৎ এই যে বিশ্বকর্মা পুজোর সময়ে যখন থেকে ঘুড়ি ওড়ানোর ছাড়পত্র পাওয়া যায়, তখন কি আর অন্য কাজে মন বসে? তখন তো নিশ্চয়ই কখনো না কখনো পড়তে পড়তে মন চলে গিয়েছে নীল আকাশে, আর শুনতে অবশ্যই হয়েছে মাস্টার মশাই কিংবা মা বাবার বকুনি। ঠিক যেমনটা সুকুমার রায়ের ব্যোমকেশের মাঞ্জা গল্পে আমরা দেখলাম, বলা ভালো শুনলাম একেবারে শুরুতে। হ্যাঁ, এসব কথা নিয়ে আজ শুনতে চাই আপনাদের সেই ছেলেবেলায় ফেলে আসা দিনের কথা, ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতার কথা, ঘুড়ি ওড়াতে গিয়ে আপনাদের আনন্দের কথা, কখনো বা বেদম বকুনি খাওয়ার কথাও। সঙ্গে জানি এ কথাও জানতে পারবো যে কেমন করে উন্নত মানের মাঞ্জা তৈরি করা যেত। মোট কথা, আজকের মাননীয় শোতে আমরা শুনব ঘুড়ি নিয়ে মনের ভেতর ঘোরাঘুরি করা নানান ইচ্ছের কথা। কিছুক্ষণের জন্য সবাই মিলে ফিরে যাব সেই ছেলেবেলার দিনগুলোতে। হ্যাঁ, চলে আসুন আপনাদের চেনা নম্বরে 0332107325 এই নম্বরে। নম্বরটা আরও একবার বলে দিই, 0332107325 এই নম্বরে। বন্ধুদের কথা শুনব আমরা টেলিফোনে, কিন্তু তার আগে বরং শুনে নিই এমন কিছু মনের কথা। হ্যাঁ, অবশ্যই আমাদের প্রবীণ বন্ধুদের কাছ থেকে দেখে নিই। 70 বছর বয়সী আমাদের বন্ধু দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার অভিজ্ঞতার কথা।
1: বাবারা চার ভাই, তারা সব একসাথেই থাকতেন এবং আমি সেই একসঙ্গে থাকা পরিবারে বড় হয়েছি। অলত আমার ওপরে যেসব দাদা বা দিদিরা থাকতেন, তারা যথেষ্ট আমাকে শাসনও করতেন, ভালোবাসতেন। তো আমার দাদাদের মধ্যে আমার মেজদাদা, অর্থাৎ জ্যাঠমশাই ঘরে যিনি ছিলেন মেজদাদা, তিনি খুব ঘুড়ি পাগল মানুষ আর আমি তার লেজু। তিনি ঘুড়ি ওড়াতেন, আমি লাঠাই ধরতাম ওই ছোট্ট মানুষ। আমাদের পাড়ায় একটা বড় মাঠ আছে, সেই মাঠটা আজও আছে, গোল্ডেন অ্যাথলেটিক ক্লাব নামে পরিচিত। আগে গোল্ডেন ফুটবল ক্লাব ছিল, একটি মন্দিরও আছে। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে ঘুড়ি সংক্রান্ত যে বিষয়, ঘুড়ি আমার কাছে একটা রোম্যান্টিক। ওই যে মাঠ

0: ঘরের মধ্যে ঘুড়ি ওড়ানো, আমার মেজদাদা মাঞ্জা দিতেন, কি দারুণ দারুণ ঘুড়ি, কত সুন্দর সুন্দর রঙের ঘুড়ি, কত রকমের তার নাম। পরবর্তীকালে আরও অনেক নানা ধরনের ঘুড়ি নাম শুনেছি, জেনেছি, দেখেওছি। এই মজাটা কিন্তু আমি পেয়েওছিনি যে ওই নীল আকাশ তার বুকে ঘুরছে একটা লাল অথবা সাদা অথবা একটা কালো রঙের ঘুড়ি, আর সেই ঘুড়িটা ধরবার জন্য অন্য আরেকজন এসে হাজির হয়ে গেছে, যে আমার সঙ্গে নাকি তার সম্পর্ক করবে, আমার সঙ্গে নাকি সে তার বন্ধুত্ব করবে। আসলে বন্ধুত্ব তখন ভাবত, কিন্তু যখন কেটে যেত না তখন বড় দুঃখ পেতাম, ভাবতাম যে এই বন্ধুত্ব হবে। মেজদাদাকে বলতো, মেজদাদা ওই এসেছে, ওই দেখো লাট্টু ঘুড়িটা এসছে, ওই দেখো বগ্গা ঘুড়িটা এসছে, ওই দেখো চৌরঙ্গিটা এসে গেছে, মেজদাদা তোমার কাছাকাছি জায়গায় এসে গেছে, এইরকম মেজদাকে কত রকম বলতাম। কিন্তু মেজদাদা বলে, তুই বুঝবি না এখন, ওরা আমার ঘুড়িকে আক্রমণ করতে আসছে, ওরা কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসছে। এইসব মেজদাদাও বেশ মজার মজার কথা বলতো, আর মেজদাদা লাটাই ধরার সঙ্গী যেহেতু আমি এবং মাঞ্জা দেওয়ার সঙ্গী আমি, একদিন হয়েছে কি মেজদাদা বলে, যা ঘুড়ি আর লাটাইটা ঘরে রেখে দিয়ে, অনেকগুলো ঘুড়ি তার কাছে ছিল, আমার হাতে দিল আর ঘুড়ি লাটাইটা নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে একদিন এইরকম দুর্ঘটনা হলো, একটা রিক্সা আসছিল, রিক্সার উপরে একজন লোহার জিনিস নিয়ে যাচ্ছিল, তো আমিও ঘুড়িটা পেছন দিকে যেমন করে আর কি, লাটাই হাতে ঘুড়ি সুতোর হাতে, ঘুড়িটা একটু একটু করে উঠছে, ওটা দেখতে দেখতেই দৌড়াচ্ছি, তো সেই লোহার পাতটা আমার মুখে লাগলো, দুর্ঘটনা ঘুড়িকে নিয়ে আমার হয়েছে।
1: সত্যি ঘুড়ি নিয়ে যেমন আনন্দের স্মৃতি রয়েছে, তেমন কিছু বেদনার স্মৃতিও রয়েছে। আসল কথা, আমাদের জীবনটাই তো আনন্দ বেদনা এই সব নিয়েই। দেখে নেব একজন বন্ধু এসেছেন, তার স্মৃতি নিয়ে কি বলছেন। হ্যালো, হ্যালো,
2: হ্যাঁ
1: নমস্কার,
2: আমি পূর্ব বর্ধমানের দায়হাট থেকে সুজয় চৌধুরী বলছি।
1: হ্যাঁ বলুন।
2: ঘুড়ি নিয়ে যখন বিশ্বকৌলা পুজোর দিনের কথা মানে মনে পড়ে আমাদের, সেই ছোট্টবেলা আজ থেকে প্রায় বছর 40 বছর আগে, আমরা তো বিশ্বকৌলা পুজোর আগে দুদিন থেকেই আরম্ভ করতাম সেই ঘুড়ি ওড়ানোর যে সাজ সরঞ্জাম, লাটাই সুতো এইসব গুলো নিয়ে যে, তারপরে ঘুড়ি এইসব নিয়ে যে ব্যস্ত থাকতাম, সে বিরাট কাণ্ড। 4-5 জন বন্ধু বান্ধব থাকত, এবং ওই যে কাঁচের গুঁড়ো, আমরা হামাল বিস্তা ছিল আগে, সেই হামাল বিস্তায় কাঁচের গুঁড়োকে কাঁচ নিয়ে কাঁচের গুঁড়ো করতাম, সেই লন্ডন হেরিটেজের কাঁচ ছিল, সেই সব কাঁচ গুলো ভাঙার কাঁচ থাকতো, সেই সব নিয়ে গুঁড়ো টুড়ো করতাম, করে সাবুকে আঠার মতো তৈরি করে সেই কাঁচের গুঁড়ো দিয়ে মিশিয়ে, এবারে এদিকে একটা লাটায় আর ওদিকে একটা লাটায় মাঝখানে সেই ন্যাকড়া দিয়ে ভালো করে সেই আঠা দিয়ে সে যে মানে মাঞ্জা তৈরি করা হতো, সে মাঞ্জাটা একবার মানে দারুণ মাঞ্জা, সেই সুতোটাকে শুকিয়ে যখন মাঞ্জা হতো দারুণ মাঞ্জা হতো, এবং সেটা ঘুড়ি ওড়ানোর সময় যখন ঘুড়ি কাটাকাটি হতো তখন সেই পাটকাঠি নিয়ে সে মানে বিরাট ব্যাপার, পাটকাঠি নিয়ে ঘুড়িটাকে ধরার জন্য সে যে কি আনন্দ, যে আজকে না আসতে ছুটে দারুণ আনন্দ আমরা পেতাম, এখন সেইগুলো খুব মনে পড়ে। সেসব তো কমে গেছে এখন, মানে ওটা অনেক কমে গেছে, এইসব ঘুড়ি ওড়ানো থেকে আরম্ভ করে খেলাধুলো থেকে আরম্ভ করে অনেক কমে গেছে। সেই আনন্দটা বোধ হয় আর পাওয়া যাবে কিনা, ছেলের এখনকার ভবিষ্যতের ছেলেরা পাবে কিনা,
1: সত্যিকারে তবু যখন স্মৃতিতে ফিরে যাওয়া যায় মনটা একটু আনন্দে ভরে ওঠে। একদম,
2: এখন যদি সেই খেলাগুলো হতো বা সেইগুলো জিনিসগুলো যদি হতো, তাও একটা স্মৃতিতে আসতো এবং মনের মধ্যে একটা আনন্দ হতো, আমরা আমার নাতি নাতনিদের নিয়ে এই সবগুলো যে খেলাধুলা বা ইয়ে এইগুলো করতাম, সেটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। সেই একটা নাতিকে নিয়ে স্কুল নিয়ে যাও আর স্কুল থেকে ফেরত নিয়ে যাও, এই যে এই সবগুলো একটা মানে যেন দৈনন্দিন যে আনন্দ,
1: তবু ওই পুরোনো স্মৃতি নিয়েও আমাদের থাকতে হবে, ভালো স্মৃতিটা আমাদের থাক, এভাবেই আমাদের আনন্দ দিক। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, একদম অনেক ধন্যবাদ, ধন্যবাদ। সত্যি তো ভালো মন্দ সব কিছুই রয়েছে, ঠিক যেমনই আরও এক প্রবীণ বন্ধু জানিয়েছেন ঘুড়ি ওড়ানো নিয়ে তার মনের কথা। তিনি কিন্তু আমার মহিলা বন্ধু, আমরা কি ঘুড়ি ওড়াতে পারি না?

0: নিশ্চয়ই পারি। শুনিনি তার কথা। স্নিগ্ধা সেনগুপ্ত 85 বছর বয়সী আমাদের প্রবীণ বন্ধু।
1: তখন আমি 7-8 পড়ি, ঘুড়ি ওড়ানো মানে তখন একতলার ছাতের ওপর উঠে, বিশেষ করে আমাদের বছরে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানো হতো। সে আমার বন্ধুরা ছেলে মেয়ে সবাই মিলে আগে রাত জেগে সুতে মাঞ্জা দেয়া, তারপরে সকালবেলা উঠে ঘুড়ি ওড়ানো হতো। তার জন্যে প্রচুর মার খেয়েছি, বিশেষ করে মার কাছে তো প্রচুর মার খেয়েছি। এবং একবার কি হলো, একতলার ছাতে দাঁড়িয়ে তো ঘুড়ি ওড়ানো, ব্যাস ধুম করে পড়লাম একবারে একতলার ছাদ থেকে নিচে। তার চিহ্ন আমি এখনো দেখাতে পারি, আমার সামনের দুটো দাঁত ভেঙে গেছিল আর বাঁ পায়ের হাড়টা এখনো উঁচু হয়ে আছে, এরকম সিম্বল আছে আমার অনেক। আমার নেচারটাই এরকম ছিল।
0: সেই তো, এক একজন মানুষের তো এক এক রকম প্রকৃতি থাকে, আর শুনতে ভালো লাগলো সত্যি কথায়। এখনো যে সেই স্মৃতি উজ্জ্বল হয়ে থাকবে এটাই তো স্বাভাবিক। তুষারকান্তি দাস আমাদের আরও এক বন্ধু জানিয়েছেন তার এই ঘুড়ি নিয়ে স্মৃতির কথা, শুনবো সে কথাও।
2: ঘুড়ি নিয়ে স্মৃতিরোমন্থন করতে গিয়ে এখন অনেক কথাই মনে পড়ছে। আমার জন্ম খিদিরপুর অঞ্চলে, খুব বৌদ্ধিষ্ণ জায়গায়, কবির তিন কবির বাসস্থান ছিল, কবিতীর্থ বলা হয় তাকে। তা যাই হোক, ছোটোবেলায় দেখেছি পাড়াতে বিভিন্ন ছাদেতে, খিদিরপুর অঞ্চলে তো প্রচুর পুরোনো দিনের বাড়ি ছিল, সেই ছাদেতে ঘুড়ি ওড়ানোর মজা, ছাদেতে বাচ্চারা উত্তর লাটাই ধরে দাঁড়িয়ে থাকতো, আর একটা যদি ঘুড়ি কাটা যেত তখন ভোকারটা আর চিৎকার হাততালি, সে স্মৃতি মানে এখনও মাঝে মাঝে জেগে ওঠে, খুব ভালো লাগতো। তারপরে আমি নিজেও একটু আধটু ঘুড়ি ওড়াতাম, তা যত না ওড়াতাম তার থেকে বেশি ওই যারা ওড়াতো সেখানে এনজয় করতাম। তারপরে যেই কেটে যেত ভোকারটা, সেই ঘুড়ি ধরার জন্যে ছুটে ছুটে যাওয়া, পাড়ার মধ্যে দিয়ে এদিক ওদিক দিয়ে সেই ঘুড়ি ধরা নিয়ে নিজেদের মধ্যে আবার মারপিটও হতো। তা যাই হোক, একটা আনন্দ ছিল, মানে প্রাণ ছিল। আর তারপরে যেটা আরেকটা জিনিস, যেটা সবচেয়ে আমার এখন খুব কষ্ট দেয়, এখন প্রাকৃতিক বৈচিত্র্যটা নষ্ট হয়ে গেছে, শরৎকালে যে এই সময় বিশ্বকর্মা পুজোর সময় যে ঘুড়ি ওড়ানো, সেটাও ছিল একটা বিশাল ব্যাপার। প্রচুর ঘুড়ি আকাশে দেখা যেত, এই সময়ে আকাশ থাকতো নীল, আর এই ঘুড়ি যখন উঠতো ওই লাটাইতে থাকতো প্রথমে মাঞ্জা, সেই মাঞ্জাটা দিয়ে তো ঘুড়ি কাটাকাটি হতো, তারপরে সাদা সুতো, আর এই নীল আকাশে পেঁজাতাল মতো মেঘও ঘুরে বেড়াতো, নীল আকাশে ঘুড়ি যখন উঠতো তার এই সাদা সুতোটা দেখা যেত। এই স্মৃতিটা আমাকে মাঝে মাঝে হন্ট করে। আমি যে খিদিরপুর যেখানে থাকতাম, সেন্ট মানোয়াল স্কুলের সামনে সন্তোষদা বলে একজনের ঘুড়ির দোকান ছিল, প্রচুর ছেলেরা ওই খিদিরপুর অঞ্চলে যেত ওই সন্তোষদা ঘুড়ি কিনতে। আর আমি যেখানে থাকতাম সেখানে বাবুদা বলে ছিল, ঘুড়ির দোকান ছিল তার, এবং সে ওই রাস্তাতে দেখলাম হামান দিস্তে নিয়ে বসে বসে আগের দিন ওই কাজগুলো করে, তারপরে ওই আঠা ফাটা দিয়ে এক লাইট পোস্ট থেকে আই লাইট পোস্টে সুতো মাঞ্জা দিত, চড়া রোদ্দুরের মধ্যে সেই মাঞ্জা হয়ে যেত, আর মাঞ্জাটা যার যত ভালো তার ঘুড়ির প্যাচ খেলে কাটতো বেশি। এটা দেখেছি, আর ঘুড়ি কেটে গেলে আবার তাকে আবার লোটকে নিয়ে আসা, সেটাও একটা প্রচণ্ড আনন্দ ছিল। আর ঘুড়ি কেউ কাউকে কাটলে একবারই ছাদ থেকে চিৎকার চেঁচামেচি ভোকারটা, এসব আওয়াজগুলো এখনও হন্ট করে এখনও। আর আমাদের খিদিরপুর অঞ্চলে একটি দেখেছি আমি, একটি ছেলে সুজিত নাম, ঘুড়ি ওড়াতে খুব এক্সপার্ট ছিল, ও যখন ছাদে বা রাস্তায় ঘুড়ি ওড়াতো না, প্রচুর মানুষ দাঁড়িয়ে যেত আর অনেক উঁচুতে, সে ছোটো হয়ে যেত ঘুড়ি, সেই ঘুড়ি লড়াই করে প্যাচ কাটতো, ওর ওই ঘুড়ি ওড়ানোর স্টাইলটাই ছিল আলাদা। আর এর সাথে যেটা আরেকটা স্মৃতি আমাকে এখন মাঝে মাঝে পীড়া দেয়, সেটা হচ্ছে ভিক্টোরিয়ার সামনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঘুড়ি ওড়ানোর একটা বিশাল বড় কম্পিটিশন হতো, কয়েকটা দল আসতো, তারা ওই খাবার দাবার নিয়ে মাদুর ঠাদুর নিয়ে ওইখানে বসতো, আর পাশাপাশি সব দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানো হতো, এবং সেই ঘুড়িগুলো যখন কেটে যেত সেই গাঁটা ঘুড়ি ধরার জন্যে কত্র ইট মোটা সুতো দিয়ে বেঁধে ওটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই উপরে তুলে দিয়ে সেই গাছ থেকে এ থেকে ঘুড়ি, বড় বড় ঘুড়ি, সে ঘুড়ি আবার আলাদা ঘুড়ি ছিল, বিশাল বড় বড়, সে কত তাল ফত তাল বলা হতো, তাও আমার স্মৃতির মধ্যে এখনো রয়ে গেছে।
0: সত্যি এসব স্মৃতি কি সহজে ভোলা যায় না ভুলতে পারা যায়? দেখে নেব আরও এক কোন বন্ধু তার স্মৃতি ঝুলি নিয়ে অপেক্ষা করছেন ফোনের ওপারে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন বন্ধু?
3: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
3: আমি বাণী মুখার্জি বলছি, কায়না থেকে।

0: একটুখানি রেডিও সেট থেকে একটুখানি রেডিও সেট থেকে দূরে সরে গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আমার দাদা তখন ক্লাস নাইনে পড়ে, অমলেন্দু চট্টোপাধ্যায়, দিয়ে বলে মান্ডা দিতে হবে জানিস, কাকে শিশি ভেঙে ঘুরিয়ে দিতে হতো।
0: আচ্ছা,
1: আর থেকে করে সব মায়ের তেলের বোতল মধুর বোতল ভেঙে দাদা মান্ডা দিয়েছে, যেহেতু আমরা হাত ফাত কেটে একাকার করেছিলাম। আর একবার হয়েছে আমাদের ব্রাহ্মণ বাড়ির মেয়ে তো দাদা পৈতে পৈতে দিয়ে ঘুড়ি সুতো করে উড়বে কেন, সেটা পড়তে সুতোর ভাঙা নেই। আর এই যে দাদারে যেগুলো বললেন পুরো ঘুড়ির তো লেজ ছিল কই বললেন না, তখন বড় বড় লেজ করতে হতো, তবে ভালো হতো।
0: একদম, আপনিও ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। অপেক্ষা করছেন আরো এক বন্ধু, দেখেনি তার মনের কথা। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: আমার পাড় থেকে নিমাইচরণ দাস বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
2: আগেকার প্রায় 50 বছর আগেকার কথা বলছি আমি। আগেকার দিনে ঘুড়ি উড়াতাম আমরা, মায়ের যে শাড়ির পাড় থেকে সুতো বের করে ওই সুতো পাক দিয়ে আমরা ঘুড়ি মানে উড়াতাম আর কি। আমাদের তো এত সুতো কেনার পয়সাও ছিল না, ওই পাড় থেকে সুতো বের করে পাক দিয়ে আটা দিয়ে চিট দিয়ে এ করে ঘুড়ি উড়াতাম। কত আনন্দ ছিল তখন, অনেক আনন্দ ছিল। এবং এই যে আমাদের আমন ধান কাটার পরে আমাদের একটা মাঠে দুটো লাইন রেল পাতের মধ্যে একটা লাইন দুটো পড়ে, ওই লাইনে ছুটে ছুটে আমরা ঘুড়ি উড়াতাম, কত সুন্দর ঘুড়ি উড়াতাম। এবং সে সন্ধ্যার সময় ঘুড়ির সুতো কেটে গেলে আমরা বাড়ির দুঃখের মনে বাড়ি ফিরে চলে আসতাম। নমস্কার,
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সঙ্গে থাকুন।

সত্যি ঘুড়ি নিয়ে এমন অনেক স্মৃতি সকলের মনে রয়েছে। আজ যুগের নিয়মে হয়তো অনেক কিছুর মতো কদর হারিয়েছে ঘুড়ি। আকাশ হয়তো এখন আর সেভাবে রঙিন হয় না বিশ্বকর্মা পুজোর দিনে, কিন্তু তবুও তো রয়েছে। আর তখন কেমন ছিল আর এখন কেমন হয়েছে এই নিয়েই আমাদের সেপ্টেম্বর মাসে মাননীয় ঈশ্বরের চিঠি লেখার বিষয়, তখন আর এখন। আমরা চলে যাব এবারে চিঠিতে। কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন গৌতমপতি। প্রবীণ সখা মাননীয় সু, চলার পথে জীবনের গতিপথ প্রতিনিয়ত বদলে যায়। এই বদলের রূপরেখাই হল তখন আর এখন। তখনকার দিনে যোগাযোগের মূল ভরসা ছিল ডাকঘরের চিঠি। নীল খামে বন্দী কিছু শব্দের জন্য দিনের পর দিন অপেক্ষা করার যে ব্যাকুলতা ছিল, এখন এক মুহূর্তে পাঠানো বার্তার যুগে তা যেন হারিয়ে গেছে। তখন বিকেল মানে ছিল খোলা মাঠে বন্ধুদের সঙ্গে ডাঙ্গুলি, লুকোচুরি, কানামাছি, গাদি, হাডুডু বা ফুটবল খেলার উচ্ছ্বাস, ধুলোমাটি মেখে বাড়ি ফেরা। এখনকার শৈশব বন্দী হয়ে পড়েছে ফ্ল্যাটের চার দেওয়ালের টিউশন আর মোবাইল স্ক্রিনের ভিডিও গেমে। বড়দের শ্রদ্ধা, ছোটদের আদর এবং বন্ধুদের ভালোবাসা ও খুনসুটি এখন হারিয়ে গেছে। একসময় উৎসব বা পার্বণে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের আগমনে বাড়ি গমগম করত, চলত উঠোনে পাত পেরে খাওয়া আর প্রাণ খোলা আড্ডা। এখন সেই আন্তরিকতার জায়গা নিয়েছে সামাজিক মাধ্যমের কৃত্রিম শুভেচ্ছা আর ভার্চুয়াল ছবি। তখন জীবন ছিল ধীর গতির কিন্তু নিবিড় মায়ায় বাঁধা। জীবনে আবেগ, ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা ছিল। এখন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নতি মুঠোফোনের মাধ্যমে বিশ্বকে এনে দিয়েছে হাতের মুঠোয়, কিন্তু মানুষের সঙ্গে মানুষের মনের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। কথা বলার, কথা শোনার লোকের বড্ড অভাব। বিজ্ঞানের এই অগ্রগতির সঙ্গে অতীতের সেই সরলতা আর মানবিক অনুভূতির মেলবন্ধন ঘটাতে পারলেই আমাদের বর্তমান সত্যিই সার্থক হয়ে উঠবে। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতম পতি, কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে।

চলে যাব পরের চিঠিতে। লিখছেন, ধীরে ধীরে সামাজিক ঘূর্ণিপাকের চক্র নেমিতে পুরাতন ধ্যান ধারণার ভালোমন্দ দুই দিকেরই পটের পরিবর্তন ঘটে চলেছে। খারাপ লাগে যখন দেখি দুটি পরিবার এক জায়গায় বসে পরস্পরের মধ্যে ভাব বিনিময় করতে পারছে না। হ্যাঁ, এভাবেই চিঠিটি শুরু করেছেন অজিত কুমার চক্রবর্তী, অস্তরাগ, হাসনহাটি, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে। তিনি লিখছেন, শহরে গ্রামে প্রায় একই অবস্থা। ডোরবেলে বন্ধ দরজার ফাঁক দিয়ে প্রয়োজনীয় কথাটি কোনো রকমে জানিয়ে দেওয়াই এখন রেওয়াজ। প্রতিপাশে বসে একাকিনী সহসা চাহিত সচি, ইন্দ্রের নয়নে যেন খোঁজে পিপাসার বাড়ি। না, সে ইন্দ্রও নেই, সে চোখও মুখ ডেকেছে। এক সন্ধ্যায় একটি পরিবারে ৩০টি হ্যারিকেন জেলে একদিকে গৃহস্থালির কাজ, অন্যদিকে ছেলে মেয়েদের পঠন পাঠন চলত একান্নবর্তী পরিবারে। গ্রামগুলো রাতেও কলকাকলিতে মুখরিত ছিল, এখন অনলাইনে পড়াশোনা। কেউ জানতেও পারে না বই পড়ছে না স্বপ্ন দেখছে। অবশ্য রেজাল্ট অবিশ্বাস্য, পাশের হার অভূতপূর্ব, কিন্তু কিছু তথ্য জিজ্ঞাসা করলে বুক কাঁপে, কথা আধো আধো হয়ে যায়। বর্তমান জীবন আত্মকেন্দ্রিকতার স্বর্ণযুগ, তবে শিক্ষার মূল্যায়ন সন্তোষজনক না বলে পারা যায় না। ব্যক্তিসত্তার যথাযথ স্ফুরণ ঘটছে প্রতিযোগিতার দৌলতে। হাম দো হামারা দো, এই মন্ত্রে সাধন কিংবা শরীর পাতন, এই নিয়েই চলছে বর্তমান শিক্ষা সমাজ। ছেলেমেয়েরা পড়াশোনার থেকে মুখস্থ করে পাশ করার দিকেই মনোযোগী থাকে, তাতেই চলছে বর্তমান শিক্ষা জগৎ। সঙ্গে চালচলন, মুখের ভাষারও পরিবর্তন চোখে পড়ার মতো। নমস্কার, আন্তে অজিত কুমার চক্রবর্তী, অস্তরাগ, হাসনহাটি, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান।

তখন বলতে সেই সময়ের কথা মনে আসছে, যখন পরিবার বলতে বাবা মা ভাই বোন কাকা কাকিমা ঠাকুরদা ঠাকুরমা আর দুটো ভাই বোন মিলে জনা বারোর একটি একান্নবর্তী পরিবার আমাদের। ছয়ের দশকের শেষ দিক সেটা, আর আমরা কৈশোরের হাত ধরে যৌবনে পদার্পণ করছি। এভাবেই চিঠিটি শুরু করেছেন অবনীন্দ্রমোহন রায়, শেখপাড়া রোড, কলকাতা 96 থেকে। এভাবেই একসঙ্গে বসবাস করা আর পরস্পরের পাশে ছিলাম আমরা। মাঠে খেলতে যাওয়া, শীতকালে পিকনিক করা, শরীরচর্চা, সাঁতার কাটা, এসব নিয়েই ছিল আমাদের জগৎ। পাড়াপড়শিরা ছিলেন আমাদের আপনজন, চলতো একে অপরের বাড়িতে নিত্য আসা যাওয়া। তারপর কখন যে গুরুজনেরা আমাদের ছেড়ে চলে গেলেন টের পেলাম না। বিয়ে হয়ে বোনেরাও চলে গেল, কাজের সন্ধানে ভাইয়েরা ছড়িয়ে পড়লাম চারদিকে, যৌথ পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এলো পরিবর্তনের হাওয়া, বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে টেলিভিশন, মোবাইল, ইন্টারনেটের যুগ শুরু হলো। গাছ কেটে রাস্তা হলো, পুকুর ভরিয়ে ইমারত, চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটল, রেডিওর জায়গা নিল টেলিভিশন, আর মেট্রো রেল আসাতে পরিবহনে ব্যাপক উন্নতি হলো। এর ফলে মানুষ আর আগের মতো থাকল না, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, মেলামেশার জগৎ ছোট হয়ে গেল। ফ্ল্যাটে বসে যেহেতু প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, তাই কেউ আর ঘরের বাইরে যায় না। ততদিনে চারদিকে ঘিরে থাকা অট্টালিকার ছায়া ঢাকা দিয়েছে মনের আকাশ, তবু জীবন তো ফেলে দেয় না কাউকে, আমাদের শুধু জীবনের সঙ্গে মানিয়ে নিতে হয়। এভাবেই তখনকার সময় আর এখনকার সময়ের জীবন কোথাও মিশে গিয়ে একসঙ্গে হাঁটতে থাকে। নিবেদনীতি অবনীন্দ্রমোহন রায়, শেখপাড়া রোড, কলকাতা 700096। সেপ্টেম্বর মাসের মাননীয় সুর বিষয় তখন আর এখন, এই নিয়েই খুলেছি চিঠির ঝাঁপি। এবারে চিঠি লিখেছেন প্রণব হাজ।

রাস্তা খাতড়া কমলা সিনেমা রোড, ডাক খাতড়া জেলা বাঁকুড়া থেকে। মাননীয় সু, সময় যেন এক অদৃশ্য সেতু, যার এক প্রান্তে দাঁড়িয়ে আমরা বলি আমাদের সময় এমন ছিল, আর অন্য প্রান্তে আজকের প্রজন্মের জীবনযাত্রা। তখনকার দিনে সমাজে ভদ্রতা, শিষ্টাচার, বড়দের প্রতি সম্মান ছিল জীবনের মূল ভিত্তি। সন্ধ্যা নামলেই পাড়ার আড্ডা, গল্পগুজব, একসঙ্গে বসে গান শোনা, এসব ছিল আমাদের আনন্দের উৎস। আজকের দিনে প্রযুক্তি জীবনের প্রতিটি মুহূর্তে প্রবেশ করেছে। মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক মাধ্যম, সব কিছুই যেন তরুণদের অবিচ্ছেদ্য সঙ্গী। অনেক সময় দেখা যায় তারা কানে হেডফোন লাগিয়ে থাকে, চারপাশের মানুষকে উপেক্ষা করে। বড়দের প্রতি শ্রদ্ধা, ভদ্রতা, এসব যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবু মনে রাখতে হবে, সময়ের পরিবর্তন মানেই সব কিছু খারাপ হয়ে যাওয়া নয়। তখনকার দিনে সুযোগ সুবিধা সীমিত ছিল, আজকের দিনে জ্ঞান, তথ্য, শিক্ষা সবই হাতের মুঠোয়। নতুন প্রজন্ম স্বাধীনভাবে মত প্রকাশ করতে জানে, নিজেদের স্বপ্ন গড়তে সাহসী। আমাদের সময়ের শৃঙ্খলা আর আজকের সময়ের স্বাধীনতা দুটোই সমাজের, তাই তখন আর এখনের তুলনা করতে গিয়ে শুধু অভিযোগ নয়, বরং বোঝাপড়ার সেতু গড়ে তোলা জরুরি। আমরা যদি অতীতের মূল্যবোধকে বর্তমানের প্রযুক্তির সঙ্গে মিলিয়ে নিতে পারি, তবে প্রজন্মের ব্যবধান দূর হবে। শেষ পর্যন্ত সময়ের ধারা কখনো থেমে থাকে না। তখন আর এখন দুটোই জীবনের অমূল্য অধ্যায়। আমাদের দায়িত্ব হল অতীতের অভিজ্ঞতা দিয়ে বর্তমানকে সমৃদ্ধ করা, যাতে আগামী দিনের সমাজ আরও সুন্দর হয়ে ওঠে। ধন্যবাদ আন্তে, প্রণব হাজরা, খাতড়া কমলা সিনেমা রোড, ডাক খাতড়া, জেলা বাঁকুড়া।

হ্যাঁ বন্ধুরা, সেপ্টেম্বর মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয়ে তখন আর এখন এতদিনে সকলেরই জানা হয়ে গেছে। শুধু জানিয়ে দিই ঠিকানাটা আরও একবার, আমাদের ইমেল আইডি maneanyeshu.air@gmail.com, maneanyeshu@air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় সু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় তখন আর এখন। আজ মাননীয় সুতে আমরা ছিলাম ঘুড়ির সঙ্গে। আসলে ঘুড়ির সঙ্গে বরাবর মিশে রয়েছে আমাদের আশা, আকাঙ্ক্ষা, মুক্তি, প্রতিবাদ, কিন্তু তার সঙ্গে রয়েছে অনেক ভালো লাগা। সে 2800 বছর আগে চীন দেশে যার উৎপত্তি, সে হালকা কাগজ বা কাপড়ের তৈরি একরকমের খেলা যা বাতাসের টানে আকাশে ওড়ে, তাকে নিয়ে যে উন্মাদনা, যে ভালোবাসা, আবেগ আমার বন্ধুদের মধ্যে ছিল, বলবো না শুধু ছিল, এখনও আছে, তার প্রমাণ পেলাম আজকের দুপুরবেলায়। এক অদ্ভুত ভালো লাগায় মনটা খুশি খুশি হয়ে গেল, জানি এ খুশি ছড়িয়ে গেল আপনাদের মধ্যেও। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কান পাতুন প্রতি মঙ্গলবার ঠিক 1:45 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আজ তাহলে এ পর্যন্তই।

0: শুনলেন মাননীয় ইস্যু, আপনাদের সঙ্গে ছিলেন অমৃতা হালদার রায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে।

0: A perfect strong grip. Sail Secure TMT Bar. There's a little bit of sail in everybody's life. যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল এসই কিউআর মানে সেল সিকিউর টিএমটি বার মজবুত নমনীয় আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ সেল সিকিউর টিএমটি বার দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ
1: গুড আফটারনুন হিয়ার ইজ দ্য মিডডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল সিকিম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এন্ড দ্য আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস Southwest monsoon has been subdued over Bihar. Very light to moderate rainfall occurred at most places over Sikkim, at many places over the districts of sub-Himalayan West Bengal and at one or two places over Bihar and Odisha. Light rain occurred at most places over Andaman and Nicobar Islands, at one or two places over Jharkhand. Gusty winds were recorded at one or two places over Odisha and Howrah districts of Kanchetik, West Bengal. Chief amount of rainfall received in centimeters. Nankawri, Port Blair, Kanikobar 1, Mangan 6, Sankalan 5, Jhalong Singhik 4, Gyalsing Pekyong Rongli 1, Paharpur Chhatpur 2, Gosani, Chitrakonda, Guma and Naugara 1. With the forecast for the next 48 hours says light to moderate rain or thundershower is very likely at most places over the districts of Sub-Himalayan West Bengal and the Andaman and Nicobar Islands and Sikkim. Light to moderate rain or thundershower is also likely at many places over all the districts of Kanchetik, West Bengal. Light to moderate rain or thundershower is likely at a few places over Bihar, Jharkhand and Odisha. Weather warning for the next 48 hours says, heavy rainfall of 7 to 11 centimeters is likely at one or two places over Sikkim, Nicobar Islands and Darjeeling, Kalimpong, Jalpaiguri, Koch Bihar and Alipurduar districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind with a speed of 40 to 50 km per hour and lightning is very likely at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour and lightning is also likely at one or two places over Bihar, Jharkhand, Odisha and all the districts of Sub-Himalayan West Bengal and Murshidabad, Birbhum, Bakura, Purulia and East and West Bardhaman districts of Gangetic West Bengal. Forecast for Kolkata and neighborhood says generally cloudy sky with light rain is possible. Maximum temperature will be around 33 degrees Celsius and minimum temperature will be around 27 degrees Celsius. There's no weather warning for the fishermen of West Bengal coast. And there's no weather warning for the fishermen of Andaman and Nicobar coast. However, due to squally weather with wind speed reaching 35 to 45 km per hour, gusting to 55 km per hour is likely along and off Andaman and Nicobar coast from the 16th to the 18th. Hence, fishermen are advised to not to venture into the sea on the above mentioned dates. And here we conclude today's Midday Weather Bulletin.
2: পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সকাল 8:30 আবহাওয়ার পর্যবেক্ষণে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিহারে প্রশমিত হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের কোথাও কোথাও, তার পাশাপাশি হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বিহার ও ওড়িশার কোথাও কোথাও। হালকা বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি অংশে এবং ঝাড়খণ্ডেও। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ওড়িশায় এবং হাওড়া সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হয়েছে কার্নিকোবর 1 সেন্টিমিটার, পলাশবাড়ি টি এস্টেট 1 সেন্টিমিটার, কাটোরিয়া 3 সেন্টিমিটার, ছাতাপুর 2 সেন্টিমিটার, বালিকুড়া 3 সেন্টিমিটার, পুরী 2 সেন্টিমিটার, সত্যবাড়ি 2 সেন্টিমিটার, গোসানি 1 সেন্টিমিটার, মান্দার 1 সেন্টিমিটার, রামগড় 1 সেন্টিমিটার, ওয়াশাবাড়ি টি এস্টেট 2 সেন্টিমিটার, নোয়াগাড়া 1 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও এবং সিকিমেও। একই সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম, ওড়িশার কোথাও কোথাও, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায়

40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। আবহাওয়ার সতর্কবার্তায় আরও জানানো হচ্ছে, আজ অর্থাৎ 15ই সেপ্টেম্বর আগামী 2-3 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের মালদা জেলার উপর দিয়ে হালকা বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের বাকি অংশে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা, দুপুরের পর থেকে প্রায় রাত পর্যন্ত আরও বেশি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আকাশ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা, সঙ্গে থাকতে পারে হালকা বৃষ্টি। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে আগামীকাল অর্থাৎ 16ই সেপ্টেম্বর রাত প্রায় 11:30 পর্যন্ত ঢেউয়ের উচ্চতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, সমুদ্রের পরিস্থিতি কিছুটা উত্তাল হতে পারে। তাই এই সময় যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রযাত্রায় যাবার কথা ভাবছেন তাদের সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। আগামী 48 ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাদের উদ্দেশ্যেও বিশেষ কোনো সতর্কবার্তা নেই, তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্রপৃষ্ঠ বরাবর ঘন্টায় 35-45 কিলোমিটার এবং পরবর্তীতে প্রায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কাজেই সমুদ্রের পরিস্থিতি বেশ কিছুটা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ 16ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। কাজেই এই সময় যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবার কথা ভাবছেন তাদের সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। শুনলেন পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ দুপুর আড়াইটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন বিতান দে, বিকেল সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য। আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিদ্যা। আলোচনায় থাকবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার এবং সঙ্গে দুই ছাত্র। সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, সন্ধে ছটা বেজে আটত্রিশ মিনিটে কিষাণ বাণী, সন্ধে সাতটা বেজে দশ মিনিটে শুনবেন তরজা গান, পরিবেশনায় মালতী সর্দার এবং সহশিল্পীবৃন্দ। সন্ধে সাড়ে সাতটায় সমীক্ষা, রাত আটটায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। রাত আটটা বেজে পনেরো মিনিটে শহর কলকাতা, রাত সাড়ে আটটায় শুনবেন কথায় কাহিনী সহযাত্রী, রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন এই অনুষ্ঠানের প্রথম পর্ব। আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অর্থনীতির দুনিয়া, রাত নটায় প্রীতম রায়ের কণ্ঠে শুনবেন খেয়াল। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।

শুনলেন সাঁওতালি অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 20 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:13। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার।

0: তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে বিতান দেয়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ 15 সেপ্টেম্বর অর্থাৎ 28শে ভাদ্র, আজ গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান। খেলার দুনিয়ার গল্প, আড্ডা এবং আলোচনা নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে চলে আসব খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। তীরন্দাজি বিশ্বকাপে সোনা ধীরাজের তৈরি করলেন নজির। এগিয়ে থেকেও সহজ জয় হাত ছাড়া মোহামেডানের, অন্যদিকে জয় পেল না মোহনবাগান। সহজ জয় হারিয়ে তারা ম্যাচটি ড্র করল। চোটের কারণে অনিশ্চিত বরুণ চক্রবর্তী, আসন্ন এশিয়ান গেমসেও থাকছে অনিশ্চয়তা। উজবেকিস্তানে সামারকান্দে বসতে চলেছে 46তম দাবা অলিম্পিয়াডের আসর। প্রতি বিভাগে হবে 11 রাউন্ড করে খেলা। ঈশা সিংয়ের দুরন্ত ফর্ম, এশিয়ান গেমসে সাফল্যের আশায় ভারত। শ্রোতা বন্ধুরা, এক নজরে এই পর্যন্তই, চলে আসবো খেলার দুনিয়ার বিস্তারিত খবর নিয়ে আপনাদের কাছে অর্থাৎ আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়
0: ইস্টবেঙ্গলের চাতা হয়ে উঠলেন আকাশ, আর মোহামেডান এগিয়ে থেকেও হাতছাড়া করল তাদের জয়ে। অন্তত পয়েন্ট টেবিল দেখলে মোহামেডান স্পোর্টিংয়ের জন্য প্রথমটা এবং ইস্টবেঙ্গলের জন্য দ্বিতীয় সম্ভাবনার কথাই সবার আগে মনে পড়বে। কারণ কল্যাণীতে একরকম মিনি ডার্বিতে লালথান কিমার গোলে মোহামেডান এগিয়ে যাওয়ার পর সাদা কালো সমর্থকরা উল্লাসে মেতে উঠেছিলেন, কিন্তু খেলা শেষের ঠিক 2 মিনিট আগে আকাশ হেমব্রমের সাইড ভলি জালে জড়াতেই হাঁপ ছেড়ে বাঁচলেন মশাল বাহিনীর ভক্তরা। কারণ ড্রয়ের ফলে অঙ্কের বিচারে এখনও ক্ষীণ আশা রইল ইস্টবেঙ্গলের। শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছেন যে কলকাতা লীগের কথাই বলছি। খেলার ফলাফল ইস্টবেঙ্গল 1-1। ইস্টবেঙ্গল মোহামেডান এই ম্যাচ ড্র হওয়ার পাশাপাশি মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচটিও সোমবার শেষ হলো 1-1 গোলে। ফলে সুপার সিক্স ইস্টবেঙ্গলে 2 ম্যাচে পয়েন্ট সংখ্যা 2, মশাল বাহিনী তৃতীয় তথা শেষ ম্যাচে প্রতিপক্ষ কোল ইন্ডিয়া, সেই ম্যাচ তো জিততেই হবে। পাশাপাশি নজর রাখতে হবে মোহনবাগান বনাম মোহামেডান ম্যাচের দিকেও। 2 প্রধানের কেউ জিতলে ইস্টবেঙ্গলের কোনো সম্ভাবনাই থাকবে না। সেই ম্যাচ যদি ড্র হয় তাহলে আকাশদের কোল ইন্ডিয়ার বিরুদ্ধে অন্তত 5 গোল করতেই হবে। 5 গোল করা কিন্তু একেবারেই সহজ বিষয় নয় বন্ধুরা। গোল পার্থক্যে টানা তৃতীয়বার

0: বেদাবজয়ের স্বাদ কি পাবে ইস্ট বেঙ্গল, প্রশ্ন তো থাকবেই, কিন্তু প্রার্থনা করতে হবে ভবানীপুরকে যেন ইউনাইটেড স্পোর্টস 5 গোলের ব্যবধানে না হারায়। অন্যদিকে 2 ম্যাচে 4 পয়েন্টে থাকা মোহামেডান শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জিতে গেলে তবেই চ্যাম্পিয়ন হতে পারবে। ম্যাচের পর ইস্ট বেঙ্গল কোচ অতিশমান বিশ্বাস জানান যে প্রথম দলের হয়ে নিয়মিত খেলা 4-5 জন ফুটবলার চলে যাওয়ায় ছন্দ অনেকটাই নষ্ট হয়েছে। স্ট্রাইকার হিসেবে মনতোষ মাঝির অভাব সবথেকে বেশি বুঝতে পেরেছেন, তাই সুযোগ আরও বেশি তৈরি করতে হবে এবং সুযোগ নষ্ট করা কোনোভাবেই যাবে না। অন্যদিকে জেতা ম্যাচ ড্র কার্যত বিশ্বাসই করতে পারছে না মোহনবাগান সমর্থকরা, কারণ যেভাবে তারা এগিয়েছিল সেখানে 90.7 মিনিটে অতিরিক্ত সময় ইউনাইটেড স্পোর্টসের সময় সোম যখন 1-1 গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনলেন, তখন হতাশায় একেবারে উঠে পড়লেন চেয়ার ছেড়ে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। এবং কিভাবে এই জয় হাতছাড়া করলো মোহনবাগান তা প্রায় বিশ্বাসই করতে পারলেন না অসংখ্য মোহনবাগান সমর্থকরা। ইউনাইটেড যেখানে 10 জনে খেলছিল সেখানে নিজেদের মধ্যে পাস খেলে কয়েকটা সেকেন্ড যদি কাটিয়ে দিতে পারত মোহনবাগান তাহলে কিন্তু সহজ জয় তারা পেয়ে যেত। কলকাতা লীগের সুপার সিক্সে মোহনবাগান যাত্রা শুরু করেছিল কোল ইন্ডিয়াকে একবারে 5-1 বিপুল ব্যবধানে চূর্ণ করে। সেখানে ইউনাইটেডের সঙ্গে মশাল বাহিনী গোলশূন্য ড্র করে সুবিধা করে দিয়েছিল মনবীর সিংদের। তার উপর কল্যাণীতে ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং ম্যাচ 1-1 ড্র হওয়াতে সোমবারই খেতাব নিশ্চিত করতে পারত মোহনবাগান, কারণ টানা 2টি ম্যাচ জেতায় তাদের অর্জিত পয়েন্ট হয়ে যেত 6। সেক্ষেত্রে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে ড্র করলেই 7 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হতো মোহনবাগান, কারণ আর কোনো দলই 7 পয়েন্টে পৌঁছতে পারবে না। কিন্তু এই হিসেব এবং এই ফলাফল কার্যত সমস্ত পরিসংখ্যানকে বদলে দিল, এখন তাকিয়ে থাকতে হবে অবশ্যই পরবর্তী ম্যাচগুলির দিকে। অন্যদিকে তীরন্দাজি বিশ্বকাপে সোনা জিতে নজির করলেন ধীরাজ, আপনারা হয়তো অনেকেই জানেন। শ্রোতা বন্ধুরা, রিকার্ভে সোনা জয়ের পর একেবারে নজির তৈরি করলেন ভারতের ধীরাজ। তীরন্দাজ বিশ্বকাপে 16 বছরের অপেক্ষার অবসান হলো, প্রথম ভারতীয় হিসেবে তিনি এই সোনা জিতে গোল্ডেন বিশ্ব রেকর্ড ধীরাজ বোম্বাদেবরা। বিশ্বকাপ ফাইনালের উদ্দেশ্যে শুট অফে তিনি হারালেন জাপানের নাকানিশি জুনিয়রকে। খেলার ফলাফল ছিল 6-5। বিশ্ব র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকা সেনাবাহিনীর তীরন্দাজ ধীরাজ 5 সেটের ফাইনালে 20 নম্বর নাকানিশিকে 6-5 হারালেন। এরপর শুট অফেও জিতলেন 10-9 ব্যবধানে। 2023 এবং 2024 সালের বিশ্বকাপ ফাইনাল থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল ধীরাজকে, কিন্তু এইবার শুরু থেকেই তিনি ছিলেন দারুণ ছন্দে। সোনার পদকের লড়াই একদমই সহজ ছিল না বন্ধুরা, তাই টোকিও অলিম্পিক্সের চ্যাম্পিয়ন মেতে গাজোসকে হারিয়ে ফাইনালে ওঠা নাকানিশি প্রথম থেকেই ধীরাজের ওপর কিন্তু চাপ তৈরি করেছিলেন। প্রথম 6টি তীরের মধ্যে মাত্র 3 পয়েন্ট হারান জাপানের তীরন্দাজ। শুরুতেই 3-1 ব্যবধানে এগিয়েও যান, সেই চাপ সামলে দুর্দান্ত লড়াই করে ফিরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান ধীরাজ এবং সেখান থেকে দুর্দান্ত লড়াইয়ের পর তৃতীয় সেটে 29 পয়েন্ট সংগ্রহ করে ধীরাজ স্কোর করেন 3-3। আর চতুর্থ সেটের সেই 3টি নিখুঁত শট একেবারে ধীরাজকে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই ধীরাজ তিনি হাল ছাড়বেন না, চূড়ান্ত সেটে তিনি প্রবল স্নায়ুর চাপকে ধরে রেখে যেভাবে খেললেন তাতে ভবিষ্যতেও আরও অনেক পদক জয়ের আশা তৈরি করলেন ধীরাজ। তাই এখন তো বলাই চলে ভারতের সোনার ছেলে এই ধীরাজ বোম্বাদেবরা। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে এশিয়ান গেমস শুরু হতে চলেছে জাপানে, আর আজ সেই এশিয়ান গেমস নিয়েই আজকের বিশেষ বেতার প্রতিবেদন। আজ মঙ্গলবার অর্থাৎ বাইরে ঘুরে আসুন শুনে নেব এশিয়ান গেমস ভিত্তিক সেই বিশেষ বেতার প্রতিবেদনটি।
1: বাইরে ঘুরে বাইরে ঘুরে

উনিশে সেপ্টেম্বর থেকে জাপানে শুরু হতে চলেছে এশিয়ান গেমস, চলবে 4 অক্টোবর পর্যন্ত। এবার এশিয়ান গেমসে ভারতের মহিলা দল প্রস্তুতি করল কলকাতার সাই কমপ্লেক্সে, সেখানে হাজির ছিলেন আমাদের প্রযোজক হর্ষ পাণ্ডে।

0: আর আমাদের ক্রীড়া প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়, পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি ইন্ডিয়ার ডিরেক্টর শিবানন্দ মিশ্রা বললেন, দল অনেক পরিশ্রম করছে, গতবারের থেকে ভালো পারফরমেন্স করবে, ভারত পদক পাবে, সেই বিষয়েও তিনি আশাবাদী। ক্রিকেটে যেমন ভারত 1983 বিশ্বকাপ জয়ের পরে ক্রিকেটে উন্নতি হয়, এবারেও ভারতের রাগবি তেমন কিছু ইতিহাস করবে, সেই বিষয়ে আশাবাদী তিনি।
1: জেসে কি আপনি সোনা টিম কো টিম লাস্ট টাইম সে বেটার পারফর্ম করেগি ইস বার, আই হোপ কি টপ 5 ফিনিশ রহেগি ইন্ডিয়ান উইমেন রাগবি টিম কে, দ্য টিম ইজ প্রিপেয়ারিং কোয়াইট হার্ড, মতলব ওয়ার্কিং কোয়াইট হার্ড, আর ইয়াহাঁ পে আপনি দেখা হমনে ভি আপনা তরফ সে জো ভি বেস্ট ফ্যাসিলিটিস হো সকতা হ্যায় वो अवेलेबल कराए, तो आई होप दे विल परफॉर्म बेटर देन लास्ट टाइम, दिस इज द एक्सपेक्टेशन वी हैव। रग्बी देखिए, रग्बी एक एमर्जिंग टीम गेम है और खास करके वीमेन रग्बी में इंडिया इज ऑलरेडी डूइंग क्वाइट वेल, और इन कोर्स ऑफ टाइम क्योंकि कोच डेवलपमेंट, टैलेंट आइडेंटिफिकेशन विद मोर अकेडमी सेंटर्स कमिंग अप, रग्बी में इंडिया विल डू वेल, एंड इन अभी नेक्स्ट एशियन गेम्स तक इंडिया में बिकम ए मेडल होपफुल ऑल्सो।
2: आपने जो लिख के रखा है रोड टू आईटी नागोया गेम्स से,
1: जी
2: तो हम क्या ये एक्सपेक्ट कर सकते हैं कि स्पोर्ट्स एडमिनिस्ट्रेशन के आप यहाँ पे टॉप हैं सर, जो है सर हम टॉप 5 में क्यों उम्मीद कर रहे हैं, हमारा जो किलर इंस्टिंक्ट है कि हम जो टॉप 3 में क्यों ना आए, टॉप 2 में ना
1: आए। लेट्स बी रियलिस्टिक ऑल्सो, मेडल और पोडियम फिनिश, ये रग्बी स्टार्ट जो हुआ है गेम ये बहुत रिसेंट टाइम में स्टार्ट हुआ है, रग्बी का जो मूवमेंट है, इवन व्हेन इंडियन क्रिकेट स्टार्टेड वर्ल्ड कप क्लिंच करने में 1983, उसके बाद द क्रिकेट एक्चुअली स्टार्टेड बिकमिंग वेरी पॉपुलर इन इंडिया, उसी तरह विद ऑल टीम गेम्स सो रग्बी में भी, तो इसीलिए इट इज़ एन एमर्जिंग गेम, तो वी होप इट विल डू बेटर। जो रियलिस्टिक पिक्चर है जो कंटिन्यूटल सीरीज में परफॉर्मेंस है रिसेंट है, उस बेसिस में हम ये बता सकते हैं कि टॉप 5 में आए, तो दैट वुड बी गुड थिंग।
0: এবারে বাংলার চারজন প্রতিনিধির মধ্যে দুজনে টেবিল টেনিস থেকে, সিন্ড্রেলা দাস ও সুতিথা মুখোপাধ্যায়। সুতিথার কোচ মিহির ঘোষ আশা করছেন টেবিল টেনিসে ভালো ফলাফলের বিষয়ে।
3: খুব টাফ কম্পিটিশন এশিয়ান গেমস, কেন চীন জাপান কোরিয়া থাকবে, তার মধ্যেও গত বছর ব্রোঞ্জ মেডেল পেয়েছিল সুতিথা ওইকা, এবং টিমেও আমরা খুব ভালো খেলেছিলাম, এর আগেও টিম চ্যাম্পিয়নশিপে আমরা ব্রোঞ্জ পেয়েছি এশিয়ান গেমসে, তো টেবিল টেনিসের এখন ইন্ডিয়ার যা টেবিল টেনিস যে স্ট্যান্ডার্ডে টেবিল টেনিস খেলা হচ্ছে অনেক ভালো, মানে পারফরমেন্স লেভেল ওয়ার্ল্ডে অনেক হাই, তো হোপফুলি আমরা এখানে মেডেল পাবো টেবিল টেনিসে, এবং অলিম্পিক্সেও আমরা মেডেলের কাছাকাছি ছিলাম আগের বার, এবং নিয়ার ফিউচারে কিন্তু আমরা টেবিল টেনিসে অলিম্পিক্স মেডেল আশাই করতে পারি।
4: এশিয়ান গেমসের টিমটা এরকম কেমন লাগলো আপনার টেবিল টেনিসে?
3: দেখুন টিম ভালোই হয়েছে, টিম খারাপ হয়নি, যে টিমটা সিলেক্ট করেছে ভালোই হবে।
4: সিন্ডেলাকে মানে সিন্ডেলা
3: হিউজ প্রসপেক্ট, হিউজ প্রসপেক্ট, আমরা মহমা পৌলমী, মান্তু, আনন্দিতা, অঙ্কিতার পরে আমার মনে হয় এই বাংলাকে বহু কিছু দেবে এবং অনেকদিন ডমিনেট করবে।
4: আপনি তো মানে বহু খেলোয়াড় দেখেছেন, সিন্ডেলার খেলায় কি মানে স্পেশালিটিটা কি দেখতে
3: পাচ্ছেন? সি অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ, প্রচণ্ড অ্যাগ্রেসিভ, পজিটিভ, মানে 9 অল 10 অল স্ট্রোক নিতে ভয় পায় না, আর এটাও সব থেকে প্লাস পয়েন্ট, এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ খেলে, যেটা ফিটনেস লেভেলটা খুব হাই, সৌমদীপ পল্লবীর কাছে খেলছে ওদের স্টুডেন্ট, আশা করছি আরও ভালো খেলবে, এবং ও টপসেও চান্স পেয়েছে, টপসে আছে, তো যদি সব ঠিকঠাক চলে নিয়ার ফিউচার আমরা হয়তো অলিম্পিক মেডেলটা ওর হাত ধরেও পেতে পারি।
4: আর সুতীর্থাকে আপনার ছাত্রী সুতীর্থাকে নিয়ে এই বয়সে এসে
3: দেখুন, সুতীর্থা সুতীর্থা ও আরও খেলবে, মানে ইজ এ শি ইজ ভেরি গুড ফাইটার, সুতরাং বয়সটা শুধু একটা নাম্বার, ও যদি আবার ঠিক ফিটনেস করতে পারে ও আবার কিন্তু ইন্ডিয়ান টেবিল টেনিসে অনেকদিন।
4: আপনার কোচ হিসেবে বার্তা কী থাকবে ভারতের টেবিল টেনিসকে?
3: দেখুন কোচ হিসেবে বার্তা থাকবে, দেখুন আমরা চাইবো অবশ্যই এশিয়ান গেমসে ভালো বল করুক, একটা মেডেল অনেক কিছু বদলে দিতে পারে, তো আমি ঈশ্বরের কাছে চাইবো একটা মেডেল অন্তত টেবিল টেনিসে, কে কেউ পাক, টিম ইভেন্ট কি ছেলেদের ইভেন্ট, তাহলে টেবিল টেনিসটা আরও গ্রো করবে, টেবিল টেনিস যত গ্রো করবে তত আমাদের ভালো।
0: এশিয়ান গেমসে বাংলার প্রতিনিধিদের শুভেচ্ছা জানালেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাসও।
5: যারা আমাদের এশিয়ান গেমসে যাচ্ছে তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও বেঙ্গল অলিম্পিক পরিবারের পক্ষ থেকে জানাই, এবং আপনারা প্রার্থনা করুন অন্তত যেন খালি হাতে কেউ না ফেরে, কিছু পদক নিয়ে ফেরে, এই শুভেচ্ছাটা আপনারাও জানান। কারা কারা আমাদের এবারে আছে টেবিল টেনিসের দুটি মেয়ে আছে, এবার ক্রিকেট প্রথম ঢুকলো, ক্রিকেটে রাগবির একটি মেয়ে আছে, আর রাগবির এই যে এই আছে, আর আমাদের অনেকগুলো অনেকগুলো রেফারি আম্পায়ার আমাদের বিভিন্ন জায়গা থেকে, টেবিল টেনিসের রেফারি আছে, সেপক ট্যাকলের আম্পায়ার আছে একটি মেয়ে, কবাডির একটি মেয়ে চান্স পেয়েছে এশিয়ান গেমসে খেলার জন্য,
0: বাইরে ঘুরে।
6: শ্রোতা বন্ধুরা, তখন শুনলেন বাইরে ঘুরেতে আজকের বেতার প্রতিবেদন এশিয়ান গেমসকে নিয়ে, এবং অবশ্যই আশা থাকে।

থাকবে সুতীর্থা, তারা ভালো ফল করবে সুতীর্থা এবং সিন্ড্রেলা টেবিল টেনিসে, এবং অবশ্যই রাগবি থেকেও ভারত পদক জয়ের প্রচেষ্টা চালাবে এমনটা আশা রইল। অনেক শুভকামনা থাকবে তাদের জন্য, এবং আমরা তো তাদের খবরাখবর আপনাদের জানাবই, প্রত্যেক দিন আপনারা শুনতে পাবেন একদম লাইভ আপডেট এশিয়ান গেমসের বিস্তারিত খবরাখবর ক্রীড়াঙ্গনে। চলে আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে, এবং অবশ্যই যে খবরে আসবো শ্রোতা বন্ধুরা, আর যদি আফগানিস্তানকে ভারত হারাতে পারে তাহলে টি টোয়েন্টি সিরিজ ভারতের, এবং অবশ্যই নজরে থাকবেন অভিষেক শর্মা। এবং অন্যদিকে বরুণ চক্রবর্তী চোটের কারণে কিন্তু অনিশ্চিত, এশিয়ান গেমস নিয়েও থাকছে প্রশ্ন, কারণ বারবার চোট আঘাত তাকে ভুগিয়েই চলেছে, এই জন্য নিজেকে অনেক পিছিয়ে দেখছেন এবং সেই ফর্মে হয়তো ফিরতে পারছেন না। সম্ভবত চোটই বারবার তাকে ছিটকে দিচ্ছে ভারতীয় দল থেকে। শোনা যাচ্ছে আবারও চোট পেয়েছেন বরুণ, ফলে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ দুটো ম্যাচে খেলা হবে না এই রহস্যময় স্পিনারের। এমনকি এশিয়ান গেমসেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। ভারতীয় বোর্ড জানিয়েছে বরুণের পিঠের পেশিতে একরকম টান রয়েছে, সংবাদ সংস্থাকে জানানো হয়েছে যে এইটি একটি নতুন চোট, এবং এমআরআই করতে গিয়ে দেখা যায় যে তার পেশিতে চোট রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে রবিবার প্রথম টি টোয়েন্টি ম্যাচে একটি উইকেট পেয়েছিলেন বরুণ, মঙ্গলবার অর্থাৎ আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, এবং সেটি জিতলে তো ভারত সিরিজ জিতবেই, কিন্তু বরুণের ছিটকে যাওয়ায় দলে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর। দিল্লির পিচে ভারতীয় বোলারদের মধ্যে সফল ছিলেন অর্শদীপ সিং, তিনি পেয়েছিলেন তিনটি উইকেট। সোমবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকেও বরুণ জানিয়েছিলেন যে চোট আঘাত নিয়ে বেশি ভাবলে চলবে না, কিন্তু চোট তাকে ভাবাচ্ছে এবং বারবার তাকে বসিয়ে দিচ্ছে ভারতের প্রথম একাদশ থেকে। দেখা যাক বরুণ কোন দিকে যান, তার শরীর তাকে সঙ্গ দেয় কিনা, এবং এশিয়ান গেমসে বরুণ সুযোগ পান কিনা। অন্যদিকে চলে আসবো ফুটবলের খবর প্রিমিয়ার লিগে, আর লিডস ইউনাইটেড তারা নিউক্যাসলকে হারালো 4-1 বিপুল ব্যবধানে। অন্যদিকে পয়েন্ট টেবিলও হয়ে গেল বেশ খানিকটা হেরফের, কারণ এই জয়ের পর লিডস ইউনাইটেড তারা চলে এসেছে 3 নম্বর স্থানে, কারণ 4টি ম্যাচের মধ্যে 2টিতে জিতে এবং 2টিতে ড্র করে তারা পেয়েছে 8 পয়েন্ট। লিগ তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল, দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি, দুজনেই যদিও 4 ম্যাচে 4টিতেই জয় পেয়েছে, এবং পয়েন্ট তালিকাও সমান, 12 পয়েন্ট পেয়ে তারা লিগের 1 এবং 2 নম্বর স্থানটিতে রয়েছে। প্রিমিয়ার লিগের খুবই হতাশজনক খবর যে 13 নম্বর স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, অনেক আশা প্রত্যাশা থাকলেও কিন্তু সেই রকম ফলাফল করতে পারেনি ম্যান ইউ। এখন দেখা যাক খেলার গতি কোন দিকে এগোয় এবং ফলাফল কী দাঁড়ায়। উজবেকিস্তানের সমরকান্দে 15-27 সেপ্টেম্বর শুরু হতে চলেছে 46তম দাবা অলিম্পিয়াডের আসর। আজ উদ্বোধনী অনুষ্ঠানের পর 16-21 সেপ্টেম্বর টানা 6 দিন চলবে প্রথম 6 রাউন্ডের খেলা। প্রতিযোগিতা হবে 2টি বিভাগে, ওপেন এবং মহিলা। 22 সেপ্টেম্বর রাখা হয়েছে একমাত্র বিশ্রামের দিন হিসেবে, 23 তারিখ থেকে আবারও 7ম রাউন্ড দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। ওপেন বিভাগে 208টি দল এবং মহিলা বিভাগে 191টি দল অংশ নেবে। সুইস পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে মোট 11টি করে রাউন্ড খেলা হবে। এশিয়ান গেমস আসছে আপনারা জানেন শ্রোতা বন্ধুরা, এর মধ্যে তার নানান খবরাখবর আপনাদেরকে জানিয়েছি আমরা। তারই মধ্যে সাঁতারের ক্যাপের ভেতর অনায়াসে ঢুকিয়ে রাখা যায় বোতামের মতন ছোট্ট একটি যন্ত্র, সেটি মেপে রাখবে সাঁতারুর হৃদস্পন্দনের হার, অনেকটা চ্যাপটা কম্পিউটার মাউসের মতন দেখতে আরেকটি ডিভাইস হকি খেলোয়াড়ের 2 কাঁধের মাঝখানে পিঠের সঙ্গে সেঁটে থাকবে। সোজা পথে দৌড়ানোর সময় খেলোয়াড় এক পায়ে অন্য পায়ের তুলনায় বেশি চাপ দিচ্ছেন কিনা সেই তথ্য মুহূর্তে জানিয়ে দেবে এই ছোট্ট যন্ত্র। একজন সাঁতারুর হার্ট রেট পর্যবেক্ষণের জন্য সাঁতারের ক্যাপের ভেতরে গুঁজে রাখা এই ছোট্ট বোতামের মতন যন্ত্র কীভাবে কাজ করবে, বা কম্পিউটার মাউসকে চ্যাপটা করে দিলে সেই ডিভাইস যেরকম দেখতে হয় সেটি হকি খেলোয়াড়ের 2 কাঁধের ব্লেডের মাঝখানেও কীভাবে কাজ করবে। একটা ছোট্ট মনিটর সাঁতারুর মাথার পিছনে লাগিয়ে দেওয়া যায় যেটি বিশ্লেষণ করে তাঁর স্ট্রোকের গতি এবং দেওয়ালে থেকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসার সময়ের গতিটিও। ডেকাথলিট যারা তাদের জন্য রয়েছে কলমের মতন দেখতে ছোট্ট যন্ত্র, যা তাদের 10টি ইভেন্টের প্রতিটির পর রক্তে ল্যাকটেটের মাত্রা মাপতে ব্যবহার করা হবে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রীড়াবিদরা যত দ্রুত, যত উঁচুতে এবং যত শক্তিশালীভাবে পারফর্ম করার দিকে এগিয়ে চলেছেন, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতায় তাদের সহায়তা করা সূক্ষ্ম তথ্য সংগ্রহের প্রযুক্তিগুলো ততই ছোট হয়ে

আসছে, যেন আকারে হাতের তালুর থেকেও ছোট। আর এই প্রযুক্তি কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে এবার এশিয়ান গেমসের প্রত্যেক প্রতিযোগী তারা কীভাবে তাদের গতিবিধি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের শরীরের খবর, তাদের ফিটনেসের খবর, এবং কোথাও কোনো নিয়ম ভঙ্গ করা হচ্ছে কিনা। তার পাশাপাশি আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবং ক্রীড়া বিশেষজ্ঞ ওয়েন লোম্বার্ড আসছেন ভারতীয় শিবিরে, কারণ শরীর থেকে উদ্বেগজনক যে কোনো পরিস্থিতির কোনো সংকেত পেলেই ভারতের বহু অ্যাথলিট তার উপর ভরসা করেন। 2026 সালের কমনওয়েলথ গেমসে তেজস্বিন শঙ্করের হাঁটুর একটি পুরনো চোট যখন আচমকায় আবার বেড়ে ওঠে, তখন তিনি সেই ওয়েন লোম্বার্ডকে খুঁজেছিলেন। হাইজাম্প থেকে সরে দাঁড়ানোর পর শঙ্করের মনে তখন একটি আশঙ্কা ছিল যে সেই পরিচিত প্যাটেলার টেন্ডনের সমস্যাকে আরও গুরুতর হতে চলেছে, কিন্তু লোম্বার্ড শেষ পর্যন্ত সঙ্গ দেন এবং শেষ পর্যন্ত ডেকাথলন সম্পূর্ণ করতে পারেন শঙ্কর, জেতেন ব্রোঞ্জ পদক আর গড়ে ফেলেন ইতিহাসে কমনওয়েলথ গেমসে ডেকাথলনে পদকজয়ী প্রথম ভারতীয় হিসেবে। তাই লোম্বার্ডের অবস্থান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। তিনি নিছক একজন স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচই নন, তার কাজ কিন্তু অনুশীলনের রুটিন তৈরি করে দেওয়া। একই সঙ্গে স্পোর্টস সায়েন্টিস্ট তিনি নন, তার দায়িত্ব কিন্তু তথ্য পরিসংখ্যানকে বিশ্লেষণ করা। তাই এইবার এশিয়ান গেমস নিয়েও কিন্তু লোম্বার্ডের একটি বড় ভূমিকা থাকবে, কারণ তার উপরে যথেষ্ট ভরসা করে ভারতের বহু বহু অ্যাথলিট। তার পাশাপাশি অবশ্যই নজর থাকবে আরেকজনের দিকে, যিনি নিজের সেরা ছন্দে রয়েছেন, 21 বছর বয়সী ভারতীয় শুটার ঈশা সিং। আপনারা জানেন শ্রোতা বন্ধুরা, গত 18 মাসের দুরন্ত পারফরমেন্সে তাকে এশিয়ান গেমসে অবশ্যই সাফল্যের অন্যতম দাবিদার করে তুলেছে, কারণ হাংঝৌ এশিয়ান গেমসে জোড়া ব্যক্তিগত রূপো এবং দলগত সোনা জয়ের পরে এবার তার লক্ষ্য আর অনেকটা বড়। আইচি নাগোয়া এশিয়ান গেমসে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে বিশ্বের 1 নম্বর শুটার হিসেবে নামবেন ঈশা সিং। 10 মিটার এয়ার পিস্তলে তিনি রয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। মাত্র 21 বছর বয়সেই এশিয়ান গেমসের মঞ্চে সাফল্যের স্বাদ পেয়েছেন এই ভারতীয় শুটার। হাংঝৌতে তিনি জিতেছিলেন 2টি ব্যক্তিগত রূপো এবং দলগত সোনা। গত 18 মাসে তার এই সাফল্য অবশ্যই চোখে পড়ার মতন। 25 মিটার পিস্তলে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছেন, 2টি বিশ্বকাপ শিরোপা এবং 43 পয়েন্টের বিশ্ব রেকর্ড, সব মিলিয়ে একেবারে দুরন্ত ছন্দে। এর সঙ্গে চলতি বছর মিউনিখে 10 মিটার এয়ার পিস্তলে বিশ্বকাপে রূপোর পদকও যোগ হয়েছে তাঁর সাফল্যের তালিকায়। তবে তার উপর যথেষ্ট চাপও রয়েছে, কারণ প্রত্যাশা যত বাড়বে চাপের পরিমাণটাও ঠিক ততই বাড়বে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ জিতলেও জরিমানা হল ভারতীয় পেসার ক্রান্তি গৌড়ের। শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে আউট করে খারাপ আচরণের জন্য তার ম্যাচের পারিশ্রমিকের 10% কেটে নেওয়া হয় এবং তার নামের পাশে বসে ডিমেরিট পয়েন্ট। ক্রান্তি অপরাধ স্বীকারও করেছেন, আনুষ্ঠানিক শুনানি হচ্ছে না। জানা গিয়েছে তিনি ICC-র শৃঙ্খলাবিধি 2.5 ধারাটি ভেঙেছেন, প্রতিপক্ষ ব্যাটারকে আউট করে আচরণবিধি তার ভঙ্গ করা উচিত হয়নি। অন্যদিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের 2026 মরসুমের শেষ দুই ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে খেলবেন বাংলার পেসার মুকেশ কুমার। সোমবার ইংল্যান্ডের দলটি জানায় শেষ দুই ম্যাচের জন্য 32 ডানাতি পেসারকে দলে নেওয়া হয়েছে। ভারতের হয়ে 3 ফরম্যাটে মিলিয়ে এখনও পর্যন্ত 26 ম্যাচে 32 উইকেট পেয়েছেন মুকেশ। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই ম্যাচই তাঁর অভিষেক হওয়ার কথা। আগামী 27 অক্টোবর থেকে 5 নভেম্বর ভারতে হবে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। জালন্ধর এবং মোহালিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় খেলবে ভারত, পাকিস্তান, চীন, জাপান, মালয়েশিয়া এবং কোরিয়া, এবং এই বিষয়ে অবশ্যই চোখ থাকবে সমস্ত দলগুলির ওপরেই। অন্যদিকে অনূর্ধ্ব-23 প্রাক মরসুম প্রতিযোগিতায় বাংলার অনূর্ধ্ব-23 দলের বিরুদ্ধে 30 বলে 58 করে CAB প্রেসিডেন্ট একাদশকে জেতালেন নিতিন প্রণব। শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন, আমাদের ফোন নম্বর 2213134, ইমেল আইডি ar@kolkatasports.gmail.com, ফেসবুক পেজ AIR Kolkata Sports পেজ। আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

শুনলেন ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে ছিলেন বিতান দে, আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। অজয় নন্দন, ঠিকানা 103B তারক প্রামাণিক রোড, থানা গিরিশ পার্ক, কলকাতা 700006 থেকে জানাচ্ছেন যে সঞ্চালী নন্দন মানসিক ভারসাম্যহীন, গড়ন মাঝারি, বয়স 23, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 6 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। সন্ধান জানাবার ঠিকানা অফিসার ইনচার্জ মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, মিসিং পার্সনস স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শেষ হলো।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36, সিআর এভিনিউ, কলকাতা 700012, বেলা 12:30 গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যা বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPSCS এর সাথে টেলিফোন নম্বর 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500 এই নম্বর

যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে অথবা ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

0: এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর নিউট্রিশন বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার ও দুই শিক্ষার্থী।
1: নমস্কার, আমার বিদ্যালয়ে দুইজন শিক্ষার্থী অর্পণ বেরা ও স্নেহা গায়েন আজ এখানে আমার সাথে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য এসেছে। আজ বিদ্যার্থীদের জন্য এই বিশেষ অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান সিলেবাসের অন্তর্গত সেমিস্টার ফোর অংশে কয়েকটি সাধারণ রোগের পথ্য চিকিৎসা সম্পর্কে যেই চ্যাপ্টারটি আছে তার মধ্যে ডায়াবেটিস বা মধুমেহ রোগটি সম্পর্কে আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। আচ্ছা, প্রথমে জানি ডায়াবেটিস রোগটি কী। ডায়াবেটিস, যাকে বাংলায় মধুমেহ বলা হয়, এটি এমন একটি শারীরিক অবস্থা যেখানে রক্তের শর্করার পরিমাণ স্বাভাবিক অর্থাৎ 70 থেকে 100 মিলিগ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে তুলনায় অনেকটাই বৃদ্ধি পায়।
2: স্যার, মধুমেহ কথাটির অর্থ কি?
1: মধু কথাটির অর্থ মিষ্টি আর মেহ কথাটির অর্থ প্রস্রাব, অর্থাৎ যে রোগে মানুষের প্রস্রাবে শর্করা বা মিষ্টি নির্গত হয়।
3: স্যার, এই ডায়াবেটিস রোগটির কোনো সংজ্ঞা আছে?
1: হ্যাঁ আছে। ডায়াবেটিস রোগটির সংজ্ঞা এইভাবে লিখতে পারো, ইনসুলিন হরমোনের অভাবে আমাদের দেহে কার্বোহাইড্রেট বিপাক ব্যাহত হলে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এর ফলে মূত্রের মাধ্যমে গ্লুকোজের নির্গমন ঘটে। শর্করার এই বিপাকজনিত সমস্যাকে ডায়াবেটিস মেলায়।

0: ক্লান্ত হয়ে পড়ে, ফলে কিডনির কাজ ব্যাহত হয়, পেশি ক্ষয়ে যেতে পারে, নার্ভতন্তুর ক্ষতি হয়, পক্ষাঘাত ও হৃদযন্ত্রে গোলযোগ দেখতে পাওয়া যায়, যাকে সিএইচডি বা করোনারি হার্ট ডিজিজও বলে, তাও এদের শরীরে দেখতে পাওয়া যায়। এবার আমরা ডায়াবেটিস মেলাইটাসের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো শ্রেণীবিভাগটি এইরকম, ডায়াবেটিস প্রধানত 5 প্রকারের হয়, আমি একে একে আলোচনা করছি। প্রথম প্রকারকে বলা হয় ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলাইটাস, বা একে ইংরেজিতে বলে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যার অপর নাম টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়বে ইনসুলিন নিরপেক্ষ ডায়াবেটিস মেলাইটাস বা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এর অপর নাম টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তৃতীয় শ্রেণীতে পড়বে গর্ভাবস্থায় ডায়াবেটিস মেলাইটাস বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। চতুর্থ শ্রেণীর মধ্যে পড়বে গ্লুকোজের অসহনীয়তাজনিত ডায়াবেটিস মেলাইটাস বা যার অপর নাম ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এবং একেবারে শেষ ভাগে আলোচনা করব অপুষ্টিজনিত ডায়াবেটিস মেলাইটাস বা ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস। এবার আমরা এই উপরোক্ত যেই কথাগুলো আমরা বললাম, 5টি ডায়াবেটিস মেলাইটাস, 5টি ডায়াবেটিস মেলাইটাসকে আমরা একে একে আলোচনা করব। তাহলে আমরা প্রথম টাইপ 1 বা ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আলোচনা করি। এটি এমন এক ধরনের ডায়াবেটিস মেলাইটাস যেটি অগ্নাশয়ের বিটা কোষ, যা মূলত ইনসুলিন নামক হরমোন উৎপাদন করে, তাকে ক্ষতিগ্রস্ত করে বা ক্ষতিগ্রস্ত হয়। ওই ইনসুলিন কম পরিমাণ ক্ষরিত হয়, যার ফলে শরীরে গ্লুকোজ বিপাক ব্যাহত হতে পারে, ফলে ব্যক্তির মূত্রের মাধ্যমে অতিরিক্ত শর্করা নির্গত হয়, যাকে গ্লুকোসোরিয়া বলে, এর অপর নাম জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস।
1: স্যার, জুভেনাইল ডায়াবেটিস বলার কারণ কি?
0: বেশ ভালো প্রশ্ন। জুভেনাইল ডায়াবেটিস বলার কারণ হচ্ছে এটি সাধারণত শিশু থেকে কিশোর অবস্থায় রোগীদের আক্রান্ত করে। এর অনেকগুলো কারণের মধ্যে কয়েকটি কারণ আমি তোমাদের বলছি। প্রথম কারণ হচ্ছে বংশগতি। বাবা মায় যদি এই ধরনের ডায়াবেটিস মেলাইটাস থাকে, তাহলে সন্তানের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। বা গর্ভাবস্থায় শিশু থাকাকালীন মা যদি কোনো রকম বিরূপ ঔষধ খেয়ে ফেলেন, তার মানে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়াস্বরূপ অগ্নাশয়ের বিটা কোষগুলির অসম্পূর্ণ উৎপাদন ঘটে বা খুব কম পরিমাণে ইনসুলিন নির্গত হয় বা একেবারেই হয় না। এছাড়াও কোনো মারাত্মক চোট বা আঘাত যা অগ্নাশয়কে ক্ষতিগ্রস্ত করে, বা কারো কখনো কোনো রকম সার্জিক্যাল ইন্টারভেনশন বা শল্য চিকিৎসার ফলে সেই কোষগুলি, আমি এক্ষেত্রে বলছি অগ্নাশয়ের যে ল্যাঙ্গারহান্স যে দ্বীপপুঞ্জ আছে সেইখানে বিটা কোষগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে, তার ফলে ইনসুলিন কম নিঃসৃত হয়, এক্ষেত্রে এই টাইপ 1 ডায়াবেটিস সৃষ্টি হতে পারে। সাধারণত দেখা যায় 20 বছরের নিচে এই ধরনের ডায়াবেটিস হয়ে থাকে। একটু লক্ষণগুলো তোমাদের কাছে বলি। লক্ষণগুলো হচ্ছে সারা জীবন তাকে তার নিজস্ব শারীরিক ক্ষমতা অনুযায়ী ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হবে। এছাড়াও তার শরীরে কিটো অ্যাসিডোসিস লক্ষ্য করা যায়। আমরা কিটো অ্যাসিডোসিস কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তার দেহের দ্রুত ওজন কমে যায় বা ওজন হ্রাস পায়, বিএমআই অত্যন্ত কমে যায়, বিএমআই সম্বন্ধে আমরা একটু পরে আলোচনা করছি। এছাড়া মারাত্মক অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং তার শরীরে ভয়ানক ক্লান্তি দেখতে পাওয়া যায়।
2: স্যার, আমাদের জনসংখ্যার মোট কতজন এই রোগে আক্রান্ত?
0: ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন অর্থাৎ IDF নামে একটি সংস্থা আছে, ওরা 2021-এ একটি হিসাব করেছিলেন। সেক্ষেত্রে দেখা গেছে যে মোটামুটি 22,94,000 শিশু ও কিশোর এই রোগে আক্রান্ত হয়েছে। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে দিই যে ভারতবর্ষ অর্থাৎ আমাদের সাউথ এশিয়ান যে রিজিয়নটা আছে, তার মধ্যে ভারতবর্ষ কিন্তু সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটাল হয়ে যাচ্ছে। এখানে অত্যন্ত দ্রুত গতিতে মানুষ ডায়াবেটিস রোগাক্রান্ত হয়ে পড়ছে। এবার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস নিয়ে একটু কথা বলবো। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের অপর নাম জীবনযাপনজনিত ডায়াবেটিস মেলাইটাস। এটি প্রধানত প্রাপ্তবয়স্ক অর্থাৎ 20-79 বছর বয়স্ক ব্যক্তিদের দেহে দেখতে পাওয়া যায়, যেখানে ইনসুলিনের ক্ষরণ স্বাভাবিক থাকলেও অন্যান্য শারীরবৃত্তীয় কারণে ওই ক্ষরিত ইনসুলিন সঠিকভাবে ব্যবহৃত হয় না।

0: ফলে গ্লুকোজ বিপাক ব্যাহত হয়। একে লাইফস্টাইল রিলেটেড ডায়াবেটিস মেলাইটাসও বলে। এই যে বললাম যে জীবনযাত্রা কেন্দ্রিক ডায়াবেটিস মেলাইটাস, এবং এটি মানুষের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
1: স্যার, জীবনযাপনের সাথে এর সম্পর্ক কি?
0: দেখো, জীবনযাপন মানে বুঝতেই পারছো যে সারা দিন আমরা যা কাজকর্ম করি তার সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরো, যে সকল ব্যক্তি অত্যন্ত অলসভাবে জীবনযাত্রা অতিবাহিত করে, অর্থাৎ সে শুধুমাত্র খায় আর ঘুমোয়, বা অফিসে যায়, অফিস থেকে বাড়ি আসে, বা চেয়ার কেন্দ্রিক কোনো কাজ করে, এবং যাদের কাঙ্ক্ষিত ওজন তার উচ্চতার তুলনায় অতিরিক্ত বেশি, অর্থাৎ সে ওবেস, অর্থাৎ স্থূল একজন ব্যক্তি, তাদের দেহে ঘটে থাকে। এছাড়া পরিশ্রম বিমুখ, মানে কাজ করতেই চায় না, আহার বিলাসী, অত্যন্ত খেতে ভালোবাসে যারা, তাদের জীবনযাপনের জন্য এই রোগটি দেখতে পাওয়া যায়। এর ফলে ওই সকল ব্যক্তিদের মধ্যে ইনসুলিন প্রতিরোধ বা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় এবং এই রোগটি ঘটতে দেখতে পাওয়া যায়। তাহলে ইনসুলিন স্বাভাবিক আছে, কিন্তু শরীরের মধ্যে ইনসুলিন ব্যবহৃত হচ্ছে না, এটি এই রোগের প্রধান কারণ। এই জন্য একে লাইফস্টাইল রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস বলছে।
2: স্যার, এই টাইপ 2 ডায়াবেটিসের সংখ্যা কত?
0: হ্যাঁ, তোমার কোশ্চেনটা অত্যন্ত প্রাসঙ্গিক। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের মতে ওরা একটি বই বার করেছে ডায়াবেটিসের উপরে, যেটাকে ডায়াবেটিস অ্যাটলাস বলে। এর মতে 2024 একটি হিসাব আমি তোমাদের দিচ্ছি, তার মধ্যে বলা আছে 9 কোটি মানুষ যাদের বয়স 20 থেকে 79 বছর, তারা এই রোগাক্রান্ত হয়েছেন বা পরবর্তীকালে রোগাক্রান্ত হবেন। অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে প্রায় 9 থেকে 10 কোটি মানুষ এখনো পর্যন্ত আক্রান্ত হয়ে গেছেন। এরপর যে শ্রেণীবিভাগটা নিয়ে আলোচনা করবো সেটাকে বলা হয় গ্লুকোজের অসহনীয়তার জন্যে ডায়াবেটিস মেলাইটাস, বা যাকে ইংরেজিতে বলা হয় ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বা প্রি ডায়াবেটিস। এটার কথা বলতে গেলে প্রথমে আমি বলবো যে সকল ব্যক্তি ডায়াবেটিক নয় কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিক হতে যাচ্ছে, এদের কিন্তু কোনো রকম সঠিক লক্ষণ তার শরীরে দেখতে পাওয়া যায় না। কিন্তু যেরকম ধরো, তাদের রক্তের মধ্যে যে শর্করার পরিমাণ সেটি প্রায় 100 থেকে 125 মিলিগ্রাম পার 100 মিলিলিটার রক্তে দেখতে পাওয়া যায়। এদের যে গ্লাইসেমিক রেসপন্স, অর্থাৎ নির্দিষ্ট একটি পরীক্ষাধীন গ্লুকোজ খাওয়ার পরে তাদের যে শরীরে শর্করার যে বৃদ্ধির পরিমাণ, সেটাও কিন্তু স্বাভাবিকই থাকে। শুধুমাত্র কি থাকে, ওই যে আমি একটু আগে বললাম যে 70 থেকে 110 বা 70 থেকে 100 মিলিগ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে গ্লুকোজ থাকার কথা, সেটি এদের ক্ষেত্রে 100 থেকে 125 মিলিগ্রাম হয়ে যায়। যেরকম ডায়াবেটিস, মানে সম্পূর্ণ ডায়াবেটিস, যারা অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছে, তাদের শরীরের মধ্যে এই রক্তের মধ্যে শর্করার পরিমাণ প্রায় 126 মিলিগ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে। এরপর আমরা গর্ভাবস্থায় ডায়াবেটিস মেলাইটাসের কথা বলব, যাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসও বলা হয়। এটি গর্ভস্থ মহিলার দেহে দেখতে পাওয়া যায় বলে একে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলে। যখন ভ্রূণ জরায়ুতে রোপিত হয় তখন অমরা বা প্লাসেন্টা থেকে, অর্থাৎ তার গর্ভফুল থেকে, বেশ কিছু এমন হরমোন নিঃসৃত হয়, যেমন তোমাদেরকে বলছি এই অমরা নিঃসৃত হরমোনগুলির মধ্যে ইস্ট্রোজেন, কর্টিসল ও হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন নিঃসৃত হয়, যা ইনসুলিন প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ ইনসুলিন ক্ষরণ ঠিকঠাকই হবে কিন্তু ইনসুলিন কাজ করতে পারবে না, ফলে রক্তে বেশি পরিমাণ শর্করা পরিবাহিত হবে এবং রোগী ডায়াবেটিস মেলাইটাস রোগে আক্রান্ত হবে। কোন সময়, ওই যে তিনি 280 দিন গর্ভাবস্থায় থাকছেন ঠিক সেই সময়। কিন্তু এটি দেখা গেছে গবেষণায় যে যার গর্ভাবস্থায় ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, তিনি এবং তার সন্তান মোটামুটি তার গর্ভাবস্থার কাটার 10 বছর পর তিনি ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত হচ্ছেন।
2: স্যার, সবচেয়ে শ্রেণীটি কি অপুষ্টিজনিত ডায়াবেটিস মেলাইটাস?
0: হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আমাদের আলোচনা একদম শেষ শ্রেণীবিভাগ হচ্ছে অপুষ্টিজনিত ডায়াবেটিস মেলাইটাস, বা যার অপর নাম হচ্ছে ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস, বা একে এখন নতুন নামকরণ করা হয়েছে টাইপ 4 ডায়াবেটিস মেলাইটাস। এটি কেন হয়? দেখা গেছে যে সকল শিশুরা একদম ছোট অবস্থা থেকে প্রোটিন শক্তিজনিত অপুষ্টি রোগে আক্রান্ত হয়, মানে তাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা PEM, যেরকম কোয়াশিওরকোর, ম্যারাসমাস ইত্যাদি রোগে আক্রান্ত হলে তার শরীরে গ্লুকোজ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। এদের ক্ষেত্রে দেখা গেছে যে প্রতি 100 মিলিলিটার রক্তে এদের 200 মিলিগ্রামের অধিক শর্করা পরিবাহিত হয়। একে ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস বা টাইপ 4 ডায়াবেটিস মেলাইটাস বলে, যেটা একটু আগে তোমাদের বললাম। এটা মেন কারণ বা প্রধান কারণ হচ্ছে

0: অগ্নাশয়ের বিটা কোষ সঠিকভাবে ইনসুলিন ক্ষরিত করতে পারে না। তার কারণ ইনসুলিনকে ক্ষরিত করতে হলে বা ইনসুলিন যে ক্ষরিত করে অর্থাৎ বিটা কোষ, তাকে ঠিকঠাক ক্ষরিত করতে হলে উপযুক্ত মাত্রায় শরীরে প্রোটিনের আবশ্যক। কিন্তু যেহেতু এই বাচ্চারা কোয়াশিওরকর ম্যারাসমাস রোগে আক্রান্ত হয়, তাদের শরীরের মধ্যে প্রোটিনের পরিমাণ অনেক কম থাকে, সেজন্য এদের ইনসুলিনও কম পরিমাণ ক্ষরিত হয় বা বিটা কোষও কিন্তু একদম কম পরিমাণ ইনসুলিন ক্ষরিত করে। আরও কয়েকটি কারণ, এদের নিম্ন অর্থনৈতিক অবস্থা, মানে এদের ক্রয় ক্ষমতা অত্যন্ত কম, এদের দারিদ্রতা মানে আষ্টেপৃষ্টে এদেরকে বেঁধে রাখে। এছাড়াও তীব্র অপুষ্টি এবং এদের দেখা গেছে এদের বিএমআই অর্থাৎ বডি মাস ইনডেক্স বা একে আমরা বলি দেহ ভর সূচক 19 কম থাকে। এবং আরও দুটো লক্ষণ আমরা বলবো, যে এদের শরীরে কিটোসিসের অনুপস্থিতি থাকে ও ইনসুলিনের দৈহিক উচ্চ চাহিদা লক্ষ্য করা যায়।
1: স্যার, কিটোসিস রোগটি ডায়াবেটিস মেলাইটাসে কেন হয়?
0: ডায়াবেটিস মেলাইটাসে কিটোসিস হয় তার প্রধান কারণ হল শরীরে কম বা একেবারেই শূন্য ইনসুলিনের জন্য শর্করা বা গ্লুকোজ কোষের ভিতরে পৌঁছতে পারে না, ফলে কোষের ভিতরে শক্তির উৎপাদন মোটামুটি বন্ধ হয়ে থাকে, ফলে শরীরে জমে থাকা চর্বি জারিত হয়ে কিটোন পদার্থে পরিণত হতে থাকে এবং রক্তের মধ্যে কিটোন পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় বা রক্তকে আম্লিক বা অ্যাসিডিক করে তোলে। রক্ত কিন্তু আম্লিকও নয় আবার ক্ষারীয় নয়, রক্ত কিন্তু একটি বাফার সলিউশন বা বাফার দ্রবণ, অর্থাৎ কোনো কিছু হয়ে গেলে রক্ত কিন্তু খুব দ্রুত অ্যাসিডিকও হয় না বা ক্ষারীয়ও হয় না বা অ্যালকালিনও হয় না। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এই লাইপোলাইসিস বা ফ্যাটের ভঙ্গন অতি দ্রুত হয়, সেজন্য এই কিটোন বডির পরিমাণ বৃদ্ধি পায়, তাই জন্য একে কিটোসিস বা কিটো অ্যাসিডোসিস বলে। এরপর তোমাদের ডায়াবেটিস মেলাইটাসের কারণ নিয়ে একটু আলোচনা করি। টাইপ 1 যে ডায়াবেটিস মেলাইটাস একটু আগে আমরা আলোচনা করলাম, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে প্রথম যে কারণটা আমরা আলোচনা করবো সেটি হচ্ছে বংশগতি। এই রোগটি কোনো ব্যক্তির বাবা বা মায়ের থাকে তবে তার জীবনে এই রোগটি হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বহু অংশে বেড়ে যায়। দেখা গেছে যদি বাবা ও মায়ের এই রোগটি থাকে কারো দেহে, তাহলে সন্তানের ক্ষেত্রে এই রোগের হওয়ার সম্ভাবনা প্রায় 50% বৃদ্ধি পায়। এটির জন্য একটি জিন দায়ী যেটাকে বলা হয় 6 অটোজোমাল জিন, যেটি আমাদের দেহে টাইপ 1 ডায়াবেটিসের মূল কারণ।
2: স্যার, এই জিনের অন্য নামটা একটু বলুন না।
0: এই জিনকে অন্য নামে ডাকা হয়, সেটি হলো HLA। এর নাম হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন জিন এবং এটির নাম হচ্ছে ক্লাস 2 জিন, মানে HLA+2। এটা এরকম নাম কেন হলো? হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন এই জিনটি মূলত আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করে, অর্থাৎ আমাদের শরীরে যে কোনো জায়গা থেকে যদি ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় বা ভাইরাল সংক্রমণ হয়, এরা কী করে, ওই যে অ্যান্টিজেনগুলো আমাদের শরীরে ঢুকছে তাদেরকে হত্যা করতে বা তাদেরকে ধ্বংস করতে কাজে লাগে। কিন্তু যদি এই জিনটি কোনোরকম সমস্যা হয় বা এদের কোনো গঠনগত ত্রুটি হয়, তখন কি হয়, এরা আর ওই বাইরের অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়াকে সঙ্গে নিজের যে কোষের যে কোষগুলি আছে, মানে কোষের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে, তাকে ওরা ভুল ভেবে অর্থাৎ ব্যাকটেরিয়া ভেবে নিজের শরীরকেই নিজে অ্যাটাক করে বা আক্রমণ করে। একে অটো ইমিউন ডিজিজ বলে, অর্থাৎ নিজের শরীরকে নিজে আক্রমণ করে বসে। এর জন্য প্যানক্রিয়াসের যে বিটা সেল HLA এর দ্বারা আক্রান্ত হয় এবং তাকে ধ্বংস করতে থাকে, ফলে আমাদের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হয়। দ্বিতীয় কারণ হলো সংক্রমণ। ভাইরাল সংক্রমণের ফলে অগ্নাশয় গ্রন্থির অন্তঃক্ষরা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ইনসুলিন ক্ষরণ ব্যাহত হয়। এছাড়া অত্যধিক পীড়ন অর্থাৎ এক্সট্রিম লেভেলের কারো শরীরে যদি স্ট্রেস বা কোনো আশঙ্কা ইত্যাদি দেখতে পাওয়া যায়, তাহলে তার শরীরে ডায়াবেটিস মেলাইটাস হয়। কারণ তার কারণ হচ্ছে তার শরীরে এই সময় অর্থাৎ অত্যধিক পীড়ন বা অত্যধিক স্ট্রেসের কারণে বিভিন্ন হরমোন যেমন অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন ও কর্টিজল এই সমস্ত রক্তের মধ্যে হু হু করে বাড়তে থাকে, ফলে শক্তি উৎপাদন বৃদ্ধি পায়, ফলে ডায়াবেটিস মেলাইটাসের সম্ভাবনা বেড়ে যায়। এরপর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের কারণগুলি বলি। প্রথম যে কারণটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে লাইফস্টাইল অর্থাৎ জীবনযাত্রা। দীর্ঘদিন ধরে পরিশ্রমের অভাব, অলস জীবনযাত্রা, অত্যধিক ময়দা ও রিফাইন্ড তেল ও সম্পৃক্ত ফ্যাটযুক্ত খাদ্য নিয়মিত রূপে গ্রহণ ডায়াবেটিস মেলাইটাস 2 কে প্রধান কারণ করে তোলে। অর্থাৎ যিনি এই সমস্ত নিয়মগুলি করবেন তার শরীরের মধ্যে কিন্তু ডায়াবেটিস মেলাইটাস রোগটি টাইপ 2 হবেই হবে। এর পরের কারণ হচ্ছে বংশগতি। এই ধরনের ডায়াবেটিস মেলাইটাস বংশগতির কারণে বহুলাংশ হয়ে থাকে

0: এটিকে সিন্ড্রোম এক্স বা মেটাবলিক সিন্ড্রোম বলে বলা হয়, যা দেহে ইনসুলিন প্রতিরোধ করে মধুমেহ রোগটি সৃষ্টি করে থাকে। বয়স 20 থেকে 79 বছর ব্যক্তিদের শরীরে এই ধরনের ডায়াবেটিস মেলাইটাস লক্ষ্য করা যায়। এরা মধ্যবয়সী ব্যক্তি, বিশেষ করে 45 বছর বেশি বয়সী মানুষদের ক্ষেত্রে এই রোগটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুলাংশে বৃদ্ধি পায়।
1: স্যার, এই বয়সী স্ত্রী ও পুরুষেরাও কি সমভাবে আক্রান্ত হন?
0: না, দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরা আক্রান্ত হন। এখন ডায়াবেটিস মেলাইটাসের লক্ষণ সম্পর্কে আলোচনা করব। কি কি লক্ষণ দেখতে পেলে একজন মানুষকে ডায়াবেটিস মেলাইটাস বলে আমরা চিহ্নিত করব। একে 3P রোগ বলে অভিহিত করা, 3P অর্থাৎ 3টে P নিয়ে গঠিত। প্রথম P পলি ইউরিয়া বা বহুমূত্র, মানে যেখানে রোগী বারংবার মূত্রত্যাগ করে থাকেন। দ্বিতীয় P পলিডিপসিয়া, যেখানে রোগীর তৃষ্ণা বেড়ে যায় বা ঘন ঘন জলপিপাসা রোগী আক্রান্ত হন। তৃতীয় P পলিফাজিয়া বা খুব পরিমাণে খিদে উদ্রেক হয়, মানে রোগী এই পেট ভরে ভাত খেলো, কিছুক্ষণ পরেই আবার তার খিদে পাবে। দ্বিতীয় কারণটা হচ্ছে গ্লাইকোসুরিয়া। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম গ্লাইকোসুরিয়াটা কি, তাও এখন ডিটেলস আলোচনা করছি। যখন ব্যক্তির মূত্রের মধ্যে গ্লুকোজের পরিমাণ 100 মিলিগ্রাম/100 মিলিলিটার মূত্রে দাঁড়ায়, ঠিক সেই সময় মূত্রের মাধ্যমে অতিরিক্ত শর্করা শরীর থেকে নিঃসৃত হয়, একে গ্লুকোসুরিয়া বলে।
2: স্যার, ডায়াবেটিস মেলাইটাস হলে কি গ্লুকোসুরিয়া ঘটতে পারে?
0: না, সবার ক্ষেত্রে গ্লুকোসুরিয়া দেখা যায় না। যাদের রক্তে শর্করার পরিমাণ 160 মিলিগ্রাম থেকে 180 মিলিগ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে দাঁড়ায়, তখন তার বৃক্ক দুটি অর্থাৎ কিডনি দুটি আর ওই অতিরিক্ত শর্করা অণুগুলিকে পুনঃ শোষিত করে রক্তের মধ্যে ফিরত পাঠাতে পারে না, ফলে সেই অতিরিক্ত শর্করা মূত্রের মাধ্যমে শরীর থেকে নির্গত করে দেয়। এরপর আমরা আসি পরের যে লক্ষণ সেটিতে। এটিকে বলে হাইপার গ্লাইসেমিয়া। শরীরে স্বাভাবিক মাত্রার বেশি, অর্থাৎ আমি আগেই উল্লেখ করেছি যে 70 থেকে 100 মিলিগ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে শর্করার পরিমাণের বেশি যখন শরীরে গ্লুকোজ পরিবাহিত হবে, তখন তাকে হাইপার গ্লাইসেমিয়া বলে।
1: স্যার, হাইপার গ্লাইসেমিয়া তো বুঝলাম, কিন্তু আরেকটি শারীরিক অবস্থা আছে যাতে শরীরের শর্করার পরিমাণ কমে যায়, তাকে কি বলে?
0: হাইপার গ্লাইসেমিয়া মানে হচ্ছে শরীরে শর্করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, একে হাইপার গ্লাইসেমিয়া বলছে। আর যখন এর বিপরীত কার্যটি হচ্ছে, অর্থাৎ শরীরে শর্করার পরিমাণ যখন কমে যাচ্ছে, যেমন তখন রক্তের মধ্যে শর্করার পরিমাণ 60 মিলিগ্রামের কমে দাঁড়ায়, একে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এর পরের লক্ষণ হলো অ্যাসিডোসিস। শরীরে ইনসুলিনের অভাবে লাইপোজেনেসিস অর্থাৎ ফ্যাটের উৎপাদন ব্যাহত হয় এবং লাইপোলাইসিস অর্থাৎ ফ্যাটের ভঙ্গন বৃদ্ধি পায়, ফলে রক্তে কিটোন বডির পরিমাণ যেমন অ্যাসিটোন, অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রোক্সি বিউটাইরিক অ্যাসিড বৃদ্ধি পায়, ফলে রক্ত আম্লিক হয়ে পড়ে, একে অ্যাসিডোসিস বলে। এরপরের যে লক্ষণটি আলোচনা করবো সেটা কি হচ্ছে, দুর্বলতা ও ওজন হ্রাস। কার্বোহাইড্রেট ব্যবহৃত না হয় স্বাভাবিক খাদ্য গ্রহণ করলেও রোগীর পেশির অবক্ষয় ঘটে খুব দ্রুত পরিমাণে, ওজন কমে যায়, ব্যক্তি দুর্বলতা অনুভব করে এবং অবসাদ বৃদ্ধি পায়।
2: স্যার, ডায়াবেটিস মেলাইটাসে খাদ্য পরিকল্পনার নীতি কেমন হওয়া বাঞ্ছনীয়?
0: হ্যাঁ, খাদ্য পরিকল্পনার মাধ্যমে আমরা ডায়াবেটিস রোগীকে তার স্বাভাবিক যে দৈনন্দিন জীবনযাপন আছে সেটাকে আমরা ফেরত দিতে পারি, তাকে উপহার দিতে পারি। যেমন ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, আমরা জানি যে বিপাকজনিত একটি অসুখ যার নির্দিষ্ট খাদ্যনীতি আছে। আমরা এই খাদ্য পরিকল্পনা নিয়ে এরপরে আলোচনা করছি। প্রথমেই খাদ্য পরিকল্পনার মধ্যে ক্যালোরি রিকোয়ারমেন্ট বা শক্তির চাহিদা নিয়ে আলোচনা করব। এখানে শক্তির চাহিদা বলতে আমরা 3টে অংশে ভাগ করছি। একটা হচ্ছে যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি তাদের ক্ষেত্রে, যাদের ওজন স্বাভাবিক তাদের ক্ষেত্রে, এবং যাদের ওজন স্বাভাবিকের তুলনায় কম তাদের ক্ষেত্রে। প্রথমে আসি যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি, তাদের প্রতিদিন শক্তির চাহিদা হবে 20 থেকে 25 কিলোক্যালোরি প্রতি কেজি দৈহিক ওজন, এবং এটি যে শক্তিটা আমরা এদেরকে দেব, এদের মধ্যে প্রাপ্ত শক্তির পরিমাণ হবে প্রায় 45 থেকে 60 শতাংশ, যা শর্করা থেকে আসবে। প্রোটিনের থেকে আসবে প্রায় 15 থেকে 20 শতাংশ এবং ফ্যাটের থেকে আসবে প্রায় 15 থেকে 20 শতাংশ। আবার যারা আদর্শ ওজন সম্পন্ন ব্যক্তি তাদের ক্ষেত্রে এই শক্তির পরিমাণ দাঁড়াবে 30 থেকে 35 কিলোক্যালোরি প্রতি দৈহিক ওজন বিশিষ্ট একজন ব্যক্তির ক্ষেত্রে, এবং নিম্ন ওজন বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে সেই ক্যালোরির চাহিদা বা শক্তির চাহিদা দাঁড়াবে 40 থেকে 45 কিলোক্যালোরি। এরপর আসি

0: শর্করার পরিমাণের ক্ষেত্রে। যে সমস্ত শর্করা একক শর্করা ও দ্বি শর্করা নিয়ে গঠিত সেই সব শর্করা খাদ্যে নিয়ন্ত্রণ করতে হবে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ ইত্যাদি নিয়ন্ত্রিত করতে হবে। শরীরে কিটোন বডির উৎপাদন নিয়ন্ত্রিত রাখতে ন্যূনতম রোগীকে প্রতিদিন 130 গ্রাম শর্করা দৈনিক ভাবে প্রদান করতে হবে। এছাড়া নিম্ন গ্লাইসেমিক সূচক সমৃদ্ধ খাদ্য দিতে হবে।
1: স্যার, গ্লাইসেমিক সূচক কি?
0: গ্লাইসেমিক সূচকটা হলো এমন একটি সূচক যেখানে একটি শর্করা জাতীয় খাদ্য তুমি খেলে সেই শর্করা জাতীয় খাদ্য খাওয়ার পর নির্দিষ্ট সময় অন্তর, যেমন ধরো 1 ঘন্টা বা 2 ঘন্টা পর, তোমার রক্তের শর্করা কিরূপ বাড়ছে। এবার দেখা গেল যেই জিনিসটা তুমি খেয়েছো তার ফলে তোমার রক্তের শর্করা চড়চড় করে বেড়ে গেল, তাহলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক সূচক বৃদ্ধি পাবে, অর্থাৎ তার গ্লাইসেমিক সূচক 100-এর কাছাকাছি থাকবে। মানে 100 থেকে যত কম সেই খাদ্য তুমি খাওয়ার পর রক্তের মধ্যে শর্করার পরিমাণ তত কম বৃদ্ধি পাবে। আর 100-এর কাছাকাছি যেই ভ্যালিউ বা যেই মান 100-এর কাছাকাছি থাকবে, মানে যার গ্লাইসেমিক ইন্ডেক্সের মান যত বেশি, সেই ব্যক্তি সেই খাদ্য গ্রহণ করার পর তার রক্তের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সের ফলে তার রক্তের মধ্যে শর্করার পরিমাণ বাড়বে। যেমন একটা উদাহরণ দিই, আমরা যে দৈনন্দিন ভাত খাই তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 72, মানে একদম 100-এর কাছাকাছি। রুটি, অনেকে বলে রুটি খাও ভাত খেও না, সেক্ষেত্রে রুটির ক্ষেত্রেও কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স ভাতের একদম কাছাকাছি, অর্থাৎ ভাত 72, এক্ষেত্রে রুটি কিন্তু 70। মধুর ক্ষেত্রে দেখো এটা 87, অনেকটাই কাছাকাছি। এই জন্য যারা ডায়াবেটিস মেলাইটিস আক্রান্ত তাদেরকে মধু খাওয়া নিষেধ বা খুব নিয়ন্ত্রিত পরিমাণ মধু খেতে বলা হয়। ইডলি, ফার্মেন্টেটেড ফুড, বা আমাদের যে সমস্ত দক্ষিণ ভারতীয় যে ব্যক্তি আছে তারা ইডলি খান, তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে ইডলির ক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 80, সেদ্ধ আলুর ক্ষেত্রে হচ্ছে 79। অর্থাৎ যার ক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্সের মান যত বেশি সেই খাদ্য খাওয়ার পর শরীরের মধ্যে শর্করার পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবে। এরপর আসে প্রোটিনের কথা। যেহেতু এই রোগে শর্করা নিয়ন্ত্রিত থাকে তাই প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। যেহেতু ব্যক্তির কোষ ও পেশির ক্ষয় অবিরাম চলতে থাকে সেক্ষেত্রে প্রোটিনের পরিমাণ 0.8 গ্রাম পার কেজি হিসেবে দিতে হবে। ফ্যাট, ডায়াবেটিস মেলাইটাস রোগীদের ক্ষেত্রে দৃশ্যমান ফ্যাটের পরিমাণ 20-25 গ্রাম প্রতিদিন রাখতে হবে, যার মধ্যে বেশিরভাগই ওমেগা-3 এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাদ্য দিতে হবে, যেরকম সামুদ্রিক মাছ, সূর্যমুখীর তেল, সয়াবিন ইত্যাদি খাদ্য দিতে হবে। ভিটামিন ও খনিজ লবণের মধ্যে যদি আমরা আসি, ভিটামিনের মধ্যে ভিটামিন B12, ভিটামিন এ ও ভিটামিন ডি দিতে হবে যাতে ইনসুলিন প্রোডাকশন বা ইনসুলিন উৎপাদনটা ঠিকঠাক থাকে। খনিজ লবণের মধ্যে জিঙ্ক ও পটাশিয়ামের মাত্রা ঠিকঠাক রাখতে হবে, কারণ এই জিঙ্ক ও পটাশিয়াম ইনসুলিন ক্ষরণ এবং তার সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করে। খাদ্যতন্তু, ডায়াবেটিস রোগে অত্যন্ত উপকারী একটি বস্তু খাদ্যতন্তু, যেমন সবুজ শাকসবজি, খোসাযুক্ত ডাল, টাটকা সবজি, খোসাযুক্ত ফল ইত্যাদি দিতে হবে। পরিপাক নালী ও রক্তের মধ্যে যে অতিরিক্ত শর্করা থাকবে সেটি এই খাদ্যতন্তুগুলো অধিশোষণ করে মলের মাধ্যমে থেকে শরীর থেকে বার করে দেবে এবং তার ফলে আমাদের শর্করা নিয়ন্ত্রিত থাকবে। এবার আসি ডায়াবেটিস মেলাইটাস রোগে নমুনা খাদ্যের একটি তালিকা বা পথ্য তালিকা যেটা বলেন, যেরকম এটি 1250 কিলোক্যালোরি শক্তি এবং 40-45 গ্রাম প্রোটিন, ফ্যাট হচ্ছে 32 গ্রাম এবং শর্করা 120 গ্রাম। যেরকম দানাশস্য মিলেট থাকবে নিরামিষ আমিষের ক্ষেত্রে 120 গ্রাম করে, ডাল ও শুটি থাকবে নিরামিষের ক্ষেত্রে 80, আমিষের ক্ষেত্রে 60 গ্রাম, সবুজ শাকসবজি থাকবে উভয়ের ক্ষেত্রে 100 গ্রাম, অন্যান্য সবজি উভয়ের ক্ষেত্রে 200 গ্রাম, দুধ ও দুগ্ধজাত খাদ্যদ্রব্য 500 মিলিলিটার করে থাকবে উভয়ের ক্ষেত্রে, ফল 200 গ্রাম করে উভয়ের ক্ষেত্রে থাকবে, মাছ মাংস ডিম শুধুমাত্র আমিষদের ক্ষেত্রে 60 গ্রাম থাকবে, তেল ও ঘি 20 মিলিলিটার করে থাকবে।
2: স্যার, কি কি খাদ্য ডায়াবেটিস মেলাইটাস রোগে দেওয়া যায় না?
0: দেওয়া যায় না বা বর্জনীয় খাদ্যগুলি হলো উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য, মধু, গ্লুকোজ, চিনি, মিষ্টি, গুড়, চকোলেট, আইসক্রিম, মিষ্টি ফলের রস, জ্যাম, জেলি, অ্যালকোহল ইত্যাদি দেওয়া যাবে না।
1: স্যার, কি কি ধরনের খাদ্য দেওয়া যাবে?
0: উচ্চ খাদ্যতন্তুযুক্ত খাদ্য, যেমন একটু আগে বললাম টাটকা সবজি বা সবুজ পাতাযুক্ত শাকসবজি, খোসাযুক্ত ডাল এবং ফল, উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য যেমন ডিম, যেমন মাছ, দুধ ইত্যাদি দেওয়া যাবে। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আলোচনা করলাম, আমরা এর পরে আবার কোনো একটি রোগ নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠান এখানে শেষ হলো।
3: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর নিউট্রিশন বিষয়ে আলোচনা।

0: সঙ্গে ছিলেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার ও দুই শিক্ষার্থী। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হল।
1: মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
2: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা, বিশেষ করে বিকেলের দিকটা। বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল এবং সন্ধ্যের দিকে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। বিগত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে 92% এবং 62%। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ দ্বিতীয় অধিবেশনে সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, সন্ধে ৬টা বেজে ৩৮ মিনিটে শুনবেন কিষাণ বাণী, মহিলা তাঁতিদের কথা, আলোচনায় থাকবেন রীনা মালাকার। সন্ধে ৭টা বেজে ১০ মিনিটে শুনবেন তরজা গান, পরিবেশনায় থাকবেন মালতী সর্দার এবং সহশিল্পীবৃন্দ। সন্ধে ৭:৩০টায় সমীক্ষা। আজকের প্রসঙ্গ, এই অনুষ্ঠানটি শুনবেন রাত ৮টায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। রাত ৮টা বেজে ১৫ মিনিটে শহর কলকাতা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবিকা মুখোপাধ্যায়। রাত ৮:৩০টায় শুনবেন কথায় কাহিনী সহযাত্রী, রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। আজ শুনবেন প্রথম পর্ব। রাত ৮টা বেজে ৪৫ মিনিটে অর্থনীতির দুনিয়া, রাত ৯টায় শুনবেন খেয়াল, শিল্পী প্রীতম রায়, রাত ৯:৩০টায় শ্রবণী। প্রথমে পার্থপ্রতিম আচার্যর কণ্ঠে শুনবেন স্বরচিত কবিতা পাঠ এবং তারপর শুনবেন কথিকা অচেনা শরৎচন্দ্র, বলবেন শুভাশিস চক্রবর্তী। ছায়াছবির গান শুনবেন রাত ১০টায়। নজরুলগীতি শুনবেন অর্পিতা রায়ের কণ্ঠে রাত ১০:৩০টায়। রাত ১০টা বেজে ৪৫ মিনিটে ম্যান্ডোলিন, শিল্পী নীলোৎপল চক্রবর্তী। রাত ১১টায় লোকগীতি শুনবেন সন্ধ্যা বোসের কণ্ঠে। রাত ১১টা বেজে ১০ মিনিটে তবলা লহরা, শিল্পী সৌমিত্র দাশগুপ্ত।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে আজ সন্ধে 6:30 শুনবেন হিন্দি অনুষ্ঠান। সন্ধে 7:10 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন নীলোৎপল চক্রবর্তী। দর্পণ শুনবেন সন্ধে 7:30, রাত 8 বাংলা ছায়াছবির গান নানা রঙের গান শুনবেন রাত 8:15, রাত 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত 9:16 স্পটলাইট, রাত 10:30 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম, উপস্থাপনায় থাকবেন অভিষেক মণ্ডল, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতা।

0: ᱫᱷᱤᱨᱮᱱᱫᱨᱚᱱᱟᱛᱷ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱯᱚᱨᱚᱵᱽ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱨ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱮ ᱟᱢ ᱟᱸᱡᱚᱢᱚᱜᱼᱟ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবিদিন জিতেন্দ্রনাথ টুডু নয়া পনতরে বারিয়া বিধানসভা কেন্দ্র দারাকান দোহড়া বাছনাও দিশে বিজেপি দো আজরেন রাসিয়া কিনেই নতুমে ছটিয়ে রাখা মুর্শিদাবাদ জেলা রেজিনগর কেন্দ্রে সাখারব সরকার আর পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম কেন্দ্রে দো মুখ্যমন্ত্রী মমতা শুভেন্দু অধিকারী মারেন আত্মসহায়ক গুরাকান চন্দ্রনাথ রথ আজ আয়ো হাসিরানী রথে হেপরাওয়া হাসিরানী রথ দো তেহেন মুখ্যমন্ত্রী সাথে কাতে বাছিন সাকামে জমা হাকা নয়া লাহা মুখ্যমন্ত্রী দো হলদিয়ারে বিজয় সংকল্প যাত্রায় সারসাগুন আকা নয়া লাসাড়তে সাপড়ালেন মিদ জমেলারে মুখ্যমন্ত্রী দো নন্দীগ্রাম রেন সানাম কো লাগিদ জমনু কিচরিজ আর বাসা ওড়া এমো দিশে কাথায় এমান কোয়া লাহারে গে মেন কানা জুদা জুদা রাজাদি দল দো নয়া দোহড়া বাছনাও দিশে আকরেন রেসে নিতুম কো ছটিয়ে রাখা মেনতরা লেগ কানা দারাকান অক্টোবর চাঁদো তুরুই মাহিত ভোট আতাঙোয়া আরে মাহিত ভোট দো লেখা আ পনত সরকার দো দারাকান গেল এয়ার সেপ্টেম্বর খন পনত জাগাতরে সেবা সংকল্প অভিযান এহব হুকুম কানা সরকারি পান্থা করেয়া সুবিধা নে হড় কঠেন সেটের কা দিশুয়ে চেহেঙ্গাওনা বাড়াও আর নাগারিয়ে কোয়া সেনেলেট বাড়াও দিশেগে নয়া অভিযান দো দারাকান অক্টোম্বর চাঁদো গেল মাহিত হাবিজ তঙে তাহেনা পনত রেয়া ঝতম দপ্তর জেলা শাসনতারি পুরসভা আর ব্লক শাসনতারি জুমিতে নয়া কামিহরা মানাও মেতা হাকাওয়াট কোয়া অডিও ক্লিপিং তালাতে চুপুট কাউডি হাতাও বাবদে তৃণমূল কংগ্রেস এমপি আর মারেন ক্রিকেটার কীর্তি আজাদ বিরুদ্ধ যাহা লালিসা কানা ওনা সাপোর্টে অনকান যাহান কেটেজ প্রমাণ বাংজাম আকানা মেনতে কলকাতা হাইকোর্টে মেনাকানা বিচারিয়ে কৌশিক চন্দ দারাকান দুরি চাঁদো উনি বিরুদ্ধ যাহান কররা পাউড়ি হাতাও হো বাং গানোয়া সাথে এমপি হো তদন্তরে গড়সহর এমক কথা হয় মেনতরা হাকানা লেইতরা লেগ কানা মিদ বড়িয়া ঠেন খন লাখ লাখ টাকা হাতাও সাথে হুমকি এমো লালিসতে কীর্তি আজাদ বিরুদ্ধ ইনকোয়ারি চালু আকানা তিনিনগান জেলা রেয়া স্কুলরে মিড ডে মিল সার্ভার রেনা যাহা দায়িক ইস্কন রেয়া অক্ষয় পাত্র ফাউন্ডেশন এমাহাতে তাহে স্কুল শিক্ষা দপ্তর দো অনায় তুলো রুয়ার কানা নয়া দারাইতে অনা স্কুল করে লাহা রেনা নিয়াম লেখাতেগে মিড ডে মিল সে মাজান বেড়া রেয়া জম কামি চালা নে মুদ্রেগে অনা দিশে হুকুমনামা হো কোল আকানা ভারত আর সরকারি উচ্ছন চহলা দূরদর্শন রেয়া তুরুইগেল এয়ায়ানা থাপন বাছরি তেহেন মানাও কানা গেলারেসায় মনেগেল আরে সাহিত্রে অল ইন্ডিয়া রেডিও অধীনরে বিডৌ লেগাতে মিটং টেলিভিশন পরিষেবা দিশে তানানামে এহব লেনা গেলারেসায় মনেগেল আরে সাহিত্রিয়া গেল মনে সেপ্টেম্বর দূরদর্শন দো ভারতরে টেলিভিশন সম্প্রচার রেয়া নাওয়া যুগে এহব লেনা উন জখেজ রেন দিশম গমকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পৈলু সম্প্রচার কামিহরায় উঠৌ সাগুন লেনা গেলারেসায় এয়াইগেল মনে সাহিত্য হাবি দো অল ইন্ডিয়া রেডিও রেয়া মিদ হাটিং লেকাতেগে চালা কান তাহেয়া গেল আরেসায় এয়া গেল তুরুই সালে রেয়া পয়লা এপ্রিল অল ইন্ডিয়া রেডিও খন আলাগ কাতে দূরদর্শন দো আজা উপুছন নিয়ে চাচালাওনা দিশে আপনেতে শাসন হকে নাম কেনা নিমতরা লেগ কানা দূরদর্শন সে সাঙ্গিন চ্যানেলম দো পে গেল মনে গোটাং স্যাটেলাইট চ্যানেল আর তুরুই গেল তুরুই গোটাং স্টুডিও কেন্দ্র রেয়া মারাং নেটওয়ার্ক তালাতে বার গেল পুন গোটাং খন হো বাড়তি পার্সিতে আখড়া সাপড়াও আর উপুছানে লেতাড়া কানা দিশম রেয়া জুদা জুদা হিঁস খন বই বইতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদয় পরিবেশ তেয়ার কানা তবে নয়া পনত খন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদয় নিত হোঁ দেরি গিয়া মেনতে হয়সিদ দপ্তরে মেনেনা নতে পনত রেয়া দক্ষিণ আখারে হেনা জেলা করে দো নয়া চাঁদো গেল এয়ায় মাহিত খন দাগ জাড়ি আর হোঁ বাড়াও আ অন্তে উত্তর নাখারেয়া হিমালয় বুরু জাপা জেলা করে দো দারাকান পেপুন মাহা ঝমন জাড়ি রেয়া সন্তর বার্তে জারি আকানা কড়া কওয়া দোসার দেশ দিশম টি টোয়েন্টি ম্যাচরে তেহেন দিল্লি রেয়া অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত আর আফগানিস্তান কিন নাপামা খেলন দো নিত সিঙ্গার ইয়াটাং পে গেল টিড়িরে এহবা মেনতরা লেগ কানা পারমেন সিঙ্গেমাহা সিরিজ রেয়া পৈলু ম্যাচরে ইয়াই উইকেটতে জিতকার কাতে ভারত দো মিদ শুনতে লাহা হাকানা সিরিজ রেয়া তেসার সে মুচাদ ম্যাচ দো মেয়াং অনা পুড়িয়ে রেগে হইয়া মেনতে বাড়াই কানা ᱡᱷᱚᱛᱚᱢ ᱵᱮᱝᱠᱟᱨ ᱥᱤᱥᱴᱮᱢ ᱯᱨᱚᱵᱷᱟᱭᱰᱟᱨ ᱤᱭᱩᱱᱤᱯᱷᱟᱭᱮᱰ ᱯᱮᱢᱮᱱᱴᱥ ᱤᱱᱴᱟᱨᱯᱷᱮᱥ ᱥᱮ ᱤᱭᱩᱯᱤᱟᱭ ᱞᱮᱱᱫᱮᱱ ᱵᱟᱵᱚᱫᱛᱮ 12,000 ᱴᱟᱠᱟ ᱦᱟᱹᱵᱤᱡ ᱡᱟᱦᱟᱱ ᱪᱟᱨᱡᱽ ᱜᱮ ᱵᱟᱝ ᱮ ᱴᱷᱟᱲᱚ ᱥᱮ ᱫᱷᱟᱨᱡᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱥᱚᱨᱠᱟᱨ ᱫᱚ ᱢᱤᱫ ᱱᱳᱴᱤᱥ ᱨᱮ ᱥᱚᱫᱚᱨ ᱟᱠᱟᱫᱼᱟ ᱯᱮᱢᱮᱱᱴ ᱮᱱᱰ ᱥᱮᱴᱮᱞᱢᱮᱱᱴ ᱥᱤᱥᱴᱮᱢ ᱟᱹᱱ 2007 ᱟᱣᱛᱟᱨᱮ ᱠᱟᱹᱣᱰᱤ ᱢᱚᱱᱛᱨᱚᱠ ᱫᱚ ᱦᱚᱞᱟ ᱢᱤᱫ ᱜᱮᱡᱮᱴ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱡᱟᱹᱨᱤ ᱟᱠᱟᱫᱼᱟ ᱨᱩᱯᱮ ᱰᱮᱵᱤᱴ ᱠᱟᱨᱰ ᱠᱷᱮᱛᱨᱚ ᱨᱮᱦᱚᱸ 12,000 ᱴᱟᱠᱟ ᱦᱟᱹᱵᱤᱡ ᱞᱮᱱᱫᱮᱱ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱡᱟᱦᱟᱱ ᱪᱟᱨᱡᱽ ᱜᱮ ᱦᱟᱛᱟᱣ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱱᱳᱴᱤᱥ ᱨᱮ ᱢᱮᱱ ᱟᱠᱟᱱᱟ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚ ᱱᱚᱰᱮᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ
0: ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱪᱩᱱᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟᱨᱮ ᱜᱤᱛᱟᱧᱡᱚᱞᱤ ᱩᱪᱷᱟᱹᱱ ᱛᱟᱞᱢᱟ ᱠᱷᱚᱱ ᱱᱤᱛ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱛᱷᱩᱛᱤ ᱤᱫᱟᱭ ᱫᱩᱨᱜᱟᱫᱟᱥ ᱥᱚᱨᱮᱱ
2: ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ ᱟᱜ ᱥᱯᱚᱱᱥᱚᱨ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ 2000 ᱥᱟᱞ ᱨᱮᱱᱟᱜ 25 ᱰᱤᱥᱮᱢᱵᱚᱨ ᱩᱱᱨᱮᱱ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱ ᱚᱴᱚᱞ ᱵᱤᱦᱟᱨᱤ ᱵᱟᱡᱽᱯᱮᱭᱤ ᱪᱟᱹᱞᱩ ᱞᱮᱫᱟᱭ ᱱᱚᱣᱟ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱜᱨᱟᱢᱤᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱮᱱ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱟᱛᱳᱨᱮ ᱥᱚᱲᱚᱠ ᱨᱮᱱᱟᱜ ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱚᱱᱠᱟᱱ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱢᱚᱡᱽ ᱨᱟᱥᱛᱟ ᱵᱮᱱᱟᱣ ᱨᱟᱠᱟᱵ ᱞᱟᱹᱜᱤᱫ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮᱫᱚ ᱠᱮᱱᱫᱨᱤᱭᱚ ᱥᱚᱨᱠᱟᱨ ᱜᱮ ᱠᱟᱹᱣᱰᱤ ᱜᱚᱲᱚᱭ ᱮᱢᱚᱜ ᱛᱟᱦᱮᱸᱫ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱫᱚ 14ᱛᱚᱢ ᱚᱨᱛᱷᱚ ᱠᱚᱢᱤᱥᱚᱱᱟᱜ ᱥᱩᱯᱟᱨᱤᱥ 2015 ᱥᱟᱞ ᱨᱮᱱᱟᱜ ᱱᱚᱵᱷᱮᱢᱵᱚᱨ ᱨᱮ ᱜᱷᱳᱥᱚᱱᱟ ᱞᱮᱱᱟ ᱡᱮ ᱠᱮᱱᱫᱨᱤᱭᱚ ᱥᱚᱨᱠᱟᱨ 60% ᱛᱚᱦᱚᱵᱤᱞᱮ ᱮᱢᱚᱜᱼᱟ ᱟᱨ ᱨᱟᱡᱽᱡᱚ ᱥᱚᱨᱠᱟᱨ ᱫᱚ 40% ᱛᱚᱦᱚᱵᱤᱞᱮ ᱮᱢᱟ ᱜᱨᱟᱢᱤᱱ ᱩᱱᱱᱚᱭᱚᱱ ᱟᱨ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱨᱟᱡᱽ ᱥᱚᱝᱠᱨᱟᱱᱛ ᱠᱚᱢᱤᱴᱤ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱯᱨᱚᱛᱤᱵᱮᱫᱚᱱ ᱞᱮᱠᱟᱛᱮ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱫᱚ ᱯᱩᱱ ᱦᱟᱹᱴᱤᱧᱛᱮ ᱱᱤᱛ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱠᱟᱹᱢᱤ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮᱞᱮᱠᱟ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱯᱳᱭᱞᱳ ᱫᱷᱟᱯ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱫᱚᱥᱟᱨ ᱫᱷᱟᱯ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱛᱮᱥᱟᱨ ᱵᱷᱟᱜᱽ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱯᱩᱱ ᱵᱷᱟᱜᱽ ᱥᱮ ᱪᱚᱛᱩᱨᱛᱷ ᱵᱷᱟᱜᱽ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱦᱟᱹᱴᱤᱧ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱦᱚᱸ ᱠᱷᱟᱴᱚ ᱢᱟᱪᱷᱟ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱟᱨᱚ ᱵᱩᱡᱽᱛᱮ ᱥᱩᱵᱤᱫᱷᱟᱜᱼᱟ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱯᱳᱭᱞᱳ ᱫᱷᱟᱯ ᱚᱸᱰᱮ ᱫᱚ 100% ᱴᱟᱠᱟ ᱜᱮ ᱠᱮᱱᱫᱨᱚᱭ ᱥᱯᱚᱱᱥᱚᱨᱮᱫ ᱛᱟᱦᱮᱸ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮᱱᱟᱜ ᱢᱩᱞ ᱡᱚᱥ ᱫᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱛᱳᱰᱤᱨᱮ 500 ᱠᱷᱚᱱ ᱜᱤᱨᱟᱹᱵᱟᱥᱤ ᱦᱚᱲ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱥᱚᱢᱚᱛᱚᱞ ᱚᱧᱪᱚᱞ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ 250 ᱠᱷᱚᱱ ᱵᱟᱹᱲᱛᱤ ᱜᱤᱨᱟᱹᱵᱟᱥᱤ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱮᱢᱚᱱ ᱩᱛᱛᱚᱨ ᱯᱩᱨᱩᱵ ᱱᱟᱠᱷᱟ ᱯᱚᱱᱚᱛ ᱠᱚᱨᱮ ᱛᱚᱯᱥᱤᱞᱤ ᱩᱯᱚᱡᱟᱹᱛᱤ ᱮᱞᱟᱠᱟ ᱠᱚᱨᱮ ᱢᱚᱨᱩᱵᱷᱩᱢᱤ ᱚᱧᱪᱚᱞ ᱱᱚᱰᱮ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤ ᱥᱟᱵ ᱟᱠᱚ ᱟᱨ 249 ᱠᱷᱚᱱ ᱜᱤᱨᱟᱹᱵᱟᱥᱤ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱠᱚᱢᱚᱜᱼᱟ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱵᱩᱨᱩ ᱮᱞᱟᱠᱟ ᱟᱨ ᱛᱟᱭᱚᱢ ᱟᱠᱟᱱ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱩᱱᱠᱩ ᱞᱟᱜᱟᱫ ᱨᱟᱥᱛᱟ ᱵᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱥᱠᱤᱢ ᱛᱟᱞᱟᱛᱮ ᱡᱟᱛᱮ ᱥᱟᱨᱟ ᱵᱚᱪᱷᱚᱨ ᱮᱞᱟᱠᱟᱨᱮᱱ ᱦᱚᱲ ᱦᱮᱡ ᱥᱮᱱ ᱥᱮ ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱵᱷᱟᱜᱮᱜ ᱢᱟ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱥᱚᱨᱵᱚ ᱟᱵᱚᱦᱟᱣᱟ ᱥᱚᱲᱚᱠ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱯᱳᱭᱞᱳ ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮᱫᱚ ᱜᱨᱟᱢᱤᱱ ᱱᱮᱴᱣᱟᱨᱠ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱷᱨᱩ ᱨᱩᱴ ᱵᱮᱱᱟᱣ ᱞᱮᱱᱟ ᱯᱳᱭᱞᱳ ᱫᱷᱟᱯ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱫᱚ ᱚᱱᱟ ᱟᱣᱛᱟᱨᱮ ᱯᱨᱟᱭ 135,436 ᱯᱚᱨᱤᱵᱟᱨ ᱩᱱᱠᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤ ᱥᱟᱵ ᱞᱮᱱᱟ ᱩᱱᱠᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱡᱟᱛᱮ ᱢᱚᱡᱽ ᱦᱩᱭᱩᱜ ᱢᱟ ᱱᱚᱣᱟ ᱞᱚᱠᱠᱷᱚ ᱢᱟᱛᱨᱟ ᱫᱚᱦᱚ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱟᱛᱳᱰᱤ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱨᱮ ᱨᱟᱥᱛᱟ ᱵᱮᱱᱟᱣ ᱨᱟᱠᱟᱵ ᱞᱟᱹᱜᱤᱫ 40% ᱛᱚᱦᱚᱵᱤᱞ ᱦᱚᱸ ᱥᱟᱵ ᱞᱮᱱᱟ ᱠᱤᱞᱳᱢᱤᱴᱟᱨ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮᱫᱚ 3.68 ᱞᱚᱠᱠᱷ ᱠᱤᱞᱳᱢᱤᱴᱟᱨ ᱨᱟᱥᱛᱟ ᱵᱮᱱᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱞᱚᱠᱠᱷᱚ ᱢᱟᱛᱨᱟ ᱫᱷᱟᱨᱡᱚ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ 2 ᱨᱮ ᱥᱮ ᱫᱚᱥᱟᱨ ᱨᱮ 2010 ᱥᱟᱞ ᱨᱮᱱᱟᱜ ᱢᱮ ᱢᱟᱥ ᱠᱷᱚᱱ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱥᱚᱵᱷᱟᱨᱮ ᱚᱱᱩᱢᱳᱫᱚᱱ ᱞᱮᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚᱥᱟᱨ ᱫᱷᱟᱯ ᱨᱮᱫᱚ ᱜᱨᱟᱢᱤᱱ ᱨᱟᱥᱛᱟ ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱞᱟᱹᱜᱤᱫ ᱨᱟᱥᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱴᱷᱟᱢᱳ ᱵᱮᱱᱟᱣ ᱨᱟᱠᱟᱵ ᱟᱨ ᱱᱟᱯᱟᱭᱛᱮ ᱥᱟᱹᱦᱤᱡᱩᱦᱤᱜ ᱢᱟ ᱚᱱᱠᱟᱱ ᱩᱭᱦᱟᱹᱨ ᱵᱷᱟᱵᱱᱟ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱫᱟᱫᱚᱥ ᱯᱚᱧᱪᱚᱵᱟᱨᱥᱤᱠᱤ ᱯᱚᱨᱤᱠᱚᱞᱯᱚᱱᱟᱨᱮ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ 2 ᱫᱚᱥᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱ 50,000 ᱠᱤᱞᱳᱢᱤᱴᱟᱨ ᱨᱟᱥᱛᱟ ᱵᱮᱱᱟᱣ ᱫᱷᱟᱨᱡᱚ ᱞᱮᱱᱟ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱠᱮᱱᱫᱨᱚ ᱟᱨ ᱨᱟᱡᱽᱡᱚ ᱨᱮᱱᱟᱜ ᱛᱚᱦᱚᱵᱤᱞ ᱚᱱᱩᱵᱟᱫ ᱫᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ 75% আর 25% ᱢᱮᱱᱫᱚ ᱠᱮᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱠᱟᱨ 75% ᱮᱢᱟᱭ ᱛᱚᱦᱚᱵᱤᱞ ᱟᱨ ᱨᱟᱡᱽᱡᱚ ᱥᱚᱨᱠᱟᱨ 25% ᱛᱚᱦᱚᱵᱤᱞ ᱠᱷᱚᱨᱚᱪ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱭᱟ ᱟᱨ ᱩᱛᱛᱚᱨ ᱯᱩᱨᱵᱚ ᱯᱚᱱᱚᱛ ᱢᱚᱨᱩᱵᱷᱩᱢᱤ ᱯᱚᱱᱚᱛ ᱟᱨ ᱛᱚᱯᱥᱤᱞᱤ ᱚᱧᱪᱚᱞ ᱟᱨ ᱱᱚᱠᱥᱟᱞ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱫᱚ 90:10 ᱠᱮᱱᱫᱨᱚᱭ ᱮᱢᱟᱭ 90 ᱟᱨ ᱨᱟᱡᱽᱡᱚᱭ ᱮᱢᱟᱭ 10 ᱟᱨ ᱢᱮᱱ ᱫᱚ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ 1 ᱟᱨ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ 2 ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱫᱚ 2022 ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟᱜᱮ ᱢᱚᱱᱛᱨᱤ ᱥᱚᱵᱷᱟ ᱨᱮᱱ ᱠᱚᱢᱤᱴᱤ ᱠᱚ ᱚᱱᱩᱢᱳᱫᱚᱱ ᱞᱮᱫᱟ ᱱᱚᱠᱥᱟᱞᱯᱚᱱᱛᱷᱤ ᱮᱞᱟᱠᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱯᱨᱟᱭ 11,724.53 কোটি টাকা মঞ্জুর লেনা নাতে

0: 44টি জেলা লাগে, যাতে করে লাক্তিয়ান ব্রিজ সর্ব আবহাওয়া সড়ক বেনা নিশ্চিত কমি হিমা। উত্তর পূর্ব নাকা পনত পিয়া হিমালয় ব্রু জাপা পনত বাদে যত পনত লাগিগে তহবিল অনুপাত কদম আরু ফরালেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থ্রি সে পিয়া পেথক রেনা ওনার না যশ দো তাহে কেনা থ্রু রুট আর গ্রামীণ রাস্তা মেশা কাতে উথনেও লাহান্তি মা। ওনার সাঁও সাঁওতে গ্রামীণ সড়ক রেনা নেটওয়ার্ক মজ বেনাও কাতে আতো ওড়া রেন গিরেবাসি হর সুবিধা এমা কহিবা। ওনা কো সুবিধা মুদরে গ্রামীণ চাষ আবাদ বাজার বিদ্যাগারে শিক্ষণাত হারাবুড়ু হাসপাতাল সহজতে আতো গিরেবাসী হর কো সেন দাঁড়িয়া মা। মজ হর ডাহার সে রাস্তা বেনাও কাতে গ্রামীণ এলাকার হর লাতার গাতাক হর কামিয়া হর সানাম কো লাগি কামি আয়তান তেয়ার রাখাম, যেলাকা শিক্ষণাত বাখরাতে বিদ্যাগার হর্ম সময় মজ দহ এমানা। সাঁও সাঁওতে সরকার এনেম নানা হুনার যাহা সামাজিক ভালাই প্রকল্প রেনা সুবিধা জাম মেনা পান্থা মেনা ওনা কহ ব্যবস্থা। মজ রাস্তা যোগাযোগ তাহেন খাজ বার্গে খনগে আনাজপাতি ব্যবসা বাণিজ্য লেখাতে বাজার ইদি গানোয়া স্কুল কলেজ পাঠুয়া কো চালা সুবিধা সরকারি হসপিটাল চালা সুবিধা স্বাস্থ্যকর্মী কো সেক্টর রে কামি চালা লাগি আড়ি সহজ তো সেন দাঁড়াম, মাচেদ কো সহজ তো সেটের দাঁড়াম, সরকারি কর্মী কো আকোয়া উথনাও দেখবার রে চালা সুবিধা তাকোয়া। কাউডি আরি উথনাও আর কামি আয়তান তেয়ার রেনা ভাগে কামি পান্থা মেনা নোয়া প্রকল্প তালাতে। গ্রামীণ সড়ক যোগাযোগ খালি কাউডি আরি সামাজিক পরিষেবা দো বাই উথনাওয়া, ওনা সাঁওতে রেঙ্গেজ হর কো লাগি কামি সৃজন আর চাষি বহা কোয়া চাষ কামি তালাতে রোজগার বাড়তিয়া যাহা দা আতো ওড়া রে রেঙ্গেজ আনাটে সাহা দাঁড়িয়া। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যাহা পন নম্বর যাহা মেনা মানমি কোয়া ভালাই লেখা গুরুত্বে নেল কেনাম, প্রায় 25,000 পরিবার লাগি সড়ক যোজনারে মেন দো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পুন রে কেন্দ্র সরকার দো 49,87.50 কোটি টাকা মঞ্জুর কাদায় আর ওনা পণত দো ম্যাচিং রেন লেখাতে পণত দো এমান 21,007.50। 2011 সাল রেনা হর গণনা অনুসারতে নডে হজে 500+ হর কো লাগি দো সমতল অঞ্চল রে নোয়া কামি হিবা, 250+ গিরেবাসী কো লাগি তফসিলি উপজাতি এলাকা মরু এলাকা আর ললহাতাং এলাকারে নোয়া কো কামি দো হিবা। আবার কিছু কিছু বুরু পণত রে দো 160+ গিরেবাসী খানগে নোয়া কামি আওতারে হেজ দাঁড়ায়। 100+ গিরেবাসী কো লাগি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ফোর রে যাহা উত্তর পূর্ব নাকারে নটি পণত লাগি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর নির্দেশ নামায় জারি লেদায়। নয়া প্রকল্প আওতারে 62,500 কিলোমিটার সর্ব আবহাওয়া রাস্তা কামি রেনা ব্যবস্থা হাতাও কেন আর কাটিজ বিরিজ কহ ওনা সাঁওতে তেয়ার রাখাব। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রেনা মূল যশ দো হুয়ুক কেনা গ্রামীণ ভারত দিশম লাগি মজ যোগাযোগ আর পরিবহন ব্যবস্থা মজ লাগি মিটাং আডি মারাং পান্থা। নোয়া প্রকল্প দো কেন্দ্র সরকার স্পন্সর প্রকল্প, নোয়া প্রকল্প তালাতে আত্ম ওড়া রেন রেঙ্গেজ হর কামি জং হর নানা তুমল হর কোয়া যাহা যোগাযোগ সুবিধা নোয়া রেনা উইয়ার ভাবনা মেনা। গ্রামীণ রাস্তা বেনাও সাঁওতে মারে রাস্তা যাহা কো মেনা ওনা লাগিন হক কামি লাগিন ভাকরা তাহেনাম, তবে নোডে লাই জরুরা যাহা আতরে রাস্তা বানুয়া ওনডেগে পয়লো প্রায়োরিটি দো নামা। সারা বছর রাস্তা মজ সালা ব্যবহার লাগি চেলকা ব্যবস্থা তাহেনা অনকাগে কালভার্ট কাটিজ ব্রিজ চাথাল ড্রেন বেনাও রেনা অপশন তাহেনা। নোয়া স্কিম রে সিমেন্ট রেনা রাস্তা বেনাও দো বাং হুয়া, কেন্দ্রীয় সরকার নোয়া প্রকল্প লাগি 60% তহবিলে এমা আর রাজ্য সরকার 40% তহবিলে মঞ্জুরা। উত্তর পূর্ব নাকা পনত উপজাতি এলাকারে দো কেন্দ্র সরকার 90% আর রাজ্য সরকার দো 10% তহবিলে এমা। নোয়া প্রকল্প রেনা রাস্তা কদো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে কামিয়ায় আইরেন গুণী গরিব কো নাপায় দহ লাগান। নোয়া প্রকল্প রেনা নোডাল মন্ত্রণালয় দো গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় গ্রামীণ উন্নয়ন দপ্তর খন নোয়া কদো কামিয়া। দিশম রেন বিশেষ কায়তে গ্রামীণ এলাকারে কামি হরার লাগি 2012 সাল খন জাতীয়ারি গ্রামীণ সড়ক উথনাও সংস্থা NRRDA গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় আর ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তালাতে জেগেত জাগাত টান চুক্তি সহি জহি একান। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পরিকল্পনা হাতার লাগি সে কামিহরা লাহাই লাগি যাহাকো স্টেপ মেনা ওনা দো নঙ্কা। ᱱᱚᱣᱟ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱥᱟᱹᱦᱤ ᱡᱩᱦᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱚᱴᱟᱵᱩᱴᱟᱹ ᱥᱟᱹᱦᱤᱡ ᱟᱨ ᱡᱟᱛᱮ ᱴᱟᱠᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱥᱨᱚᱭ ᱛᱟᱞᱟᱛᱮ ᱯᱚᱨᱤᱠᱚᱞᱯᱚᱱᱟ ᱥᱟᱵ ᱡᱟᱹᱨᱩᱲᱟ ᱡᱮᱞᱟ ᱜᱨᱟᱢᱤᱱ ᱥᱚᱲᱚᱠ ᱯᱚᱨᱤᱠᱚᱞᱯᱚᱱᱟ ᱫᱚᱯᱛᱚᱨ ᱴᱷᱮᱱ ᱱᱮᱴᱣᱟᱨᱠ ᱛᱮᱭᱟᱨ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱤᱨᱫᱮᱥᱤᱠᱟ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱢᱚᱛᱟᱵᱮᱠ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱞᱟᱦᱟᱜᱼᱟ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱮᱱᱩᱣᱟᱞ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱮᱱᱩᱣᱟᱞ ᱫᱚ ᱫᱚᱯᱛᱚᱨ ᱠᱚᱣᱟᱜ ᱜᱚᱲᱚ ᱜᱚᱯᱚᱲᱚᱛᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱛᱟᱞᱟᱢᱟᱞᱟ ᱨᱮᱫᱚ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮ ᱡᱮᱞᱟ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱟᱨ ᱨᱟᱡᱡᱚ ᱥᱛᱚᱨ ᱨᱮᱱᱟᱜ ᱠᱚᱢᱤᱴᱤ ᱡᱚᱲᱟᱣ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱱᱮᱴᱣᱟᱨᱠ ᱵᱟᱪᱷᱱᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱚᱱᱚᱯᱨᱚᱛᱤᱱᱤᱫᱷᱤ ᱠᱚ ᱫᱟᱭᱵᱷᱟᱨ ᱮᱢ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱢᱮᱞᱮ ᱟᱨ ᱮᱢᱯᱤ ᱠᱚᱦᱚᱸ ᱨᱟᱥᱛᱟ ᱠᱟᱹᱢᱤ ᱵᱟᱪᱷᱱᱟᱣ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱜᱨᱟᱢᱤᱱ ᱥᱚᱲᱚᱠ ᱯᱚᱨᱤᱠᱚᱞᱯᱚᱱᱟ ᱟᱨ ᱢᱩᱞ ᱱᱮᱴᱣᱟᱨᱠ ᱨᱮᱜᱮ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱯᱚᱨᱤᱠᱚᱞᱯᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱪᱷᱟᱣ ᱛᱟᱦᱮᱱᱟ ᱡᱮᱞᱟ ᱜᱨᱟᱢᱤᱱ ᱥᱚᱲᱚᱠ ᱯᱚᱨᱤᱠᱚᱞᱯᱚᱱᱟ ᱨᱮ ᱡᱮᱞᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱚᱛᱚ ᱥᱚᱲᱚᱠ ᱨᱮᱱᱟᱜ ᱛᱟᱹᱞᱤᱠᱟ ᱱᱮᱴᱣᱟᱨᱠ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱥᱟᱵ ᱛᱟᱦᱮᱱᱟ ᱡᱟᱦᱟᱸᱨᱮ ᱨᱟᱥᱛᱟ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱚᱱᱟᱦᱚᱸ ᱯᱚᱥᱴᱚ ᱥᱟᱺᱦᱤᱡ ᱪᱤᱱᱦᱟᱹ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱚ ᱪᱤᱱᱦᱟᱹ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱥᱚᱨᱵᱚ ᱟᱵᱚᱦᱟᱣᱟ ᱨᱟᱥᱛᱟ ᱵᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱩᱞ ᱱᱮᱴᱣᱟᱨᱠ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱨᱟᱥᱛᱟ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱯᱨᱚᱠᱚᱞᱯ ᱨᱮᱦᱚᱸ ᱚᱱᱟ ᱠᱚ ᱨᱟᱥᱛᱟ ᱥᱟᱵ ᱛᱟᱦᱮᱱᱟ ᱯᱚᱨᱤᱠᱚᱞᱯᱚᱱᱟ ᱫᱚ ᱯᱳᱭᱞᱳ ᱨᱮ ᱵᱞᱚᱠ ᱨᱮ ᱵᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱨ ᱚᱱᱟᱜᱮ ᱡᱮᱞᱟ ᱯᱚᱨᱤᱠᱚᱞᱯᱚᱱᱟ ᱚ᱗ᱨᱟᱫᱷᱤᱠᱟᱨ ᱛᱟᱹᱞᱤᱠᱟ ᱠᱚ ᱵᱮᱱᱟᱣᱟ ᱢᱮᱱᱫᱚ ᱵᱞᱚᱠ ᱥᱛᱚᱨ ᱨᱮᱜᱮ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱥᱴᱟᱨ ᱯᱞᱟᱱ ᱫᱚ ᱵᱮᱱᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱵᱞᱚᱠ ᱥᱛᱚᱨ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱥᱴᱟᱨ ᱯᱞᱟᱱ ᱟᱨ ᱠᱳᱨ ᱱᱮᱴᱣᱟᱨᱠ ᱤᱱᱴᱟᱨᱢᱤᱰᱤᱭᱮᱴ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱵᱤᱵᱮᱪᱚᱱᱟᱜᱼᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱚᱱᱩᱢᱳᱫᱚᱱ ᱞᱟᱜᱟᱫ ᱥᱚᱫᱚᱨ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱚᱱᱩᱢᱳᱫᱚᱱ ᱠᱟᱛᱮᱫ ᱮᱢᱯᱤ ᱟᱨ ᱮᱢᱮᱞᱮ ᱴᱷᱮᱱ ᱦᱚᱸ ᱢᱚᱛᱟᱢᱚᱛ ᱦᱟᱛᱟᱣ ᱡᱟᱹᱨᱩᱲᱟ ᱥᱮ ᱩᱱᱠᱩ ᱴᱷᱮᱱ ᱦᱚᱸ ᱠᱚᱯᱤ ᱵᱷᱮᱡᱟᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱚᱜᱨᱟᱫᱷᱤᱠᱟᱨ ᱛᱟᱹᱞᱤᱠᱟ ᱥᱚᱝᱥᱚᱫ ᱥᱚᱫᱚᱥᱥᱚ ᱥᱟᱝ ᱥᱚᱞᱦᱮ ᱯᱚᱨᱟᱢᱚᱨᱥᱚ ᱵᱤᱵᱮᱪᱚᱱᱟ ᱟᱠᱟᱱᱟ ᱥᱮ ᱵᱟᱝ ᱚᱱᱟᱦᱚᱸ ᱡᱮᱞᱟ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱴᱷᱮᱱ ᱞᱟᱹᱭ ᱡᱟᱹᱨᱩᱲᱟ ᱡᱮᱞᱟ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱴᱷᱮᱱ ᱚᱱᱩᱢᱳᱫᱚᱱ ᱛᱟᱭᱚᱢ ᱠᱳᱨ ᱱᱮᱴᱣᱟᱨᱠ ᱨᱮᱱᱟᱜ ᱠᱚᱯᱤ ᱨᱟᱡᱡᱚ ᱥᱛᱚᱨ ᱥᱚᱝᱥᱛᱷᱟ ᱟᱨ ᱡᱟᱹᱛᱤᱭᱚ ᱜᱨᱟᱢᱤᱱ ᱥᱚᱲᱚᱠ ᱩᱛᱱᱟᱹᱣ ᱥᱚᱝᱥᱛᱷᱟ ᱴᱷᱮᱱ ᱵᱷᱮᱡᱟᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱟᱨᱡᱟᱣ ᱫᱚ ᱡᱟᱛᱮ ᱟᱛᱳ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱡᱤ ᱵᱤᱛᱟᱹᱣ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱹᱱ ᱞᱟᱦᱟᱱᱛᱤᱜ ᱢᱟ ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱜᱨᱟᱢᱤᱱ ᱠᱟᱹᱣᱰᱤ ᱟᱨ ᱥᱟᱢᱟᱡᱤᱭᱟᱹ ᱩᱛᱱᱟᱹᱣ ᱨᱟᱠᱟᱵ ᱨᱮ ᱥᱚᱦᱮᱫ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱮ ᱠᱟᱹᱢᱤᱭᱟ
1: ᱠᱮᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱩᱭᱦᱟᱹᱨ ᱵᱷᱟᱵᱱᱟ ᱫᱚ ᱡᱟᱛᱮ ᱟᱛᱳᱰᱤ ᱢᱩᱫᱽᱨᱮ ᱥᱚᱨᱵᱚ ᱟᱵᱚᱦᱟᱣᱟ ᱥᱚᱲᱚᱠ ᱛᱮᱭᱟᱨᱚᱜ ᱢᱟ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱥᱟᱨᱟ ᱵᱚᱪᱷᱚᱨ ᱜᱨᱟᱢᱤᱱ ᱮᱞᱟᱠᱟ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱱᱟᱭᱛᱮ ᱱᱟᱯᱟᱭᱛᱮ ᱠᱚ ᱦᱮᱡ ᱥᱮᱱᱚᱜ ᱢᱟ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱟᱱᱟ
0: ᱟᱛᱳᱰᱤᱨᱮ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱵᱟᱹᱲᱛᱤ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱛᱳ ᱨᱮᱱ ᱦᱚᱲᱟᱜ ᱟᱨᱡᱟᱣ ᱵᱤᱨᱡᱟᱹ ᱫᱷᱚᱱ ᱵᱮᱯᱟᱨ ᱵᱟᱹᱱᱤᱡᱽ ᱛᱟᱞᱟᱛᱮ ᱥᱚᱦᱚᱡᱽᱛᱮ ᱵᱟᱡᱟᱨ ᱛᱮᱠᱚ ᱤᱫᱤ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱜᱮ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲᱟᱜ ᱨᱳᱡᱽᱜᱟᱨ ᱵᱟᱹᱲᱛᱤᱜᱼᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱵᱤᱯᱤᱮᱞ ᱜᱟᱛᱟᱠ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱡᱤ ᱵᱤᱛᱟᱹᱣ ᱢᱟᱹᱱ ᱟᱨᱚ ᱩᱛᱱᱟᱹᱣ ᱨᱟᱠᱟᱵᱼᱟ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱥᱤᱠᱷᱱᱟᱹᱛ ᱢᱟᱹᱱ ᱵᱟᱹᱲᱛᱤᱜᱼᱟ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱥᱠᱩᱞ ᱠᱚᱞᱮᱡᱽ ᱢᱚᱡᱽ ᱛᱮᱠᱚ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱥᱟᱥᱛᱷᱚ ᱠᱚᱨᱢᱤ ᱠᱚ ᱟᱛᱳ ᱛᱮᱠᱚ ᱦᱮᱡ ᱥᱮᱱ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱧᱤᱫᱟᱹ ᱧᱩᱛᱟᱹ ᱮᱢᱟᱨᱡᱮᱱᱥᱤ ᱡᱟᱹᱨᱩᱨᱤ ᱵᱟᱡᱟᱨ ᱞᱟᱹᱜᱤᱫ ᱯᱮᱥᱮᱱᱴ ᱤᱫᱤ ᱛᱮᱦᱚᱸ ᱵᱟᱝ ᱚᱥᱩᱵᱤᱫᱷᱟᱜᱼᱟ ᱮᱱᱛᱮᱠᱷᱟᱱ ᱦᱚᱲᱢᱚ ᱥᱟᱶᱟᱨ ᱢᱚᱡᱽ ᱢᱩᱴᱷᱟᱹᱱ ᱥᱮ ᱱᱤᱯᱷᱩᱴ ᱛᱟᱦᱮᱱᱟ ᱨᱟᱥᱛᱟ ᱰᱟᱦᱟᱨ ᱢᱚᱡᱽ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱ ᱨᱮᱸᱜᱮᱡ ᱦᱚᱲ ᱵᱟᱡᱟᱨ ᱛᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱥᱮᱱ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱨᱮᱸᱜᱮᱡ ᱟᱱᱟᱴ ᱦᱚᱸ ᱥᱟᱦᱟᱜᱼᱟ ᱱᱮᱵᱮᱛᱟᱨ ᱢᱟ ᱱᱟᱣᱟ ᱴᱮᱠᱱᱳᱞᱚᱡᱤ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱠᱟᱛᱮᱫ ᱱᱚᱣᱟ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱟᱹᱰᱤ ᱞᱚᱜᱚᱱ ᱛᱮᱠᱚ ᱞᱟᱦᱟ ᱤᱫᱤᱭᱮᱫᱟ ᱥᱮ ᱞᱟᱦᱟ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮᱫᱚ ᱱᱚᱣᱟᱜᱮ ᱞᱟᱹᱭᱚᱜᱼᱟ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱛᱟᱞᱟᱛᱮ ᱟᱨᱛᱷᱚ ᱥᱟᱢᱟᱡᱤᱠ ᱡᱳᱜᱽ ᱡᱟᱦᱟᱸ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱵᱟᱹᱲᱛᱤᱜᱼᱟ ᱡᱮᱞᱮᱠᱟ ᱪᱟᱥᱵᱟᱥ ᱨᱮ ᱟᱭ ᱵᱨᱤᱫᱽᱫᱷᱤᱜᱼᱟ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱹᱥᱱᱤ ᱨᱮᱱᱟᱜ ᱟᱭᱛᱟᱱ ᱵᱟᱹᱲᱛᱤᱜᱼᱟ ᱟᱨ ᱨᱮᱸᱜᱮᱡ ᱦᱚᱲᱟᱜ ᱨᱮᱸᱜᱮᱡ ᱟᱱᱟᱴ ᱦᱚᱸ ᱥᱟᱦᱟᱜᱼᱟ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱜᱨᱟᱢᱤᱱ ᱯᱚᱨᱤᱠᱟᱴᱷᱟᱢᱳ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱜᱷᱟᱹᱴᱛᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱜᱷᱟᱹᱴᱛᱤ ᱦᱚᱸ ᱯᱩᱨᱚᱱᱚᱜᱼᱟ ᱡᱟᱹᱨᱩᱲᱟᱱ ᱡᱟᱦᱟᱸ ᱯᱚᱨᱤᱥᱮᱵᱟ ᱠᱚ ᱩᱛᱱᱟᱹᱣ ᱞᱟᱜᱟᱫ ᱪᱮᱛᱟᱱ ᱛᱷᱚᱠ ᱨᱮᱱᱟᱜ ᱨᱟᱥᱛᱟ ᱫᱚ ᱵᱮᱱᱟᱣ ᱫᱚ ᱞᱟᱹᱠᱛᱤᱭᱟ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱱᱤᱨᱵᱷᱚᱨᱡᱳᱜᱽᱜᱚ ᱨᱟᱥᱛᱟ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱ ᱠᱷᱟᱱ ᱠᱨᱤᱥᱤ ᱯᱚᱱᱱᱚ ᱵᱟᱡᱟᱨ ᱛᱮ ᱤᱫᱤ ᱢᱩᱥᱠᱤᱞᱚᱜ ᱜᱮᱭᱟ ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱭᱛᱮ ᱚᱞᱯᱚ ᱥᱚᱢᱚᱭ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱡᱤᱱᱤᱥ ᱵᱟᱹᱲᱤᱡᱚᱜᱼᱟ ᱥᱮ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱹᱲᱤᱡ ᱡᱟᱛᱮ ᱟᱞᱚ ᱦᱩᱭᱩᱜ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱸ ᱞᱚᱜᱚᱱ ᱯᱚᱨᱤᱵᱚᱦᱚᱱ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱫᱚ ᱡᱟᱹᱨᱩᱲᱟ ᱜᱨᱟᱢᱤᱱ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱥᱮᱵᱟᱢႩᱞᱚᱠ ᱠᱟᱹᱢᱤ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱥᱠᱤᱢ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱜᱩᱨᱩᱛᱵᱚᱯᱩᱨᱱᱚ ᱵᱷᱩᱢᱤᱠᱟᱭ ᱯᱟᱞᱚᱱ ᱮᱫᱟ ᱱᱤᱛ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱢᱮᱱᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱩᱛᱱᱟᱹᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱚᱠᱛᱤᱥᱟᱞᱤ ᱵᱷᱤᱛᱮ ᱛᱮᱭᱟᱨ ᱮᱫᱟ
2: ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱯᱮ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱛᱷᱩᱛᱤ ᱠᱮᱫᱟᱭ ᱫᱩᱨᱜᱟᱫᱟᱥ ᱥᱚᱨᱮᱱ ᱱᱤᱛᱚᱜ ᱜᱟᱯᱟᱱᱟᱜ ᱟᱠᱷᱲᱟ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟᱧ ᱟᱸᱡᱚᱢ ᱟᱯᱮᱜᱮ ᱜᱟᱯᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱟᱸᱡᱚᱢᱚᱜᱼᱟ ᱠᱚᱞᱞᱟᱱᱤ ᱢᱩᱨᱢᱩᱣᱟᱜ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ওজন স্তর রাখা দহ বাবদে থুতি থুতিয়ায় এসিস্টেন্ট প্রফেসর শ্যামল মুর্মু গাপনা আখড়া কামিহর পে আঞ্জম কিদা।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারাব সরকার, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়ন জমা দেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, চন্দ্রনাথ রথের খুনের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ঘটনায় আন্তঃরাজ্য বিষয় জড়িয়ে থাকায় সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সাতজন। এদিকে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান আজ নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দিয়েছেন। মুর্শিদাবাদের রেজিনগর থেকে গতকাল দলের প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ কাফি মনোনয়ন জমা দেন। উল্লেখ্য, এই দুই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। হুগলি দেবানন্দপুরে লেখকের জন্মস্থান এবং হাওড়ার সামতাবেরে তার বসতভিটায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবানন্দপুরের রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে চলছে নানা কর্মসূচি। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে আজ সার্ধ শতবর্ষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, বিভিন্ন ভারতীয় ও বিদেশি ভাষায় তাঁর সাহিত্যকর্মে গ্রাম বাংলার জীবন যেমন নিখুঁতভাবে বর্ণিত হয়েছে, তেমনি তৎকালীন সামাজিক বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে। রাজ্যপাল আর এন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণী দুই ছাত্রের আজ অলরেডি মৃত্যু হয়েছে। মৃতদের নাম প্রথম দাশগুপ্ত এবং শিবম পাল। জানা গেছে, স্কুলে না গিয়ে স্কুলের পাশের পীরবাবার পুকুরে মাছ ধরতে গিয়ে দুজন জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কয়েক ঘণ্টা তল্লাশি পর দ্বিতীয় ছাত্রের দেহ উদ্ধার হয়। এই ঘটনার ফলে এলাকাতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চারুকলা পরিচয় শিক্ষাক্রম সূচনা হয়েছে কলকাতায়। গতকাল এই শিক্ষাক্রমের সূচনা করে তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সাংস্কৃতিক শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, শিল্প সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী 14 অক্টোবর পর্যন্ত এই শিক্ষাক্রম কর্মসূচি চলবে। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের প্লাস্টিকের ক্যারিব্যাগের কারণে নিকাশী ব্যবস্থায় সমস্যা তৈরি হওয়ায় আজ সকাল থেকে স্টেশন চত্বরে বিশেষ অভিযান চালানো হয়েছে। প্রতি বছর বর্ষায় জমা জল বের করতে না পারার কারণে শহরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। পরিস্থিতি সামাল দিতে পৌরসভার উদ্যোগে 75 মাইক্রনের নিচে থাকা প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধের বিশেষ অভিযান চালানো হয়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘিতে প্রাক্তন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের কাছে পরাজিত তৃণমূল বিধায়ক গৌতম পালকে ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, দীর্ঘদিন এলাকায় ফিরে এলে পরে মহিলারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামীণ সংবাদ এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 110.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে। এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: বাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন সকলে। আর ওই যে বলেছি, মানে আমি আপনাদের বন্ধু স্বাগতা বলেছি কি, আপনাদের সকলকে ভালো কিন্তু থাকতেই হবে, আমাদের সকলকে ভালো থাকতে হবে। আর ভালো থাকার নানান উপায় আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে। আজকে কিন্তু আমরা এই রকমই ভালো থাকার একটি গল্প শুনব। আমার সঙ্গে রয়েছেন দুজন মহিলা তাঁতি দিদি, আমরা শুনব মহিলা তাঁতিদের কথা। সঙ্গে রয়েছেন বিখ্যাত জায়গা, একেবারে শাড়ির যেখানে খাজানা সেই বিখ্যাত জায়গা ফুলিয়া নদিয়া থেকে দুজন মহিলা তাঁতি। আমার সঙ্গে রয়েছেন রীনা মালাকার,
1: নমস্কার।
0: এবং আমার সঙ্গে রয়েছেন আরতি বসা। দুজনেই এসেছেন আমাদের একেবারে সীমান্তের জেলা ফুলিয়া নদিয়া থেকে। কেমন লাগছে আকাশবাণী স্টুডিওতে এসে?
1: এখানে এসে খুব ভালো লাগছে, এরকম একটা মানে আমরা তো তাঁতি, আমাদের ভালো একটা জায়গায় আসলে পরে মানে আমরা যে আমাদের মনের কথাটা বলতে পারছি, এটা বলতে পারবো এখানটা এসে, এটাতে আমাদের খুব ভালো লাগছে যে আমরা তো আমাদের কথাগুলো বলতেই পারি না ঠিক মতো।
0: বেশ বেশ,
1: এটাই ভালো লাগছে।
0: বেশ, আর আমাদেরও ভালো লাগে যখন আপনাদের মতন একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ, যারা নিজেরা প্রতিদিন পরিশ্রম করে ঘাম ঝরিয়ে শিরোনামে উঠে আসতে পারেন, একটা নিজেদের জায়গা তৈরি করতে পারেন, পায়ের তলার মাটিটাকে শক্ত করতে পারেন, তাদের গল্প আরো অনেক অনেক মা বোনেদের কাছে পৌঁছে দিতে পারলে খুব ভালো লাগে। এবং

0: আপনারা অনেকের ইন্সপিরেশন বা আপনারা অনেকের অনুপ্রেরণা হতে পারেন, তাই না?
1: হ্যাঁ, একদম একদম
0: ঠিক। আজকে এরকমই গল্প আমরা করব, কোনো জটিল বিষয় নয়। প্রথমে আমি আসি রীনাদির কাছে। উত্তম কুমারের সিনেমার একটা গান আছে, এবার মলে সুত হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেরে শাড়ি পরে দুলব তোমার কোমরে। তা জন্মসূত্রে তাঁতি?
1: জন্মসূত্রেই তাঁতি, জন্মসূত্রেই একদম তাঁতি। জন্ম লগ্নেই দেখেছি বাবাকে তাঁত বুনতে, মাকে সুতো করতে। পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে পড়াশোনা করতে করতে তাঁতের সাথে যুক্ত হইনি, আস্তে আস্তে বড় হলাম। বড় হয়ে পড়াশোনা শিখে তারপরে যখন তাও তাঁতটা ধরিনি, তাঁতটা দেখতাম সব সময়, মা সুতো করতো, বাবা তাঁত বুনতো, অন্য অন্য তাঁতিরা তাঁত বুনতো, শাড়িটা হতো, এগুলো দেখতাম। তারপরে বিয়ে হলো। এবার বিয়ে হওয়ার পরে 2007 সাল থেকে তখন আমার মনে হলো, মানে নিজের পায়ে একটা দাঁড়ানোর একটা ইচ্ছা। তখন সেই যে ছোটবেলায় তাঁত দেখতাম সেই তাঁতের দিকেই ঝোঁকটা গেল তখন, মানে 2007 সালে।
0: তখন বয়স কত?
1: তখন আমার বিয়ের পরে, আমার হলো একটা ছেলে হয় তারপরে, আমার মেয়ে তখন হয়নি, আমার এক ছেলে এক মেয়ে, মেয়ে হয়নি। তখন আমার ইচ্ছা নিজের পায়ে দাঁড়ানোর একটা, স্বাবলম্বী হওয়ার ইচ্ছা, তখন তাঁতের দিকে ঝোঁকটা যায়। প্রথম তখন হাতে খড়ি তাঁতটা ধরি, তাঁতটা ধরে তাঁতটা শিখে নিই আস্তে আস্তে। তারপর তো তাঁতের প্রসেসিংটা অনেক থাকে, যেমন সুতো করা, প্রথমে একদম নলি করা, ড্রাম করা, তারপরে একটা টানা হাঁটাতে হবে।
0: আসবো একে একে সব গল্পে আমরা আসবো, আমাকেও অনেক কিছু জানতে হবে, এসব আমি তো কোনোদিনও শুনিনি।
1: আচ্ছা,
0: তার আগে একটুখানি আসি আরতির কাছে। আরতি, তোমারও কি ফুলিয়াতেই জন্ম এবং তাঁতি পরিবারেই জন্ম?
2: আচ্ছা, ফুলিয়াতে নয়, আমার হবিবপুরে জন্ম, তাঁতি বাড়িতেই জন্ম। তখন তাঁতি বলতে গামছা তৈরি হয়, যে সেটা বাবার বাড়িতে আমাদের গামছা ছিল, সেই গামছা দেখেই, মানে তাঁতি গামছা তৈরি হয় সেটা দেখেই আমরা বড় হয়েছি।
0: হবিবপুর মানে সেটাও নদিয়াতেই?
2: নদিয়াতেই। তারপরে বিবাহ সূত্রে গিয়ে তাঁতের শাড়িতে যুক্ত হলাম,
0: সেটা ফুলিয়া,
2: ফুলিয়াতে এসে।
0: এবং মানে এই যে তাঁতের কাজ করবে সেই ইচ্ছেটা কিভাবে এলো?
2: যেহেতু শ্বশুর বাড়িতে তাঁত, বাবার বাড়িতেও তাঁত, সেটা তো ইচ্ছে ছোটবেলার থেকেই তাঁতের সঙ্গে যুক্ত। তারপরে শ্বশুর বাড়িতে এসে ধীরে ধীরে তাঁতের সাথে সুতো করা, নলি করা, মানে কর্মচারী খাটানো, এগুলো দেখে তারপরে নিজে ভাবলাম কর্মচারীর থেকে যদি নিজেরা করতে পারি সেই টাকাটা নিজেদের থেকে
0: যাবে, একটু বেশি
2: থাকবে। তখন তাঁতের সাথে আমি নিজেও যুক্ত হই, তাঁত বোনা। তারপরে ধীরে ধীরে তাঁতের শাড়ি নিয়ে বাইরে বেরিয়ে ব্যবসা করা, বিয়ের পরেই করেছি।
0: আচ্ছা, এবার রীনাদির কাছে আসি। এই যে একটা শব্দ শুনলাম, নলি করা, ড্রাম করা, এই যে প্রসেসিং, এই একটা একটা পরোতে পরোতে একটা সুন্দর শাড়ি তৈরি করা, যে শাড়িটা আমরা বাজারে গিয়ে দেখছি পছন্দ হচ্ছে, আমরা এটা নেব না ওটা নেব ভাবছি, কিন্তু সেইটা তৈরির পেছনে যে পরিশ্রম সেটা আপনারা করেন।
1: হ্যাঁ, একদম।
0: এবার এই যে যাত্রাটা, আপনি বলছেন যে বিয়ের পর আপনি যখন শ্বশুর বাড়িতে,
1: হ্যাঁ, আমার যখন ছেলে হয়ে যায় তারপরে আমি তাঁতের সাথে যুক্ত হই,
0: মানে সেটা তো শ্বশুর বাড়ির যে ব্যবসা ছিল সেটার সঙ্গেই আপনি যুক্ত হলেন।
1: ওদের শাড়ির ব্যবসা, যেহেতু শাড়ির সাথে যুক্ত, সেই আমার হাজবেন্ড হলো শাড়ির ব্যবসায়ী।
0: আচ্ছা,
1: সেই শাড়ির ব্যবসাটাকে আমি দেখেই মনে মনে তখন ভাবলাম শাড়িটা তো কিনে আনতে হচ্ছে, তাহলে এটা যদি আমরা নিজেরা তৈরি করতে পারি তাহলে আমাদের যে খরচটা পড়বে তাহলে আমাদের লভ্যাংশটা দেখতে পারবো। এখন তাঁত বলতে একটা তাঁত না, আমরা এই তাঁতের সূত্রেই বলি, এসএইচজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ হলো এজিএসআই এবং এসএইচজি গ্রুপ। তখন আর কি লোন খুব কম পেতাম, সামান্য লোন নিয়ে তখন একটা তাঁত করা হয়েছিল।
0: তারপর সেটা
1: 2007 সালে, 7 থেকে 8 সালে, 2011 সালে এনআরএলএম হয়ে গেল আনন্দধারা। আনন্দধারার হওয়ার পরে এসএইচজি গ্রুপের সুবিধাটা বেড়ে গেল।
0: আপনি জানতে পারলেন কিভাবে, বা এই যে প্রকল্পগুলোর সাহায্যে স্বনির্ভর হওয়া যায়, কাজটা শুরু করা যায়, সেটা কিভাবে জানলেন?
1: প্রথম আমরা মায়েদের দেখেছি একসাথে 10-12 জন বসে ওরা একটা গোষ্ঠী দল গঠন করছে, তখন ওদের কাছ থেকে শুনলাম যে এখানে সবাই মিলে কিছু কিছু সঞ্চয় করে যদি দল করা যায় তাহলে দলের থেকে লোন নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো করা যায়,
0: সরকারি
1: সাহায্য পাওয়া যায়, সেটার থেকেই আমরা দল দলগুলো করি, দলগুলো করার পরে আমরা আস্তে আস্তে পজিশনগুলো জানতে পারি।

0: যেমন একটা সিসি লোন, ক্যাশ ক্রেডিট লোন যেটা আর কি দেওয়া নেওয়া হয়, যেটা সেটাকে জানতে পারলাম আমরা, টার্ম লোনটা জানতে পারলাম,
1: কোনটা কি ধরনের লোন,
0: কি ধরনের লোন। এবার লোন নেওয়ার ফলে কিন্তু তাঁতের সংখ্যাটা বেড়ে গেল, তাঁতের সংখ্যাটা যখনই বেড়ে গেল, আগে যেমন একটা তাঁত ছিল আর হয়তো মহাজন বাড়ি থেকে শাড়ি টাড়ি এনে ব্যবসা করা হতো, তারপর যখন নিজের বাড়িতে যখন দশটা তাঁত হলো, তখন আমি পাঁচটা কারিগর,
1: দশ খাটা,
0: হ্যাঁ দশটা তাঁত, অনেক কারিগর, অনেক কারিগর কাজ করে, তারা বাড়িতেই কাজ করে, তারা তাঁত বুনছে। দেখবেন তাঁত আর পাওয়ার লুম দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, কিন্তু
1: কি আলাদা একটু যদি বলেন।
0: আলাদা বলতে তাঁতে যে জিনিসটা হচ্ছে সেটা আমরা হাত দিয়ে টেনে তাঁতটাকে বুনছি, একটা ঝাঁপ আছে এরকম, সেই ঝাঁপটা আসছে, মাকুটা যাচ্ছে, ওটা হাতে বোনা হচ্ছে। আর ডিজাইনটাও আমরা হলো এরকম কাঠি আছে, ওটা দিয়ে ডিজাইনটা তুলছি, আর একটা ডিজাইন আপনার ওপরে মেশিনে কাগজ ফুটো ফুটো করে আমার ডিজাইনটা করা হয়, ওটা আর কি সুতোটা ওর মধ্যে রোলিং হয়ে এসে ডিজাইনটা হচ্ছে, আমার হাতে করছি পুরো জিনিসটা, কিন্তু হাতে। হয়তো কখনো সুতোটা ছিঁড়ে গেল, সেটাও কিন্তু হাতে আবার নিয়ে সুতোটাকে জোড়া করে আবার বোনানো হচ্ছে, হাতে বোনানো হচ্ছে, টাইম লাগছে। আর আমার ডিজাইনটা পুরো পাড়ের ডিজাইন, নকশাগুলো পুরো সবটাই হাতে হচ্ছে, নিখুঁত ভাবে। তাঁত বলছে কেন, আর পাওয়ার লুম যেটা, সেটা তো কিছুই করতে হচ্ছে না, মেশিনটা চলছে কিনা দেখছি খালি, মেশিনে অনবরত রোলিং হচ্ছে আর শাড়ি হয়েই যাচ্ছে অনবরত। পাওয়ারলুমে অনেক শাড়ি তৈরি হবে, কিন্তু সেই সুতোটা আর সেই শাড়িটা হবে না, আমার হাতে তৈরি যে তাঁতের শাড়িটা সেই শাড়িটা কখনোই হবে না, বলে না টাঙাইল শাড়ি,
1: ঠিক এই যে
0: বাংলা শাড়ি। আমি একটা
1: শ্রোতা বন্ধুরা আপনাদের যদি দেখাতে পারতাম, একটা খুব সুন্দর, এটা হাজার বুটি তাই তো?
0: এটা হাজার বুটি,
1: একদম হাজার শাড়ি শাড়ি, বা দেখবো সব দেখবো আজকে। আরতি যেমন রীনাদি বললেন যে এক তাঁত থেকে ব্যবসাটা শুরু করেছিলেন 2007 সালে, আজ গিয়ে 2026 দাঁড়িয়ে 10টা তাঁত রয়েছে, তোমার জার্নিটা একটু বলো।
2: আমারও তাই, যখন একটা তাঁতের থেকে শুরু হয়,
1: কত সালে
2: সেটা, আমার বিয়ের আগেই আমার হাজবেন্ডের একটা তাঁত ছিল, তারপরে ধীরে ধীরে আমার 2006 সালে বিয়ে হয়, 8-এর থেকে আমাদের তাঁতটা বেড়ে যায়। তখন কুচবিহারি কর্মচারীরা আসতো অনেক দূরে থেকে, এসে থেকে কাজ করতো, মানে ওদের রান্না করে খাওয়াতে হতো, সেই থেকে জার্নি, মানে ফ্যামিলি থাকে না হলে কর্মচারীরা বাড়িতে থাকে ওদের রাখা হয়, তখন থেকে আমাদের 8খানা তাঁত হয়ে যায়,
1: এখন 8টা।
2: হ্যাঁ, এরপরও আমাদের এখনো পার্লুম চলছে, এখন আমরা পার্লুমও চালাচ্ছি।
1: আচ্ছা, পার্লুম কটা?
2: দুটো
1: পার্লুম,
2: মানে ধীরে ধীরে।
1: আচ্ছা, কর্মচারী কতজন আছে?
2: কর্মচারী 8 জন 10 জন 15 জন, মানে সাথে যুক্ত থাকে। সুতো নলি, পার্লুমের যে নলিগুলো সেটাও হচ্ছে মেশিনেই তৈরি হয়।
1: নলিটা কি জিনিস?
2: সুতো ঘুরিয়ে ঘুরিয়ে যেটা তাঁতের শাড়িটা তৈরি হচ্ছে, সুতো দিয়ে দিয়ে তৈরি হচ্ছে, তো ঝাঁপে যাচ্ছে, মাকু, যেমন মাকু আছে, একটা নলি তৈরি হয়ে সেই মাকুতে যাচ্ছে, যখন ঝাঁপটা টানা হচ্ছে এপাশ থেকে ওপাশে মাকু যাচ্ছে আসছে, তবেই সুতোটা কিন্তু ভেতরে গিয়ে এটে যাচ্ছে,
1: বুননটা তৈরি হচ্ছে।
2: হ্যাঁ, বুননাটা তৈরি হচ্ছে।
1: আমি আসবো আরেকবার আরতিদির কাছেই আসবো। যেমন রীনাদি বললো, সেলফ হেল্প গ্রুপের সহযোগিতা নিয়ে একে একে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে গেছেন, তুমিও কি সেই পথে?
2: আমিও স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে একে একে লোন নিয়েছি, লোন নিয়ে যেমন তাঁতের সাথে যুক্ত হয়ে তাঁতটা বাড়িয়েছি, ব্যবসাটা বাড়িয়েছি, প্লাস আমি বাড়ি ঘরও করেছি।
1: বাহ, খুব সুন্দর।
2: আমার মাথার উপরে ছাদ ছিল না, সেটা করেছি, তারপরে ছেলেকে এখন পড়াচ্ছি, মানে সব এর সাথে যুক্ত হয়ে।
1: বাহ, ছেলে কি পড়ছে?
2: ছেলে এবার বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি, কমেন্ট করছে।
1: বাহ, খুব সুন্দর। রীনাদির কাছে আসবো, এই ব্যবসাটা তো প্রায় 10 বছরের উপর চলছে, মাল তৈরি হচ্ছে, তাঁত বাড়িতে হয়ে গেল, কতজন কর্মচারী এখন আপনার কাছে?
0: 9 জন কর্মচারী কাজ করছে, কিন্তু তাঁতের প্রসেসিংটা লম্বা, তো ওটা তাঁতটা বুনছে 9 জন, কিন্তু এর পেছনে অনেক লোক কাজ করছে, যেমন কেউ সুতো করছে, কেউ নলি করছে, কেউ চরকা করছে, কেউ সানাবা করছে।
1: তোমার যে জার্নিটা শুরু হয়েছিল, তুমি যে কাজে এগোলে, কোনো ট্রেনিং নিয়েছিলে কি?
0: হ্যাঁ, তাঁতের ট্রেনিং নিয়েছিলাম।
1: কোথা থেকে নিলে, কিভাবে নিলে?
0: এসএসজি গ্রুপ আনন্দধারায় তাঁতের ট্রেনিং হয়েছিল, সেখান থেকে ট্রেনিং করেছি ফার্স্ট, হাতে খড়ি ট্রেনিংটা করে নিয়েই, তারপর তো বাড়িতে তো তাঁত আছেই, ওখানে বসে নিয়ে আস্তে আস্তে অভ্যাস করে করে, তারপরে ডিজাইনগুলো ডিজাইনার কাছ থেকে শিখে নিতে হয়, সেটা এমনি করা যায় না, ডিজাইনাররা ডিজাইনটা শিখিয়ে দেয়, তারপর আস্তে আস্তে এইভাবেই এগোনো আস্তে আস্তে।
1: মানে লোনটা নেওয়ার আগে ট্রেনিংটা করতে হয়?
0: হ্যাঁ, লোনটা নেওয়ার আগে আমার ট্রেনিংটা, কারণ এমআইপি ছাড়া তো কখনোই লোন নেওয়া যায় না, আমার পরিকল্পনাটা করতে হবে, আমি লোনটা নিয়ে কি করব, সেটার আগেই ট্রেনিংটা।
1: এবারে একটা ট্রেনিং করলে, তারপরে লোনের জন্য অ্যাপ্লাই করলে, লোন পেলে, ব্যবসাটা শুরু হলো, তারপরে কি পরবর্তী

0: তিতে বারবার করে কি কয়েকটা কয়েকটা ট্রেনিং নিয়ে যেতে হয় নিজেদের আরো বেশি কাজ জানার জন্য?
1: আরো বেশি কাজ জানার জন্য ট্রেনিং নিতেই হয়। তাঁতটা এমন জিনিস, তাতে ট্রেনিংটা নিতেই হবে। তাতে ট্রেনিংটা না করলে সব তাঁতগুলো বোনানো যাবে না। তাঁতের তো অনেক রকম তাঁত আছে, জ্যাকেট তাঁত আছে, চিত্তরঞ্জন তাঁত আছে, মাঠা তাঁত আছে, টাঙাল তাঁত আছে, তাঁতগুলো তো আলাদা আলাদা।
0: মানে এক একটা ডিজাইনের জন্য কি এক এক রকমের
1: এক এক রকম তাঁতটাই পুরো আলাদা থাকবে একদম? তাহলে তো সেটা তো ট্রেনিং করতেই হবে, ট্রেনিং ছাড়া কখনোই তাঁত বোনা যাবে।
0: আরতি, এই যে ট্রেনিং গুলো তোমরা করছো, তুমিও নিশ্চয়ই অনেক ট্রেনিং করেছো, এই ট্রেনিং গুলো কি সরকারি সহযোগিতাতেই করছো নাকি নিজেদেরও কিছু পয়সা করে দিতে হচ্ছে?
2: আমি সরকারি সহযোগিতায় করেছি একটা ট্রেনিং, যেটা 45 দিনের একটা করেছি, 10 দিনের একটা করেছি। তারপরে আমি লোন নিয়ে আমার হাজবেন্ডকে আসাম শিলচর পাঠিয়েছিলাম 17 দিনের একটা ট্রেনিং। সেটা শুধু আমাদের খরচে, রেশমের যে মেখলা গুলো তৈরি হয় তার উপরে একটা ট্রেনিং নিতে আমরা সেটা নিজেরাই পাঠিয়েছি।
0: মানে ট্রেনিংটার জন্য পয়সা নিজেদের?
2: হ্যাঁ, নিজেদের করে ওখান থেকে, মানে ওটা তো এখানে তৈরি হয় না, সেটা রেশমে, যেমন রেশম পোকার থেকে যে সুতোটা তৈরি হয় সেই সুতোর মেখলা তৈরি হয়।
0: সেটা কি কোনো প্রাইভেট সংস্থা নাকি সরকারি সংস্থা?
2: সরকারি না, প্রাইভেট থেকেই করে এসছে
0: ওটা, সেই জন্য নিজেদের
2: খরচ, মানে ওখানে থাকা খাওয়া, তারপরে যে ওই 17 দিন ট্রেনিংটা নিতে তাদের একটা পারিশ্রমিক দিতে হয়, তারা শিখিয়েছে, ওখান থেকে নিয়ে এসে আমার হাজবেন্ড ওই মেখলা এখানে তৈরি করছে।
0: আচ্ছা, এই যে ট্রেনিংটা নিয়ে এলো একটা প্রাইভেট সংস্থা থেকে, তো সেখান থেকে কি সার্টিফিকেট দিল?
2: না, ওখান থেকে শিখে এসেছে,
0: তাহলে
2: ওরা ওখানকার তাঁতি যে তাদের কাছে শিখতে গিয়েছিল।
0: সেটা করে তোমার কি উপকার হলো?
2: আমার উপকার হয়েছে, এখানে আমার হাজবেন্ড ওই মেখলাগুলো এখন করতে পারছে, যেটা এখানে কেউ করে না, সেটা এখানে আমার হাজবেন্ড করে।
0: রিনা দিকে জিজ্ঞেস করি যে কত টাকা পুঁজি নিয়ে প্রথম শুরু করেছিলেন?
1: আমার একদম প্রথম তাঁতের যে শাড়ির ব্যবসাটা শুরু করি, মাত্র 70টা শাড়ি 20,000 টাকা আমি লোন নিয়েছিলাম। লোন নিয়ে একদম কমা, যেগুলো একদম ইয়ে বাড়ির তাঁত তৈরি হচ্ছে, 70টা শাড়ি নিয়ে ফার্স্ট আমি ব্যবসা শুরু করি। তা ব্যবসা শুরু করার পর আমি কিন্তু স্টেটের অন্য স্টেটেও মেলায় যাই, মেলায় গিয়ে আমার ফার্স্ট 70টা শাড়ির মধ্যে আমার 5টা শাড়ি চুরি হয়ে যায়।
0: মানে আপনি যে ব্যবসাটা করেন সেটা মেলায় মেলায় বিক্রি?
1: হ্যাঁ, মেলায় মেলায়, আর আমার ঘরেতেও বিক্রি হয়,
0: মানে বাইরের থেকে সরাসরি বিক্রি হয়।
1: হ্যাঁ, সরাসরি বাইরের থেকে অনলাইন ব্যবসা, যেটা আমার কুরিয়ার করে দিচ্ছি বাইরে, এরকম আর কি। ফার্স্ট তো আমার 5টা শাড়ি চুরি হয়ে যায়, তখন আমার একটু মনটা খারাপ লাগে, আমি একটু ডাউন পড়ে গেলাম। তারপর পরের থেকে আমার ব্যবসায় অনবরত, এখন আমি কিন্তু অন্য স্টেটেও যাই মেলা করতে, বিভিন্ন জায়গায়।
0: কোন কোন স্টেটে গেছি?
1: আমি রাজস্থানে মেলা করেছি, দিল্লির হরিয়ানাতে মেলা করেছি 3 বছর পর পর, এই বছর খালি হলো না আমার অন্য জায়গায়। আর রাজ্যের মধ্যে যেমন দার্জিলিং এ করেছি, ব্যাঙ্গালোরে করেছি, ওটা স্টেটের বাইরে হচ্ছে, ভুবনেশ্বরে করেছি, কাঁথিতে করেছি।
0: বেশ, আরতিরও কি একই রকম ভাবে ব্যবসাটা এগিয়ে চলেছে?
2: মেলায় মেলায় মেলা টানাস পরে জায়গায় জায়গায় মাল পাঠাই, ব্যবসাটা আমি আর আমার হাজবেন্ড দুজনেই যুক্ত হয়ে গেছি।
0: আচ্ছা, মানে ট্রান্সপোর্টে মাল পাঠাও, মানে বিভিন্ন
2: অর্ডার আসে, আমাদের মালগুলো চলে যায়
0: সেখান থেকে সরাসরি, মালটা চলে যায়।
2: যেমন আমরা হাটও করি, হাটেও আমাদের বিক্রি হয়।
0: হাট কোথায় হয়?
2: যেমন হরিষা হাট, যেমন বিধাননগরের,
0: আচ্ছা,
2: ওখানে একটা শান্তিপুরের হাট আছে, গড়ের হাট, যেমন তাঁতি হাট, ওটা ওখানেও আমাদের মাল বিক্রি হয়।
0: আচ্ছা, মানে ব্যবসায়ীদের কাছে সরাসরি শাড়িটা চলে যাচ্ছে তোমাদের ঘর থেকে?
2: আমাদের ঘর থেকে।
0: বেশ, তুমি যখন শুরু করেছিলে কতটা পুঁজি নিয়ে শুরু করেছিলে?
2: আমি যখন আমার হাজবেন্ডের প্রথম বিবাহ সূত্র, মানে আমাকে তাঁত দেখে বিয়ে দেয় একটা তাঁত, তারপরে আমি ধীরে ধীরে একটা মাঠা তাঁত করি, তখন আমার একটা নেকলেস বিক্রি করে আমি একটা তাঁত করি, তখন
0: সোনার নেকলেস।
2: হ্যাঁ, আমার বিয়ের যে গয়না, মানে বাড়াতে হবে, করতে হবে, সেই একটা যে ওই গয়নাটা ঘরে রেখে দিলে তো আমার ইনকামটা হচ্ছে না,
0: স্ত্রী ধন হিসেবে,
2: তখন ওই গয়নাটা বিক্রি করে আমি আরেকটা তাঁত করা হয়। তারপরে ওই তাঁত করে ওর থেকে আমরা হাটের একটা চালানি, যেমন 70,000 টাকা স্যালারি দিয়ে বসা হয়, এইভাবে করতে করতে তখন আমার 8-10টা তাঁত হয়ে যায়, এখন পারলুম চলছে।
0: রিনাদি বললো যে প্রথম রিনাদির 5টা শাড়ি চলে গিয়েছে, তোমার একটা সোনার নেকলেস,
2: আমার গয়না।
0: ব্যবসায় কথা আছে জানো তো, ঝুঁকি না নিলে লাভ পাওয়া যাবে না, তো ঝুঁকি তো নিতেই হবে। কিন্তু এই যে আজকে এই যে সেই হাসিটা তোমরা দুজনে হাসছো, আজকে কি অবস্থা আমি একটু রিনাদির কাছে জিজ্ঞেস করবো, আজকে আজ কতটা রোজগার মাস গেলে করছো? প্রত্যেক মাসে হয় না, এটা বছরে হয়, বছরে মাসে 3-4 মাস পর, যেমন আমার অনলাইন যেমন ব্যবসাটা করছি, এটা মাসে ধরলে হয়তো মাসে আমার সংসারে কাজকর্ম করে 12-13 হাজার টাকা এমনি হয়ে যাচ্ছে মাসে, কিন্তু আবার বছরের একটা সময় আছে 2.5-3 লাখ টাকা এমনি রোজগার হবে, যে কোনো একটা মেলায় যখন যেতে পারবো, আমি যখন আমার স্টেটের বাইরের স্টেটে যখন মেলায় যেতে পারবো, তখন হলো আমি আমার তৈরি শাড়িটা নিয়ে যাচ্ছি, তো তাহলে আমার ওখানটা পুঁজিটা বেশি থাকছে, বিক্রি করে ওখান থেকে আমরা

0: রোজগারটা বেশি করতে পারছি।
1: মানে সেটা যদি ধরি গড় হিসেবে,
0: হ্যাঁ,
1: মাসে সেটা বা বছরে গিয়ে সেটা 4-5 লাখ টাকা ইনকাম হচ্ছে, তাই তো?
0: হ্যাঁ, 4-5 লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আমি সংসার চালিয়ে নিয়ে সংসারের কাজকর্ম করে, একজন মহিলা তো সংসারে প্রচুর কাজ থাকে,
1: ঠিক,
0: সেটা করে নিয়ে বাইরে যেটা করছি সেটাই তো অনেক।
1: মানে মেয়েরা তো দশভুজা,
0: হ্যাঁ, দশভুজা,
1: অনেকগুলো কাজ তারা
0: করতে পারে, ঘরেও সামলাতে হচ্ছে, বাইরেও সামলাতে হচ্ছে,
1: ঠিক, একদম,
0: ঘর বাইরে দুটোতেই সামলাতে হচ্ছে। এখন কিন্তু আমার অনেক মেয়েও কাজ করে, কারণ আমার যে তাঁতের যে শাড়িটা হচ্ছে তার উপরে আমি কাঁথা স্টিচ সেলাই করাচ্ছি, সেখানে অনেক মেয়ে কাজ করছে।
1: মানে তোমার কাছেও?
0: হ্যাঁ, আমার কাছেও অনেক মেয়ে কাজ করছে, এই জায়গাটা এখন পৌঁছাতে পেরেছি।
1: তারা কিরকম রোজগার করছে এক একজন?
0: তারা এক একজনে মাস গেলে 2,000-2,500-3,000 ও হয়ে যাচ্ছে, দুই একজনের বেশিও হয়, যে যেরকম সেলাইয়ের উপর ভিত্তি করে।
1: মানে যতদিন কাজ করছে তার উপরে নির্ভর
0: না, যতটা শাড়ি সেলাই করতে পারছে, তাঁতের শাড়ির উপরে কাঁথা স্টিচ হাতে সুচ দিয়ে সেলাই করছে, কাঁথা স্টিচ সেটা যতটা শাড়ি করতে পারবে ততটা ইনকাম করতে পারবে, সেটা তার কাজের উপর ভিত্তি করে এরকম কাজ করতে পারছে অনেক মেয়ে। আবার কেউ কেউ শাড়ি ভাঁজ করছে, ভাঁজেও লোক লাগছে আমার, এখানেও কাজ করছে মেয়েরা। আমি একজন মেয়ে হয়ে অনেক মেয়েকে কাজ দিতে পেরেছি।
1: মানে সংসার সামলে পাশে এটা করছে, তার সঙ্গে তার কিছু আয় হচ্ছে,
0: জড়িত না স্বামী, আমি একাই করছি।
1: আচ্ছা, বাজারে তো অনেক রকম শাড়ি পাই, কখনো দেখছি 500 টাকার তাঁতের শাড়িও রয়েছে, আবার কখনো 5,000 টাকার তাঁতের শাড়িও রয়েছে। কোন শাড়িটা কিরকম দাম বা তোমাদের তৈরি করতে কতটা পড়ছে এবং সেটা কি কতটা দামে বাজারে বিক্রি হচ্ছে একটু যদি বল।
2: তসর যে শাড়িটা ওটা তৈরি যেমন 5,000-7,000-10,000 টাকায় বিক্রি হচ্ছে, সেটা আমাদের তৈরি করতে গেলে 6,000-7,000 টাকা খরচ পড়ে যায়।
1: তসর,
2: হ্যাঁ, তসর যেটা 12,000 টাকায় আপনারা কিনতে পারেন, সেটা তৈরি হয়ে ওটা তো হাত বদল হয়, কাজে আমরা যদি 7,000 টাকায় বিক্রি করি সেটা গিয়ে মহাজনের কাছে চলে যায়, মহাজন ওটাকে 10,000-12,000 মানে দুটো তিনটে হাত বদলের পরে ওটা বিক্রি হচ্ছে। আর সরাসরি যদি আপনি তাঁতিদের কাছ থেকে কিনতে চান, 7,000 টাকা যদি খরচ হয়, মোটামুটি আপনি ওখানে 500-1,000 টাকায় মানে 7,000 যদি আমাদের খরচ হয়, আপনি 8,000 টাকায় ওই শাড়িটা পেয়ে যাবেন। যত হাত বদল হবে ওই শাড়িটার দাম বেড়ে যাবে।
1: আর একটা টাঙ্গাইল শাড়ি সেটা কিরকম?
2: হ্যাঁ, টাঙ্গাইল শাড়ি যেমন 500 টাকায়ও আছে, আবার এখন মোটামুটি 200-250 টাকায়ও আপনি যদি হাটে যান পাওয়া যায়। সেটা হচ্ছে রেশম না, রিলায়েন্স যাকে বলে, প্লাস্টিকের তৈরি শাড়িটা, ওটা আমাদের যেমন খরচ 200 টাকায়, ওটা আপনি হাট থেকে বা কিনতে গেলে ওটা 300 টাকায় মিনিমাম একটা শাড়িও পাওয়া যায়। সুতোর উপরে নির্ভর, আপনি যদি 60 সুতোর একটা শাড়ি কিনতে যান সেটা 400 টাকায় পাওয়া যাবে, আর 100 সুতোর যে কাজ হয় সেই শাড়িটা কিনতে গেলে আপনি 2,000 টাকার নিচে কোনো শাড়ি কিনতে পারবেন না।
1: আচ্ছা রিনাদি, যে 60 সুতো 100 সুতো এই তফাতটা কি?
0: তফাতটা 7 সুতোটা হলো মোটা, যেমন শান্তিপুরের তাঁত, শান্তিপুরের তাঁতে 60-80 সুতো থাকে, আর আমাদের ফুলিয়ার তাঁতে 100/100 সুতোটা এভাবে আড়েও যেভাবে আসবে আর লম্বায়ও সেইভাবে যাবে, এটাই হলো 100/100 সুতো। 100টা সুতো এভাবেও যাবে, এভাবেও যাবে, এই দুইভাবে সুতোটা 100 আসলে সেটা হলো 100 সুতো, একদম পাতলা সুন্দর মসৃণ হবে, যেটা দিয়ে নাকি টাঙ্গাইল শাড়ি তৈরি করা হয়।
1: মানে লম্বায়ও যাবে আর আড়েও
0: যাবে, সব দিকেই যাবে, 100/100 সুতো 100, 60-60 মানে একটু মোটা, 80টা তার থেকে আর একটু খানি পাতলা, খুব পাতলা হবে না, 100 সুতো মানে একদম আসল মসৃণ সুতোটা, পাতলা সুতো।
1: অনেক রকমের তাঁত আছে, ফুলিয়ার তাঁত আছে, সমুদ্রগড়ের তাঁত আছে, শান্তিপুরের তাঁত আছে, মানে তফাতগুলো কি কি?
0: তফাতগুলো যেমন ফুলিয়ার তাঁতে সবসময় 100 সুতো থাকে, মানে সুতোটা খুব পাতলা হয়, সুন্দর হয়,
1: মানে শাড়ির কোয়ালিটিটা
0: অনেকটা আলাদা হবে, মসৃণ হবে একদম,
1: রং
0: একদম পাকা, ফুলিয়ার শাড়ির রং উঠবে না। 100 সুতো মানে সেই সুতোটা সেরকমই তৈরি হবে, সে কালারটাও সেইভাবে তৈরি হবে, সেই কালার উঠবে না, কখনোই যাবে না। আর 60-80 সুতো সেটা তো একটু আলাদা হবেই, শাড়িটাও একটু ভার হবে।
1: আরতির কাছে আসি, এই যে শাড়িগুলো তোমরা সোজা, তুমি বললে যে একেবারে তোমরা ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছ বা তোমাদের ঘর থেকে চলে যাচ্ছে, কোথায় কোথায় গেছে তোমার শাড়ি?
2: আমার শাড়ি বহু দূরে দূরেও গেছে, যেমন ব্যাঙ্গালোর গেছে, যেমন কিছুদিন আগে আমাদের শাড়ি কিছুটা আহমেদাবাদ গেল, মানে একটা বিয়ে বাড়িতে অর্ডার ছিল, সেখানে প্রচুর শাড়ি, হলুদ আর লাল শাড়ি ওখানে গেছে।
1: তার মানে দেশের মধ্যেই তুমি পাঠাচ্ছ, বিদেশে যায়নি?
0: না,
1: বাইরে, মানে ভারতবর্ষের বাইরে কখনো যায়নি?
2: না, এখনো আমরা সেটা পাঠাতে পারিনি।
1: রিনাদির ক্ষেত্রেও তাই, তাই?

0: একদম বাইরে পাঠাতে পারিনি।
1: আচ্ছা এই যে মেলায় যাও, মেলাগুলো কি সব সরকারি মেলা?
0: সরকারি মেলা বাদেও পয়সা দিয়ে বুক করেও মেলা করি আমি।
1: কিভাবে মেলাগুলোর খোঁজ পাওয়া যায়?
0: মেলাগুলো যেমন
1: বা মেলাতে যে যাওয়ার জন্য এই যে যে তাঁতিদেরকে সিলেক্ট করা হয়, সেই সিলেকশনটা কিভাবে হয়?
0: সিলেকশনটা হয় যেমন আমার ডিআইসি কার্ড আছে একটা, ডিসি কার্ড আছে একটা, আমি একজন আর্টিসিয়ান, আমার আর্টিসিয়ান কার্ড আছে, সেই কার্ডের মারফত যোগাযোগটা হয়। যেমন ডিসি অফিস আমাদের বর্ধমান, আমরা বর্ধমান অফিসের সাথে যোগাযোগ করি। ডিআইসি অফিস যেমন আমাদের কৃষ্ণনগর, ডিআরডিসি যেমন আমাদের কৃষ্ণনগর, এরকম আমরা সবসময়ের জন্য যোগাযোগ রাখি।
1: মানে এই কার্ডটা কিভাবে পাই? ধরুন আমি কি কার্ড পাবো?
0: আমি একজন আর্টিসিয়ান না, সবাই কার্ড পাবে না। আমি একজন তাঁতি, আমার হলো ডব্লিউ কার্ড আছে, তাই আমি কার্ড পাবো। সবাই কার্ড পাবে না এখানে, যে তাঁতি সেই কার্ড পাবে।
1: আরতির কাছে আসি, ধরো আমি আমার বাড়িতে অনেক একটা বড় অনুষ্ঠান আছে, আমি গেলাম তোমার বাড়িতে, গিয়ে অনেকগুলো শাড়ি কিনবো, কিনতে পারবো?
2: হ্যাঁ অবশ্যই কিনতে পারবেন।
1: হ্যাঁ কিভাবে সেটা?
2: সেটা আমার বাড়িতে গেলে, এবার আপনি কি ধরনের শাড়িগুলো নেবেন এবার তানার উপরে নির্ভর করে। আমার ধরেন লাল পাড় হলুদ শাড়ি হচ্ছে, এবার আপনার যদি ওই শাড়িটা লাগে, তার যেমন আপনার শাড়ি লাগবে সেটা আমাকে আগে বলতে হবে যে আমার এতগুলো শাড়ি লাগবে একই কালারে, তাহলে আমরা সেটা তৈরি করে আপনাকে দিতে পারবো। আর যদি আপনার মনে হয় যে আমার বাড়িতে যেই শাড়িগুলো তৈরি হচ্ছে ওইগুলোর মধ্যেই আপনি নেবেন, সেটা আমরা সঙ্গে সঙ্গে আপনাকে ঘরে থাকলেই দিয়ে দিতে পারবো।
1: এবারে ধরো দোকান থেকে কিনলে যে দামে কিনি, সেক্ষেত্রে কি তোমার বাড়ি থেকে গিয়ে কিনলে সরাসরি সেক্ষেত্রে কি কিছু বেশি ছাড় পাওয়া যাবে?
2: একদম ছাড় পাওয়া যাবে। যেটা দোকানে যায় সেটা হাত বদল, আমি প্রথমেই বলেছিলাম হাত বদলের উপরে একটা নির্ভর হয়, কিন্তু আমাদের কাছ থেকে যদি কেউ সরাসরি কেনে সেটা আমরা অনেকটাই কমে দিতে পারি।
1: দুজনের কাছেই আমার শেষ প্রশ্ন, এই যে রিনা দিও শুরুতে বলেছে আর আরতি তুমিও বললে, নিজে স্বনির্ভর হওয়ার জন্য এই কাজটার সঙ্গে যুক্ত হয়েছো বা এই ব্যবসাটার সঙ্গে যুক্ত হয়েছো, প্রথমে রিনা দি আজকে নিজে কতটা সচ্ছল বলে মনে হয়, কতটা স্বনির্ভর বলে মনে হয়, এবং কতজন মানুষকে তুমি তোমার পাশাপাশি স্বনির্ভর দেখতে পেয়ে খুশি হয়েছো?
0: আমি হলো নিজে স্বনির্ভর হয়েছি, প্রথম কথা হলো নিজে আমি নিজে সংসার চালাচ্ছি, আমার সংসারটা আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আমার হাজবেন্ড এখন আপাতত কিছুই করে না, পুরোটাই আমার উপর নির্ভর। এটা একটা যেমন আমার ভালো লাগছে যে আমি নিজে সংসার চালাচ্ছি, আমার পাশাপাশি আমার আরো দশটা গ্রুপের মেয়েরা স্বনির্ভর হতে পেরেছে, তারাও আমার সাথে সাথে স্বনির্ভর হয়েছে। এছাড়াও আমি যে পাইকারি মালটা দিচ্ছি তারাও কিন্তু অনেকটা আমার কাছ থেকে পেয়ে অনেকটা কমে পাচ্ছে শাড়িটা, যেমন আমরা তৈরি করছি আমাদের থেকে নিচ্ছে মানে কমে পাচ্ছে, এরকম ভাবে আমি অনেককেই স্বনির্ভর করতে পেরেছি এবং আমি নিজেও স্বনির্ভর এখন
1: একেবারেই। আর আরতির কথা একটু শুন।
2: আমি নিজে স্বনির্ভর হয়েছি, প্লাস পাঁচজন আমার সাথে স্বনির্ভর হয়েছে, তার থেকে বড় প্লাস আমি কখনো আমার হাজবেন্ডের কাছে এক টাকাও হাত খরচ চাই না, প্লাস আমার ছেলেকে মানুষ করছি, কোনো দিন হাজবেন্ডকে বলি না যে টিউশনের টাকা লাগবে বা ছেলের যাবতীয় খরচ, আমার খরচ, আমার মায়ের খরচ আমি দিতে পারি।
1: বেশ, আজকে আমরা শুনলাম একেবারে দুজন খুব খুশি সফল মহিলা তাঁতিদের কথা। আমার সঙ্গে ছিলেন আজকে স্টুডিওতে রিনা মালাকার ও আরতি বসাক। আমি এই ফুলিয়া থেকে আসা দুই তাঁতি দিদিকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের এই কাজ আরো আরো এগিয়ে চলুক, তোমরা আরো ভালো থাকো এবং তোমাদের পাশাপাশি আরো অনেক মা বোনেদের ভালো রাখো। আর যে মা বোনেরা শুনছেন তাদের সকলকে বলছি, এইভাবেই কিন্তু ভালো থাকার রাস্তা আমাদের প্রত্যেককে খুঁজে নিতে হবে। আর আজকে এখানেই ইতি টানছি অনুষ্ঠানে। রিনা মালাকার ও আরতি বসাক দুজন তাঁতি আজকে আমাদের সঙ্গে ছিলেন, তোমাদের অসংখ্য ধন্যবাদ।
2: নমস্কার, এখানে এসে খুব ভালো লাগলো, আমাদের অভিজ্ঞতা আমরা জানাতে পারলাম,
0: অভিজ্ঞতাটা শেয়ার করে খুবই আনন্দ পেলাম, এটাই আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারলাম।
1: বেশ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।

0: কিষাণবাণী এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে তর্জা গান, পরিবেশন করছেন মালতী সর্দার ও সহশিল্পীবৃন্দ।
1: আমি প্রণামে গো।

0: এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন মালতী সর্দার ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার

0: ভাবনা থাকুক শীর্ষে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। সমীক্ষা, আজকের সমীক্ষা শিরোনাম গণতন্ত্রের পরীক্ষা। এটি বলছেন বিশ্বনাথ বিশ্বাস।
1: নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই একটি বাক্যের মধ্যে যেন ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় পরিচয়টি লুকিয়ে আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, এই বৃহৎ পরিসরে ভাষা বদলেছে, ধর্ম বদলেছে, খাদ্যাভ্যাস বদলেছে, পোশাক বদলেছে, রাজনৈতিক বিশ্বাসও বদলেছে। কিন্তু এত বৈচিত্র্যের মধ্যেও একটি ভোটের অধিকার ভারতীয় নাগরিককে একই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দাঁড় করিয়েছে। আজ 15ই সেপ্টেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 2007 সাল থেকে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত অনুযায়ী দিনটি পালিত হচ্ছে। এ প্রসঙ্গে বলা যায়, গণতন্ত্রের কোনো একক মডেল নেই, তাই একটি সর্বজনীন মূল্যবোধ। আধুনিক সমাজ ও রাষ্ট্রচিন্তায় গণতন্ত্রের পরিধি অনেক বেশি বিস্তৃত। এই পরিপ্রেক্ষিতে ভারতের দিকে তাকানো জরুরি, কারণ ভারতের গণতন্ত্র কেবল একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা নয়, তা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের গণতান্ত্রিক পরীক্ষাও। ভারতীয় গণতন্ত্রের একটি অসাধারণ শক্তি হল, এখানে মানুষ রাজনৈতিকভাবে একরকম নয়, একই পরিবারের সদস্যরা ভিন্ন দলকে ভোট দেন, একই শহরে মিছিল করে পরস্পর বিরোধী মতের মানুষ, একই সংসদে বহু মতের সংঘাত হয়। কখনো সরকার শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা পায়, কখনো ভোটার তাকে জোটের উপর নির্ভরশীল করে দেন। এই বৈচিত্র্যই ভারতের গণতন্ত্রের প্রাণ। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতা দরকার, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা মানে সব কিছু করার লাইসেন্স নয়। একটি সরকার 51% ভোট পেলে 49% মানুষের অধিকার তার কাছে অপ্রাসঙ্গিক হয়ে যায় না, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ভারতের নির্বাচন ব্যবস্থা এখনও বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক অনুশীলনগুলির একটি, কিন্তু গণতন্ত্র মানে কেবল ভোটদান নয়, গণতন্ত্র মাঝে প্রতিদিন প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি মতের মধ্যে। 15ই সেপ্টেম্বর তাই শুধু গণতন্ত্রের উৎসবের দিন নয়, এটি আত্মপরীক্ষার দিনও। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের এই দেশটিকে একসঙ্গে ধরে রাখার শক্তি রয়েছে ভারতীয় সংবিধানে, আর সেই সংবিধানের প্রাণ হল গণতন্ত্র। ভারতীয় গণতন্ত্র মানে শুধু রাজনৈতিক দল কিংবা নেতাদের গল্প নয়, এটি সাধারণ মানুষের হাতিয়ার। কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, আদিবাসী, মহিলা, তরুণ, প্রবীণ সবাই মিলে এই ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছেন। অবশ্য গণতন্ত্রের বিচার করতে হলে শুধু ভারতকে দেখলে চলবে না, গোটা পৃথিবীর পরিস্থিতির দিকে তাকাতে হবে। একটু স্বচ্ছ দৃষ্টি নিয়ে তাকালেই আমরা দেখতে পাব, বিশ্বজুড়েই গণতন্ত্র চাপে রয়েছে। চলতি বছরে একটি আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গিয়েছে, টানা 20 বছর ধরে বিশ্বের স্বাধীনতার অবনতি চলছে। তাদের হিসাব, বিশ্বের মাত্র 21% মানুষ বর্তমানে গণতন্ত্রকে সার্বিকভাবে উপভোগ করেন। 2005 সালে এই হার ছিল 46%। অর্থাৎ গণতন্ত্রের সংকট রয়েছে। এ প্রসঙ্গে আমেরিকা, ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকার প্রসঙ্গ বারবার উঠে আসে। কোথাও রাজনৈতিক মেরুকরণ, কোথাও সংখ্যাগরিষ্ঠতাবাদ, কোথাও রাষ্ট্রক্ষমতার কেন্দ্রীকরণ, কোথাও ভুয়ো তথ্য, সামাজিক মাধ্যমের অপব্যবহার, সংবাদপত্রের সেন্সরশিপ গণতন্ত্রের ভিতকে দুর্বল করছে। এছাড়াও কখনো সেনা অভ্যুত্থান গণতন্ত্রকে সরিয়ে দিচ্ছে, কখনো আবার ভোটে জিতে আসা সরকারই ধীরে ধীরে সেই প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করছে। তাই গণতন্ত্রের বিপদ সবসময় ট্যাঙ্ক বা সাঁজোয়া সেনার মাধ্যমে আসে না, অনেক সময় ব্যালট বাক্সের মধ্য দিয়েও তার অবক্ষয় শুরু হতে পারে। সেই ছদ্ম গণতন্ত্রের ব্যাপারে সারা বিশ্বের মানুষকে সতর্ক থাকতে হবে, প্রতিটি দেশের শাসককে মনে রাখতে হবে, গণতন্ত্রের অবস্থান শাসন ক্ষমতায় নয়, তা থাকে জনগণের মধ্যে।
0: গণতন্ত্রের পরীক্ষা শিরোনামে সমীক্ষাটি শুনলেন, বললেন বিশ্বনাথ বিশ্বাস।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রতিরক্ষা

0: 13টি সংস্থার সঙ্গে চুক্তি। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি গয়ার উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। অনিচ্ছা সত্ত্বেও কোনো ধর্ষিতা নারীকে মাতৃত্বের দায়িত্ব গ্রহণে বাধ্য করা তার মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারের লঙ্ঘন, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। ভারতের সরকারি প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে। এইডস রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় বতসোয়ানায় 10 টন ওষুধ পাঠালো ভারত। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষণা সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, রায় মানতে নারাজ আওয়ামী লীগ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উজবেকিস্তানের সমরখান্দে আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সামরিক বাহিনী, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে এবং দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের আহ্বান জানান। নতুন দিল্লিতে DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় বিষয়ক সভা বিমর্শ 2026-এ ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ক্ষেপণাস্ত্র থেকে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি ক্ষেত্রেই DRDO নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
1: आज 2026 में DRDO ने मिसाइल से लेकर राडार्स तक, कॉम्बैट एयरक्राफ्ट से लेकर सबमरीन तक, इलेक्ट्रॉनिक वॉरफेयर सिस्टम से लेकर आर्टिफिशियल इंटेलिजेंस तक हर क्षेत्र में अपनी कैपेबिलिटी साबित की है। डिफेंस सेक्टर में रिसर्च एंड डेवलपमेंट के लिए DRDO आज एपेक्स ऑर्गेनाइजेशन है, इस सच्चाई को ही कोई नकार नहीं सकता।
0: প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে MSME ক্ষেত্রের ভূমিকার কথা তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। দেশে প্রতিরক্ষা স্টার্টআপের এক নতুন জোয়ার সৃষ্টি হয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
1: साथियों, भारत में डिफेंस स्टार्टअप की एक नई वेव उठ रही है। आपने देखा होगा आज कुछ वर्षों स्टार्टअप का नंबर क्या था और इस समय स्टार्टअप का नंबर बढ़कर कितना हो गया है। और ये स्टार्टअप इनोवेटिव होने के साथ साथ एजाइल भी हैं और ट्रेडिशनल डिफेंस मैन्युफैक्चरिंग मॉडल को डिसरप्ट भी कर रहे हैं। फंडिंग, मेंटरशिप और मार्केट एक्सेस से उनके लिए डिफेंस सेक्टर में अपॉर्चुनिटीज बढ़ी हैं।
0: অনুষ্ঠানে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের জন্য 13টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে 9টি চুক্তি হস্তান্তরিত করা হয়। এছাড়া দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলির উৎপাদন সক্ষমতার মান যাচাইয়ের উদ্দেশ্যে সিস্টেম ফর অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং সামারের সংস্করণের জন্য DRDO কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি গয়ার উপর হামলা ভারত কোনোভাবেই মেনে নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর উপর হামলা ভারত কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করে না। এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌচলাচল এবং বাণিজ্য প্রবাহ দ্রুত পুনরুদ্ধার করার জন্য ভারত আহ্বান জানিয়েছে। পানামার পতাকাবাহী জাহাজটিতে 14 জন ভারতীয় নাবিক ছিলেন। ওমান উপকূলের কাছেই জাহাজটি হামলার শিকার। বিদেশ মুখপাত্র বলেন, তাদের মধ্যে 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, একজন এখনো নিখোঁজ।
2: This attack happened off the coast of Oman. It was a Panama flagship on which we had 14 Indian nationals or seafarers, of which 13 have been rescued, and we deeply thank the Omani authorities for rescuing our nationals. One Indian national is missing. Search and rescue operations continue.
0: জৈশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের উপর 70 লক্ষ পাকিস্তানি অর্থমূল্যের পুরস্কার ঘোষণার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, পাকিস্তানের এ ধরনের চমক বা বিভ্রান্ত করার প্রচেষ্টা নতুন কিছু নয়। কেবল এমন ঘোষণা না করে নির্দিষ্ট ফলাফল আসতে পারে, পাকিস্তানের উচিত এরকম সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা।
2: हम लोगों ने कई दफा देखा है कि इस प्रकार का आंख में धूल झोंकने वाली हरकत पाकिस्तान करता रहा है। इससे एक स्टेट स्पॉन्सर ऑफ टेरर के नाम पे अनाउंसमेंट करने की जरूरत नहीं है, उनको एक्शन लेना चाहिए, क्योंकि उनको खुद ही पता है कि लोग कहाँ हैं, उनको अरेस्ट करना चाहिए।
0: ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান সাফল্যের প্রশংসা করেছেন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কোয়াড গোষ্ঠীর গুরুত্বের উপর আলোকপাত করেন। হাইকমিশনার গ্রিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে বিশ্বমঞ্চের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তাদের কূটনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কৃষাও বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, এই প্রকল্পের কাজ শেষ হলে তা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে। তিনি জানান, এই প্রকল্পকে জাতীয় প্রকল্প ঘোষণা করা হয়েছে।

প্রকল্পের আর্থিক ব্যয়ের প্রায় 90% কেন্দ্র এবং বাকি 10% সংশ্লিষ্ট রাজ্যগুলি বহন করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে আজ ত্রিপুরার আগরতলায় যশোদা এআই এর উপর একটি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এআই এর ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন। অনিচ্ছা সত্ত্বেও কোনো ধর্ষিতা নারীকে মাতৃত্বের দায়িত্ব গ্রহণে বাধ্য করা তার মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারের গুরুতর লঙ্ঘন বলে দিল্লি হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে। 30 সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও গর্ভাবস্থা অবসানের জন্য 15 বছর বয়সী এক ধর্ষিতা কিশোরীর করা আবেদনের প্রেক্ষিতে আদালত একথা বলে। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক হিসেবে অভিহিত করে বিচারপতি মধু জৈন বলেন, একজন নারী মা হতে চান কিনা সে বিষয়ে কেবল তারই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা জাতীয় পুষ্টি মাস। পশ্চিমবঙ্গের মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে।

0: 1959 সালে অল ইন্ডিয়া রেডিওর অধীনে একটি পরীক্ষামূলক টেলিভিশন পরিষেবা হিসেবে দূরদর্শনের যাত্রা শুরু হয়েছিল। কয়েক দশকের পথপরিক্রমায় এটি তথ্যপ্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে স্যাটেলাইট ও ডিটিএইচ পরিষেবার মাধ্যমে এটি দেশের প্রায় সকল মানুষের কাছে পৌঁছে গেছে। 1959 সালের 15ই সেপ্টেম্বর দূরদর্শন ভারতে টেলিভিশন সম্প্রচারের নতুন যুগের সূচনা করে। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করেন। 1975 সাল পর্যন্ত এটি অল ইন্ডিয়া রেডিওর অংশ হিসেবেই পরিচালিত হতো। 1976 সালের 1লা এপ্রিল অল ইন্ডিয়া রেডিও থেকে আলাদা হয়ে দূরদর্শন তার সম্প্রচারের জন্য পরিচালনগত স্বায়ত্তশাসন পায়। 35টি স্যাটেলাইট চ্যানেল ও 66টি স্টুডিও কেন্দ্রের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে দূরদর্শন বর্তমানে 24টিরও বেশি ভাষায় অনুষ্ঠান প্রচার করে চলেছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরাজেয় কথাশিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সমাজ মাধ্যমে এক বার্তায় জানান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন রচনা বহু দেশীয় এবং বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। এর পাশাপাশি সমাজ সংস্কার, মহিলাদের অধিকার এবং জাতীয়তাবাদের প্রতি তার অঙ্গীকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ওড়িশায় আজ কৃষি উৎসব নোয়াখাই পালিত হচ্ছে। নোয়াখাই উৎসব নতুন ফসল তোলার মরশুমের সূচনাকে চিহ্নিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এইডস রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ক্ষেত্রে সহায়তার জন্য বতসোয়ানার জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে ভারত আজ সেদেশে 10 টন অ্যান্টি রেট্রোভাইরাল ওষুধ পাঠিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই পদক্ষেপ দক্ষিণী বিশ্ব বা গ্লোবাল সাউথের অংশীদার দেশগুলির সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করার বিষয়ে দেশের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT-2 আজ ঢাকায় জুলাই অভ্যুত্থান চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করেন। মামলার সাজাপ্রাপ্ত অন্যান্যরা হলেন AFM বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজল শামস পড়শ, মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল, মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান। আওয়ামী লীগ এই সিদ্ধান্ত দর্থহীন প্রত্যাখ্যান করেছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড। উজবেকিস্তানের সমরখান্দে বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে আয়োজিত প্রতিযোগিতা চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। দুই বিভাগে ওপেন এবং মেয়েদের ক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়ন ভারত আবারও নামছে শিরোপা দখলের লড়াইয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সামরিক বাহিনী, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MT গয়ার উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে

0: হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
1: আকাশবাণী কলকাতা জানিয়ে দিয়ে আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় শুনবেন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। রাত 8:15 শহর কলকাতা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবিকা মুখোপাধ্যায়। রাত 8:30 কথায় কাহিনী সহযাত্রী, রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন এই অনুষ্ঠানের প্রথম পর্ব। 8:45 শুনবেন অর্থনীতির দুনিয়া। রাত 9:00 শুনবেন খেয়াল শিল্পী প্রীতম রায়। রাত 9:30 শ্রবণী, প্রথমে শুনবেন স্বরচিত কবিতা পাঠ পার্থপ্রতিম আচার্যর কণ্ঠে এবং তারপর কথিকা বিষয় অচেনা শরৎচন্দ্র, বলবেন শুভাশিস চক্রবর্তী। রাত 10:00 ছায়াছবির গান, নজরুলগীতি শুনবেন অর্পিতা রায়ের কণ্ঠে রাত 10:30। রাত 10:45 শুনবেন ম্যান্ডোলিন, বাজিয়ে শোনাবেন নীলোৎপল চক্রবর্তী। রাত 11:00 লোকগীতি শিল্পী সন্ধ্যা বোস এবং রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা শিল্পী সৌমিত্র দাশগুপ্ত।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত ৮টায় শুনবেন বাংলা ছায়া ছবির গান, রাত ৮:১৫ নানা রঙের গান, রাত ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত ৯:১৬ অনুষ্ঠান স্পটলাইট, রাত ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম, উপস্থাপনায় অভিষেক মণ্ডল, রাত ১১:১০ হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

এখন সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আগামীকালই মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 71 কোম্পানি কেন্দ্র

0: বাহিনী মোতায়েন করা হচ্ছে। ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসার অভিযোগে পাঁচজনের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে আজ তদন্তের 13তম স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় সরকার রাজ্যে 6টি গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামোর জন্য 1,042 কোটি টাকারও বেশি অর্থ মঞ্জুর করেছে। আবেদনকারী কমিটিকে দুর্গাপুজোর সরকারি অনুদান বণ্টন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার একগুচ্ছ নতুন ব্যবস্থা নিচ্ছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। ইস্টবেঙ্গল আগামীকাল আম্মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হোসেন ক্লাবের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে, রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারাব সরকার, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়ন জমা দেন তিনি, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেবার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, চন্দ্রনাথ রথের খুনের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এ ঘটনায় আন্তরাজ্য বিষয়ে জড়িয়ে থাকায় সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে।
1: তদন্ত সিবিআই কে দিয়েছে রাজ্য সরকার, যেহেতু আন্তঃরাজ্য ছিল, তাতে শুটার এবং সুপারি যারা দিয়েছে 7 জন গ্রেপ্তার হয়েছে। এবং আমার যেটুকু জানা আছে, এই যে 2 কোটি টাকা খরচ করা হয়েছে ওকে সরিয়ে দেওয়ার জন্য, ডায়মন্ড হারবারের অনেকের কল রেকর্ড, যারা টাকা বয়ে দিয়ে এসেছিল শুটারকে সুপারি কিলারকে, আমি শুনেছি তথ্য সূত্র। বাকিটা সিবিআই করছে, 7 জনকে গ্রেপ্তার করেছে, চার্জশিট করেছে, এবং আমার বিশ্বাস তাদের ফাঁসি হবে।
0: এর আগে হলদিয়ায় বিজয় সংকল্প সভায় অংশ নিয়ে নন্দীগ্রামে বিজেপির বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
2: এমন মার্জিনে নন্দীগ্রামে বিজেপি জিতবে যেটা কখনো কেউ কল্পনা করতে পারেননি, বাকিটা সময় কথা বলবে। হারাতে এসেছিল নন্দীগ্রামে 21-এ, হারিয়ে বাড়ি পাঠিয়েছিলাম, এবারে গঙ্গা পেরিয়ে ওর পাড়াতে গিয়ে ওকে হারিয়ে দিয়ে এসেছি।
0: পূর্বতন সরকারের আমলে নন্দীগ্রামে যে সমস্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছিল তা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে নবগঠিত সরকারের বিগত 4 মাসের কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিকে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান আজ নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দেন। ওই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শান্তিগোপাল গিরিও আজ তার প্রার্থীপদ দাখিল করেছেন। ইতোমধ্যেই 2 কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উভয় শিবির এবং রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টি এবং আরএসপি প্রার্থী দিয়েছে। উল্লেখ্য, এই 2 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে, পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। রাজ্যের 2 কেন্দ্রে আসন্ন বিধানসভা উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 37 এবং মুর্শিদাবাদের রেজিনগরে 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বর্তমানে রাজ্যে থাকা 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থেকেই এই বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত। ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসার অভিযোগে 5 জনের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক রাজীব পাণ্ডে কয়েকদিন আগেই এই অভিযোগে স্বরূপ হয়েছিলেন, আজই তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এদিকে ভুয়ো চিকিৎসক বিতর্কে রাজ্য মেডিকেল কাউন্সিলের পদাধিকারীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক রাজীব পাণ্ডে। কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়, সম্পাদক সুশান্ত রায়, সদস্য তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাঝি, রেজিস্ট্রার মানুষ চক্রবর্তীদের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর দাবি, গত কয়েক বছর ধরে ভুয়ো ডাক্তারদের রেজিস্ট্রেশনের সংখ্যা ক্রমশ বেড়েছে, অথচ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এ ব্যাপারে কোনো পদক্ষেপ করেনি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে আজ তদন্তের 13তম স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এই মামলায় নতুন করে তদন্তকারী দল সিড গঠন করেছে কেন্দ্রীয় সংস্থা। আদালতে তারা জানিয়েছে, কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ মতো অভয়ার পরিবারের সঙ্গে কথা বলেছেন সিটের সদস্যরা। পরীক্ষা করা হয়েছে সমস্ত মেডিকেল রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আগামী 20 নভেম্বর মামলার পরবর্তী শুনানি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের পর ঘটনার পুনর্নির্মাণ চলাকালীন অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের মামলা সংক্রান্ত সমস্ত নথি এবং অকুস্থল সংলগ্ন সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রাজ্যকে তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। 3 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। এদিকে বারুইপুর কাণ্ডে উস্কানিমূলক মন্তব্য ও অশান্তিতে ইন্ধন জোগানোর ঘটনায় অভিযুক্ত সিপিআইএম নেতা লাহেক আলীর মামলা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম বাদ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার আইনজীবীরা এই মামলায় মুখ্যমন্ত্রীকে যুক্ত করেছিলেন। লাহেক আলীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদনেও সাড়া দেয়নি আদালত। সংশোধনাগারে টাকার বিনিময়ে জেলবন্দীদের অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্যের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ 3 সপ্তাহের মধ্যে মামলাকারী এবং রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে বলেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল এই রাজ্যে আসছেন। দুপুরে কলকাতায় পৌঁছবেন তিনি, এরপর সল্টলেকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা জাতীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার সিআরআইএফ এর প্রকল্পের আওতায় রাজ্যে 6টি গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামোর প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য 1,042,62 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে আজ রাজ্যের পূর্ত দপ্তরকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল মিলিয়ে 194 কিলোমিটার দীর্ঘ সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও শক্তিশালী হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারিকে ধন্যবাদ জানিয়েছেন। নেপালে ভয়াবহ হরপাবানে নিখোঁজ এরাজ্যের বাসিন্দাদের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সাক্ষাৎ করবেন। নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এক অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা তুলে দেওয়া ছাড়াও অসহায় পরিবারগুলির একজন সদস্যকে চাকরির নিয়োগপত্র দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আবেদনকারী কমিটিকে দুর্গাপুজোর সরকারি অনুদান বন্টন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার একগুচ্ছ নতুন ব্যবস্থা নিচ্ছে। এবার থেকে অনুদান পেতে হলে পুজো কমিটির নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। পুজো কমিটির সভাপতি বা সম্পাদককে কমিটির লেটার হেডে আবেদনপত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। আবেদনের সঙ্গে কমিটির নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের একটি ক্যানসেলড চেক এবং পাসবুকের প্রথম পাতার প্রতিলিপি জমা দেওয়া আবশ্যক। আত্মনির্ভর ভারত এবং কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে গার্ডেন রিজ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসিতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য আজ 2টি কোস্টাল রিসার্চ ভেসেল বা উপকূলীয় গবেষণা জাহাজের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই 2টি গবেষণা জাহাজ সমুদ্রের গভীরে ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি, খনিজ সম্পদ অনুসন্ধান এবং ড্রেজিং, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে। রাজ্য সরকারি কর্মী, আধিকারিক এবং পেনশনভোগীদের জন্য স্বাস্থ্য প্রকল্প WBHS-এ কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা হলে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে। অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রকল্পের সুবিধা পেতে মিথ্যে তথ্য দেওয়া, তথ্য গোপন করা বা বিকৃত করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুরেন্দ্রনাথ আইন কলেজে উপস্থিতির হার কম থাকা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস শুরু হয়েছে বলে জানিয়েছেন উপাধ্যক্ষ মোহাম্মদ তারান্নম। ইস্তফা বিতর্কের পর আজ কলেজে গিয়ে বিশেষ ক্লাস করিয়েছেন উপাধ্যক্ষ। তিনি জানিয়েছেন আগামী 7 দিন রোজ 8 ঘন্টা করে এই ক্লাস হবে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। হুগলির দেবানন্দপুরে লেখকের জন্মস্থান এবং হাওড়ার শান্তাবেড়ে তাঁর বসতভিটে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে আজ সার্ধ শতবর্ষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ইস্টবেঙ্গল আগামীকাল আম্মানে AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আগামীকালই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 71 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আজকের প্রসঙ্গ।
1: আজকের প্রসঙ্গে এখন শুনবেন আলোচনা রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা।
2: চলছে রাষ্ট্রীয় পুষ্টি মাস, এবারের মূল ভাবনা আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব। আজ পুষ্টি সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সুমিত সুর। আপনাকে আকাশবাণীতে স্বাগত।
3: নমস্কার।
2: প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব যে পুষ্টি বলতে আমরা কি বুঝি সঠিক অর্থে?
3: পুষ্টি হলো একটি ধারাবাহিক জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে মানব শরীরের গৃহীত খাদ্য থেকে আবশ্যকীয় উপাদান গ্রহণ ও শোষণ করে এবং তার শরীরের গঠন বৃদ্ধি ক্ষয়পূরণ রোগ প্রতিরোধ এবং মস্তিষ্কের বিকাশ ও সার্বিক সুস্থতা বজায় রাখতে ব্যবহার করে। সুষম খাদ্য সেগুলোকে যদি আমরা কয়েকটি ভাগে ভাগ করি তাহলে দেখতে পাই মূলত শক্তি দেয় যে খাবারগুলো, যেমন বিভিন্ন ধরনের খাদ্যশস্য চাল গম জোয়ার বাজরা রাগি মিলেট। আরেকটা আমাদের শরীরে প্রোটিন যে খাবারগুলি থেকে আসে, যেমন ডাল মাছ মাংস সয়াবিন বাদাম বীজ এবং নানা ধরনের মরশুমি ফল। তার সঙ্গে দুগ্ধজাত দ্রব্য দুধ দই ছানা, এই সুষম একটি খাদ্য মানুষকে জাগ্রত করা তার উদ্দেশ্যেই এই পুষ্টি মাসের মূল লক্ষ্য। এবার এই যে পুষ্টি মাস, সেই পুষ্টি মাসের অগ্রাধিকার বিষয়গুলিও এখানের মধ্যে বলা রয়েছে।
2: এবার রাষ্ট্রীয় পুষ্টি মাস পালনের তাৎপর্য কী?
3: প্রতি বছর এই সেপ্টেম্বর মাস জুড়ে সারা ভারতবর্ষে রাষ্ট্রীয় পোষণ মাস পালিত হয়। এর মূল লক্ষ্য হচ্ছে গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা, শিশু, কিশোরী এবং সমাজের সকল মানুষের মধ্যে পুষ্টি স্বাস্থ্য ও সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। এবার যে বিষয় আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব, অঙ্গনওয়াড়ি তো শুধুমাত্র একটা সরকারি কেন্দ্র নয়, একটা সামাজিক অংশীদারিত্বের অংশ হিসাবে তুলে ধরে। এর মধ্যে খাদ্য বৈচিত্র প্রোটিন সুনিশ্চিতকরণ সেগুলো যেমন তুলে ধরার বিষয় রয়েছে, প্রতিদিনের খাবারে যে অঙ্গনওয়াড়ি থেকে যে খাবার দেওয়া হয় তার মধ্যে যেন নানা রকম শাকসবজি পর্যাপ্ত প্রোটিন থাকে। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যকর গরম খাবার, অঙ্গনওয়াড়িতে শিশুদের জন্য পুষ্টিকর ও মানসম্মত গরম খাবারের জন্য ব্যবস্থা করা হয়। তার সঙ্গে পঞ্চায়েত স্তর পর্যন্ত এবং স্থানীয় মানুষকে পুষ্টি সংক্রান্ত বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে যুক্ত করা এবং বাচ্চাদের প্রথম 1000 দিন তার মানসিক সামাজিক বিকাশে জোর দেওয়া। এর সঙ্গে এবছর প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা বা PMMVY এর 10 বছর পূর্তি উদযাপন চলছে। এই বিষয়েও মানুষকে যা যা সরকারি স্কিম রয়েছে সেই সব স্কিম সম্পর্কে তথ্য জনগণের সামনে পৌঁছে দেওয়া।
2: শিশুর কাছে তার মায়ের স্তনদুগ্ধর কতটা গুরুত্ব রয়েছে?
3: বাচ্চা ভূমিষ্ঠ হলো তার প্রথম 6 মাস, শুধুমাত্র স্তনদুগ্ধ সে যদি পান করে তার জন্য সবথেকে বেশি উপকারী। তার সঙ্গে আমরা যদি গ্রামাঞ্চলের দিকে একটুখানি নজর দিই, এই প্রথম 1000 দিন তার মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই 1000 দিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সয়াবিন ডিম ছাতু কখনো মেথি শাক মৌসুমি ফল এগুলোও কিন্তু প্রয়োজন। তাছাড়াও মা এবং শিশুর ক্ষেত্রে যখন সে মা হতে যাচ্ছে অর্থাৎ তার অ্যান্টিনেটাল চেকআপ যখন হচ্ছে সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরকারি যে নিয়ম নীতি রয়েছে সেখানে আয়রন ফলিক অ্যাসিড দেওয়ার যে বিষয় রয়েছে, এছাড়াও আয়ুর্বেদে অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে গর্ভিণী পরিচর্যা এই বিষয়গুলি রয়েছে। আমাদের সারা দেশ জুড়ে সুপ্রজা বলে একটি আয়ুর্বেদ মেডিকেল কলেজে এক ধরনের প্রোগ্রাম চলে ন্যাশনাল আয়ুষ মিশনের অন্তর্গত, পশ্চিমবাংলাতেও আয়ুর্বেদ মেডিকেল কলেজের মধ্যে এই প্রোগ্রামটি চলছে, সেখান থেকেও মানুষজন এর লাভ নিতে পারেন। এছাড়াও দেখুন বাচ্চাদের দিকে তাকাই তাহলে বাচ্চারা জন্মাবার পরে প্রথমে যে 1 ঘন্টার মধ্যে ঘন হলুদ যে দুধ কলস্ট্রাম এইটা যদি বাচ্চা খায় পর্যাপ্ত পরিমাণে এবং 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ, আর তারপর 6 মাসের পর ধীরে ধীরে পুষ্টিকর ঘরের তৈরি খাবার, মানে আমরা সবসময় বলছি যে বাইরের খাবার থেকে যতটা পরিমাণ মা ও বাচ্চাকে দূরে রাখা যায়। এবার এই অঙ্গনওয়াড়ি সেন্টারকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে? অঙ্গনওয়াড়ি সেন্টারের সরকারি নিয়ম নীতির অনুযায়ী যে কোনো মা ও বাচ্চার জন্য সবথেকে কাছের কেন্দ্র এবং সেখানে তার প্রত্যেক মাসে ওজন উচ্চতা পরিমাপ করা, সেখানে স্থানীয় যে হেলথ সেন্টারটি রয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দির রয়েছে সেখানের মাধ্যমে তার বাচ্চাটির হেলথ চেক আপের ব্যবস্থা, মায়ের চেক আপের ব্যবস্থা সহজে করা যায়।
2: আচ্ছা, আয়ুর্বেদ শাস্ত্রে পুষ্টিকে কিভাবে দেখানো হয়েছে?
3: আয়ুর্বেদ শাস্ত্রে পুষ্টি মূলত আয়ুর্বেদ আহার, এই আহার বিষয়টি যদি আমি একটু তাকাই, আয়ুর্বেদের শাস্ত্রের ক্ষেত্রে মূলত তিনটে ভাগে ভাগ করা হয়। যে একটা সুস্থ মানুষ স্বাভাবিক যদি থাকতে চান তাহলে তার ক্ষেত্রে কী দরকার, না আহার, নিদ্রা আর ব্রহ্মচর্য, অর্থাৎ সংযম। আহার তার প্রথম বিন্দু, তো সেক্ষেত্রে কেন আহার? মানুষের শরীর সপ্ত ধাতু দিয়ে তৈরি, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। মূলত আমরা যখন খাদ্য গ্রহণ করি অর্থাৎ আহার রস হিসাবে আমরা গ্রহণ করি, দেখবেন মধুর, অম্ল, লবণ, তেতো, ঝাল, কষা, এর বাইরে তো আমরা কোনো স্বাদ গ্রহণ করি না। অষ্টাঙ্গহৃদয়ে রয়েছে স্বাদ রক্তং দতি মাংসং মাংসং মৃদ প্রজায়তে মেদ তু অস্থি তত মজ্জা মজ্জা শুক্রং তু জায়তে। এক ধাতু সপ্ত ধাতু অবধি যখন যায় সে এক ধাতু আরেক ধাতুকে পুষ্টি যোগায়। আমি যদি প্রথমেই আহার রসটাই যদি গণ্ডগোল যুক্ত গ্রহণ করি, যদি খারাপ খাবার খাই, তাহলে তার পরবর্তী ধাতুগুলো সঠিক পুষ্টি পাবে না। এই হিসাবে আয়ুর্বেদে আহারকে বর্ণনা করা হয়েছে। এই আয়ুর্বেদের কিছু আহার নীতি রয়েছে, সেগুলো যদি মেনে চলা যায় তাহলে মানুষ সুস্থ থাকবে।
2: আর একটা জিনিস যেটা রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও, সেটা হচ্ছে বাচ্চাদের ও মায়েদের টিকাকরণ। টিকাকরণ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তো এই বিষয়ে যদি আপনি কিছু আলোকপাত করেন।
3: একদমই ঠিক বলেছেন, এই টিকাকরণ মিশন ইন্দ্রধনুষ সারা ভারতবর্ষ জুড়ে চলে, ন্যাশনাল প্রোগ্রাম টিকাকরণ, এই যে কর্মসূচি চলে তার মধ্যে খুব বড় ভূমিকা নিয়ে থাকেন আমাদের সারা দেশ জুড়ে ফার্স্ট এনএম দিদিরা, সিএইচও দিদিরা, সেকেন্ড এনএম দিদিরা, ইরানা নিয়ে থাকেন। এর পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং আমাদের দেশে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম বলে একটি কার্যক্রম চলে, যেখানে মূলত আমার সারা দেশ জুড়ে প্রায় এই মুহূর্তে 19,000-এর কাছাকাছি আয়ুষ চিকিৎসকরা একদম 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য তারা একদম প্রান্তিক স্তর অবধি অঙ্গনওয়াড়ি থেকে সরকারি স্কুলের প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু এগুলো দেখেন। তো সেই হিসাবে বাচ্চাদের টিকাকরণ কর্মসূচি চলে, সেই টিকাকরণ কর্মসূচিও মূলত এই আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রগুলো থেকেই কিন্তু চালানো হয়। এবং সেক্ষেত্রে আমরা যদি ভারতের টিকাকরণের চিত্রের দিকে তাকাই, আমাদের সর্বশেষ তথ্য উঠে এসেছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6, যেটা মে 2026-এ প্রকাশিত হয়েছে। তো সেখানে আমরা দেখতে পাই 12 থেকে 23 মাসের শিশুদের ক্ষেত্রে টিকাকরণের হার 83.8% থেকে 87.1% এসছে। আবার জনস্বাস্থ্য ব্যবস্থাতেও প্রায় এই পাবলিক হেলথ প্রোগ্রামে 95.6% টিকা গ্রহণ করা সরকারি ব্যবস্থার প্রতি আস্থা আছে। এছাড়াও বর্তমানে 6 মাসের কম বয়সী 95.6% বাচ্চাকে নিয়মিত বুকের দুধ খাওয়ানো হয়। 3 বছর পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ানো 41.8%, সেটা বেড়ে এখন হয়ে গেছে 50.1%। তবে এই বিভিন্ন প্রান্তিক এবং দুর্গম যেসব অঞ্চল রয়েছে সেখানে যাতে 100% কভারেজ দেওয়া হয় সেটার জন্য সরকার প্রচণ্ড পরিমাণে চেষ্টা চালাচ্ছে।
2: অনেক সময় দেখা যায় বাচ্চারা খাবার খেতে চায় না, অনেক সময় হজমের কোনো অসুবিধা এসব হয়। আপনি আয়ুর্বেদ শাস্ত্রের কথা একটু আগে বললেন যে আমরা যদি প্রথমেই ভালো খাবার গ্রহণ করি তাহলে সেটা শৃঙ্খলভাবে পরের সব কিছুকে প্রভাবিত করে, তো এক্ষেত্রে বাচ্চাদের হজম ভালো হবে বা বাচ্চাদের খাবারের প্রতি তাদের রুচি বাড়বে, এরকম আয়ুর্বেদ শাস্ত্রে কী রকমের খাবারের কথা বলা হয়েছে যেটা বাচ্চাদের দেওয়া দরকার?
3: বাচ্চাদের প্রথম কথা হচ্ছে বাড়ির খাবার দিতে হবে। আমরা প্রথম থেকেই বাইরের কেনা খাবার এটার থেকে যতটা পারবো এড়িয়ে যাব, আর ফাস্টফুড জাতীয় খাবার থেকে আমাদের এড়িয়ে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা সুষম খাদ্যের মধ্যে যেমন বেশ কিছু সবজি আছে, ফল আছে, যেগুলো বাচ্চারা খেতে চায়। আলাদা আলাদা রঙের খাবার বাচ্চারা পছন্দ করে, আলাদা আলাদা স্বাদ বাচ্চারা পছন্দ করে। বাজারজাত বিভিন্ন ধরনের খাবারগুলো যখন দেখবেন, প্যাকেটজাত খাবার, তাদের একটি খাবারের মধ্যে টক ঝাল মিষ্টি আছে, প্রচুর খাবার এরকম বাজারে পাওয়া যায়, বাচ্চারা ওইটা খেতে প্যাকেটজাত, আলাদা আলাদা রং, খাবারের ভেতরটা একই কিন্তু প্যাকেটের রং আলাদা। বহু মা আছেন প্রতিদিন বাচ্চাকে সকালবেলা সুজি খাওয়াচ্ছেন, সারাদিনের নির্দিষ্ট টাইমে কখনো সুজি, কখনো চিড়ে, কখনো ভাত খাওয়াচ্ছেন, কিন্তু টাইমটা যদি একটু বদলে দেওয়া হয় সময়ের সাথে সাথে ওর খাবারগুলোও বদলে যাবে। দ্বিতীয় কথা, বাচ্চাদের ক্ষেত্রে ধরুন বিট, গাজর, পেঁপে, এইগুলো যদি সেদ্ধ অবস্থায় খাওয়া যায়, তরকারি করে অনেকে খাওয়ান, কিন্তু সেগুলো যদি সেদ্ধ অবস্থায় খাওয়ানো যায় তাহলেও খুবই ভালো হয়। আরেকটা কথা, যে বাচ্চা এবং বড় তো সবার ক্ষেত্রে আমরা সাদা লবণের

0: জায়গায় যদি সৈন্ধব লবণের ব্যবহার করি তাহলেও খুব ভালো হয়। কয়েকটি উদাহরণ আপনাকে দেব ফলের ক্ষেত্রে। আমলকি, সাধারণত আমরা বাচ্চাদেরকে আমলকি দিতে পারি না টক, কিন্তু দেখুন এই আমলকিকে মোরব্বা ফর্মে গুড় আর আমলকির সাথে মিশিয়ে আচার বা মোরব্বা ফর্মে তৈরি করতে পারি। তাহলে আমলকির গুণ বাচ্চাদের ক্ষেত্রে, এক হচ্ছে জিনিসটা খেতে ভালো, দ্বিতীয় হচ্ছে তার পুষ্টিগুণটাও সেই বাচ্চা সহজে পেতে পারে। বা গাজরের বিভিন্ন প্রিপারেশন করে আমরা যদি বাচ্চাদেরকে দিই তাহলে কিন্তু সুবিধা হয়।
1: আয়ুর্বেদ আহার নিয়ে সরকার কী কী নীতি নিয়েছে, কী কী নীতি রয়েছে এবং সরকার কীভাবে তার বাস্তবায়ন করছে?
0: সরকারিভাবে আয়ুর্বেদ আহারের জন্য আলাদা নীতি প্রণয়ন করা হয়েছে। খাদ্য সুরক্ষার মান ও প্রাবিধান আইন 2022-এর তফসিল বি ধারাতের মধ্যে প্রচুর আয়ুর্বেদ আহারের উল্লেখ রয়েছে। তার মধ্যে আমরা একটা দুটো উদাহরণ যদি আমরা দিই, যেমন ধান্যকাদি হিম কষায়, সে বিষয়টা হচ্ছে সারঙ্গধর সংহিতায় ধনে ভেজানো জল আয়ুর্বেদে অনুযায়ী এটা একটা আহার, এটা হজম শক্তি বাড়ায়, তৃষ্ণা নিবারণ করে, জ্বর নাশে খুব ভালো একটা ওষুধ। আহার দিয়ে যদি আমি তাকে রোগটা সারাতে পারি তাহলে আগে থেকে আলাদা কোনো আর ওষুধ তার প্রয়োজন হচ্ছে না, খুব সামান্য অবস্থায়। ধান্যকাদি হিম কষায় সাধারণ মানুষ ও গ্রীষ্মকালে খেতে পারেন, তার শরীরের তাহলে নর্মাল যে তার গরম লাগছে, তার অতিপরিমাণে গরম অনুভূতি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কমবে। দ্বিতীয় একটি খাবারের কথা বলি, খর্জুরাদি মন্থ, যেটাও সারঙ্গধরে বলা আছে, গদনিগ্রহ বলে একটি পুস্তকে বলা রয়েছে, যোগরত্নাকর বলে একটি পুস্তকে বলা রয়েছে, যেখানে খেজুর, দ্রাক্ষা এগুলো দিয়ে একটা শরবতের মতো তৈরি করা হয়, যেটাও মূলত তৃষ্ণা এবং ক্লান্তি নিবারণে সহায়তা করে। বড় যে কিশমিশ পাওয়া যায় সেটাই মূলত দ্রাক্ষা, যেটা দিয়ে আয়ুর্বেদের অনেকগুলি ওষুধ তৈরি হয়েছে। দ্রাক্ষা দিয়ে পানীয় তো পাওয়া যায়, দ্রাক্ষার ইষ্ট পাওয়া যায়, এরকম ধরনের ওষুধ তৈরি হয়, প্রচুর ওষুধ কোম্পানি বানায়।
1: পুষ্টির সাথে হাত ধোয়ার একটা সম্পর্ক রয়েছে, মানে আমরা যদি অপরিচ্ছন্ন হাতে খাবার গ্রহণ করি তাহলে সেটা বিভিন্ন রকমের রোগের কারণ হয়ে ওঠে।
0: মানুষের সুস্থ থাকার সাথে সাথে অবশ্যই হাত ধোয়ার একটা বিরাট সম্পর্ক রয়েছে, কারণ দেখুন হাত দিয়েই তো আমরা খাবারটা গ্রহণ করি, সেক্ষেত্রে যদি আমরা অপরিষ্কার হাতে খাই তাহলে বিভিন্ন ধরনের জীবাণু আমাদের পেটে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে ডায়রিয়া, কৃমি এবং পেটের নানান ধরনের ইনফেকশান তৈরি হতে পারে। মূলত কখন কখন হাত ধোয়া অবশ্যই দরকার, হাত ধুয়ে রান্না করা এবং খাবার পরিবেশনের আগে হাতটা ধোয়া প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে যে নিজে খাবার খাওয়ালাম কিংবা শিশুকে খাবার খাওয়ানোর আগে তখন হাত ধোয়া খুব প্রয়োজন। শৌচাগার বা টয়লেট ব্যবহার করার পরে, শিশুর মলমূত্র পরিষ্কার করার পরে সঠিক হাত ধোয়ার ক্ষেত্রে নিবন সাবান বা পরিষ্কার, এখন লিকুইড সাবানও বেরিয়েছে, সেক্ষেত্রে দিয়ে অন্ততপক্ষে 20 সেকেন্ড হাতের দুই পাশ, আঙুলের ফাঁক এবং নখ অবশ্যই ঘষে ঘষে ভালোভাবে পরিষ্কার করা উচিত এবং অবশ্যই পরিষ্কার জল দিয়ে সুন্দরভাবে হাত ধোয়া উচিত।
1: বাচ্চাদের মধ্যে কৃমির একটু টেন্ডেন্সি থাকে, তো এই কৃমি প্রতিরোধে কী কী করা উচিত?
0: প্রথমত তাদেরকে বাইরের খাবার, মিষ্টি জাতীয় অতিরিক্ত খাবার সেখান থেকে দূরে রাখা উচিত, কাঁচা খাওয়ার থেকে দূরে রাখা উচিত। অনেকের বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা থেকে থাকে, কাঁচা বিভিন্ন সবজির রস বা এরকম ধরনের, কাঁচা খাওয়ার থেকে দূরে রাখা উচিত। 4 নম্বর হচ্ছে যে অনেক সময় বাচ্চারা বাথরুমে যাচ্ছে, খালি পায়ে যাচ্ছে, সেইখান থেকে ওদেরকে দূরে রাখা উচিত। তার প্রয়োজন মতো চপ্পল পরিয়ে তাকে পাটা ঢাকা অবস্থায়, বাচ্চা মাটিতে খেলাধুলা করছে সেক্ষেত্রেও অনেক ধরনের ইনফেকশান শরীরে চলে আসে, সেক্ষেত্রেও পায়ে জুতো পরাতে যেন থাকে বাচ্চা হাঁটাহাঁটি বাইরে যখন করছে। খেলাধুলো করলে একটা টাইম, আর অনেক বাচ্চা আছে সারাক্ষণ গ্রামের দিকে প্রচুর বাচ্চা মাঠে ঘুরছে, রাস্তায় ঘুরছে, পায়ে জুতো নেই, সেটাও কিন্তু একটা খুব সমস্যাজনক। তো সেক্ষেত্রে অবশ্যই পা ঢাকা অবস্থায় রাখা এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করলেই এই কৃমি থেকে বাচ্চাকে দূরে রাখা যাবে। তারও যদি অসুবিধা হয় তাকে অন্ততপক্ষে বাচ্চার ন্যূনতম হেলথ চেক আপ প্রতি 6 মাস অন্তর নিকটবর্তী ডাক্তারবাবুদের কাছে, আমাদের এখন আয়ুর্বেদ চিকিৎসক প্রতি ব্লকে রয়েছে, বিভিন্ন ধরনের পঞ্চায়েতে স্তরে আয়ুর্বেদ চিকিৎসকরা রয়েছেন, জেলা স্তরে আয়ুর্বেদ মেডিকেল কলেজ রয়েছে, এছাড়াও কমিউনিটি স্তরে অনেক ডাক্তারবাবুরা রয়েছেন, এছাড়া রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে স্কুল এবং অঙ্গনওয়াড়ি স্তরেও আয়ুর্বেদ চিকিৎসকরা রয়েছেন। প্রয়োজন মতো আপনারা সেখানে দেখা করতে পারেন, পুষ্টি সংক্রান্ত পরামর্শ নিতে পারেন, তাতে বাচ্চারাও সুস্থ থাকবে, আপনারাও সুস্থ থাকবেন।
1: আমাদের সঙ্গে আলোচনায় এতক্ষণ ছিলেন আয়ুর্বেদ ডাক্তার সুমিত সুর, আপনি আপনার মূল্যবান সময় আকাশবাণীকে দিয়েছেন, ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: শুনলেন আলোচনা রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক সুমিত সুরের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
3: আকাশ।

0: কলকাতা। হুগলি নদীর তটভূমিতে গড়ে ওঠা ভারতের একটি সুপ্রাচীন শহর। তবে এই শহরের বৈশিষ্ট্য কেবল এর প্রাচীনত্বে নয়, এর বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে এখানকার শিক্ষা, সংস্কৃতি ও উৎসব যাপনে। আর মাত্র এক মাস পরেই আসতে চলেছে দুর্গোৎসব। প্রাক উৎসবের আবহে এই সপ্তাহে শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছিল অনেকগুলি সাংস্কৃতিক কর্মকাণ্ড। আমরা উপস্থিত থেকেছি কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে তুলে ধরতে শুরু করছি আজকের শহর কলকাতা। এই অনুষ্ঠানে থাকছে বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা আয়োজিত নন্দন বইমেলা 2026, কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্টস, লিটারেচার অ্যান্ড কালচার আয়োজিত লিটল ম্যাগাজিন উৎসব 2026, শুধু সুন্দরবন চর্চা পত্রিকা আয়োজিত শুধু সুন্দরবন চর্চা পুরস্কার 2026 শীর্ষক অনুষ্ঠান। সাহিত্য ও সংস্কৃতি চর্চার একটি অপরিহার্য অঙ্গ বই। বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা নন্দন চত্বরে বইপ্রেমীদের জন্য আয়োজন করেছে নন্দন বইমেলা 2026, চলবে 20 সেপ্টেম্বর অবধি। আয়োজক সংস্থার যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ বসু আমাদের জানালেন,
1: আমরা যতটা পেরেছি পূর্ণ বইমেলা করার চেষ্টা করছি, বইয়ের প্রকাশকদের দিয়ে আমরা এই মেলাটাকে সাজানোর চেষ্টা করেছি। কলেজ স্ট্রিট বা অন্যান্য বইমেলা যেটা 10-20% ছাড় দেয়, সেটা আমরা এই বইমেলায় আপ টু 50% অবধি, এটা ছাড়ের মেলাই বলে। পুজোর আগে পাঠক পাঠিকারা একটু কম দামে বই কিনতে পারবে, সেই জন্য আমরা এই মেলাটা করার চেষ্টা করেছি।
0: আয়োজক সংস্থার সভাপতি বিশ্ব বিকাশ কুণ্ডু আমাদের জানালেন,
2: মোট 70টার উপরে স্টল রয়েছে, সমস্ত ভাষায় যথেষ্ট পরিমাণ স্টল রয়েছে।
0: এখানে উপস্থিত কিছু প্রকাশনী বললেন,
3: আশা করা যায় প্রতি বছরের মতো এবারও বিভিন্ন বইপ্রেমী মানুষরা আসবেন, বই দেখবেন, বেশি ছাড়ের জন্যই লোকেদের একটা আগ্রহ থাকে।
4: আমাদের এই যে নন্দনে যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, এটা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এসেছি, ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি গত বছরের তুলনায় এবছর সেটা ছাপিয়ে যাবে।
0: মেলায় আসা পাঠক বন্ধুরা তাদের অভিজ্ঞতা জানালেন,
5: দেখে অত্যন্ত ভালো লাগছে, চারিদিকে এত বড় বড় প্রকাশনা রয়েছে, কিন্তু তার পাশাপাশি অনেক ছোট ছোট প্রকাশনা সংস্থাও রয়েছে, সবাই এক ছাদের তলায় নন্দনে এত সুন্দরভাবে স্টল দিয়েছে এবং প্রচুর বই রয়েছে, বাংলা, ইংরেজি এবং বিভিন্ন ভাষার, হিন্দি, বিশ্ব সাহিত্যও রয়েছে, দেখে খুব ভালো লাগছে।
6: এখানে আজকে বইমেলার প্রথম দিন, বইমেলার প্রথম দিনে এসেছি, এসে দেখে এত ভালো লাগছে যে প্রত্যেকটা বই, কমিক্স দেখলাম আমি, এত সুন্দর বাচ্চাদের জন্য ভাবা হয়েছে, সুন্দর বড়দের তো রয়েছে, এত ভালো ভালো বইয়ের কালেকশন।
7: মূল বইমেলার থেকে এখানে প্রকাশনীতে ধৈর্য সহকারে দেখে বই কেনা যায়, আর মূল বইমেলা থেকে এখানে ছাড় কিছুটা বেশি আছে।
0: নামে লিটল থাকলেও সাহিত্য চর্চায় লিটল ম্যাগাজিনের গুরুত্ব নিছক কম নয়। গত 12 ও 13 সেপ্টেম্বর কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্টস, লিটারেচার অ্যান্ড কালচার সংক্ষেপে কিফল্ক আয়োজন করেছিল লিটল ম্যাগাজিন উৎসব 2026। আয়োজক সংস্থার সভাপতি প্রবাল কুমার বসু এই আয়োজন সম্পর্কে বললেন,
8: আমরা 2024 মার্চ থেকে এই জায়গাটা শুরু করেছি। সংস্কৃতি চর্চার পরিসরগুলো যেগুলো সহজে পাওয়া যায় না, সেগুলো সকলের কাছে এনে দেওয়ার চেষ্টা করি। এই লিটল ম্যাগাজিন ফেস্টিভ্যালটাও এরকমই একটা ভাবনা, একটা সুস্থ সংস্কৃতি চর্চার পরিসরে লিটল ম্যাগাজিনকে নিয়ে আসা, যাতে দুদিন ধরে এই উৎসবে সম্পাদকরা একে অপরকে চিনতে পারেন, ভাব বিনিময়, মত বিনিময় করতে পারেন, একে অপরের কাজ সম্পর্কে অবহিত হতে পারেন, পাঠকরাও এসে সেটা দেখতে পারেন। তার পাশাপাশি হচ্ছে যে পত্রপত্রিকাগুলো আমাদের সংস্কৃতি বা আমাদের মননকে গড়ে দিয়েছিল এক সময়, যার কথা আমরা শুনেছি কিন্তু আমরা কখনো চট করে দেখার সুযোগ পাইনি, যেমন বঙ্কিমচন্দ্রের

0: বঙ্গদর্শন, যেটা পরে রবীন্দ্রনাথ সম্পাদনা করেছেন, বা প্রবাসী পত্রিকা, যেখানে একের পর এক রবীন্দ্রনাথের উপন্যাসগুলো বেরিয়েছে, বা সাহিত্য পত্রিকা বা ভারতী পত্রিকা, এইসব পত্রিকাগুলো কোনোটা হয়তো 100 বছরেরও বেশি পুরনো পত্রিকা, সেই পত্রিকাগুলোকে সামনে এনে রাখা, যাতে পাঠকরা এসে বা যারা এখানে আসছেন তারা এগুলোকে দেখে সমৃদ্ধ হতে পারেন। আমাদের এখানে রয়েছে জীবনানন্দ দাশ মারা যাবার পরে যে 10 বছরের মধ্যে যে জীবনানন্দের উপর সংখ্যাগুলো বেরিয়েছিল সেইটা রয়েছে। এখানে রয়েছে কবিতা সাপ্তাহিকী শক্তি চট্টোপাধ্যায় সম্পাদিত, কবিতা ঘণ্টিকী, ঘণ্টায় ঘণ্টায় কবিতার কাগজ বেরোতো, সেই কবিতা ঘণ্টিকী, দৈনিক কবিতা কীভাবে বেরোতো, দর্শক পত্রিকা যেটা পাক্ষিক, যেখানে শিল্প সংস্কৃতি সাহিত্য আর্ট চর্চা স্থাপত্য সমস্ত কিছু যে পত্রিকায় প্রকাশ পেত, দেবকুমার সম্পাদিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পুরনো পত্রিকাগুলোতে দেখলে দেখা যাবে এখানে লেখকদের নাম থাকতো না, লেখাটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতো, নামটা নয়। তো এখানে কিছু কিছু পত্রপত্রিকায় যিনি সম্পাদক ছিলেন তারা দেখেছি যে তারা আবার নিচে লিখে রাখতেন নাম, কোন লেখাটা কী। তো এইগুলো যে পাঠক দেখতে পাবে তাদের সামনে এগুলোকে তুলে ধরার একটা প্রয়াস, সেই ভাবনা থেকে এই উৎসবটার ব্যবস্থা করা হয়েছে।
1: আমরা কথা বললাম পত্রিকা সংগ্রাহক মোস্তাক আহমেদের সঙ্গে।
2: কৌরব পত্রিকার এখনো পর্যন্ত 139টি সংখ্যা বেরিয়েছে, তার মধ্যে আমি 10-15টি মতো সংখ্যা পাইনি, বাকি সমস্ত সংখ্যা আমার কাছে আছে। আমাদের দুদিনে যে লিটল ম্যাগাজিন ফেস্টিভ্যাল হচ্ছে সেই লিটল ম্যাগাজিনে আমি 10টির মতো সংখ্যা রাখতে পেরেছি, কিন্তু বাকি সংখ্যাগুলো আমার কাছে আছে।
1: উপস্থিত পাঠক জানালেন তার অভিজ্ঞতা।
3: আমি যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র তাই এটা আমার পক্ষে খুবই জরুরি, এই পুরনো যে পত্রিকা এবং এখনকার দিনে যে পত্রিকা যে সেই বিষয়ে আমি গবেষণার মধ্যে দিয়ে যেতে চাই। তো সেহেতু এখানে সেই যে পুরনো যে সংগ্রহ এবং নতুন যে পত্রিকা সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে, এবং এগুলো তো যেহেতু বাংলা সাহিত্যের একটা কিংবদন্তি লেখকদের হাতে রয়েছে, এবং লিটল ম্যাগাজিন যেহেতু একটা প্র্যাকটিক্যাল বিষয়, তো সেহেতু এই পুরনো দিনের পত্রিকাগুলো দেখে বা ওদিকে যে নতুন পত্রিকা আছে সেগুলো খুবই ভালো লাগছে।
1: বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, ঝড় ঝঞ্ঝা সাইক্লোনের বিভীষিকা থেকে ঢালের মতো পশ্চিমবঙ্গের মূল ভূভাগ রক্ষা করে চলেছে অবিরত। কিন্তু সুন্দরবন নিজে কেমন আছে? গত 13ই সেপ্টেম্বর রোটারি সদনে শুধু সুন্দরবন চর্চা পত্রিকা আয়োজন করেছিল শুধু সুন্দরবন চর্চা পুরস্কার 2026 শীর্ষক অনুষ্ঠান। পত্রিকার সম্পাদক জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি আমাদের বললেন,
4: পত্রিকা শুরু করেছিলাম 2010 সালে, প্রত্যেকটা সংখ্যাতেই আমরা সুন্দরবন নিয়ে কথা বলি এবং এখনও পর্যন্ত আমাদের মোট 60টি সংখ্যা প্রকাশিত হয়েছে। সুন্দরবনের মানুষ যারা সুন্দরবনে থাকেন, যারা সুন্দরবনের বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন বা তারা সুন্দরবনকে নিজের থেকে অনুভব করেন, তাদের লেখা যেমন থাকে ঠিক একইভাবে আমাদের এখানে এই পত্রিকায় যারা সুন্দরবন বিশেষজ্ঞ তাদের লেখাও থাকে। আইলার পর থেকে শুরু করে আজ অবধি এই 16 বছরে আমরা পত্রিকাটা প্রকাশের পাশাপাশি সুন্দরবন অঞ্চলের 3টি প্রত্যন্ত জায়গায় 3টে ছবি আঁকার স্কুল করতে পেরেছি। সে 3টি জায়গা হচ্ছে সাগর ব্লকের ঘোড়ামারা, আর এদিকে হচ্ছে আমাদের গোসাবা ব্লকের বালিদ্বীপে, আর হচ্ছে পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর। এই 3টি জায়গা, 3টি জায়গায় খুব প্রত্যন্ত, এবং এখানে বাচ্চারা যাতে একটু ছবি আঁকা শিখতে পারে এটা আমাদের লক্ষ্য, সেটা আমরা চালিয়ে যেতে পারছি। আর একটা জিনিস আমরা করতে পেরেছি, সেটা হচ্ছে যে আমরা বালিদ্বীপে একটা লাইব্রেরি তৈরি করতে পেরেছি, যে লাইব্রেরিতে ছোট বাচ্চারা, সুন্দরবনের বাচ্চারা প্রত্যেক শনি রবিবার কিন্তু তারা বই নিতে আসে। এটা কিন্তু পাঠ্য বহির্ভূত বইয়ের লাইব্রেরি, খুবই তারা আগ্রহী, সেটা আমরা চালিয়ে নিয়ে যেতে পারছি। এই দু ধরনের কাজ আমাদের মূলত, একটা পত্রিকা প্রকাশ আর একটা হচ্ছে এই ছোট সামাজিক কাজ।
1: ঘোড়ামারার অঙ্কন শিক্ষিকা জানালেন, অঙ্কন প্রশিক্ষণে ওই অঞ্চলের শিক্ষার্থীরা কেমন সাড়া দিচ্ছে।
5: আমার নাম মানসী গুচ্ছাই। শেখার জল ঝড় বাদ পড়লো, মোটামুটি আমি না গেলেও মানে রবিবার শনিবার দুদিন ক্লাস হয়, তো শনিবার 3:30 থেকে 4:30 পর্যন্ত হয়, মানে 4:30 ওভার হয়ে গেল তারা তাও থাকে যদি ম্যাম আসে। তো এটা ওদের খুবই ইচ্ছা, বা আমার কোনো যদি শারীরিক অসুস্থ হয়ে যায় তো ওরা দরবেও আসে খোঁজ করে যে ম্যাম আসেনি কেন, হবে না হবে না, বাচ্চাদের আগ্রহ তো যতই যাই হোক না কেন আমি যেমনই পারি মোটামুটি।

0: শেখানোর চেষ্টা করছি, আরো চেষ্টা করবো যতটা আমার সাধ্য।
1: শুধু সুন্দরবন চর্চা পুরস্কার 2026 প্রাপক অনিল মিস্ত্রি তাঁর কিছু কর্মকাণ্ডের ব্যাপারে জানালেন।
2: জঙ্গলে যাওয়ার কথা বারণ করলে সে তো বলবে আমরা খাবো কি, তো মানুষের বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে মানুষের অল্টারনেটিভ লাইভলিহুডের নানা রকম ট্রেনিং এবং ইনপুট দেওয়ার ব্যবস্থা করার সুযোগ সুবিধা তৈরি করেছি। আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং, ধান চাষের সাথে কিচেন গার্ডেনের ট্রেনিং, পুকুরে যে মিষ্টি জলের মাছ সাইন্টিফিক ওয়েতে চাষ করা, পোলট্রি ট্রেনিং দিয়ে ওরা নিজেরাই ওইটাকে বারবার ব্রিডিং করে সেটা বিক্রি করা, এই ধরনের নানান রকম কাজ আমরা করেছি। সাথে সাথে আরও অন্য অন্য কাজ করেছি, এমব্রয়ডারি ট্রেনিং, কালারিং ট্রেনিং। রিসেন্টলি আমরা 50 জন মহিলাকে নিয়ে, তার মধ্যে বেশ কিছুজন টাইগার উইডোজ আছে যাদের স্বামীকে বাঘে নিয়ে চলে গেছে, সেই মধু প্রজেক্টটার মধ্যে 50 জনকে আমরা একটা কোম্পানি তৈরি করেছি, তারা ইকুয়াল শেয়ার পাবেন তার প্রফিট।
1: বিশিষ্ট নদী বিজ্ঞানী কল্যাণ রুদ্র জানালেন,
3: কয়েকটা জিনিস আমাকে ইদানি উদ্বিগ্ন করছে, সেটা হচ্ছে যে আমি তিনটে জিনিস বোঝার চেষ্টা করছি ইদানি। একটা হচ্ছে সুন্দরবনের ভূমি অবনমন কতটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে সি সারফেস টেম্পারেচার, আর তৃতীয় হচ্ছে সি লেভেল রাইজ। এই তিনটেই খুব অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এগুলো করতে হয়। আমাদের এই সময়কালে সারা পৃথিবীর সি সারফেস টেম্পারেচার বাড়ছে যে হারে, সেটা অন অ্যান অ্যাভারেজ 0.14 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সুন্দরবনে এটা প্রায় তার 1.5 গুণ হারে। এই সি সারফেস টেম্পারেচারের সাথে সাইক্লোন ফর্মেশনের একটা সম্বন্ধ আছে। আমি দেখছি গত 2 দশকে বঙ্গোপসাগরের উপকূলে যে 24টা সাইক্লোন ফর্ম করেছে, প্রত্যেকবারই সি সারফেস টেম্পারেচার এমন একটা জায়গায় গেছিল সেটা খুব উত্তেজনক। এই সাগরের উত্তাপ নিয়ে গবেষণা করেন, তারা বলেন যে 26.5 ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করলে জলের উষ্ণতা, তাহলে সাইক্লোন ফর্ম করতে পারে। 2025 সালে সারা বছর সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলে উত্তাপ ছিল 28 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 5টা বড় সাইক্লোনের সময় সেই উত্তাপ পৌঁছেছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেডে। থার্মাল এক্সপ্যানশন অফ ওয়াটার, জল ফুলে উঠবে। এবং 1990 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 35 বছরের সময়কাল নিয়ে আমি দেখছি যে সুন্দরবনের উপকূল থেকে 124 বর্গ কিলোমিটার ভূমি সাগর হ্রাস করেছে, এবং এটা ক্রমশ এগিয়ে আসছে যারা সমুদ্রে মাছ ধরে, সেটা মূলত কন্টিনেন্টাল সেলফ ফিশিং, অর্থাৎ অগভীর সাগরের মুখটায় তারা মাছ ধরতে যান। ওই সুন্দরবনের উপকূলটা থেকে যে মাছটা, যেটাকে আমরা জিরো ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি বলতে পারি, সেইটা কিন্তু ক্রমশ একটা বিপন্নতার দিকে যাচ্ছে।
1: সংস্কৃতির আদান প্রদানেই তিলোত্তমা কলকাতাকে অন্যতম সাংস্কৃতিক শহর বানিয়ে তুলেছে। শহর কলকাতা আজ এই পর্যন্ত, আবারও কথা হবে আগামী মঙ্গলবার ঠিক রাত 8:15 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা দেবাদ্রিতা রায়, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবিকা মুখোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

শীতিকণ্ঠ সিংহ ঠাকুরের সঙ্গে আমার পরিচয় হয় রেলের গাড়িতে। ঘণ্টা তিনেক মাত্র তিনি আমার সহযাত্রী ছিলেন, কিন্তু এই তিন ঘণ্টা আমার জীবনে এমন অপূর্ব তিন ঘণ্টা যে তার স্মৃতি আমার মনে আজও জ্বলজ্বল করছে। এক এক সময় মনে হয় যে শীতিকণ্ঠ সিংহ ঠাকুরের সঙ্গে আলাপ পরিচয় আমার একটা কল্পনা মাত্র। আসলে তার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হয়নি, কখনো কোনো কথাবার্তা হয়নি। সমস্ত ব্যাপারটি এতই অদ্ভুত যে সেটিকে সত্য ঘটনা বলে বিশ্বাস করবার পক্ষে আমার মনের ভিতরেই বাধা আছে। লোকে বলে স্বপ্নও কখনো কখনো সত্য হয়। সম্ভবত এক্ষেত্রে সত্য আমার কাছে স্বপ্ন হয়ে উঠেছে। এখন ঘটনা কি হয়েছিল বলছি। বছর পাঁচ ছয় আগে আমি একদিন রাত দশটায় ঝাঝা থেকে একখানি জরুরি টেলিগ্রাম পাই যে সেখানে আমার জনৈক আত্মীয়ের অবস্থা অত্যন্ত খারাপ, আর যদি আমি তাঁর মৃত্যুর পূর্বে তাঁর সঙ্গে দেখা করতে চাই তাহলে সেই রাত্রেই আমার রওনা হওয়া প্রয়োজন। আমি আর তিলমাত্র বিলম্ব না করে একখানি ঠিকা গাড়িতে হাবড়ার দিকে ছুটল। সেখানে গিয়ে শুনলাম যে মিনিট পাঁচেক পরেই একখানি গাড়ি ছাড়বে যাতে আমি ঝাঝা যেতে পারি। গাড়িখানি অবশ্য স্লো প্যাসেঞ্জার এবং ছাড়ে অসময়, তবুও দেখি ট্রেন একেবারে ভর্তি, কোথাও ভালো করে বসবার স্থান নেই, শোবার স্থান তো দূরের কথা। খালি ছিল শুধু একটি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, তাই আমি একখানি ফার্স্ট ক্লাসের টিকিট কিনে সেই গাড়িতেই চড়ে বসলুম। প্রথমে সে গাড়িতে আমি একাই ছিলাম। মধ্যে কোন স্টেশনে মনে নেই একটি বৃদ্ধ ইংরেজ ভদ্রলোক কামরায় এসে ঢুকলেন। তিনি এসেই আমার সঙ্গে আলাপ শুরু করলেন। এ কথা সে কথা বলবার পর তিনি হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন যে বউবাজারের কসাইকালী ভদ্রকালী না দক্ষিণাকালী। আমি বললুম জানি নে। তিনি একটি বাঙালি হিন্দু সন্তানের মুখে এতাদৃশ্য অজ্ঞতার পরিচয় পেয়ে একটু আশ্চর্য হয়ে গেলেন। পরে বললেন যে তিনি এদেশে পূর্বে ইঞ্জিনিয়ার ছিলেন, এখন বিলেতে বসে তন্ত্রশাস্ত্র চর্চা করছেন, মাত্র সম্প্রতি বাংলায় ফিরে এসেছেন নানারূপ কালীমূর্তি দর্শন করবার জন্য। তারপর সমস্ত রাত ধরে আমার কাছে কালী মাহাত্ম্য বর্ণনা করলেন। সে রাত্রে মন আমার নিতান্ত উদ্বিগ্ন ছিল, সুতরাং তার কথা আমার কানে ঢুকলেও মনে ঢোকেনি, নইলে আমি কালীর বিষয়ে এমন একখানি ট্রিটিস লিখতে পারতুম যার প্রসাদে আমি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে ডক্টর উপাধি পেতুম। আমার অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি তার কারণ জিজ্ঞাসা করলেন এবং আমি সব কথা খুলে বললুম। শুনে তিনি চোখ বুজে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার আত্মীয় ভালো হয়ে গেছে। শেষ রাত্রে আমি ঘুমিয়ে পড়ি। ভোরে চোখ খুলে দেখি ট্রেন আসানসোল স্টেশনে হাজির এবং আমার সাহেব সহযাত্রীটি অদৃশ্য হয়েছেন। কামরাটি খালি দেখে ভাবলুম যে এই বৃদ্ধ ইংরেজ ভদ্রলোকের বিষয়ে আমি স্বপ্ন দেখিনি তো। রাত্রির ব্যাপার সত্য কি স্বপ্ন তা ঠিক বুঝতে না পেরে আমি গাড়ি থেকে নেমে রিফ্রেশমেন্ট রুমে প্রবেশ করলুম এক পেয়ালা চায়ের সাহায্যে চোখ থেকে ঘুমের ঘোর ছাড়াবার জন্য। মিনিট দশেক পরে গাড়িতে ফিরে এসে দেখি সেখানে দুটি নূতন আরোহী বসে আছেন, একজন পল্টনি সাহেব আর একজন সাধু। সাহেবটির চেহারা ও বেশভূষা দেখে বুঝলুম তিনি হয় একজন কর্নেল নয় মেজর, আভিজাত্যের ছাপ তার সর্বাঙ্গে ছিল। আমি গাড়িতে ঢুকতেই তিনি শশব্যস্তে উঠে পড়ে আমার বসবার জন্য জায়গা করে দিলেন। আমি তাকে ধন্যবাদ দিয়ে বসে পড়লুম, কিন্তু আমার চোখ পড়ে রইল ওই সাধু।

দুটিরই উপর। প্রথমেই নজরে পড়ল তিনি একটি মহাপুরুষ না হলেও একটি প্রকাণ্ড পুরুষ। তার তুলনায় কর্নেল সাহেবটি ছিলেন একটি ছোকরা মাত্র। স্বামীজি যেমন লম্বা তেমনই চওড়া, চোখের আন্দাজে বুঝলুম যে তার বুকের বেড় অন্তত 48 ইঞ্চি হবে, অথচ তিনি স্থূল নন। এ শরীর যে

0: এরকম নিষ্ঠুর চোখ আমি মানুষের মুখে ইতিপূর্বে দেখিনি। তার গায়ে ছিল গেরুয়া রঙের রেশমের আলখাল্লা, মাথায় প্রকাণ্ড গেরুয়া পাগড়ি ও পায়ে পেশোয়ারি চাপড়ি। তাকে দেখে আমি একটু ভেবাচেকা খেয়ে গেলুম, কারণ পাঠান যে সাধু হয় তা আমি জানতুম না, আর আমি ধরে নিয়েছিলাম যে এ ব্যক্তি পাঠান না হয়ে যায় না। এর মুখে চোখে একটা নির্ভীক বেপরোয়া ভাব ছিল যা এদেশের কি গৃহস্থ কি সন্ন্যাসী কারো মুখে সচরাচর দেখা যায় না। আমি হাঁ করে তার মুখের দিকে চেয়ে রয়েছি দেখে সন্ন্যাসী আমাকে বাংলায় বললেন,
1: মশাই কি মনে করছেন যে আমি ভুল করে এ গাড়িতে উঠেছি? থার্ড ক্লাস ভেবে ফার্স্ট ক্লাসে ঢুকেছি? অত কাণ্ডজ্ঞান শূন্য আমি নই, এই দেখুন আমার টিকিট।
0: কথাটা শুনে আমি একটু অপ্রস্তুতভাবে বললুম, না তা কেন মনে করব, আজকাল অনেক সাধু সন্ন্যাসী তো দেখতে পাই ফার্স্ট ক্লাসেই যাতায়াত করেন, এমনকি কেউ কেউ একা একটি সেলুন অধিকার করে বসে থাকেন। এর উত্তর হলো একটি অট্টহাস্য। তারপর তিনি বললেন,
1: সে মশাই পরের পয়সায়, আমার মশায় এমন ভক্ত নেই যাদের বিশ্বাস আমাকে ফার্স্ট ক্লাসে বসিয়ে দিলেই তারা স্বর্গে সিট পাবে। গেরুয়া পড়লেই যে পরের কাছে হাত পাততে হবে বিধির এমন কোনো বিধান নেই। তা অবশ্য, কে কি কাপড় পরে তার থেকে যদি কে কী রকম লোক তা চেনা যেত তাহলে তো আপনাকেও সাহেব বলে মানতে হতো।
0: আমার পরনে ছিল ইংরাজি কাপড়, সুতরাং সন্ন্যাসী ঠাকুরের এ বিদ্রূপ নীরবে আমাকে সহ্য করতে হল। এরপরেই তিনি ধ্যান স্তিমিত লোচনে আকাশের দিকে মুখ তুলে রইলেন। অন্যমনস্কভাবে খানিকক্ষণ চুপ করে থাকবার পর তিনি একদৃষ্টে কর্নেল সাহেবকে নিরীক্ষণ করতে লাগলেন। হঠাৎ তার চোখ পড়ল কর্নেল সাহেবের কামান প্রমাণ বন্দুকটির উপর। তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, মে আই হ্যাভ এ লুক অ্যাট ইয়োর ওয়েপন স্যার? কর্নেল সাহেব উত্তর করলেন, সার্টেনলি, হিয়ার ইট ইজ। এই বলে তিনি বন্দুকটি স্বামীজির হাতে তুলে দিলেন। স্বামীজি থ্যাংক ইউ বলে সেটি করতলগত করলেন। তারপর সেটি নেড়েচেড়ে বললেন,
1: ইটস আ উইনচেস্টার রিপিটার।
0: দ্যাটস রাইট,
1: স্প্লেন্ডেড ওয়েপন, বাট নো ইউজ ফর আস শিকারিস।
0: নো, ইটস নট আ স্পোর্টিং গান।
1: উড ইউ কেয়ার টু হ্যাভ আ লুক অ্যাট মাই গান? আই এম শিওর ইউ উইল লাইক ইট।
0: এই বলে তিনি বেঞ্চের নিচ থেকে একটি বন্দুকের বাক্স টেনে নিয়ে একটি রাইফেল বার করে,
1: লেট মি টেক আউট দ্য বলস বলে
0: তার ভিতর থেকে দুটি টোটা নিষ্কাশিত করে সাহেবের হাতে দিলেন। সাহেব সে বন্দুকটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন এবং দু তিনবার মৃদুস্বরে বললেন, ইটস আ বিউটি। তারপরে জিজ্ঞাসা করলেন, ডিড ইউ গেট ইট ইন ক্যালকাটা?
1: নো, আই ব্রট ইট আউট ফ্রম ইংল্যান্ড।
0: ইট মাস্ট হ্যাভ কস্ট ইউ আ পট অফ মানি?
1: 250 pounds.
0: এরপর সাহেব স্বামীতে যে কথোপকথন হলো তা আমার অবদ্ধ মনে আছে। শুধু দু চারটি ইংরেজি কথা, যথা 12 bore, 454, হল্যান্ড অ্যান্ড হল্যান্ড প্রভৃতি। আন্দাজ করলু এসব হচ্ছে বন্দুক নামক বস্তুর নাম, ধাম, রূপ, গুণ ইত্যাদি। তারপর সীতারামপুর স্টেশনে সাহেব নেমে গেলেন এবং যাবার সময় স্বামীজির করমর্দন করে বললেন, ওয়েল, গুড বাই, গ্ল্যাড টু হ্যাভ মেট ইউ। স্বামীজি উত্তর করলেন, অর এ বয়। আমি এতক্ষণে অবাক হয়ে স্বামীজির কথাবার্তা শুনলুম এবং তার থেকে এই সার সংগ্রহ করলুম যে তিনি বাঙালি, ইংরাজি শিক্ষিত, ধনী ও শিকারী। এরকম লোকের সাক্ষাৎ জীবনে একবার ছাড়া দুবার পথে ঘাটে মেলে না। এরপর স্বামীজি যে ব্যবহার করলেন তা আমার আরও অদ্ভুত লাগল। সন্ন্যাসী হলেও দেখলুম তিনি আসন সিদ্ধ যোগী নন, এমন ছটফটে লোক এ বয়সের লোকের ভেতর দেখা যায় না। 5 মিনিট অন্তর তিনি এখান থেকে উঠে ওখানে বসতে লাগলেন, বিড়বিড় করে কি বকতে লাগলেন এবং মধ্যে মধ্যে গাড়ির ভেতরেই পায়চারি করতে লাগলেন। শুধু পাশ দিয়ে আর একখানি গাড়ি চলে গেলে তিনি জানালা দিয়ে মুখ বাড়িয়ে হুমড়ি খেয়ে পাশের গাড়ির যাত্রীদের অতি মনোযোগ সহকারে নিরীক্ষণ করতে লাগলেন।

পাঠে ও প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী সপ্তাহে একই সময়ে একই প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা। আলোচনায় অংশগ্রহণ করছেন সরসুনা কলেজের অ্যাসোসিয়েট অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। আজ শুনবেন আলোচনার দ্বিতীয় পর্ব।
1: আপনি একটু সংক্ষেপে যদি ন্যাশনাল পেনশন স্কিম এবং অটল পেনশন যোজনা সংক্ষেপে আমাদের শ্রোতাদের জন্য বলুন।
2: এবং অটল পেনশন যোজনা, যারা সরকারি চাকরি করে, যাদের চাকরি শেষে তারা একটা পেনশনের সুবিধা, অনেক জায়গায় পেনশনের সুবিধা আছে, কিন্তু যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে তাদের কিন্তু সেরকম কোন পেনশনের সুযোগ নেই। এই জন্য ভারত সরকার এই যে অটল পেনশন যোজনা, এই অটল পেনশন যোজনা ভারত সরকার এটা চালু করেছিল, যারা কিনা একটা নির্দিষ্ট বয়সের পরে, যারা অবসরের বয়স বাড়ায় 60 বছরের পরে, যাতে একটা নিশ্চিন্তে একটা পেনশন পেতে পারে। তো এই স্কিমের যোগদানের নিয়ম

0: যে 18 থেকে 40 বছরের ভিতরে, 18 থেকে 40 বছরের ভিতরে জয়েন করতে হবে এবং 60 বছর পর্যন্ত টাকা জমা দিতে হবে। মিনিমাম 20 বছর তাকে এই স্কিমে থাকতে হবে, আর 40 বছরে জয়েন করলে তাহলে 60 বছর একটা পেনশন পেতে আরম্ভ করবে। এখানে তাকে ঠিক করতে হবে কত টাকা পেনশন পাবো। 5টা স্কিম আছে, 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000, 5টা স্কিম। আমি কোন স্কিমে আমি পেনশনটা নেবো তার উপর নির্ভর করছে আমাকে প্রিমিয়ামটা কত টাকা করে দিতে হবে। যদি সে 18 বছরে সে এই স্কিমে যোগ দেয় তাহলে তাকে মাসে 42 টাকা করে 42 বছর ধরে দিতে হবে, তাহলে সে 1,000 টাকা করে পাবে। ও যদি মারা যায় তাহলে ওর স্বামী বা স্ত্রী পাবে, তারাও মারা গেলে তখন যে নমিনি আছে পুরো কর্পাসটা পেয়ে যাচ্ছে, মানে টাকাটা তো পেলই প্লাস এই মাসে মানে পেনশন।
1: তার মানে এটা নিরাপত্তার দিক থেকে খুবই ভালো একটা প্রকল্প, ভালো
0: এবং এটা অ্যাসিওর। এবং এটা আরেকটা যেটা আপনি বললেন NPS, ন্যাশনাল পেনশন স্কিম, সেখানে যে পেনশনে যে টাকাটা জমা করা হয় সেটা ইনভেস্ট করা, এটা হচ্ছে পেনশন ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, তারাই এটাকে নিয়ন্ত্রণ করে। এই যে টাকাটা কালেকশন হয় সেটাকে ইনভেস্ট করা হয় বিভিন্ন সিকিউরিটি, ইকুইটি,
1: বাজারে
0: আর কি ইনভেস্ট করা আছে। সুতরাং এখানে কিন্তু ঝুঁকি আছে। এবার ব্যাপারটা হচ্ছে কতটা ঝুঁকি আপনি নেবেন সেটা নির্ভর করছে আপনার কাছে। আপনি ঠিক করতে পারবেন আপনি কোন ফান্ডে আপনার টাকাটা জমা হবে, সেটা ইকুইটিতে না সিকিউরিটিতে না বন্ডে। ইকুইটি হলে একটু রিস্ক হবে, আর এটা কি এই যে টাকাটা জমলো 60 বছর পরে তার একটা অংশ 60% টাকা আপনি তুলতে পারবেন, আর 40% আপনার ওটা পেনশনে রূপান্তরিত হবে। ইকুইটিতে আপনি অ্যানুইটি পারচেজ করবেন, মাসে মাসে আপনি পেনশন পাবেন। দুটো সুবিধা পাচ্ছেন, পেনশনের সুবিধা পাচ্ছেন, আবার অবসর
1: নিয়মিত আয় হচ্ছে, আবার একটা থোক টাকাও
0: পেয়ে যাচ্ছে।
1: খুব ভালো। দীর্ঘমেয়াদি নিরাপত্তা হচ্ছে চূড়ান্ত লক্ষ্য, এবং স্বল্প সঞ্চয় হচ্ছে তার প্রাথমিক ধাপ। এখন অনেকেই বলেন যে সঞ্চয় ও বিমার মধ্যে পার্থক্য কি, আমার তো অনেক সঞ্চয় রয়েছে বিমা কেন করব। স্বল্প সঞ্চয়ের মূল উদ্দেশ্য হলো ধীরে ধীরে অর্থ জমিয়ে একটি তহবিল তৈরি করা। উদ্দেশ্য ভিত্তিক কয়েকটি তহবিল তৈরি করা যায় যা ভবিষ্যতে ব্যবহার করা যায়। অন্যদিকে বিমার মূল উদ্দেশ্য হলো ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া, অর্থাৎ কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে, যেমন দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী অসুস্থতা বা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যু, আর্থিক ক্ষতি কিছুটা হলেও পূরণ করা যায়। এখন দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য এই দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু এদের ভূমিকা আলাদা। শুধু সঞ্চয় থাকলেই যে সব ধরনের ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়া যাবে তা নয়, কারণ একটি বড় দুর্ঘটনা বা দীর্ঘমেয়াদী অসুস্থতা বছরের পর বছর জমানো সঞ্চয়কেও নিঃশেষ করে দিতে পারে।
0: ঠিক।
1: তাই একটি সুষম আর্থিক পরিকল্পনায় সঞ্চয় ও বিমা দুটোরই একটি যথাযথ ভারসাম্য থাকা দরকার।
0: অবশ্যই। সঞ্চয়ের ক্ষেত্রে আপনি শুধু সঞ্চয়টা পাচ্ছেন, তার সঙ্গে হয়তো সুদ আপনার যোগ হচ্ছে, তা আপনার বৃদ্ধি হচ্ছে, কিন্তু আপনার যদি মৃত্যু হয় তাহলে আপনার পরিবার, আপনি যদি একমাত্র সংসারের মানে উপার্জনক্ষম ব্যক্তি হন, তাহলে সংসারটা ভেঙে যেতে পারে, ভেস্তে যেতে পারে।
1: আমাদের টার্ম লাইফ ইন্স্যুরেন্স ভাবা যেতে পারে, এবং অবশ্যই একটা সবার স্বাস্থ্য বিমার কথা ভাবা উচিত।
0: একটা জীবন বিমা আর একটা স্বাস্থ্য বিমা, একটা সম্পদ বিমা। বিমা হচ্ছে 3 রকমের।
1: আমার মনে হয় প্রথমেই মাসের প্রথমে আয়ের সাথে সাথেই সঞ্চয় করা দরকার। অনেকে ভাবেন যে আয়ের থেকে খরচ করার পর যেটা থাকবে সেটা সঞ্চয় করব, তা না। আপনি আয়ের একটা নির্দিষ্ট শতাংশ, 10% হতে পারে সেটা, যে মাসের প্রথমে একটা আলাদা অ্যাকাউন্টে সেটা সরিয়ে রাখুন। অল্প দিয়ে শুরু করুন, কিন্তু নিয়মিত এবং ধারাবাহিকভাবে করুন।
0: একদম। যখন আমরা আলোচনা করছি, যখন আমরা সরকারের যে সমস্ত প্রকল্প বললাম, সেক্ষেত্রে তো ব্যাংকেরও কিন্তু অনেক স্বল্প সঞ্চয় স্কিম আছে।
1: নিশ্চয়ই
0: ব্যাংকের হয়তো সুদটা একটু কম, কিন্তু এখানে লিকুইডিটি অনেক বেশি।
1: আমার প্রয়োজনের সময় আমি ব্যবহার করতে পারি
0: যে কোনো মুহূর্তে। এই যে স্কিমগুলো বললাম তার একটা নির্দিষ্ট সময় কোথাও বা পুরো টাইমে তুলতে পারবো না, লক ইন পিরিয়ড আছে, কোথাও বা কিছু পিরিয়ডের কিছু সময়ের পরে আমি কিছুটা তুলতে পারবো। ব্যাংকের কিন্তু এটা লিকুইডিটি,
1: জরুরি পরিস্থিতিতে আমি সাথে সাথে টাকাটা তুলতে পারবো।
0: এবার ব্যাংকের সুদটা একটু কম,
1: আমার মনে হয় একটা প্রত্যেক পরিবারেরই একটা জরুরি তহবিল, যেটাকে আমরা ইমার্জেন্সি ফান্ড বলি, সেই টাকাটা ব্যাংকের এই রকম কোন টাইম ডিপোজিটে রাখা যেতে পারে, যাতে কোনো প্রয়োজনে আমি এটা ব্যবহার করতে পারবো। আর তাছাড়া আমার মনে হয় যে কথায় বলে না যে সমস্ত ডিম এক ঝুড়িতে রাখবেন না, আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনি আলাদা আলাদা তহবিল আলাদা আলাদা জায়গায় বিনিয়োগ করুন।
0: হ্যাঁ,
1: এবং সেটা আপনার 70% বা 80% একটা নিরাপদ দীর্ঘমেয়াদী তহবিলে রাখুন, বাকিটা বৃদ্ধির জন্য আপনি মিউচুয়াল ফান্ডে SIP-র কথা ভাবতে পারে, যাতে এটা যদি একটু ঝুঁকি আছে কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু এটাতে বৃদ্ধি পায়।
0: দেখুন SIP-র আপনি যখন বলছেন ঝুঁকি, এস

0: এসআইপি এই যে মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড যেটা প্রফেশনাল একটা সংস্থা, ওখানে কিন্তু এক্সপার্টরা আছে, তারা বিভিন্ন কোম্পানি যে সমস্ত শেয়ার বা বন্ড সেগুলো সবসময় তারা পর্যালোচনা করছে এবং তারা ইনভেস্টমেন্ট করছে, সুতরাং রিস্কটা কিন্তু অনেকটা কম হয়। আর একটা জিনিস যে এসআইপি বললেন, যেটা মাসে মাসে, এটা যেহেতু দীর্ঘদিন ধরে চলছে, কখনো বা শেয়ার মার্কেট উঠছে নামছে, অ্যাভারেজে কিন্তু এসআইপি ইজ ভেরি গুড।
1: তাছাড়া আমরা আমাদের শ্রোতাদের সতর্ক করব যে আপনারা কিন্তু অল্প সময়ে টাকা দ্বিগুণ হবে এই প্রলোভনে পা দেবেন
0: না,
1: বেশি লাভের আশায় অচেনা বা অচেনা সংস্থায় টাকা রেখে সর্বশান্ত হবেন না। আর একটা বিষয় যে গৃহবধূ বা হাউস ওয়াইফ যারা, তারাও কিন্তু দৈনন্দিন সংসার খরচের টাকা বাঁচিয়েও কিন্তু একটা তহবিল গড়তে পারেন। বিশেষ করে যে সরকারি প্রকল্পে আগে 1,500 টাকা পেতেন, এখন 3,000 টাকা পান, এই অতিরিক্ত টাকা বা এর সিংহভাগ অংশটা কিন্তু একটা তহবিলে রেখে কিন্তু দীর্ঘমেয়াদী একটা তহবিল গড়তে পারেন। তাছাড়া আমি বলবো যে অপ্রয়োজনীয় খরচে লক্ষ্য রাখুন, কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন যে এটা কি সত্যি আমার প্রয়োজন নাকি নিছকই শখ। ইচ্ছায় লাগাম দিয়ে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন, নিজের সামর্থ্যের বাইরে কোনো বিনিয়োগ বা ঋণ গ্রহণ করবেন না।
0: আপনি একটা যে বললেন যে ফ্রড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এত কষ্ট করে টাকা জমালাম, তারপর এখন তো সাইবার ক্রাইম প্রচন্ড বেড়ে গেছে, ফ্রড হচ্ছে, সবসময় সচেতন থাকতে হবে। যে কোনো যে লিঙ্ক আসলেই আপনাকে বললো বেশি টাকা পাওয়া যাবে, এখানে কিন্তু পা দেবেন না, কখনো ওটিপি শেয়ার করবেন না। যদি কখনো এইভাবে সাইবার ফ্রড হয়, অবশ্যই সঙ্গে সঙ্গে যে সাইবার ফ্রডের যে টোল ফ্রি নাম্বার 1930 সেখানে কিন্তু কমপ্লেন করবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আলোচনার মূল কথা হলো, নিরাপত্তা একদিনে তৈরি হয় না, এটি গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্যে দিয়ে। স্বল্প সঞ্চয় হয়তো শুরুতে সামান্য মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে ধারাবাহিকতা আর ধৈর্যের মাধ্যমে এই সঞ্চয়ই আমাদের ও আমাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার একটা মজবুত ভিত্তি তৈরি করে।
0: ঝুঁকি, আমি কতটা ঝুঁকি নিতে পারবো, আমার লক্ষ্যটা কি, এবং আমাদের কাছে অনেক স্বল্প সঞ্চয় প্রকল্প আছে, ভারত সরকারের প্রকল্প যেখানে কোনো রকম ঝুঁকি নেই, যেখানে আমাদের নিশ্চিতভাবে আমরা টাকা পাবো, বৃদ্ধি হবে, ভালো সুদ আছে, চক্রবৃদ্ধি হারে সুদ হবে, এবং আমি সেখানে অন্যান্য সুবিধা বলতে, যেমন সেখানে করের সাশ্রয় হচ্ছে, ইনকাম ট্যাক্সের সাহায্য পাচ্ছি, আমরা ইনকাম ট্যাক্সের ছাড় পাচ্ছি, অনেক ক্ষেত্রে আমাদের নমিনেশনে, অধিকাংশ ক্ষেত্রে নমিনেশনের সুবিধা আছে, মারা গেলে যিনি যে টাকা জমা দিয়েছেন, মারা গেলে তার নমিনি সেই টাকাটা পেতে পারে, সেই সুবিধা আছে, জয়েন্ট অ্যাকাউন্টেরও সুবিধা আছে, সবগুলো না, কিছু কিছু ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা নাই। তো এই যে সুবিধাগুলো সবগুলো কিন্তু আমাদেরকে এই অ্যাকাউন্টগুলোকে খুব সুন্দরভাবে সহজভাবে চালনা করতে সাহায্য করে, এবং আমাদের একটা ভবিষ্যতের একটা সুরক্ষা, ভবিষ্যতের একটা আমার লক্ষ্য পূরণের যে প্ল্যানের সেটাকে বাস্তবায়িত করার একটা অর্থ আমার তৈরি হয়।
1: আমাদের কিন্তু এক্ষেত্রে একটা নীতি হচ্ছে, গোল্ডেন রুল হচ্ছে, স্টার্ট আর্লি, বলে না যে আমার আয় করার সাথে সাথে, অনেকে ভাবে এখন তো আয় কম আছে, একটু পরে আয় বাড়লে শুরু করব, সেটা না, যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার দীর্ঘমেয়াদে তহবিলের বৃদ্ধি তত বেশি হবে। একজন 25 বছরে শুরু করা আর 35 বছরে শুরু করা কিন্তু অনেক তফাৎ।
0: অটল পেনশন যোজনা যেটা বললাম, সেটা যদি কেউ 18 বছরে শুরু করে তাকে প্রিমিয়াম দিতে হচ্ছে 42 টাকা, কিন্তু সে যদি পরে শুরু করে তাকে অনেক বেশি প্রিমিয়াম,
1: সেটা মাথায় রাখে।
0: যেমন স্টার্ট আর্লি যেমন বলেছেন সেটা ইম্পর্টেন্ট, তেমনি হচ্ছে যে আপনার সঞ্চয়টা স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ, আমি আমার ডেফিসিট, আমার যেটা এক্সেস যেটা হবে সেটা করবো, এটা করলে হবে না, এক্সেস কখনই হবে না।
1: মানে ইনকাম মাইনাস এক্সপেন্স ইজ ইকুয়াল টু সেভিংস, না, আয় থেকে সঞ্চয়টা আগে সরিয়ে রেখে বাকি টাকাটা খরচ করুন,
0: এটাই
1: কার্যকর
0: হয়, কার্যকর হয়।
1: এবং চক্রবৃদ্ধির যে পাওয়ার অফ কম্পাউন্ডিং, সেটার মাধ্যমেই কিন্তু দীর্ঘমেয়াদে আপনার একটা আজকের যেটা স্বল্প ছোট দেখাচ্ছে সেটা কিন্তু সময়ের সাথে সাথে একটা বিরাট তহবিল গড়ে তুলতে সাহায্য করবে।
0: এই যে আপনি ছোট্ট একটা উদাহরণ দিলাম, অটল পেনশন যোজনা 18 বছরে জয়েন করছে, 42 টাকা করে 42 বছর ধরে জমা দিল, কত 11,200 টাকা, কর্পাস হয়ে যাচ্ছে 1,76,000,
1: ভাবাই যায় না,
0: ভাবা যায়, এবং সে পেনশন পাচ্ছে, তার স্বামী স্ত্রী, সে মারা গেলে তার স্বামী বা স্ত্রী পেনশন পাবে, তারপরেও যদি সেও মারা যায় সেক্ষেত্রে পুরো কর্পাসটা তার নমিনি পেয়ে যাচ্ছে, মানে টাকাটাও পেলাম, এতদিন ধরে পেনশনও পেলাম।
1: তাহলে আমরা আজকের আলোচনা থেকে বুঝলাম যে আমাদের প্রথমে একটা লক্ষ্য নির্দিষ্ট করতে হবে, যে বিভিন্ন যে লক্ষ্য রয়েছে দীর্ঘমেয়াদী, যে সন্তানের শিক্ষা তার জন্য একটা আলাদা তহবিলে আপনি রাখুন, জরুরি প্রয়োজনের জন্য, দুর্ঘটনা বা অসুস্থতার জন্য আপনি বিমার কথা ভাবতে পারেন বা আলাদা করে পোস্ট অফিস বা ব্যাংকে টাকা রাখতে পারেন। আপনার যদি বাসস্থানের বাড়ি না থাকে, পৈতৃক বাড়ি না থাকে, সেক্ষেত্রে বাসস্থানের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা

0: পরিকল্পনা করে টাকা রাখুন। এবং সর্বোপরি যে অবসরের পরে আমাদের যে আয় কমে যায় কিন্তু চিকিৎসা খরচ বা সামাজিক খরচগুলো বেড়ে যায়, তার জন্য কিন্তু অবসরের সময় পেনশনের টাকাটা কিন্তু বেতনের থেকে অনেক কম। সুতরাং সেই সময় নিয়মিত আপনি যে আয় করতে পারবেন সেই কথা ভেবে আপনাকে একটা তহবিল আপনাকে পছন্দ তৈরি করতে হবে।
1: অবশ্যই অবশ্যই।
0: বেশ ওয়াহিদ মহাশয়, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কোথায় কোথায় কি তহবিল খোলা যেতে পারে, আপনি এবার একটু বলুন যে এই পোস্ট অফিস বা ব্যাংকে এই সমস্ত তহবিল বা বিনিয়োগ করতে গেলে বা অ্যাকাউন্ট খুলতে গেলে আমার কি কি ডকুমেন্ট বা নথি লাগবে।
1: প্রকল্পগুলো বলেছি, তার ভিতরে আমরা খুব গুরুত্বপূর্ণ কতগুলো প্রকল্প বলেছি যেটা ভারত সরকারের প্রকল্প, যেমন আপনার অটল পেনশন যোজনা বা আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যে বিভিন্ন প্রকল্পগুলো বলেছি, সুকন্যা যোজনা, তারপরে আপনার সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট, যে ভারত সরকারের প্রকল্পগুলো আপনি সুবিধা ব্যাংক থেকেও পেতে পারেন, পোস্ট অফিস থেকেও পেতে পারেন। তাহলে আপনি একটা ব্যাংকে গিয়েও খুলতে পারেন, পোস্ট অফিসে গিয়ে খুলতে পারেন। এখন আপনার কী কী ডকুমেন্ট লাগবে? আপনারা জানেন যে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে যে আপনার পরিচয়ের প্রমাণপত্র, আর হচ্ছে আপনার বাসস্থানের পরিচয়পত্র প্রমাণপত্র, যেটা আমরা বলি কেওয়াইসি ডক। কেওয়াইসি ডকুমেন্টের ভিতরে যেটা সবচেয়ে সরকারিভাবে যেগুলো স্বীকৃত, তার ভিতরে আছে আপনার আধার কার্ড, আপনার ভোটার আইডেন্টিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আপনার পাসপোর্ট,
0: তার জন্ম তারিখের নথি লাগবে,
1: ঠিকানা এবং পরিচয় প্রমাণপত্র, এগুলো
0: সচিত্র পরিচয়পত্র,
1: সচিত্র পরিচয়পত্র। এছাড়া কিছু কিছু প্রকল্প, যেমন আপনার যেখানে হয়তো বয়সের ব্যাপারটা আসছে, যেমন আপনার আমরা যেটা একটু আগেই বললাম যে আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটা কন্যা সন্তানের জন্য 10 বছরের ভিতরে জয়েন করতে হবে, তাহলে সেখানে বয়সের একটা প্রমাণপত্র অবশ্যই লাগবে। আবার কিছু কিছু প্রকল্প আছে যেগুলো হয়তো 60 বছরের পরে, যেমন সিনিয়র সিটিজেন স্কিম, সুতরাং সেখানে 60 বছরের পরে তার বয়সের একটা প্রমাণপত্র লাগছে। তাহলে যেমন আপনার কেওয়াইসি ডকুমেন্ট হিসেবে পরিচয়ের প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, এবং সেই সঙ্গে তার যেখানে যেখানে জন্ম তারিখের প্রমাণপত্রের জন্য তাকে জন্ম কোনো একটা ডকুমেন্ট দিতে হবে
0: সহজে,
1: তবে অনলাইনেও কিন্তু তারা খুলতে পারে, এখন অনলাইনের সুবিধাও কিন্তু সব ক্ষেত্রেই আছে। এবং তাছাড়াও ব্যাংক বা পোস্ট অফিস, তারাও তাদেরকে
0: সরকার তো উৎসাহিত করছে,
1: কোন রকমের অসুবিধা হলে তারা
0: অসুবিধা কথা না। পরিশেষে বলবো যে প্রতিদিনের জীবনে সামান্য হলেও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন এবং নিজেদের ও প্রিয়জনের ভবিষ্যৎ আরো নিরাপদ করে তুলুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা। আলোচনায় অংশ নিলেন সরসুনা কলেজের অ্যাসোসিয়েট অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। আজ শুনলেন আলোচনার দ্বিতীয় পর্ব। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্ত। প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন, শিল্পী প্রীতম রায়। তাকে তবলায় সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শুনুন বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন, শিল্পী প্রীতম রায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আমরা বিশেষভাবে দুঃখিত, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি সম্পূর্ণ না হওয়ার জন্য যান্ত্রিক গোলযোগের কারণে। এখন শুনবেন শ্রবণী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।
2: ম্যাথোমেনিয়ায় যে প্রশ্নটা করা হয়েছিল যে একটি ট্রেনের 1,666 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে 1 দিন 2 ঘন্টা 30 মিনিট, অন্য একটি ট্রেনের 150 কিলোমিটার পথ যেতে সময় লাগে 2 ঘন্টা 23 মিনিট, কোন ট্রেনটির গতিবেগ বেশি? দুটি ট্রেনের গতিবেগই সমান, অর্থাৎ 1 কিলোমিটার পথ যেতে দুটি ট্রেনেরই সময় লাগে 1 মিনিট পয়েন্ট 04।

0: আজ শ্রবণীতে রয়েছে একটি কথিকা এবং স্বরচিত কবিতা পাঠ। ১২৮৩ বঙ্গাব্দ তথা ১৮৭৬ সালের বাংলা তারিখ ৩১শে ভাদ্র তাঁর জন্ম। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবছর তাঁর জন্মের ১৫০ শতবর্ষ পূর্তি। শরৎচন্দ্র প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, অন্য লেখকরা অনেক প্রশংসা পেয়েছে কিন্তু সর্বজনীন হৃদয়ের এমন আতিথ্য পায়নি। এ বিস্ময়ের চমক নয়, এ প্রীতি। অনায়াসে যে প্রচুর সফলতা তিনি পেয়েছেন তাতে তিনি আমাদের ঈর্ষাভাজন। সত্যি জনপ্রিয়তার দিক থেকে এবং সাহিত্য গুণ সব দিক থেকে বিচার করলেই শরৎচন্দ্র অনন্য। আজকের শ্রবণীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রয়েছে একটি কথিকা, অচেনা শরৎচন্দ্র। বলছেন শুভাশিস চক্রবর্তী।
1: ভুবন, ন্যাড়া এবং সোর ডাকনাম তিনটি কার বলতে পারেন? শেষের নামটিতে হালকা ইঙ্গিত আছে অবশ্য, তবে এদের মধ্যে ন্যাড়া নামেই গ্রামের সকলের কাছে পরিচিত ছিলেন তিনি, বিশেষ করে বাল্যকালে। দেবানন্দপুর ও ভাগলপুর দুই জায়গাতেই ন্যাড়ার খ্যাতি ছড়িয়েছিল তার দুষ্টুমির জন্য। দেবানন্দপুর গ্রামের পিয়ারি পণ্ডিতের পাঠশালায় তার দস্যিপনায় সকলে তটস্থ হয়ে থাকত।

আন্নামের মাহাত্ম্যে নিশ্চিত সকলে বুঝে গিয়েছেন, এই ন্যাড়া ছেলেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ নন। মা ভুবনমোহিনী দেবী ন্যাড়া বলতে অজ্ঞান ছিলেন, বাবা মতিলাল চট্টোপাধ্যায়ের কাছে তিনি ছিলেন ভুবন। যৌবনে শরৎচন্দ্র লম্বা দাড়ি রাখার ফ্যাশনে মজেছিলেন, সেটা রেঙ্গুন পর্বে। নিকটজনের স্মৃতিচারণে এর উল্লেখ থাকলেও দাড়িওয়ালা শরৎচন্দ্রের ছবি সুলভ নয়। সেই প্রবাস জীবনে ঘটনার ঘন ঘটা, সেগুলিকে ক্রমান্বয়ে সাজালে মনে হবে বর্ণময় এক উপন্যাসের নায়ক তিনি। জীবনকে বাজি রাখার অমন দুঃসাহস মাইকেল মধুসূদন ছাড়া আর কোনো বাঙালি লেখক দেখাতে পেরেছেন কি? শেষ পর্যন্ত তিনি অপরাজেয়। জীবনের উদযাপনে ও কথাশিল্পে দুটি ক্ষেত্রেই সেই জয়টিকা তাকে অমর করেছে। অমরত্বের জয়ধ্বনি বিগত 100 বছরে নতুন নতুন বয়ান তৈরি করেছে, তাকে নিয়ে চর্চার নানা পরিসর উন্মুক্ত করে দিয়েছে। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সার্ধ শতবর্ষে উপনীত হচ্ছেন। ছায়া নামে একটি হাতে লেখা পত্রিকা প্রকাশ করেছিলেন শরৎ, বয়স তখন 18। এই সময় মাতৃহীন হয়েছেন, ভাগলপুরের মামাবাড়ির পাট চুকিয়ে পিতাপুত্র থাকতে শুরু করেন খঞ্জরপুর গ্রামে। সমবয়সীদের নিয়ে সাহিত্যচক্র গড়েছিলেন, নিয়মিত সভা হতো তাদের। কুঁড়ি সাহিত্যিক নামে এই সভায় তিনি পাঠ করেছিলেন অভিমান গল্পটি। অথচ এই শরৎচন্দ্রই জীবন প্রান্তে পৌঁছে তরুণদের সাহিত্যচক্র বা পত্রিকা প্রকাশের বিষয়ে সরাসরি নিরুৎসাহিত করেছেন। এর সাক্ষী কমল কুমার মজুমদার। তারা চার বন্ধু উষ্ণীষ নামে পত্রিকা করবেন, শরৎচন্দ্রের লেখা চাই। অসুস্থ কথাশিল্পী অপারগতার কথা জানালে তরুণদল অন্তত একটা আশীর্বাণী দিন, চাইলেন তাই, সেটাই তারা প্রকাশ করবেন। শরৎচন্দ্রের প্রতিক্রিয়া, আমি দেব আশীর্বাদ লিখে, আমায় নূতন কাগজ যারাই বার করব বলে তৎক্ষণাৎ আমি ডিসকারেজ করি, আর আমায় কিনা বলছো আশীর্বাদ লিখতে। সময়ের দুই প্রান্তে দাঁড়িয়ে দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ নেই ঠিকই, কিন্তু অবশ্যই আছে অভিজ্ঞতার তিক্ত প্রতিফলন। শরৎ জীবনীতে ভাগলপুরের নিকটবর্তী খঞ্জরপুর গ্রামটির নাম স্বল্পশ্রুত। এখানে থাকতেই প্রাতিষ্ঠানিক শিক্ষায় পুরোপুরি ইতি ঘটে তার। দারিদ্র্যে নিষ্পেষিত হয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেও কাজে মন টেকেনি, বাবার সঙ্গে চূড়ান্ত অশান্তির জেরে ঘর ছাড়লেন। ঘুরতে ঘুরতে হাজির হলেন মুজফ্ফরপুরে। একদিন সন্ধ্যার সময় ক্লাবে দলবল মিলিত হয়ে আড্ডা চলছে, এমন সময় গেরুয়া বসনধারী এক তরুণ সন্ন্যাসী এসে পরিষ্কার হিন্দি ভাষায় সবিনয়ে লিখবার সরঞ্জাম প্রার্থনা করলেন। দেহাতি ছদ্মবেশ ধরা পড়ে গেল, পরিচয় মিলল, ইনি শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এ কথা জানিয়েছেন ভারতবর্ষ পত্রিকার অন্যতম কর্ণধার প্রমথনাথ ভট্টাচার্য। আবার অনুরূপা দেবীর লেখা থেকে জানা যায়, এই সময়ে নিরুদ্দিষ্ট শরতের খাতা থেকে একাধিক গল্প উদ্ধার হয়েছে, বোঝা, অনুপমার প্রেম, বামুন ঠাকুর, চন্দ্রনাথ, বড়দিদি ইত্যাদি। মুজফ্ফরপুরে বসেই ব্রহ্মদৈত্য নামে এক উপন্যাস লেখা শুরু করেন তিনি। এখানে আলাপ হয় মহাদেব সাউ নামে এক জমিদারের সঙ্গে, আলাপ পেরিয়ে তা পৌঁছে যায় আন্তরিক ঘনিষ্ঠতায়। শ্রীকান্ত উপন্যাসের কুমার সাহেব তিনি। 1903-এ পিতৃবিয়োগের সংবাদ এল, ভুবনের সঙ্গে তার বাবার শেষ দেখা হল না আর, তবে পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য খঞ্জরপুর ফিরেছিলেন শরৎচন্দ্র। বিশ্ববন্দিত গ্রন্থ আইভ্যানহো নিয়ে শরৎচন্দ্রের স্পষ্ট মত ছিল, ও বই কখনো পুরোটা পড়া সম্ভব নয়। শুনেছি বঙ্কিমচন্দ্র আইভ্যানহোতে দুর্গেশ নন্দিনীর আখ্যান বস্তু পেয়েছেন, তাই আগ্রহ নিয়ে পড়তে গেলাম। কয়েক পাতা পড়ার পর আর শেষ করতে পারলাম না। আমার বিশ্বাস বঙ্কিমবাবুও কখনো শেষ করতে পারেননি। দলে টানার চেষ্টা করলেও বঙ্কিমচন্দ্র বিষয়ে এটা নিশ্চিত শরৎচন্দ্রের নিজের মত। তবে মনের কোণে বাংলা উপন্যাসের জনককে নিয়ে শরৎচন্দ্রের কোথাও একটা অস্বস্তি ছিল। একবার সাহিত্য আড্ডায় অনুরাগীদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা কি এখনও বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলটল?
খ্যাতির তুঙ্গে যখন

যখন তিনি পাঠকের নয়নের মণি হয়ে বিরাজ করছেন, তখনও পর্যন্ত রবীন্দ্রনাথের দিক থেকে বরণডালা এগিয়ে আসেনি বলে শরৎচন্দ্রের মনে একটা ক্ষোভ ছিল। সেই সংক্ষুব্ধতা সরাসরি প্রকাশ করতেন বন্ধু অনুরাগীদের কাছে। রবিবাবু তাকে একটি বই উৎসর্গ করেছেন, তারপরেও উষ্মা কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক্ষেত্রেও অকপট। যে বই তিনি উৎসর্গ করেছেন সে বই এতই নগণ্য যে ও বইয়ের নামও লোকে জানে না। একেবারে উৎসর্গ না করলে আরও খুশি হতাম। যাই হোক, সে দান আমি গুরুর আশীর্বাদ বলে মাথায় তুলে নিয়েছি, কিন্তু তাতে আমার অভিমান ঘোচেনি। রবীন্দ্রনাথের কোন বই এটি যার নাম সেই সময় মানুষ শোনেনি বলে মনে হয়েছে অনুজ কথাশিল্পীর? নাট্যগ্রন্থটির নাম কালের যাত্রা। 31 ভাদ্র 1339 তারিখটি উল্লেখ করে রবীন্দ্রনাথ উৎসর্গপত্রে লিখেছিলেন, শ্রীযুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 57 বছর বয়সের জন্মোৎসব উপলক্ষে কবির সস্নেহ উপহার। এর ঠিক 6 বছর আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বয়সে তখন 51 বর্তী, তখন পথের দাবি উপন্যাসকে ঘিরে রবীন্দ্র শরৎ বিরোধাভিমান তৈরি হয়েছিল। এটি বহু চর্চিত বিষয়, কিন্তু সেই সংঘর্ষের সলতে পাকানো পর্বটির ইতিহাস বরং খানিক কম আলোচিত। তার জন্য পিছিয়ে যেতে হবে 1920-এর দশকের প্রথম দিকে। শরৎচন্দ্র তখন রাজনীতিতে প্রবেশ করেছেন, চিত্তরঞ্জন দাসের আগ্রহে সেই পদার্পণ। শচীনন্দন চট্টোপাধ্যায় লিখেছেন, শরৎচন্দ্র বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির এবং নিখিল ভারত কংগ্রেস কমিটিরও সভ্য নির্বাচিত হয়েছিলেন। এই সকল পদাধিকার বলে তিনি হাওড়া জেলার, বাংলাদেশের এবং ভারতবর্ষের কংগ্রেস আন্দোলনের একজন প্রধান কর্মী হয়ে দাঁড়ালেন। কংগ্রেসের কাজে শরৎচন্দ্র একনিষ্ঠ ছিলেন, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরকে কংগ্রেসে যোগদান করাবেন এমনটাও স্থির করে ফেলেন। অন্তত রবীন্দ্রনাথ যদি অসহযোগ আন্দোলন সমর্থন করে বিবৃতি দেন, শান্তিনিকেতনে যদি চরকা ও খদ্দরের বিষয়ে আগ্রহ তৈরি করা যায়, তবে দেশের মানুষ সত্যাগ্রহের প্রতি অকুণ্ঠিত সমর্থন জানাবে, আন্দোলন পাবে ভিন্ন মাত্রা। কিন্তু শরৎচন্দ্রের এই সরল আত্মবিশ্বাসে আঘাত দিয়ে গুরুদেব রবীন্দ্রনাথ কোনো প্রস্তাবেই রাজি হলেন না। শরৎচন্দ্র হয়তো রবীন্দ্রনাথের এই প্রত্যাখ্যানে অপমানিত বোধ করেছিলেন। 1921-এ অসহযোগ আন্দোলন বিষয়ে কবিগুরুর মতামতের বিরুদ্ধে সরাসরি কলম ধরেছিলেন কথাশিল্পী। সেবার বছরের শুরুতে দেশবন্ধুর ডাকে সাড়া দিয়ে হাজার হাজার ছাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়তে শুরু করল। ব্রিটিশ শাসকের স্কুলে তারা পড়বে না, নন কোঅপারেশনের এটাও একটি দিক বলে মনে করতেন চিত্তরঞ্জন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় কঠোর বিরোধিতা করে ব্যর্থ হলেন। এবারে রবীন্দ্রনাথ সংবাদপত্রে পরপর 3টি চিঠি লিখলেন, এইভাবে ছেলেদের স্কুল থেকে ছাড়িয়ে আনলে তাদের ভবিষ্যৎ অন্ধকার ও অনিশ্চিত হয়ে পড়বে। অসহযোগ আন্দোলনের সমর্থক শরৎচন্দ্র সরাসরি রবীন্দ্রনাথের এই বক্তব্যের বিরুদ্ধতা করে লিখলেন শিক্ষার বিরোধ প্রবন্ধ। সেখানে গুরুর প্রতি শিষ্যের ব্যঙ্গ। গোরা বলে বাংলা সাহিত্যে একখানি অতি সুপ্রসিদ্ধ বই আছে, কবি যদি একবার সেখানি পড়ে দেখেন তো দেখতে পাবেন তার একান্ত স্বদেশভক্ত গ্রন্থকার গোরার মুখ দিয়ে বলেছেন, নিন্দা পাপ, মিথ্যা নিন্দা আরও পাপ, এবং স্বদেশের মিথ্যা নিন্দার মতো পাপ সংসারে অল্পই আছে। 100 বর্ষ আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মহাপ্রয়াণের পর ধীরে ধীরে শরৎচন্দ্রের রাজনৈতিক সক্রিয়তা কমে আসে। 1930-এর দশকে শরৎ রবির আকাশে অসন্তোষের কালো মেঘের ছায়া আর লক্ষিত হয়নি। যারা পোষ্য ভালোবাসেন, অবলা প্রাণীদের অধিকার রক্ষায় আন্তরিক উদ্গ্রীব, তারা জেনে খুশি হবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন পশুক্লেশ নিবারণী সমিতির সভাপতি। তার পোষ্য সারমেয়টি ছিল খাঁটি নেড়ি, ভেলি তার নাম। তাকে কুকুর বললে কথাশিল্পী ক্রোধে অগ্নিশর্মা হতেন, শরৎবাবুর ছেলে বললে খুশির অন্ত থাকত না। বৈকালীন ভ্রমণে ভেলির অনেক কীর্তি রীতিমতো রম্য গল্পের উপাদান। বাড়িতে পাখিও ছিল,
পোষা সেই

0: কাকাতুয়ার নামটিও ভারী সুন্দর, বাটুবাবু। একাধিক বিড়াল ঘরময় ঘোরাঘুরি করত। রেঙ্গুনে বাসকালে শরৎগৃহে আগুন লাগে। দামি জিনিসপত্র নয়, বই নয়, এমনকি পাণ্ডুলিপিও নয়। শরৎচন্দ্র প্রাণের মায়া তুচ্ছ করে বেশ কয়েকবার সেই যতগৃহে প্রবেশ করেছিলেন কয়েকটি পোষা বিড়ালকে উদ্ধারের জন্য। অক্ষয়কুমার সরকার লিখেছেন, মুক জীব প্রীতি তাহার অসাধারণ ছিল। দ্বিপ্রহরে শকটবাহী মহিষের ক্লেশ দেখিয়া হাওড়ার পুলের ওপর তাহাকে কাঁদিতে দেখিয়াছি। বাজে শিবপুর রোডে কালীবাড়িতে ছাগ বলি হইতেছে শুনিয়া তাহাকে উত্তেজিত হইয়া কটুভাষা ব্যবহার করিতে শুনিয়াছি। শরৎচন্দ্রের দেনাপাওনা গল্পটি নাট্যচেহারায় ষোড়শী হয়েছিল। এই নিয়ে শরৎচন্দ্র ও শিবরাম চক্রবর্তীর মধ্যে টানাপোড়েনের কাহিনী সর্বজন বিদিত। নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর পরিচালনায় নাট্যটি জনপ্রিয়তা পেয়েছিল। এর একটি গান শরৎচন্দ্রের লেখা। তোর পাওয়ার সময় ছিল যখন, ওরে অবোধ মন, মরণ খেলার নেশায় মেতে রইলি অচেতন। সঙ্গীত এবং নাটক দুটোই ছিল কথাশিল্পীর প্রাণের আরাম সেই কৈশোরকাল থেকে। ভাগলপুরে মামাবাড়ি পর্বে আর্য থিয়েটার দলে নারী চরিত্রে অভিনয় এবং মিহি কণ্ঠের জন্য সেই চরিত্রের সঙ্গে মানিয়ে যাওয়া গান সকলের মন ছুঁয়েছিল। শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ অর্থাৎ বাস্তবের রাজুর কাছে শিখেছিলেন বাঁশি বাজানো। বাজাতে পারতেন এসরাজ, পাখোয়াজ, হারমোনিয়াম, সেতার। তার কণ্ঠে কীর্তন এবং রবিবাবুর গান শুনে মুগ্ধ হয়েছেন রেঙ্গুনের আত্মজনেরা। সেখানেই একবার কবি নবীনচন্দ্র সেন বলেছিলেন, আপনার গানের ভাব উদ্দীপনা সেই চিরসুন্দরকে মনে করাইয়া দেয়, আমি আজ আপনাকে রেঙ্গুন রত্ন উপাধি দিলাম। অথচ এমন একজন সঙ্গীত রসিক ও প্রতিষ্ঠিত সাহিত্যিক গান বিষয়ে মাত্র একটি প্রবন্ধ লিখেছেন, ভারতবর্ষ পত্রিকার ফাল্গুন 1331 সংখ্যায় প্রকাশিত সেই প্রবন্ধের শিরোনাম ছিল ভারতীয় উচ্চ সঙ্গীত। একবার শরৎচন্দ্র আর উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ট্রামে সওয়ার হয়েছেন। কন্ডাক্টরকে দেখে উপেনবাবু ব্যাগ থেকে একটা টাকা বের করে দিলেন। কন্ডাক্টর টাকাটা তার ব্যাগের ভিতর ফেলে টিকিট দিলেন। সাধারণ, স্বাভাবিক দৈনন্দিনের এই ঘটনায় এবার প্রবেশ করলেন শরৎচন্দ্র। তাকে পেয়ে বসল রসিকতার ইচ্ছা, ফলে উপেনের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে অথচ কন্ডাক্টরকে শুনিয়ে বললেন, কি সেই টাকাটা? সতর্ক কন্ডাক্টর ভাবল তারা বুঝি অচল টাকা দিয়েছেন। ব্যস্ত হয়ে ব্যাগের মধ্যে হাতরে অনেক পর্যবেক্ষণ করেও সন্দেহজনক কিছুই পেল না সে। খানিকটা মুষড়ে গিয়ে টিকিট দিয়ে চলে যাওয়ার সময় বেচারা বলেই বসল, অচল চালালেন তো, আমারই লোকসান যাবে দেখছি। লোকসান তার যায়নি, সে কথা বলার অপেক্ষা রাখে না, বরং ক্ষতি হয়েছে আমাদের, ততোধিক বাংলা সাহিত্যের, এই ভারতখ্যাত কথাশিল্পীর অকাল প্রয়াণে। মাত্র 61 বছর বয়সে প্রয়াত হলেন, 1344 বঙ্গাব্দের 2 মাঘ সেই প্রয়াণ দিন। কমলকুমার মজুমদারকে সাক্ষাৎকারে শরৎচন্দ্র বয়স নিয়ে বলেছিলেন, পাঁজি দেখে কি বয়স ঠিক করা যায় না তা হয়। এই যেমন রবিবাবু বয়সে আমার চেয়ে অনেক বড়, তবু তিনি আমার চেয়ে ফিজিক্যালি স্ট্রং, যথেষ্ট তার এনার্জি। প্রিয়ানুজের অকাল প্রয়াণের পর আয়োজিত স্মরণ সভায় সেই রবীন্দ্রনাথ লিখে পাঠালেন, যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে, দেশের মাটি থেকে নীল যারে হরি, দেশের হৃদয়ে তাকে রাখিয়াছে বড়ি।
1: শুনলেন কথিকা অচেনা শরৎচন্দ্র, বললেন শুভাশিস চক্রবর্তী। এবারে যাওয়া যাক স্বরচিত কবিতা পাঠের আসরে। কবি পার্থপ্রতিম আচার্য।
2: মুণ্ডক উপনিষদ বলছে, পৃথিবী হল বিশ্বস্ব ধারিণী, এই দৃশ্যমান জগতের প্রতিষ্ঠাভূমি, কিন্তু সকল বস্তুই এসেছে ব্রহ্ম থেকে। ব্রহ্ম হল পরমাত্মা, আত্মাই জগৎ, যার ধ্বংস নেই, মৃত্যু নেই। এই আত্মাকে কেন্দ্র করে, মুণ্ডক উপনিষদকে কেন্দ্র করে দুটি কবিতা প্রথমে পড়ছি।

জন্ম, যাকে তুমি হারিয়েছ ভাবো, সে তো ওই মেঘলোকে দুহাত বাড়িয়ে বসে আছে। বৃষ্টি হয়ে একদিন ছুঁয়ে যাবে পৃথিবীর কাদামাখা দেহ। ফসলে ফসলে যত উৎসব, নরনারী বীজে বীজে প্রবাহিত ঢেউ, সব থাকে, থেকে যায়। যাকে তুমি হারিয়েছ ভাবো, বুঝি শূন্য হয়েছে এই ঘর, সে তো ওই সূর্য চন্দ্র ও শস্যের ভিতর। গয়া, এক মুঠি বালি খুঁড়লে পাওয়া যায় জল। মাটি ও আকাশের মাঝামাঝি বহুদিন অপেক্ষায় রয়েছে পিতামাতা, আজ তাদের স্বর্গে যাওয়ার দিন। জপছাতুর পিণ্ড আর ফলগুড় জলে ভেজা কুশ নিয়ে বসে আছে, ছড়িয়ে রয়েছে উপচার। রোদ্দুরের যত তাপ, তার থেকে বেশি হাহাকার ভাঙাচোরা বুকের গুহায় ধূপ হয়ে পড়ে। মাঝে মাঝে কাক ডাকে, অচেনা মানুষ। বিষ্ণুর পদতলে তুলসী রেখে প্রার্থনা করি, এত দূর যাওয়ার আগে একবার দেখা দিক মা, বাবা এসে হাত রাখুক ঝুঁকে যাওয়া বিপন্ন মাথায়। উন্মুক্ত কোলাহলে কে কার কথা শুনে, পৃথিবীর যাবতীয় স্পৃহা মন্দিরের চূড়া ও চাতালে পাথর হয়েছে, স্তম্ভ থেকে খসে গেছে মোহ। মা কি প্রকৃত গেছে, বাবাও কি নেই পাশাপাশি, তাহলে এখনো কেন বসে আছি, জেগে আছে এই নরদেহ। জীবনকাঠি, গ্রামের প্রান্তে মাটির বাড়ি, সঙ্গে একটা স্বচ্ছ পুকুর, বাঁশের মাচা, খামার গোয়াল, মন্দিরে হয় নিত্য সেবা। পুষ্পে পুষ্পে বাতাস ঘুরছে, দীর্ঘ তেঁতুল ছড়ায় ছায়া, চওড়া দাওয়ায় ঘুমিয়ে থাকে লম্বা নধর অলস কুকুর। মাঠের সবুজ ধানের গোড়ায় ক্যানেল পাঠায় জলের ধারা, ধুলায় মলিন ব্যপ্ত পথে দোকান বাজার রিক্সা ঠেলা প্রতীক্ষালয়। জটলা ঘুরে বাস চলে যায় সদর শহর, শহর থেকে ফিরলে স্বজন গল্প শোনে বাইশ পাড়া। পাঁচিল টপকে পালায় বেড়াল, পায়রা খুঁটে চালের কুঁড়ো, হাঁটলে পরেই হলুদ দালান, প্রাইমারিতে পড়াই যখন সন্দীপনে তুমিও থাকো, দৌড়ে বেড়ায় খেলার ছেলে, নামতা শেখার ছন্দে সকাল, নাড়ছে মাথা প্রাচীন বুড়ো। চিঠির ভাষায় মেঘের খবর, পত্রিকা সব পোস্টে আসে, এক্কেবারেই টেনশন নেই, কেউ থাকে না মাথার উপর। আগল ছাড়া হাজার পাখি উড়তে থাকে শাখায় শাখায়, রোদের আলোয় রামধনু হয় ফড়িং নামে নরম ঘাসে। আপন ভোলা চরণ বাউল হারায় যখন নদীর বাঁকে, এমনই এক শান্ত জীবন আমার জন্য দাঁড়িয়ে থাকে। ঈশ্বর, একঝাঁক টিয়া পাতার আড়ালে গল্প করছে, নারকেল গাছের মাথায় চিৎকার করছে কাক, অশতের উঁচু ডালে মা চিল পাহারা দিচ্ছে সদ্যজাত শাবক। কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে, মাটির পূর্ব প্রান্তে জামা খুলে দাঁড়িয়েছে সূর্য, অলৌকিক চিহ্নের মতো নদীর ধারায় মন্থর গতি ভটভটির শব্দ। নদীর ওপারে যে শহর, সে তালুকের মানুষ আমার বন্ধু, এই পাড়ের লোকজন আমাদের স্বজন বলে পূর্ণিমায় জমে ওঠে বিনম্র আলাপ। আকাশের তলায় আমাদের সাধারণ পথ চলা, মাটির হাঁড়িতে টকবক করছে আলোচালের ভাত, বড় বাবার ব্যবহৃত হুঁকো এখনও সেই অবিকল বাঁশের সাঙায়, উদাসীন গরুর গাড়িতে সারল্যের এক মুঠি আনন্দ রেখে যাই, মায়ের কাছে আবদার আর বাবার জন্য কেনা নতুন গেঞ্জিতে সাদা সুতোর ঘ্রাণ। ভিক্ষে করে বাড়ি ফিরে যে কানাই বৈরাগী, তার অফুরন্ত সুন্দরী কন্যাটিকে প্রেম নিবেদন করে জেগে আছে আমার হরিদবর্ণ অতীত। জুঁই মালতি করবীর পাপড়ি ছোঁয়া ছবি ছবি নিস্তরঙ্গ জগৎ, যে মধুর অপেক্ষায় হাঁটু মুড়ে বসে আছেন স্বয়ং ঈশ্বর।

চালক। বন্ধ হয়ে যাওয়া কারখানার মিস্ত্রি এখন টোটো চালাক। যে মানুষ প্রতিদিন সবজি নিয়ে হাটে যেত সে এখন টোটো চালায়। যে ছিল সিভিক পুলিশ, যে ছিল স্নাতকোত্তর গৃহশিক্ষক, যে ছিল দোকানদার, নিছক লটারি বিক্রেতা, দুধওয়ালা, পুরোহিত, সকলেই টোটো নিয়ে দাঁড়িয়ে থাকে যুদ্ধের ময়দানে। বাড়ি থেকে বেরোলেই মাছির মতন চলে আসে কাছে। অবসর সময়ে বটবৃক্ষের তলায় গোল হয়ে বসে থাকে টোটো চালকেরা। কেউ কেউ শুকিয়ে নেয় ঘামে ভরা গামছা। মনে হয় যত রাজ্যের বিষাদ, অন্তর্বেদনা, অসাফল্য এবং নিঃস্বর কান্নার ধ্বনি, জামা প্যান্ট পরে স্বপ্ন দেখছে অসহ্য দুপুরে। অন্ধকার গাঢ় হলে তারা ঘরে ফেরে, গান গায়। ঘুমিয়ে যাওয়ার আগে জানালা খুলে দেখে আকাশের কালো জলাশয়ে খিলখিল করে হাসছে কুৎসিত জ্যোৎস্না ও রক্তপিপাসু চাঁদ। আর জ্যোতির্মণ্ডল তোলপাড় করে মাটির দিকে ছুটে আসছে উদ্ভ্রান্ত টোটো। চালকের আসনে স্বর্গ থেকে উৎখাত হওয়া হতভাগ্য ঈশ্বর। টোকা, দরজায় টোকা পড়েনি, তবু তুমি বললে এসেছে বোধ হয়। এই সাত সকালে সদর দরজায় ছিটিয়ে দিয়েছ জল, এক ফোঁটাও ধুলো রাখনি মাটির উঠোনে। অনেকদিন পরে জলচৌকির উপরে বসিয়েছ পাথরের ফুলদানি। মাঝে মাঝে দৌড়ে যাচ্ছ বারান্দার দিকে, আঁচলে হাত মুছতে মুছতে উঁকি মারছ রাস্তায়। কত মানুষ পেরিয়ে যাচ্ছে, সাইকেল চালিয়ে দুধওয়ালা দিয়ে গেল দুধ। গাছে গাছে পাখি ডাকছে। ভোরের কুয়াশা ছাড়িয়ে গোল হয়ে ছড়িয়ে পড়েছে সূর্যের আলো। চেনা পাঠিকা পাঠ করছে সকালের সংবাদ। সহস্র গাড়ির শব্দ হালকা ও ভারী হয়ে চৌকাঠ পেরিয়ে ঢুকে পড়ছে ঘরের ভিতরে। অথচ দরজায় টোকা পড়ল কোথায়? দিন পেরিয়ে গাঢ় হচ্ছে নিথর অন্ধকার। কোথায় সেই নীলকণ্ঠের ডাক, মা? এবার ছোটদের কয়েকটা কবিতা শোনাই। প্রথম কবিতার নাম ইচ্ছে। ইচ্ছে হলেই গাইতে পারি, সাত সকালে নাইতে পারি, খেলার মাঠে ছুটতে পারি জোরে। ইচ্ছে হলেই নীল আকাশে উর্মি মুখর সূর্য ভাসে, কাঠের লাটি মাটির দাওয়ায় ঘোরে। ইচ্ছে হলেই তাক দুমাদুম ঢোলের বলে ভাঙছি রে ঘুম, কে আর কাকে মাঝ দরিয়ায় থামায়। ইচ্ছে হলেই ডিগবাজি খাই, তিনখানি বোন চারখানি ভাই, ধুলো মাখাই স্কুলের নতুন জামায়। ইচ্ছে হলেই অঙ্ক করি, কিংবা হঠাৎ মুঠোয় ধরি লাফিয়ে ওঠা গঙ্গা ফড়িং ঘাসের। ইচ্ছে হলেই মেঘের মাসি টাঙিয়ে দেবেন চাঁদের হাসি, বৃষ্টি দেবেন সত্যি শ্রাবণ মাসের। ইচ্ছে হলেই রেলের গাড়ি, নকাকা বা জ্যাঠার বাড়ি, হাওড়া থেকে রূপনারায়ণপুরে। ইচ্ছে হলেই আর কি জানি, গঙ্গাতে নেই শুদ্ধ পানি, ডাকছে ডাহুক মস্ত দুপুর জুড়ে। গড়িয়ে যাওয়া ইচ্ছে সকল, সামলানো কি অল্প ধকল, বাক্স বোঝাই ইচ্ছে কাটে পোকায়। আধার মুছে প্রভাত হলে ইচ্ছে নতুন দুয়ার খোলে, কৃষ্ণচূড়াও দুলছে থোকায় থোকায়। ঘুম, কেউ ঘুমালাম গভীর রাতে, কেউ ঘুমালাম ভোরে, কেউ ঘুমালাম ভর দুপুরে কপট ঘুমের ঘোরে। কেউ ঘুমালাম বের করে দাঁত বীরের মতন ছড়িয়ে দুহাত, কেউ ঘুমালাম মেঘের ভেতর ঘণ্টাখানেক ধরে। কেউ ঘুমালাম পথের ওপর, কেউ বা খোলা মাঠে, কেউ ঘুমালাম বাদশাজাদার সোনার সেগুন কাঠে। হাজার পাখির ঝাঁক ছাড়িয়ে কেউ ঘুমালাম নাক বাড়িয়ে, জ্যোৎস্নালোকে কেউ ঘুমালাম কংসাবতীর ঘাটে। কেউ ঘুমালাম হাতির পিঠে বিছিয়ে শীতল পাটি, কেউ ঘুমালাম খড়ের গাদায় জড়িয়ে বেতের লাঠি। কেউ ঘুমালাম শিল্পকলায় ছায়ায় ঢাকা ছাতিম তলায়, কেউ ঘুমিয়ে হঠাৎ খেলাম মামদভূতের চাটি। শেষ কবিতা পরামর্শ। আমরা তো এদিক ওদিক বেড়াতে যাই,

0: সে বেড়ানোর আগে অনেক রকম পরামর্শ করি, এটা এমনই একটা পরামর্শ। 20 পা যাবেন নাক বরাবর, 10 পা যাবেন বাঁয়ে, ডাইনে পাবেন চায়ের দোকান, মন ভরে যায় চায়ে, দাঁড়িয়ে আছে বৃদ্ধ শিমুল, ডালগুলি যার বাঁকা, ডালের ওপর লেচকাটা কাক, নাম ধরে নিন কাকা, বলবে ও ভাই কখন এলেন, কদিন হবে থাকা, শীত যায় যায় শিমুলতলায়, থামলে গাড়ির চাকা। শিমুলতলায় ঘাসপাতা ফুল, পাহাড় তলির বাড়ি, শিমুলতলায় তাল ঠুকে যায় রুগ্ন ঘোড়ার গাড়ি, মেঘ ছুঁয়ে দেয় সবুজ পাহাড়, মেঘ ছুঁয়ে যায় পাখি, এসব দেখেই মন বলে দেয় 10-12 দিন থাকি। ভরলেন আমন একলা তবে, সঙ্গে নেবেন নাতি, যে নাতি নীল বংশে দেবে সন্ধেবেলায় বাতি, হাত পা নেড়েই বলবে নাতি ছড়িয়ে খুশির আলো, কলকাতা নয় দাদুর সঙ্গে শিমুলতলাই ভালো।
1: শুনলেন কবি পার্থপ্রতিম আচার্যের স্বরচিত কবিতা পাঠ। শ্রবণী আজ এই পর্যন্তই। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। যান্ত্রিক গোলযোগের কারণে আজ রাত 9:18 থেকে 9:42 অবধি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান যথাযথভাবে সম্প্রচারিত হতে পারেনি। সম্প্রচারের এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরিবর্তিত সময় আজকের শ্রবণী অনুষ্ঠানটি শুনছিলেন এতক্ষণ।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকে শুরুতেই শিল্পী আশা ভোঁসলে, ছায়াছবি দেবদাস।

শুনছেন দেবদাস ছায়াছবির গান। আশা ভোসলের পর এবারের শিল্পী মান্না দে।

বাংলা ছায়াছবি দেবদাস থেকে গান শুনছিলেন এতক্ষণ মান্নাদের কণ্ঠে। পরবর্তী ছায়াছবি পরিণীতা, শিল্পী আরতি মুখোপাধ্যায় ও সহশিল্পীরা।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গান, আকাশবাণী কলকাতা।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি অর্পিতা রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠানে এখন শুনবেন ম্যান্ডোলিন, বাজিয়ে শোনাবেন নীলোৎপল চক্রবর্তী।

লঘু সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন ম্যান্ডোলিন, শিল্পী নীলোৎপল চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলেকেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এই সব রিলেকেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়।

সন্ধ্যা বসুর কণ্ঠে এতক্ষণ শুনছিলেন লোকগীতি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তিন তালে তবলা, পরিবেশনায় শিল্পী সৌমিত্র দাশগুপ্ত। তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন তিন তালে তবলা, শিল্পী সৌমিত্র দাশগুপ্ত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন তিন তালে তবলা, পরিবেশনায় শিল্পী সৌমিত্র দাশগুপ্ত। তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন দিল্লি থেকে খবর।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 16 সেপ্টেম্বর 2026 অর্থাৎ বুধবারের অনুষ্ঠানগুলি সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত মহাকবি কালিদাসের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিক অবস্থায় আদা চাষ বলবেন তপন কুমার মাইতি, 6:40 আপনার স্বাস্থ্য, শিশুর অস্থির যত্ন এই বিষয়ে বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শান্তম চক্রবর্তী ও মৌলি দাশগুপ্ত, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ, 8:00 শুনবেন জানা অজানায় ওজন স্তরের ভাঙন রোধ বিষয়ে ডক্টর শ্রাবন্তী বসু বলবেন, 8:05 নজরুল গীতি শিল্পী শিখা বসু, 8:20 কথিকা জন্ম শতবর্ষের আলোয় রথিন মিত্র বলেছেন গৌতম সেনগুপ্ত, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল বসন্ত মুখারি রাগে শিল্পী অত্রি কোটাল, সকাল 9টায় গানে গানে ছায়াছবির গান, 9:25 জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, 9:30 গানে গানের দ্বিতীয় অংশ, 10:00 শুনবেন গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান মনপাড়া জংশন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মনোবিদ শ্রীময়ী তরফদার, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় ও মল্লিকা চৌধুরী, বেলা 12:00 আধুনিক গান শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়, 12:15 লোকগীতি শিল্পী স্বপন মুখোপাধ্যায়, 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, মানবাধিকার সুরক্ষা এ বিষয়ে সাক্ষাৎকার অঞ্জন কুমার দত্তের নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, দুপুর 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল আমরাও পারি উপস্থাপনায় সৌমিলি রায়, 2:05 বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 শুনবেন বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, শুনবেন গুগলি উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য জাতীয় শিক্ষাপুথি 2020 NEP 2020 বিষয়ে আলোচনায় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর অর্ণব সরকার, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য এবং পিয়ালি।

ঘোষ শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা দেবশ্রী ঘোষ। সন্ধে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় কল্যাণী মুর্মু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন ওজন স্তর সংরক্ষণ সাঁওতালি ভাষায় কথিকা, বলেছেন অধ্যাপক শ্যামল মুর্মু। এছাড়াও শুনবেন লোকগীতির শিল্পী পার্বতী হেমব্রম ও সহশিল্পীদের পরিবেশনায়। এছাড়াও থাকবেন কানুরাম সরেন, অরিনা মুর্মু এবং সহশিল্পীরা। সন্ধে 6:38 কৃষি কথার আসর, রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা, এ বিষয়ে ডক্টর সৈকত কুমার বসুর সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। এরপরে শুনবেন কৃষিভিত্তিক নাটক ফুলে কাঁটা নেই, প্রযোজনা সুমিত চক্রবর্তী। সন্ধে 7:30 সমীক্ষা, রাত 8 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা, 8:30 আইনি কথা, প্রবীণ নাগরিকদের জন্য আইন, এই নিয়ে আইনজীবী কল্লোল বসুর সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা দুর্বাদে। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মালকোষ রাগে খেয়াল পরিবেশন শিল্পী অত্রি কোটাল। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে ভূপেন্দ্রনাথ শীল। রাত 10 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ, 10:45 লোকগীতি শিল্পী স্বপন মুখোপাধ্যায়, 11 শুনবেন আধুনিক গান শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী সুনন্দ মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 16 সেপ্টেম্বর 2026 অর্থাৎ বুধবারের প্রথম অধিবেশন, 6:15 সুবদ্ধ সঙ্গীত গিটার পরিবেশনায় পণ্ডিত অনুপ দাশগুপ্ত। 6:25 শুনবেন রবীন্দ্রসঙ্গীত অনিন্দিতা ঘোষের কণ্ঠে, 6:35 রামচরিত মানসের 235তম পর্ব, 6:45 ভজন শুনবেন মিতালী দত্তের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 লোকগীতি পরিবেশনায় রাগ মঞ্জুরি, 8:50 শুনবেন নজরুল গীতি শিল্পী শিখা বসু, 9:10 রাজধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদফ, 11 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12 সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান শুনতে পাবেন। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঝাঁপতালে তবলা শিল্পী উজ্জ্বল রায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন, 5:10 অনিন্দিতা ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনাম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা ওজন পরত কি সুরক্ষা পর্যাবরণ সংরক্ষণ কি জিম্মেদারি উপস্থাপনায় পুনম সিং, 6:30 গুলগুলশন, 7:10 আধুনিক গান সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8 শুনবেন জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, রাত 8:30 ইংরাজি সাপ্তাহিক পত্রিকা অনুষ্ঠান হরাইজন, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনছিলেন 16 সেপ্টেম্বর 2026 অর্থাৎ বুধবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের দিকে সাধারণত মেঘলা থাকতে পারে। দুপুর বা সন্ধ্যের সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিগত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি, এবং বিগত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92% এবং আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ছিল 62%। পশ্চিমবঙ্গের সমুদ্র ও নদী উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। এতক্ষণ শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 8:30। জয় হিন্দ।